0: তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনে দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।
1: আজ মহালয়ার পুণ্য প্রভাতে মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটির নিবেদনে শাড়ি কুঠি গৌরবান্বিত।
2: মা আসছেন, মা আসছেন, ঢাকে পড়লো কাঠি, সেজে ওঠো, সাজিয়ে তোলো, সাথে আছে শাড়ি কুঠি।

0: কিছু যা কখনো বদলায় না, প্রতি প্রজন্মের বিশ্বাস, কুকুমনি সিঁদুর ও আলতা পঞ্চাশ বছর ধরে বাংলার ঘরে ঘরে।
1: শান্তিনিকেতনে এক মনোরম পরিবেশে স্কলার্স গুরুকুল শিক্ষানিকেতন, ইংলিশ মিডিয়াম স্কুল, CBSE বোর্ড, প্রি নার্সারি থেকে 11 পর্যন্ত ভর্তি চলছে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9।

0: বিখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: কণ্ঠসঙ্গীতে বিমল ভূষণ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, শৈলেন মুখোপাধ্যায়, ধীরেন বসু, অরুণ কৃষ্ণ ঘোষ, রবীন্দ্র।

শ্যামল বসু, ফণীভূষণ ভট্টাচার্য, শ্যামচাঁদ সেন, বিবেকেন্দ্র দেবরায়, রবীন জর্জ, গোপাল বন্দ্যোপাধ্যায়, ডমরুপানি ভট্টাচার্য, বেঞ্জামিন গোমস, রবি সেন ও সমরেন্দ্র শিকদার।

এখন আগমনী গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথমে রামকুমার চট্টোপাধ্যায়।

0: অনিতা মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটির সঙ্গেই আগমনী গানের অনুষ্ঠানটি শেষ হল। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে দিল্লি কেন্দ্রের সংবাদ, আকাশবাণী মৈত্রী এবং গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ও ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর ও মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুভাশিত এই অনুষ্ঠানে আজ শুনবেন শ্রী শ্রী চণ্ডী থেকে পাঠ।
1: যোগ নিদ্রায় শায়িত বিষ্ণুর নাভিকমল সমুদ্ভূত ব্রহ্মা মধুকৈটবের ভয়ে ভীত হয়ে মহামায়ার স্তুতি করছেন।

0: প্রথমে মানবেন্দ্র মুখোপাধ্যায়, পরে সুস্মিতা গোস্বামীর গাওয়া গান শুনলেন। সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান,
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আজকের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে একটু পরে সকাল 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে শুনবেন তুলো চাষ প্রসঙ্গে, বলবেন সোমনাথ সর্দার। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে কথিকা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, বলবেন ডাক্তার ভবানী প্রসাদ সাহু। 6:45 প্রাত্যহিকী উপস্থিত।

7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পণ চিন্না। 8:30 ম্যান্ডোলিন বাজিয়ে শোনাবেন অভিজিৎ পাল। 8:50 লোকগীতি শিল্পী লুপ্তা রায়। 9:10 রাসধারা, উপস্থাপনায় চয়নিকা দত্ত। 10:15 অঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া সিরিন। 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ। 12:00 সুরভি, উপস্থাপনায় চয়নিকা দত্ত। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা।

ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা বলবৎ হয়েছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জয়েন্ট কমিশনার জানিয়েছেন। এদিকে নতুন দিল্লি এবং হজরত নিজামুদ্দিন স্টেশনগামী সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন যেগুলি আজ দুপুর 2টার পর ছেড়েছে এবং ভোর 4টে থেকে দুপুর 2টার মধ্যে পৌঁছানোর কথা সেগুলি বাতিল করা হয়েছে। আজ এই দুই রেল স্টেশনের আশেপাশে এলাকায় সিজেপির বিক্ষোভ আন্দোলনের জেরে যানজটের সম্ভাব্য প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বলে রেল

নির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করে দিয়েছে মানুষ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের সুশাসনের ভাবনার সঙ্গে গভীরভাবে যুক্ত। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান। একই সঙ্গে দলীয় কর্মীদের কঠোর পরিশ্রমেরও প্রশংসা করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গ, অসম ও পুদুচেরির উপনির্বাচন এবং রাজস্থান ও ত্রিপুরার সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে এনডিএ জয় প্রমাণ করে জনগণ ইন্ডিজোটকে সম্পূর্ণভাবে

0: শুরু হচ্ছে আজকের চাষবাস।
1: গ্রাম বাংলার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন তুলো চাষ প্রসঙ্গে। এ বিষয়ে বলছেন রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র বা নিমপিট কেভিকের শস্য বিজ্ঞান বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ সোমনাথ সর্দার।
2: এই যে তুলো চাষ, তুলো কিন্তু একটি অর্থকরী তন্তু।

টাকা পর্যন্ত কিন্তু লাভবান পাচ্ছেন। এখন আসি যে তুলো চাষ করলে তো হবে না, এটাকে বিক্রি করব কোথায়, তাই না? তো সেদিক থেকে দেখা যায় যে যে তুলোটা উৎপন্ন হলো সেই তুলো কিন্তু বিক্রি করার কোনো অসুবিধা নেই। এই তুলো চাষ করে আমাদের নিমপিট কৃষিবিজ্ঞান কেন্দ্র এখানে একটা সেন্টার আছে, যেখানে তুলো চাষি ভাইয়েরা নিজেরা যারা তুলো তৈরি করেন, যারা তৈরি উৎপন্ন করেন, তারা কিন্তু নিজস্ব দায়িত্বে তারা আমাদের এখানে নিয়ে আসেন এবং

আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 মিনিটে আকাশবাণীর পুজোর গান।

মৈত্রীতে সকাল 11:30টায়, এফএম রেইনবোয় সকাল 11:00টায় এবং এফএম গোল্ডে বেলা 1:10 মিনিটে আকাশবাণীর পূজোর গান।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: আজ ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, সেই উপলক্ষে আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা, বলছেন চিকিৎসক ভবানী প্রসাদ সাহু।
2: আমাদের মন আমাদের মস্তিষ্কের ক্রিয়ার ফল, লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মধ্যে

0: বলছেন চিকিৎসক ভবানী প্রসাদ সাহু।
1: আমাদের মন আমাদের মস্তিষ্কের ক্রিয়ার ফল। লক্ষ লক্ষ বছরের বিবর্তনের মধ্য দিয়ে মানুষ অর্জন করেছে পৃথিবীর সর্বোন্নত মস্তিষ্ক। এই মস্তিষ্কে আছে ছোট বড় প্রায় 8,600 কোটি নিউরন বা নার্ভ কোষ। একটি নিউরন অন্য নিউরনের সঙ্গে গড়ে 7,000 সংযোগস্থল বা সাইনাপসের মাধ্যমে জৈব তড়িৎ রাসায়নিক প্রক্রিয়ায় সং

বা থিম নির্বাচন করা হয়, যাকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি নেওয়া হয়ে থাকে। এই 2026 সালের মূল ভাবনা হল লাইভড এক্সপিরিয়েন্সেস হার রিয়েল ভয়েসেস রিয়েল চেঞ্জেস। সোজা কথায়, মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে থাকা মানুষজনেরই মুখ থেকে তাঁদের অভিজ্ঞতা শোনা এবং ওই অনুযায়ী পরিবর্তনের কর্মসূচি গ্রহণ করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই মূল ভাবনাকে সামনে রেখে বিভিন্ন দেশ নিজস্ব কিছু থিমও নির্বাচন করে। যেমন অস্ট্রেলিয়ায় এবছর তা টুগেদার উই থ্রাইভ, অর্থাৎ যৌথ জীবনেই আমরা সুস্থভাবে বেঁচে থাকব। মানসিক রোগ থেকে মুক্ত থাকা ও অন্যদের সুস্থ রাখা তথা মানসিক সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি কিন্তু থাকে আমাদের হাতেই। পারিপার্শ্বিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও পরিবেশগত প্রভাবের মধ্যেও মানসিক স্বাস্থ্যক্ষেত্রে 7টি স্তম্ভকে অনুসরণ করার কথা বলা হয়। একটি যেমন নিজের আবেগগত সচেতনতা, নিজের ক্রোধ লোভ হতাশা বা দুঃখভাবের মতো নানা দিকে নিজেরা যদি সচেতন থেকে তা নিয়ন্ত্রণ করতে পারি, তবে তা নিজের মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। দ্বিতীয়টিতে এই আবেগগত নিয়ন্ত্রণ ও সংশোধনের কথা বলা হয়। তৃতীয়টি হল শারীরিকভাবে ভালো থাকা। মনে রাখা দরকার, দৈনিক ন্যূনতম 6-7 ঘন্টার ঘুম, সুস্থ খাদ্যাভ্যাস ও নিয়মিত শারীরিক শ্রম শারীরিক তথা মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। চতুর্থটি হল সামাজিক সংযোগ। আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা এক্ষেত্রে বড় বাধা। আত্মীয় বন্ধু প্রতিবেশীদের মধ্যে মেলামেশা, বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া ও সমাজের অন্যদের জন্য কিছু করা, এগুলি মানসিক সুস্বাস্থ্য রক্ষায় বড় ভূমিকা পালন করে। পঞ্চমটি হল নিজের যোগ্যতা সম্পর্কে নিজের প্রকৃত অনুভব। অন্যরা কী প্রশংসা করে বা নিন্দা করে তার চেয়েও নিজে তার উপযুক্ত কিনা বা নিজের আসলে যোগ্যতা কী তা সৎভাবে উপলব্ধি করা এবং ওই অনুযায়ী নিজেকে সংশোধন করা বা উন্নত করা। ছোটবেলায় কেউ

ভূমিকা পালন করে। পঞ্চমটি হলো নিজের যোগ্যতা সম্পর্কে নিজের প্রকৃত অনুভব। অন্যরা কি প্রশংসা করে বা নিন্দা করে তার চেয়েও নিজে তার উপযুক্ত কিনা বা নিজের আসলে যোগ্যতা কি তা সৎভাবে উপলব্ধি করা এবং ওই অনুযায়ী নিজেকে সংশোধন করা বা উন্নত করা। ছোটবেলায় কেউ যদি বারবার শুনতে থাকে সে অপদার্থ বা তার দ্বারা কিচ্ছু হবে না, তবে তার মধ্যে যে নেতিবাচক আত্মসচেতনতার জন্ম হয় পরবর্তীকালে তা হতাশা

0: পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ অর্থাৎ জলদান তথা শ্রদ্ধা জ্ঞাপনের রীতি সুপ্রচলিত। শাস্ত্রমতে এই দিন পিতৃকার্য থেকে বিচ্যুত না হওয়ার শপথ নেওয়ার দিন। মহালয়াতেই দুর্গা প্রতিমার চক্ষুদান হয়। মহালয়ার ভোর মানেই মহিষাসুরমর্দিনী, যা আমাদের কাছে বই আনে আসন্ন দুর্গাপুজোর আগমনী বার্তা।
1: আশ্বিরের শারদ প্রাতে রেজে উঠেছে।

0: কাজে কোনো সাম্প্রদায়িক মনোভাবের পরিচয় তিনি কখনো দেননি। নিজের চেষ্টায় আর অর্থে প্রায় 2500-এরও বেশি পুঁথি সংগ্রহ করেন। শুধু সংগ্রহই নয়, পুঁথি সম্পাদনার কাজেও আব্দুল করিমের দান অপরিসীম। সাধনা, নবনূর, সওগাত প্রভৃতি পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। আব্দুল করিম রচিত গ্রন্থের মধ্যে ভারতে মুসলমান রাজ্য, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য প্রভৃতি উল্লেখযোগ্য।
1: না, তার নামের পাশে কোনো উপাধি নেই, না দেবী দাসী এই রকম গোছেরও কিছু না, শুধুই তিন কড়ি। তাই বোধহয় কোনো উপাধি নেই, কারণ তিনি অজ্ঞাত কুলশীল। কিন্তু এই অপ্রাপ্তি তিনি নিজেই পূরণ করে নিয়েছিলেন অন্যভাবে। স্বয়ং গিরীশ ঘোষকেও আক্ষেপ করে বলতে হয়েছিল এই বলে, লোকে কয় অভিনয় কভু নিন্দনীয় নয়, নিন্দার ভাজন শুধু অভিনেতাগণ। সে যুগে অভিনয় আসাটা খুব সহজ কাজ ছিল না, কিন্তু নিন্দার ভয় তিন করে

ই ছিল না, তাই খুব অল্প বয়সেই চলে এলেন স্টার থিয়েটারে। বিল্লমঙ্গল নাটকে নির্বাক সখীর ভূমিকায় তাঁর প্রথম অভিনয়। মাইনে ছিল 20 টাকা। কোনো ধনী ব্যক্তির আশ্রয়ে মাসিক 200 টাকায় থাকার আহ্বান প্রত্যাখ্যান করায় মায়ের হাতে মারও খান, কিন্তু কেউই তাঁকে নাটক থেকে সরাতে পারেনি। এরপরে পুরোটাই সাফল্যের ইতিহাস।

0: পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে শুনছেন বিশেষ অনুষ্ঠান আকাশবাণী সংগ্রহশালা থেকে। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 অগস্ট 2027 পর্যন্ত। ঘোষণাটি শেষ হল।
2: সেরা পত্রদাতাদের নাম জানিয়ে দিই। প্রাত্যহিকীর 2026 জুলাই মাসে প্রথম পক্ষের বিষয় ছিল মন খারাপের মহৌষধ। এই বিষয়ে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন সুধীর কুমার দে, ঠিকানা

0: নমস্কার আন্তে, যশবন্ত বসু, প্রতাপ বাগান, ডাক ও জেলা বাঁকুড়া।
1: সত্যি শিউলির গন্ধই শরতের গন্ধ। লিখছেন রীনা দাস সরকার, শ্রীরামপুর হুগলি থেকে। পুজো মানেই বাঙালির মন মেতে ওঠে

এ আমার নিমন্ত্রণ, ধন্য হলো, ধন্য হলো মানব জীবন। লিখলেন রীনা দাস সরকার, অমূল্য কানুন, শ্রীরামপুর, হুগলি থেকে।

প্রভাত সখা প্রিয় প্রাত্যহিকীকে এবারের চিঠি লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, সুকান্তপল্লী কালনা গেট পূর্ব বর্ধমান থেকে। চারিদিকে সাজু সাজু রব, ওপাড়ার মুকুজ্জেবাবুদের মতো আমাদের দালান কোটা না থাকলেও মা বলতো সাজিয়ে গুছিয়ে দিলেই বর, নিকিয়ে মুছিয়ে নিলেই ঘর। ওই দেখ পাশের খিড়কি পুকুরের দিকে সারা বছর কেউ ফিরেও তাকায় না, আর এখন আশ্বিন মাস, মা আসছে, পদ্ম শালুকে কেমন সেজে উঠেছে পুকুরটা। আমাদের উঠোনের শিউলি গাছটা প্রায় সারা বছরই শুঁয়োপোকায় ঢাকা, কিন্তু এখন ফুলে ফুলে ভরা। পুকুরের চারপারে মৃদুমন্দ বাতাসে কাশফুলের ঢলাঢলি। মনে পড়ে আমরাও দুভাইয়ে সেদিন মায়ের কাছে বলেছিলাম, আমাদের ঘরটাকে ওইভাবে সাজিয়ে দাও না মা। মা খড়ি আর রাঙা মাটি দিয়ে ঘরটিকে শাড়ি পরিয়ে যেন বধূ করে দিয়েছিল। দরজা জানলাগুলো ব্র্যান্ডেড কোম্পানির রঙে নয়, আলকাতরা দিয়ে রং করিয়ে মা বলেছিল, কেমন সেজেছে দেখ। আলকাতরার গন্ধ জানিয়ে দিত পুজো আসছে। আলকাতরার ভালোবাসার ছোঁয়া আমাদের নতুন জামা প্যান্টকে যে আদর করতো না এ কথা বলবো না। ঠাকুরতলায় আলকাতরা ছোঁয়া জামা প্যান্ট পরে গেলে আমাদের বন্ধুবান্ধবরা মজা করে বলতো, জামা প্যান্টগুলো আর কোনোদিনই ছিঁড়বে না, আর পোকাতেও কাটবে না, আসছে বছর আবার হবে। এইভাবে আজ অনেক দিন হয়ে গেল, মা আর নেই। মায়ের হাতে তৈরি হলুদ রাঙা চাল ভাজা, মুড়ি মুরকি, নানা রকম নাড়ু দিয়ে পুজোর বিশেষ উপকরণ আর পুজোকে সাজিয়ে তোলে না। এখন অন্যরকম হরেক বাজারি উপকরণের সাজ। খিড়কি পুকুর মজে গেছে, বুঝে এখনো যায়নি, কিন্তু পাড়ে আর কাশফুল মাথা দোলায়।

মুড়ি মুরকি নানা রকম নাড়ু দিয়ে পূজোর বিশেষ উপকরণ আর পূজোকে সাজিয়ে তোলে না। এখন অন্যরকম হরেক বাজারি উপকরণের সাজ। খিড়কি পুকুর মজে গেছে, বুঝে এখনো যায়নি, কিন্তু পাড়ে আর কাশফুল মাথা দোলায় না। ওখানে এখন পাকা বাড়ি মাথা তুলেছে, তবুও দেখতে পাই ধানের ক্ষেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা।

0: ময়লার দুর্গন্ধে গা গুলিয়ে ওঠে। কলকাতার এই রকম পরিবেশে একটি ঘরে কাজ করতে হয় মৃৎশিল্পী নিতাইকে। কাল পঞ্চমী, উদ্যোক্তারা এসে ঠাকুর নিয়ে যাবে, তাই আজ রাত জেগে সে ঠাকুর সাজানোর কাজ করে চলেছে। গ্রামে পরিবার আছে নিতাইয়ের, ওখানেই এতকাল বাপ ঠাকুরদার মতো প্রতিমার মূর্তি বানিয়ে এসেছে সে। কিন্তু আয় নেই, গরিবের সংসারে আয় না। জামাটা হাতে নিয়ে চোখে জল এলো নিতাইয়ের। পুজোর দিনে সে এই জামা পরবে, এই সাজের মধ্যে যে মিশে আছে সকলের ভালোবাসা। অবনীন্দ্রমোহন রায়, শেখপাড়া রোড, কলকাতা 96 থেকে ছিল আপনার চিঠি।
1: একই ভাবনা বীরভূমের মুরারইয়ের মতিয়ার রহমানের। ড্রাইভার কিছুটা হলো বিরক্ত, দিদি আর কতটা পথ? হাসলো সোনালি, বেশি নয়, আর মাত্র আধ ঘন্টা। আধ ঘন্টা তবু বেশি নয়? সোনালির মনের মাঝে গুনগুন সুর, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। আনন্দ বলে আনন্দ, চলে এসেছি ডান দিকে ঘুরিয়ে নিয়ে। দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য, অথই সবুজ সাগর, চারদিকে ছড়িয়ে আছে গাছ আর গাছ, মাঝখানে একটা বড় দিঘি, পাশেই একটা লম্বা একতলা বাড়ি। দেবেন কাকু, হাঁক পাড়ে সোনালি, বাইরে এসো। ধুতি ফতুয়া পরিহিত এক ভদ্রলোক বাইরে এলেন। ও মা, তুমি বিনা নোটিশেই? কথা বলতে বলতে অফিস রুমে গিয়ে বসালেন। তারপর বলো কি খবর? সোনালি হাসে, চলে এলাম।

ব্যর্থতা, ঢাকের বোলে, ধুনোর গন্ধে আর শঙ্খধ্বনিতে যখন ধনী দরিদ্র সবাই এক হয়ে খুশিতে মেতে ওঠে, ঠিক তখনই তো পুজোর আসল সাজ ফুটে ওঠে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন নীলাকাশ দাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর।

কক্রোচ জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো রেল যাত্রীর চলাচল সম্পূর্ণভাবে বন্ধ না হয় তার জন্য কেন্দ্রীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছেন, সাধারণ মানুষের সুবিধার্থে গণপরিবহন ব্যবস্থা অবশ্যই চালু রাখতে হবে। নির্বাচনী তালিকায় নাম বাদ দেওয়ার বিষয়ে ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী দাবি ও আপত্তি জানানোর সময়সীমায় কোনো ব্যক্তি সর্বাধিক 10টি ফর্ম 7 জমা দিতে পারবেন। অন্যদিকে ভোটার তালিকার নিরবচ্ছিন্ন সংশোধন প্রক্রিয়া, প্রতি মাসে সর্বাধিক 5টি ফর্ম 7 জমা দেওয়া যাবে। এ বিষয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গ ও অসমের গুরুত্বপূর্ণ উপনির্বাচনে শাসক দল বিজেপি বড় জয় পেয়েছে। অন্যদিকে তামিলনাড়ুর দুটি বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়েছে তামিলকা ভেট্রিকা।

0: 6% तक देखने को मिला।
1: ভারতে কোনো সংস্থার একচেটিয়া ব্যবসা বরদাস্ত করা হয় না বলে স্পষ্ট জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ভারতের স্টার্লিং সংস্থাকে লাইসেন্স দেওয়া নিয়ে কংগ্রেসের সমালোচনার কড়া জবাব দিয়েছেন তিনি। গতকাল নতুন দিল্লিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের বক্তব্য রাখার সময় শ্রী সিন্ধিয়া জানান, উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবার জন্য স্টার্লিং, জিও এবং ইউটেলস্যাট ওয়ান ওয়েব এই তিনটি সংস্থাকে লাইসেন্স দেওয়া হয়েছে। নীতি চূড়ান্ত হলে এদের স্পেকট্রাম বন্টন করা হবে।
2: India does not allow a monopoly in any sector, and therefore even as Satcom is concerned, there is not a single licensee that has been chosen. Licenses have been given to everyone who wants to provide these licenses. Now, three parties have already got a license. There is another party that is also interested. Once the revenue charges system is finalized based on their achievement of milestones with regard to security concerns and prerequisites have fulfilled the requirements, then obviously they can start operations.
1: বিদেশ মন্ত্রী ডক্টর এশিয়া শঙ্কর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। ডক্টর জয়শঙ্কর জানান, ভারত ও ইথিওপিয়ার সম্পর্ক সাম্প্রতিক কালে আরো মজবুত হয়েছে। পরে এক অনুষ্ঠানে বক্তব্যে বিদেশ মন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোর সমস্যার কথা আন্তর্জাতিক মঞ্চে আরো জোরালোভাবে তুলে ধরতে ভারত ও আফ্রিকার একত্রে কাজ করা উচিত। আজ মহালয়া আকাশবাণী কলকাতার ঐতিহ্যবাহী প্রভাতে অনুষ্ঠান।

হয়েছে। বিকেলে কলকাতা ইডেন গার্ডেন্সে আজ এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুর্গাপুজোর আগে শহর ও জেলার সমস্ত পুর এলাকা পরিচ্ছন্ন, আলোকিত ও নিরাপদ রাখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ফলাফল দলকে আরও উদ্বুদ্ধ করবে। ওই দুই আসনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। নির্বাচনী তালিকায় নাম বাদ দেওয়ার বিষয়ে ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত যেসব কর্মীদের কাছে স্বাস্থ্যসাথী অথবা আয়ুষ্মান ভারত

0: প্রজেকশন ম্যাপিং, লেজার শো, আতশবাজি এবং সাংস্কৃতিক পরিবেশনা। রাজ্য সরকারের উদ্যোগে এবছর দুর্গোৎসব উপলক্ষে কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও সমুদ্র উপকূল সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেও ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উৎসবের আবহকে গোটা রাজ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: দুর্গাপূজার আগে শহর ও জেলার সমস্ত পুরো এলাকা পরিচ্ছন্ন, আলোকিত ও নিরাপদ রাখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ নির্দেশ দিয়েছেন। নগর উন্নয়ন ও পুর দপ্তরের পর্যালোচনা বৈঠকে গতকাল রাস্তা মেরামত থেকে ডেঙ্গু প্রতিরোধ, গঙ্গার ঘাটের নিরাপত্তা, কর্মীদের বেতন ও পুজোর প্রস্তুতি সব ক্ষেত্রেই দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়। 14 অক্টোবরের মধ্যে পুরসভা উন্নয়ন কর্তৃপক্ষের কর্মীদের বেতন এবং চুক্তিভিত্তিক কর্মীদের বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর আগে বেহাল রাস্তা সংস্কার ও মেরামতে যাবতীয় তথ্য সাধারণের কাছে তুলে ধরার জন্য রাজ্য সরকার পথ নির্মাণ অ্যাপ ও ওয়েব পোর্টাল চালু করেছে। পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন, রাস্তা সংস্কারের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে, দরপত্র, কাজের অগ্রগতি সংক্রান্ত বিস্তারিত তথ্য এই পোর্টালের মাধ্যমে আপলোড করবে পুরসভা। আজ থেকে পরবর্তী দুদিনের মধ্যে যাবতীয় তথ্য পোর্টালে আপলোড করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু

0: মাধ্যমে আপলোড করবে পুরসভা। আজ থেকে পরবর্তী দুদিনের মধ্যে যাবতীয় তথ্য পোর্টালে আপলোড করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। জনসেবা থেকে দেশ সেবা, এই মন্ত্রকে সামনে রেখে ২৫ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় সেমিকন্ডাক্টর মিশন ২০২১ একটি প্রতিবেদন।
1: আধুনিক প্রযুক্তির দুনিয়ায় আত্মনির্ভরতার

0: আছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় সেমিকন্ডাক্টর মিশন 2021 একটি প্রতিবেদন।
1: আধুনিক প্রযুক্তির দুনিয়ায় আত্মনির্ভরতার পথে ভারতের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন। 2021 সালে সূচিত এই উদ্যোগের লক্ষ্য দেশেই সেমিকন্ডাক্টর চিপ উৎপাদন ও তার পরিকাঠামো গড়ে তোলা, দেশীয় উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে এই মিশন, বললেন বিজ্ঞানী সৈকত বসু।
2: সারা বিশ্বে সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে ভারতকে প্রাতিষ্ঠানিকভাবে আরো সুদৃঢ়ভাবে অবস্থান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেমিকন্ডাক্টর চিপ মোবাইল ফোন, কম্পিউটার, বৈদ্যুতিক গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, প্রতিরক্ষা ব্যবস্থা বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিতে এই সেমিকন্ডাক্টর কিন্তু অপরিহার্য, আত্মনির্ভর ভারত গঠনের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ।

স্যান্ডেল, এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও ডেজিনগর বিধানসভা উপনির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করে দিয়েছে মানুষ বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সুপ্রশাসনের ভাবনার সঙ্গে গভীরভাবে যুক্ত। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান। এই জনমত মানব কল্যাণে এবং উন্নত ভবিষ্যতের লক্ষ্যে কাজ করতে দলকে আরও উদ্বুদ্ধ করবে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। এদিকে নতুন সরকারের উন্নয়নমূলক কাজ এবং

0: দিতে হবে, নির্দেশ অমান্য করলে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। মানিকতলার ইএসআই হাসপাতালে এক রোগিনীর মৃতদেহ ইঁদুরে খুবলে খাওয়ার অভিযোগ নিয়ে 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাওড়ার আন্দুলের আলপনা দে নামে ওই প্রৌঢ়াকে কিডনি সমস্যা নিয়ে ভর্তি করা হয়েছিল। 3 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। আজ মহালয়া, আকাশবাণী কলকাতার ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী স্তোত্র পাঠ ও সুর মূর্ছনায় মেতেছে বাঙালি, অবসান হয়েছে পিতৃপক্ষের। রাজ্যে বিভিন্ন নদ নদীতে চলছে তর্পণ, এই উপলক্ষে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। বিকেলে কলকাতার ইডেন গার্ডেন্সে আজ এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি ঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
1: এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী পঙ্কজ কুমার মল্লিক।

0: শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: জানা অজানা

0: শুনছ? কি হলো, শুনছ? বলি শুনছ?
1: গুনছ গুনছ, না না গুনছি না।

0: পারে। তা সেই শুনে আমি যদি বলি হবে না, রাতে ঘুমের ঘরে কোষে লাতি মারো আমাকে,
1: তখন দিদি কি বলে?
0: বলে সত্যি একটা হাতি, হাতি দিয়ে গা হাত পা মারালে কেমন হয় বলে তো?
1: তখন আপনি কি বললেন?
0: তোমাকে পুষছি তাতেই কত খরচ, আবার নতুন করে পুষবো হাতি?
2: কি বলছো রে, কি বললে তুমি?
0: ইয়ে
2: গোবিন্দকে সাত সকালে অমন মিথ্যে কথা তুমি বলতে পারলে
0: কেন?

0: আপনি ওকে ঘরে রাখুন, ঘরে রাখুন।
1: ওরে বাবা, আমার আমার সাহস হচ্ছে না ভাই, আমার হচ্ছে না। তো তোমার দিদিকে বলো,
0: দিদি তো আবার কানে শুনতে পাবে না।
1: হ্যাঁ ঠিক পাবে, ওর টাকা কেউ ভাগ বসাচ্ছে শুনলে তখন ঠিক শুনতে পাবে। ওকে দিয়েই ডাকাও।
2: কাউকে দিয়ে ডাকাতে হবে না মেসোমশাই, আমি নিজে চলে এসেছি। দিন দিন টাকাটা দিন দিন, আমার তাড়া আছে।
0: তুমি কে ভাই?
2: সে কি মেসোমশাই, কালই ভুলে গেলুম আর আজই ভুলে গেলেন?
1: না না।

0: দিয়েই ঢাকের কাজটা চলে যাবে।
1: মানে আপনি কে মশাই?
0: আমি আমি এখানকার থানার বড়বাবু। কালই পোস্টিং হয়েছে, আজ দিদি জামাইবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলাম তাই। কিন্তু এসে দেখছি তুমি ভোগা সবাইকে খুব ভোগাচ্ছ, ভীষণ ভোগাচ্ছ। খবরটা এসেই পেয়েছিলাম, তবে এত তাড়াতাড়ি যে তোমার দেখা পেয়ে যাব এটা ভাবিনি। চলো
1: কোথায়?

0: 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নজরুল গীতি, শিল্পী অনুসূয়া মুখোপাধ্যায়।

0: শুনলেন বাহাদুরি টোড়ি রাগে শরৎ, শিল্পী পণ্ডিত জয়দীপ ঘোষ, তবলা সঙ্গতে ছিলেন পণ্ডিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম।
4: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুভ বিজলি যোজনায়।
3: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
4: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
3: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
4: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
5: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
6: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
5: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতে সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
6: শাড়ি কুঠি, প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া, নদিয়া।
5: অন্যতম শোরুম 22-B সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
6: 203/1 MG রোড, রুম নম্বর।

0: 120, দ্বিতীয় তল বড়বাজার কলকাতা 7,
1: শাড়িকুঠি 1 নম্বর নজরুল পার্ক ভিআইপি কেষ্টপুর কলকাতা 169,
0: এবং শাড়িকুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।
1: শাড়িকুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়িকুঠি প্রোপ্রাইটার ননী গোপাল দাস।
2: সুবিধে অনেক, এটিএম কাম ডেবিট কার্ড, মোবাইল আর ইন্টারনেট ব্যাংকিং, পাসবুক, চেকবুক সব পাবেন, তাও আবার কোন চার্জ ছাড়াই।
3: দিয়ে দে,
4: আরবিআই বলছে বিএসবি অ্যাকাউন্ট মিনিমাম ব্যালেন্স নেই, ম্যাক্সিমাম সুবিধা আছে।
5: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানে গানে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথমে

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন গানে গানে বাংলা ছবির গানের অনুষ্ঠান। প্রথমে

অবস্থান পথ বন্ধ থাকবে। সুরক্ষা সংস্থাগুলি পরিস্থিতি পর্যালোচনা করার পর এই বিষয়ে পরবর্তী নির্দেশ জারি করবে। পাশাপাশি দিল্লিতে সারাইকালে খাঁ থেকে নিউ অশোকনগর স্টেশনের মধ্যে নবভারত ট্রেন চলাচল আজ রাত 10টা পর্যন্ত বন্ধ থাকছে। রাজধানী দিল্লিতে কাকরোজ জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। নির্বাচনী তালিকায় নাম বাদ দেওয়ার বিষয়ে ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী দাবি ও আপত্তি জানানোর সময়সীমায় কোনো ব্যক্তি সর্বাধিক 10টি ফর্ম 7 জমা দিতে পারেন। অন্যদিকে ভোটার তালিকায় নিরবচ্ছিন্ন সংশোধন প্রক্রিয়া চলাকালীন প্রতি মাসে সর্বাধিক 5টি ফর্ম 7 জমা দেওয়া যাবে। এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠিয়েছে কমিশন। অনলাইনের পাশাপাশি অফলাইনেও ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে এই সীমা কার্যকর হবে।

জানা গেছে আন্তর্জাতিক বাজারে তেল ও পেট্রোপণ্য সরবরাহের বিষয়ে মস্কোর প্রস্তুতির কথা পুতিন পুনর্ব্যক্ত করেছেন। সংযুক্ত আরব আমিরশাহী শারজা উপকূলে পানামার একটি অপরিশোধিত তেল ট্যাঙ্কারে ড্রোন হামলার ঘটনায় জাহাজে থাকা 22 জন ভারতীয় নাবিকই নিরাপদে আছেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই তথ্য জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী সোনোয়াল বলেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। 22 জন ভারতীয় কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কর্তৃপক্ষ লাগাতার

হক আর্মি ক্যাম্প পর্যন্ত চার লেনের কাজ আগামী 2027 সালের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রয়েছে। উত্তরবঙ্গের অন্যতম বড় বাজার শিলিগুড়ি রেগুলেটেড মার্কেটকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষের নেতৃত্বে বৈঠকে প্রায় 50 একর জমির ওপর গড়ে ওঠা এই মার্কেটের বর্তমান পরিকাঠামো নিয়ে একাধিক সমস্যা উঠে আসে। জানা গেছে, বাজারের ভেতরে তৈরি হতে পারে প্রসেসিং সেন্টারও। বাজারের কাঁচা জৈব বর্জ্য থেকে জৈব সার

পিতৃতর্পণের দিন আজ। আজ গঙ্গার ঘাটে বিভিন্ন জলাশয়ে মানুষ তার পিতৃপুরুষের শান্তির জন্য প্রার্থনা করছেন, আর সেই সঙ্গে আজ পিতৃপক্ষের শেষ হয়ে হলো দেবীপক্ষের শুরু।

দ্বারকানাথ ঠাকুরের সময়। পূজোর আয়োজনের পাশাপাশি বাড়ির মেয়ে বউ আত্মীয় স্বজন এবং ভৃত্য কর্মচারীদেরও পার্বণী দিতেন। বাড়িতে তাঁতিনীরা এসে শাড়ি দিয়ে যেত, আর পূজোর কদিন মেয়েরা মানেই তো সাজগোজ। হ্যাঁ, সেকালে কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়ির মেয়েরা, আমরা যাকে বলি একেবারে ডিজাইনার পোশাক, ডিজাইনার গয়না, সেসব কিন্তু তাঁদের দেখেই যেন বাকিরা শিখতেন। তো তারা সেভাবেই নিজেদেরকে তৈরি রাখতেন, গুছিয়ে রাখতেন। তারা দিনে সোনা পরতেন, রাতে জড়োয়ার গয়না, আর ছেলেদেরও কিন্তু একেবারে পোশাকের সাংঘাতিক, সেই স্টাইলিশ পোশাক যদি বলি তাই ছিল। ছেলেদের জন্য ছিল চাপকান, রেশমি রুমাল, জড়ি দেয়া টুপি, সঙ্গে নতুন জুতো, আতর, এসব কিছু ছিল। এর জন্য কিন্তু বাড়িতে আসতেন চীনাম্যান এবং আতরওয়ালা। উল্টোরথের দিন প্রতিমা গড়ার মাটি আনা হতো গঙ্গার পাড় থেকে। নিয়ম মেনে কাঠামো পুজো সেরে মাটির প্রলেপ পড়ত মাতৃমূর্তি গড়ার জন্য। আর এ নিয়ে কিন্তু বলা হয়ে থাকে যে দ্বারকানাথের স্ত্রী, তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন এবং ধর্মপরায়ণ ছিলেন, দিগম্বরী দেবীর মুখের আদলে মাতৃমূর্তির মুখাবয়ব তৈরি হতো। ঠাকুরবাড়ির পূজোর গল্প আজ আমরা শুনব একটু একটু করে। আপনারা জানেন কিছু আর আরও কিছু, সবটা মিলিয়ে একসঙ্গে গল্প করব আমরা। আপনারা কিন্তু আসতে পারেন, আপনাদের জানা কিছু তথ্য আমাদের সঙ্গে।

0: রূপ সৌন্দর্য, কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে, মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস জোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার নিজেরও একটা জগৎ আছে, নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ, কাজের জায়গায় তার আত্মবিশ্বাস, আর হাজার বাধা সত্ত্বেও নিজের পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ। এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনের দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।
1: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম,
2: কমবেই তো। আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনায়।
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে, আর পরিবেশও থাকবে ভালো।
2: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
2: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBACDCL।

0: পুজোর কদিন ঠাকুর বাড়িতে অন্ন, ফল, মিষ্টান্ন এসব সহযোগে দেবীকে ভোগ দেওয়া হতো। যেরকম বলছিলাম আপনাদের যে তারা বৈষ্ণব মতে ছিলেন, তাই আমিষ চলতো না এবং পাঁঠা বলিও হতো না। আর এই যে পুজোর প্রসাদ তা মানে গ্রহণ করার জন্য সমস্ত কলকাতা উপচে পড়ত। সেই সময়কার যারা অত্যন্ত নামি দামি মানুষজন তারাও কিন্তু আসতেন ভোগ খেতে। আর এরপরে তো বিসর্জন, সে বিসর্জন নিয়েও কিন্তু সাংঘাতিক ব্যাপার ছিল। যে ঠাকুরবাড়ির যে প্রতিমা বিসর্জন সেসব কথা বলবো, তবে আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু তার সঙ্গে কথা বলে নি। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার,
0: হ্যাঁ,
1: সুপ্রভাত।
0: সুপ্রভাত,
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আপনাকে এবং সকল শ্রোতা বন্ধুকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি
0: আপনাকেও।
1: আপনার এই উপস্থাপনা থেকে অনেক নতুন তথ্য পাচ্ছি। আমি যেখানে থাকতাম আগে সেখানেও তো মনেরই পুজো ছিল, একটা ছিল ভট্টাচার্য বাড়ির পুজো আর একটা ছিল মুখার্জি বাড়ির পুজো।
0: এটা ঠিক কোথায় যদি সেটা একটু নামটা বলেন, অসুবিধা না থাকলে।
1: তখন ওই উত্তর চন্দননগরের

0: আপনাকে এবং সকল শ্রোতা বন্ধুকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি, প্রীতিও শুভেচ্ছা জানাচ্ছি
1: আপনাকেও।
0: আপনার এই উপস্থাপনা থেকে অনেক নতুন তথ্য পাচ্ছি। আমি যেখানে থাকতাম আগে সেখানেও তো মনেরই পুজো ছিল, একটা ছিল ভট্টাচার্য বাড়ির পুজো আর একটা ছিল মুখার্জি বাড়ির পুজো।
1: এটা ঠিক কোথায় যদি সেটা একটু নামটা বলেন অসুবিধা না থাকলে।
0: তখন ওই উত্তর চন্দননগরের

0: ফুলিয়া নদিয়া।
1: অন্যতম শোরুম 22B সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
0: 203/1 MG রোড, রুম নাম্বার 120, দ্বিতীয় তল, বড় বাজার, কলকাতা 7,
1: শাড়িকুঠি 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
0: এবং শাড়িকুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
1: শাড়িকুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়িকুঠি প্রোপ্রাইটার ননী গোপাল দাস।
2: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম,
3: কমবেই তো।
4: দেখেছেন যে সবুজ কিং খাপের থানে সোনালি বুটি এই কাপড় দিয়ে হতো বাড়ির ছেলেদের চাপকান, আর চিনেরা যখন চিনেম্যানরা যখন জুতোর মাপ নিতে আসতো তখন যাতে জুতোয় ফোসকা না পড়ে সেই জন্য বড়রা সমানে তাদের বলতেন যে ঠিক করে মাপ নিও যেন ফোসকা না পড়ে। আর গ্রিবেল নামে একজন ইহুদি সাহেব আসতেন, তিনি আবার আতর বেচতেন। তো সেই আতর বেচাও খুব মজা ছিল, কারণ বড়রা তো আতরের দাম দিত, কিন্তু ছোটরা যদি সে আতর নিত তাহলে তাদের দাম দিতে হতো না। আর সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি তার লেখাতে ঠাকুরবাড়ির দুর্গা পুজোর যে প্রতিমার বর্ণনা সেটি ভারী সুন্দর লিখেছেন। আমি একটু পড়ে শোনাই যে লক্ষ্মী সরস্বতীর চমৎকার বেশভূষা, লম্বোদর গজানন, গণেশ ঠাকুরের মুশিক তার স্থূলদেহের আড়ালে লুকিয়ে থাকত, কিন্তু কার্তিকের প্যাখন ধরা ময়ূরের বাহার কহতব্য নয়।

নিত, কিন্তু ছোটরা যদি সে আতর নিত তাহলে তাদের দাম দিতে হতো না। আর সত্যেন্দ্রনাথ ঠাকুর, তিনি তার লেখাতে ঠাকুর বাড়ির দুর্গা পুজোর যে প্রতিমার বর্ণনা সেটি ভারী সুন্দর লিখেছেন। আমি একটু পড়ে শোনাই যে, লক্ষ্মী সরস্বতীর চমৎকার বেশভূষা, লম্বোদর গজানন, গণেশ ঠাকুরের মুশিক তার স্থূল দেহের আড়ালে লুকিয়ে থাকত, কিন্তু কার্তিকের প্যাখন ধরা ময়ূরের বাহার কহতব্য নয়।

0: সবথেকে পুরনো প্রতিষ্ঠান শাড়িকুঠি, প্রোপাইটার ননীগোপাল দাস।
1: শাড়িকুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
0: অন্যতম শোরুম 22-B সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
1: 203/1 MG রোড, রুম নাম্বার 120, দ্বিতীয় তল, বড় বাজার, কলকাতা 7।
0: শাড়িকুঠি 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
1: এবং শাড়িকুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
0: শাড়িকুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক

যেমন ধরুন 1291 বঙ্গাব্দ, 1884 সালের কার্তিক মাস বঙ্কিমচন্দ্রের প্রচার পত্রিকায় রবীন্দ্রনাথ লিখলেন কাঙালিনী কবিতাটি, যেখানে তিনি লিখছেন আনন্দময়ীর আগমনে। আনন্দে একেবারে দেশ ভরে গেছে, কিন্তু ওই ধনীর দুয়ারে দাঁড়িয়ে আছেন কাঙালিনী মেয়ে। উৎসবের আলোর মাঝেও যে দুঃখটা নীরবে উঁকি দিয়ে আছে, তাকে কিন্তু তিনি খুঁজে দেখেছেন মাত্র 23 বছর বয়সে।

0: আর আজকে আমরা দেবীপক্ষের একদম সূচনায় বসেছি যুববাণীতে, আর রয়েছে আমি ব্রতদীপ, আমার সঙ্গে মৌলি। আমাদের টেলিফোন লাইনও কিন্তু রয়েছে খোলা 0332107325। আমরা চলে যাই আজকে আমাদের মূল অনুষ্ঠান।
1: একদম একদম।
0: দেবীর কথা তো পুরাণে আছে, কিন্তু রক্ত মাংসের নারীরাও ভারতের ইতিহাসে বার বার নিজেদের শক্তি দেখিয়েছেন, সেই একদম প্রাচীন সময় থেকেই ধরা যাক।
1: একদম, বৈদিক যুগে গার্গী আর মৈত্রীর কথা বলা হয়। গার্গী রাজসভায় বড় বড় পণ্ডিতদের সঙ্গে তর্কে নেমে
0: যায়। দেখি, দেখা যায় মধ্যযুগে রাজিয়া সুলতানা, ভাবা যাচ্ছে দিল্লির সিংহাসনে বসা প্রথম নারী শাসক, দাক্ষিণাতে রুদ্রমা দেবী, যিনি পুরুষের দেশে কাকতালীয় মানে কাকতীয় রাজ্য শাসন করেছেন বলে কথিতও আছে। চাঁদ বিবি আহমেদনগর রক্ষা করতে দুর্গের উপর নেমে এসেছিলেন, মধ্যযুগের কথা বলা হচ্ছে।
1: সেই সময় থেকেই। আর যদি আমাদের বাংলার কথা বলি, সেক্ষেত্রে আমাদের রানী রাসমণি আছেন। জেলে পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও বিধবা হওয়ার পর জমিদারি সামলেছিলেন কিন্তু তিনি। দক্ষিণেশ্বরের কালী মন্দির কিন্তু তার হাতেই তৈরি। আর ব্রিটিশ প্রশাসনের সঙ্গেও কিন্তু যথেষ্ট লড়াই করেছিলেন সেই সময়, এবং গঙ্গায় জেলেদের যে মাছ ধরার অধিকার সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সোচ্চার হয়েছিলেন সেই সময় একা
0: একা। এবং বলা ভালো, দক্ষিণেশ্বর মন্দিরকে কেন্দ্র করে সেই সময় একটা একটা যুগের সূচনা করেছিল বলা ভালো। এবং রামকৃষ্ণ পরমহংসদেবকেও তিনি হাতে করে এই মন্দিরেই এনেছিলেন। এবং মানে সেই সময়টার যদি আমরা কথা দেখি, তার

একটা যুগের সূচনা করেছিল বলা ভালো, এবং রামকৃষ্ণ পরমহংসদেবকেও তিনি হাতে করে এই মন্দিরেই এনেছিলেন। এবং মানে সেই সময়টার যদি আমরা কথা দেখি, তার মানে জমিদারি শাসন ব্যবস্থায় তার দিকে কিন্তু মানে ইংরেজরাও চোখ তুলে তাকানোর আগে দুবার ভাবত। মানে ভাবা যাচ্ছে সেই সময়ে, সেই সময়ে দাঁড়িয়েও সেই মানুষ, সেই মহিলা, সেই নারী কতটা তেজ, কতটা তেজি হলে এটা সম্ভব ছিল। এবং আজও রানী রাসমণিকে আমরা করজোড়ে প্রণাম।

0: ঘড়িঘরে ইতিমধ্যে 11:25 কাদায় রয়েছে। আমরা আজ রয়েছি মহালয়ার বিশেষ অনুষ্ঠান দেবী পক্ষে, এবং আজ রয়েছি আমি তোমার সঙ্গে ব্রতদীপ, আমার সঙ্গে রয়েছে মৌলি, আর তোমরাও চলে আসতে পারো আমাদের টেলিফোন লাইনে 0332107325। আমাদের টেলিফোন লাইন করছে ব্লিঙ্ক, দেখি। হ্যালো, কে বলছো, কোথায় বলছো? হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথায় বলছো?
1: জোবানি,
0: জোবানি,
2: হ্যাঁ
1: বলছি। আপনার মহিলাদের নিয়ে কথা বলছেন, তার মধ্যে আমি এক নারীর কথা বলছি, যেটা ফুলন দেবী।
0: হ্যাঁ নিশ্চয়ই,
1: হ্যাঁ আমার তো এটাই মনে এলো। আর কালম্বিনী দেবী শুধু স্নাতক না, আমার মনে ছিল ডাক্তার হয়েছিল।
0: আমরা সে বিষয়ে আসছিলাম।
1: আচ্ছা ঠিক আছে,
0: ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। হ্যাঁ, যেটা বলছিলাম আর কি, আমাদের ইতিমধ্যে অনেক শ্রোতা বন্ধু, তোমরা কমেন্ট বক্সেও চলে আসতে পারো, আমার কিন্তু কমেন্ট বক্সও খোলা রয়েছে।
2: ইতিমধ্যে পেজ জুবানি কলকাতা, সেখানে আজকের দেবী পক্ষ যে পোস্টারটি রয়েছে সেখানে এসে তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কথা। আর আমরা তো কথা বলছি, আমরা যাদের নিয়ে কথা বলছিলাম একটু আগে, যে স্বাধীনতা আন্দোলনের কথা বলছিলাম, এইবার যদি আমরা বলি যে যে ইতিহাসের প্রতিটা ধাপে কিন্তু কোনো না কোনো নারী একটা করে দরজা খুলে
0: দিয়েছিলেন,
2: কেউ রাজসভায়, কেউ স্কুলে, কেউ মিছিলে, কেউ আবার সেই দরজা দিয়ে কিন্তু আজকের মেয়েরা
0: হেঁটে
2: আসছে।
0: একদম একদম ঠিক বলেছো। আর আজকের নারীরা বা আজকের মেয়েরা এই হাঁটাকে এমন গতি দিয়েছে যা তখন কল্পনাও কিন্তু করা যেত না। প্রতি বছর বোর্ড পরীক্ষার ফলে মেয়েরা ছেলেদের ছাড়িয়ে যায়,
2: একদম
0: ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল কলেজে তাদের সংখ্যা বাড়ছে, ছোট শহর থেকে মেয়েরা নিজেদের ব্যবসা খুলছে। আর এই আড্ডায় আমরা কিন্তু সেই আজকের মেয়েদেরই গল্প বলবো, সাহিত্য, সমাজ, খেলা, সংস্কৃতি, ফ্যাশন, সিনেমা, মহাকাশ সবখানে। আর শুরুটা করবো সেই জায়গা থেকে যেখানে মেয়েরা নিজের কথা সবচেয়ে সুন্দর করে বলেছে, সাহিত্য দিয়ে।
2: একদম। আচ্ছা, এই যে আমরা বইমেলায় যাই প্রত্যেক বছর, আমার তো মনে হয় যে এই যে নতুন নতুন বইয়ের মলাট দেখতে পাই, সেখানে সব থেকে বেশি চোখে পড়ে কিন্তু মেয়েদের নাম।
0: একদম,
2: হ্যাঁ। আর প্রত্যেকটি স্টলেও দেখেছি লেখিকার বই, যেখানে সেখানে কিন্তু ভিড় বেশি, বিক্রিও হচ্ছে বেশি, এবং মেয়েরা পড়ছে বলেই কিন্তু
0: মেয়েরা
2: লিখছে। আর মেয়ের এটা উল্টোটাও কিন্তু একইভাবেই বলা যায় যে তারা লিখছে বলেই কিন্তু তারা পড়ছে। এবার যদি ভারতের দিকটাকে ধরি, সেক্ষেত্রে অরুন্ধতি রায়ের দ্য গড অফ স্মল থিংস বইটা বুকার পেয়েছিল কিন্তু
0: 97 সালে। হ্যাঁ, এবার ঝুম্পা লাহিড়ির পুলিশ, ঝুম্পা লাহিড়ি পুলিশের পেলেন, কিরণ দেশাই বুকার পেলেন, আর সবচেয়ে সাম্প্রতিক গর্ব গীতাঞ্জলি শ্রী। হিন্দিতে লেখা রেত সমাধি ইংরেজি অনুবাদে 2022 আন্তর্জাতিক বুকার পেল। তারপর 25 বানু মুস্তাক, কন্নড় ভাষার লেখিকা, তার গল্পের সংকলন হার্ট ল্যাম্প নিয়ে।
2: এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য করার মতন, যেটা সবাই ইংরেজিতে লিখে কিন্তু বিখ্যাত হননি, মাতৃভাষায় লিখে অনুবাদের মধ্যে দিয়ে বিশ্বের কাছে পৌঁছে গেছেন, এবং আঞ্চলিক ভাষার লেখিকারা এখন আর পেছনের সারিতে নেই। আর আমাদের বাংলাতেও কিন্তু যদি আমরা দেখি, সেক্ষেত্রে কিন্তু কম নেই আমাদের ঝুলিতে। বাংলাতেও আছে নবনীতা দেবসেন, বাণী বসু, সুচিত্রা ভট্টাচার্য, আমাদের প্রত্যেকের ভীষণ ভীষণ প্রিয়। আর বিষয়ও বদলেছে, আগে সংসার, প্রেম আর ত্যাগ ছিল কিন্তু প্রধান বিষয়,
0: এখন
2: আমাদের ওয়ার্কিং ওমেনদের কথা কিন্তু প্রচুর প্রচুর ভাবে উঠে
0: আসছে। এবং তাই নয়, থ্রিলার থেকে শুরু করে হরর, কোথাও মানে সব জায়গায় অবাধে বিচরণ, সব জায়গায়
2: শুরু করে পুলিশ এবং এভরিথিং।
0: ইভেন এখন যদি, এখন যদি আমরা একটু সোশ্যাল মিডিয়ার পর্দায় বা বইমেলার ইতিহাস বা কলেজ স্ট্রিটের ইতিহাস ঘুরি, তাহলেও দেখা যাবে কিন্তু নারী ডিটেকটিভের সংখ্যা গল্পের বইতে
2: অনেক অনেক
0: অনেক অনেক বেশি, এবং সেগুলো মানে ওই তথাকথিত পুরুষ ডিটেকটিভ যারা কাজ করছেন বা অন স্টোরি আর কি, সেক্ষেত্রে থেকে একটু আলাদা, একটু অন্যরকম, আর পাঁচজনের মতো নয় তারা।

0: উঠাও মানে সব জায়গায় অবাধে বিচরণ, সব জায়গায়
1: শুরু করে পুলিশ এবং এভরিথিং।
0: ইভেন এখন যদি আমরা একটু সোশ্যাল মিডিয়ার পর্দায় বা বইমেলার ইতিহাস বা কলেজ স্ট্রিটের ইতিহাস ঘুরি, তাহলেও দেখা যাবে কিন্তু নারী ডিটেকটিভের সংখ্যা গল্পের বইতে অনেক অনেক বেশি, এবং সেগুলো মানে ওই তথাকথিত পুরুষ ডিটেকটিভ যারা কাজ করছেন বা অন স্টোরি আর কি, সেক্ষেত্রে থেকে একটু আলাদা, একটু অন্যরকম। আর পাঁচজনের মতো নয় তাঁরা, সংসার সামলাচ্ছে, তারা হয়তো অফিসও সামলাচ্ছে, এবং তারপরে সে নিজের পেশাটাকে বা নিজের যেটাকে প্যাশন করেছে সেটাকে নিয়েও এগিয়ে যাচ্ছে, তার সেই গল্পের মাধ্যমেই

বইমেলার ইতিহাতি বা কলেজ স্ট্রিটের ইতিহাতি ঘুরি, তাহলেও দেখা যাবে কিন্তু নারী ডিটেকটিভের সংখ্যা গল্পের বইতে অনেক অনেক বেশি, এবং সেগুলো মানে ওই তথাকথিত পুরুষ ডিটেকটিভ যারা কাজ করছেন বা অন স্টোরি আর কি, সেক্ষেত্রে থেকে একটু আলাদা, একটু অন্যরকম। আর পাঁচজনের মতো নয় তারা, তারা সংসার সামলাচ্ছে, তারা হয়তো অফিসও সামলাচ্ছে, এবং তারপরে সে নিজের পেশাটাকে বা নিজের যেটাকে প্যাশন করেছে সেটাকে নিয়েও এগিয়ে যাচ্ছে, তার সেই গল্পের মাধ্যমেই

0: যে একটা ছোট্ট মেয়ের সিদ্ধান্ত সমাজের চোখে কতটা একটা কতটা বিদ্রোহ এনে দিয়েছিল সেই সময়।
1: আর তরুণ প্রজন্মের কণ্ঠ স্যালি রুনি সম্পর্ক, টাকা পয়সা, মানসিক টানাপোড়েন নিয়ে লেখেন, তার বই থেকে টিভি সিরিজও হয়েছে। আর চিমামান্ডা ঙ্গোজি আদিচির এই উই শুড অল বি ফেমিনিস্ট, এই ছোট্ট বই অথচ সহজ ভাষায় গোটা বিষয়টা বুঝিয়ে দিয়েছে।
0: একদম একদম, মানে এখন নারীর সাহিত্য শুধু নারীদের জন্য নয়, একটা মানুষ

0: সত্যিই কি আমরা সবসময় ভালো থাকি? মনের যত্ন নেওয়া, নিজের অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনে সাহায্য চাওয়াও যে সুস্থ থাকারই অংশ, সেই সচেতনতা গড়ে তোলা কিন্তু ভীষণ জরুরি। আজ 10ই অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এই বিশেষ দিনে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা এবং মনের যত্নের নানা দিক নিয়ে কথা বলতে আমার সঙ্গে রয়েছেন মনোবিদ ডক্টর বিদিতা ভট্টাচার্য। চল তার কাছ থেকেই জেনে নেব।
1: ডিক্লেয়ার করেছিল ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে কে, কিন্তু খুব বেশি প্রচার পায়নি এবং সেটাতে পার্টিকুলার একটা দিনের বেসিসে যদি আমরা কোনো ফাংশন করি, কোনো অ্যাক্টিভিটি করি, তাহলে সেই দিনটাকে আমরা উদযাপন করছি, মনে রাখছি এবং তার একটা যে অ্যাওয়ারনেস তৈরি হয়, যে সচেতনতা সেই উদযাপনের মধ্যে দিয়ে তৈরি হয়, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কাজেই ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডেটা লাস্ট 10-12 বছর খুব ডিটেইল একটা উদযাপন হচ্ছে। অনেক জিনিস আমরা অবহেলা করি যে ওর আজকে মুড ঠিক নেই, ওর একটু মাথাটা গরম, ওর খুব মানে মুডি, মানে মুড সুইং হয়, ওর অ্যাঙ্গার ইস্যুস আছে, এরকম ভাবে আমরা খুব মানে একটা টার্ম দিয়ে ব্যাপারটাকে খানিকটা হলেও দূরে ঠেলে দিই, যে এই এই যে ব্যাপারটা মানে অ্যাংজাইটি হওয়া বা মন খারাপ লাগা, ডিপ্রেশন হওয়া বা অ্যাঙ্গার ইস্যুস বা রিলেশনশিপে প্রবলেম, এগুলোকে আমরা একটা তকমা দিয়ে অনেক সময়তেই সেটাকে একটা লেভেল

জিনিস আমরা অবহেলা করি যে ওর আজকে মুড ঠিক নেই, ওর একটু মাথাটা গরম, ওর খুব মানে মুডি, মানে মুড সুইং হয়, ওর অ্যাঙ্গার ইস্যুজ আছে, এরকম ভাবে আমরা খুব মানে একটা টার্ম দিয়ে ব্যাপারটাকে খানিকটা হলেও দূরে ঠেলে দিই, যে এই এই যে ব্যাপারটা মানে অ্যাংজাইটি হওয়া বা মন খারাপ লাগা, ডিপ্রেশন হওয়া বা অ্যাঙ্গার ইস্যুজ বা রিলেশনশিপে প্রবলেম, এগুলোকে আমরা একটা তকমা দিয়ে অনেক সময়তেই সেটাকে একটা লেভেল

0: বিখ্যাত প্রসাধন অ্যাপ, যেটা আমরা সবাই প্রত্যেকটি মেয়ে খুব ইউজ করি
1: এবং পূজোর সময় তার বারবার অন্তরে দেখি বাবা রে বাবা।
0: তিনি কিন্তু একজন মেয়ে, ফাল্গুনী নায়ার কিন্তু সেই অ্যাপের প্রতিষ্ঠাতা, 50 পেরিয়েও কিন্তু তিনি এই নতুন ব্যবসা শুরু করেছিলেন। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু কোম্পানি যাদের সিইও বা যে হেড তিনি কিন্তু একজন মেয়ে। আর এটা কিন্তু তরুণদেরকে বা আমাদেরকে শেখায় যে বয়সটা কিন্তু কোনো বাধা হতেই পারে।
1: একদম, আসলে অনেক আমরা একটা জিনিসই খুব ভেঙে পড়ি যে অনেকেই বলে এক্সপিরিয়েন্স ম্যাটার করে, এক্সপিরিয়েন্স ম্যাটার করে। আমি বলি এক্সপিরিয়েন্সের থেকে এক্সপিরিয়েন্সের থেকে যেটা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে প্যাশন।
0: একদম একদম, এই
1: প্যাশনটা, হ্যাঁ চেষ্টা তো অবশ্যই, কিন্তু প্যাশনটা যদি না থাকে, আমি যদি স্বপ্নই না দেখলাম তাহলে সেই জায়গায় পৌঁছাবো কি করে,
0: টার্গেটটা?
1: একদম। আপাতত একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপরে ফিরছি আমাদের আজকের এই আড্ডায়।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে।

0: করছি। হ্যালো, কে বলছো, কোথেকে বলছো?
1: আমি বারাসাত থেকে বলছি।
2: বলো।
0: হ্যাঁ, আপনি একটু রেডিও সেটটা থেকে একটু দূরে চলে যান প্লিজ। আপনি একটু রেডিও সেটটা থেকে একটু দূরে চলে যান। না, আমরা বন্ধুকে বলছিলাম যে রেডিও সেট থেকে দূরে চলে যাওয়ার জন্য, কিন্তু বন্ধু গেলেন না। আমি বললাম যে রেডিও সেটের সামনে থাকলে যেটা হয় আর কি, কথা শোনা যায় না, একদমই কথা শোনা যায় না। তাই শ্রোতা বন্ধুদের কাছে

মানুষ প্রাণী নির্বিশেষে, মানে পৃথিবী যখন তৈরি করেছে, প্রকৃতি যখন তৈরি করেছে, সেটা পারফেক্টভাবেই তৈরি করেছে। আমাদের কাছে পারফেকশনের কি সংজ্ঞা সেটাকে আমরা কোনোভাবেই ইমপ্লান্ট করতে পারি না, বা আমরা কারোর উপর চাপিয়ে দিতে পারি না এটা পারফেক্ট এটা ইমপারফেক্ট বলে। এই নিয়ে তো অনেক অনেক বাকবিতণ্ডা থাকবে, কিন্তু এটা বাকবিতণ্ডার বিষয়ও নয় আর কি। যেটা বললাম আর কি, সৌন্দর্যের সত্যি কোনো সংজ্ঞা হয় না। সৌন্দর্য তো আমরা আমাদের মানে ভেতর থেকে আসে, আমরা নিয়ে বড় হই আমাদের সৌন্দর্য, আমাদের

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি

0: যেমন আছে কাজকর্মও সেরকম আছে। তবে সব থেকে বড় সমস্যা হচ্ছে এখানকার এই যে নদীর ধারে যে জায়গাগুলো সব মানে কিনে বিক্রি হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাওয়া বাড়ি হয়ে যাওয়ার জন্য বানটা একটু বেশি হয়েছে। তো এই বিক্রি করার জন্য এইসব বাড়ি ফাড়ি করার জন্য বানটা বেশি হয়েছে, আর নদীর গাভা পর্যন্ত বাড়ি হয়ে যাচ্ছে।
1: এই আশেপাশে কি এখন অনেক লজ হোটেল তৈরি হচ্ছে?
0: লজ হোটেল প্রচুর হয়ে গেছে, লজ হোটেল হয়েছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিছু কিছু জায়গা হচ্ছে নদীর গাবাতেও লজ হয়ে যাচ্ছে, এই জন্য বেশি সমস্যা হয়ে যায়। আর পর্যটন বলতে প্রত্যেক দিনই মোটামুটি নাই নাই করে 50 জন আসা যাওয়া আছে এই কোপাই নদী রবীন্দ্রনাথ ঠাকুরের এইখানেই বটগাছের নিচেতে বসে কবিতা লিখত, ওই জন্য আকর্ষণটা একটু বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর উনি ছিলেন বলে আমাদের আজ কোপাই নদীর নামটা আমরা জানতে পারছি, যে এতদূর এক হাঁটু জলে তখন ও লিখে গিয়েছিলেন। আর এখানকার প্রকৃতিটা পুরোটাই কিন্তু ওনার জন্য এখনো ঠিক আছে, মানে ওনার কথাটাকে স্মরণ রাখার জন্য গাছ এখনো পর্যন্ত কাটা যায় না, কাটলে মানে জরিমানা হয়, ওই শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্যই এই ঐতিহ্যটাকে রাখা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে পুরোটাই স্মৃতি, এখানে হাঁটা আসা যাওয়া সবকিছু এখানকার ওনার ছিল, আর ওই জন্য এখানে পর্যটনটা একটু বেশি হয়, ভিড়টা বেশি হয়। সারা পৃথিবীর মানুষ আসে, নানান ভাষা মানুষ আসে এখানে।
1: আর এখানে এমনি আর দর্শনীয় স্থান কি কি আছে?
0: দর্শনীয় স্থান কঙ্কালীতলা আর শান্তিনিকেতন। কঙ্কালীতলা একটা পীঠস্থান, শান্তিনিকেতন একটা শিক্ষা, শান্তিনিকেতনই শিক্ষা, বিশ্বভারতীর মধ্যে সবকিছুই আছে। খয়হাট আছে, এখন এখন বিখ্যাত হয়ে গিয়েছে খয়হাটটা সোনাঝুরির ওখানে, এইটুকু।
1: এই অঞ্চলে উৎসব পূজা পার্বণ কি কি হয়?
0: সব ধরনেরই হয়, ঈদ থেকে আরম্ভ করে দুর্গাপুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, ভোলে বাবার জল ঢালা, বিশাল ধুম হয় এখানে। এখানটাতে জায়গা হয় না, মানে একদিনে ডেট করা হয় মোটামুটি আশেপাশে 4-5টা গ্রাম, ওই ডিজে বাজিয়ে তারপরে হরিনাম সংকীর্তন নিয়ে প্রচুর মানুষের সমাগম, মোটামুটি 7-8 হাজার মানুষের সমাগম হয় এখানটাতে, পুরোটাই জাম থাকে এখানটা। প্রশাসনও থাকে তার জন্য, যাতে নদীতে না নামে, এখন তো এখনই এই খানিটুকু আছে, আবার জল উট করে উঠে যায়, বৃষ্টি হলেই ভরে যায়।
1: এই অঞ্চলের রাস্তাঘাট কিরকম একটু যদি বলেন?
0: রাস্তাঘাট এমনি ভালো, ঢালাই আছে, পাকাও আছে, রাস্তাঘাটটা খারাপ না, ভালোই আছে, যাতায়াত ব্যবস্থাটা খুবই ভালো, কিন্তু ওই একটু বৃষ্টি হলেই আমাদের এইদিকে যাতায়াতটা বন্ধ হয়ে যায়, বৃষ্টি একটু নামো। হ্যাঁ, বাস চলে বোলপুর সিউড়ি, বোলপুর টু সিউড়ি দুটো বাস চলে এখন, আর টোটো যায়, অটো আছে, নানা রকম যানবাহন আছে। এখানকার সংস্কৃতি বলতে সব থেকে বিখ্যাত এখন বাউল, আমাদের প্রত্যেকটি গ্রামে মোটামুটি 2-3টে করে শিল্পী আছে ভালো ভালো।
2: কৃষিজীবী শেখ জিয়াউদ্দিনের সঙ্গে আলাপ হল, চাষের কাজ সম্পর্কে তিনি জানালেন অনেক কথা, পাশাপাশি বললেন 100 দিনের কাজ স্বচ্ছ ভারত অভিযানের কাজ সম্পর্কেও।
3: আমার এই চাষবাস আর টুকটাক রাঙ মিস্ত্রি এইসব।
1: কি কি চাষ করেন আপনি?
3: আমার গম থেকে, সরষে থেকে, ধান এসবই।
1: নিজের জমিতে চাষ করেন নাকি অন্যের জমিতে?
3: অন্য জমিতে চাষ করি, পরের জমিতে লাগিয়ে খেটে খাই। উপার্জন একটু কোনদিন ভালো হয়, কোনদিন খারাপ হয়, দিন আনি দিন খাওয়া। এটা আমার তো এখন 23 বছর চলছে, 15 বছর থেকে করছি, আমার যখন 15 বছর বয়স তখন থেকেই করছি, বাবার সাথে, যেমনি আমার কাকা আছে তার সাথেও করছি, ইয়ারাই আমাকে শিখাইছে চাষবাস। একশোদিনের কাজ যখন হতো ওখানে একটু বন্ধ হয়েছে, তখন দিলেন রাস্তা, বিভিন্ন রকমের কাজ হয়েছিল, পুকুর খেলেন পরিষ্কার হলো সব হতো, এখন সব বন্ধ। গ্রাম সবচেয়ে ওখানে একটু ভালো হয়, প্রত্যেকটা ঘরে বাথরুম আছে, সরকার থেকেও দিয়েছে, আবার কিছু কিছু ঘরে হয় না ওইগুলা, হ্যাঁ বাকি আছে ওইগুলা, এবার সেগুলা সরকার থেকে কাগজ জমা দিয়েছে, এগুলো আসতেও পারে আবার সেগুলা। বিদ্যুৎ তো প্রত্যেকটা ঘরে ঘরে কারেন্ট আছে, এবার কলটা খানি কম আছে প্রত্যেকটা ঘরে ঘরে, এবার এখন সে টিপ কল এখন আছে, কলে একটু ভিড় হয়, একটা হচ্ছে কলে, ওইগুলাই সমস্যা বলতে। একটা এই জলটা এলে খুব সমস্যা হয়, বর্ষার দিনটা এলে খুব অসুবিধা হয়, মানে বর্ষার দিনটা এমনই আসে তো দেখবে অনেক মানুষের ফসল আবার নষ্ট হয়ে যায়,

0: এবার কেউ দেখবে বাড়ি থেকে বেরোইতেও পারে না, কাজেও যেতে পারে না, সেটা হচ্ছে সমস্যা। এবার যেসব মানুষগুলো খেতে গেছে সেই সব মানুষগুলো এই যে বান আছে, অনেক মানুষ খেতেও পায় না বানের জন্য, এইটা হচ্ছে সমস্যা।
1: কথা হলো সুকুমার দাসের সঙ্গে। নিজের কাজের পাশাপাশি এলাকার চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে তিনি জানালেন।
2: আমার দোকান হলো চায়ের দোকান।
3: আচ্ছা, কি রকম ধরুন বাইরের লোকজন আসে?
2: বাইরের লোকজন আসে আমাদের এই ডিসেম্বর থেকে মোটামুটি একটু বাজারটা ভালো হয়। আমাদের ডিসেম্বর মাস থেকে বিছানাটা একটু ভালো হয়, তখন বাইরের টুরিস্ট জন সব আসে, সব লোকজন আসে।
3: উৎসবের সময়
2: একটা আমাদের তখন ভিড়টা হয়, বাইরের লোকজনগুলো আসে, তখন আমাদের একটু বিছানা হয় ভালো। তারপরে বসন্ত মেলা পর্যন্ত আমাদের চলে,
3: বসন্ত
2: বসন্ত উৎসব যখন হয় ওই অব্দি আমাদের ভালোই বিছানা থাকে। তারপর বসন্ত উৎসব চলে যাওয়ার পর থেকে আমাদের দোকানে একটু বসে যায়। তখন এবারে গ্রামগঞ্জে মানুষজন আসে টুকটাক চলে তখন, আর শনি রবিবার দিন একটু ভিড় হয়।
3: আপনার দোকান তো একেবারে কোপাই নদীর ধারে, যখন বর্ষাকালে নদী উপচে পড়ে তখন কি অবস্থা হয়?
2: তখন আমাদের এই তো এই বছরই মানে দোকানটুকে ডুবে গেল, তিন দিন ধরে দোকান বন্ধ, জিনিসপত্র কিছু ছিল ছোটখাটো যা বেশি দামি জিনিস ছিল না ওগুলো চলে গেছে ভেসে, দোকানটা যায়নি, দোকানটা আছে। হ্যাঁ, তারপরে জল মরেছে, জল কমে যাওয়ার পরে তারপরে পুলিশ ছেড়েছে রাস্তা, তারপরে এসে দোকানটা আবার পরিষ্কার পরিষ্কার করলাম, একটু লড়ে টড়ে গিয়েছিল ঠিক করলাম ওইগুলো, দোকান আবার স্টার্ট করলাম, যে টুকটাক এখন চলছে, সেরকম দোকান নাই, টুকটাক কোন রকম মানে চলবে, নিজের দুটো পেট চলবে, তার বেশি কিছু চলবে না। চাষবাস আমাদের নাই, চাষবাস আগে করতাম ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এখন নিজের 10 কাঠা সরকার থেকে জমি পেয়েছি, ওই জমিটাকে নিয়ে খাই। গ্রামে ছেলে মেয়েরা তারা পড়াশোনা করছে, ভালোই পড়াশোনার দিকটা আমাদের এখানে সবারই প্রত্যেক ঘরেই আছে।
3: এখানে অঙ্গনওয়াড়ি বা প্রাইমারি স্কুল কতগুলো আছে?
2: ওগুলো আমাদের এখানে আছে, আমাদের অঞ্চলে বোধ হয় একটা দুটো অনেকগুলোই আছে আমাদের অঞ্চলে। হ্যাঁ, প্রত্যেক সংসদে, হ্যাঁ সব সংসদই আছে আমাদের এখানে, অসুবিধা নেই। ও সব সব ট্রিটমেন্ট সবই ঠিক আছে, পড়াশোনাও ঠিক আছে, এখন ছেলেরা খাবার পায়, স্কুলে যায় খেতে পায়, ছোট ছেলেরা ডিম পায় একটা করে।
3: আর এখানে চিকিৎসার জন্য আপনাদের কোথায় যেতে হয়?
2: চিকিৎসার জন্য আমাদের এখানে আছে একটা সেন্টার, ওই সেন্টারে যেতে হয়, এমনি
3: স্বাস্থ্য
2: সেটা আমাদের বিদ্যাধাপুরে, ভালোই হয়। হ্যাঁ, আমাদের এখানে সবকিছু চিকিৎসা টিকিৎসা সবই হয়, আবার ওই বাচ্চাদের খাবারও পায়, খেলাধুলো হয় কিছু, আদিবাসীদের ছেলে মেয়েদের এগুলো হয়।
3: কি কি খেলাধুলো হয়?
2: এই ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, তারপরে ওদের একটা সেই ওই বাহা মেলা আছে, বাহা মেলাতে একটু অনুষ্ঠান করে, গান বাজনা হয়, আদিবাসী গান হয়, নাচ হয়, এইগুলো হয়, তারপরে খেলাধুলো শেখানো হয়, ওখানে কোচিং মাস্টারও আসে, খেলাধুলো শেখায় বাচ্চাদের।
3: এই যে উপস্বাস্থ্য কেন্দ্রের কথা বললেন, এখানে কি কি পরিষেবা দেয়া হয়?
2: এখানে কি কি ওষুধপত্র দেয়? হয়তো আমাদের অঙ্গনওয়াড়ি থেকে ওষুধ অনেক কিছু বাড়িতে বাড়িতেও দিয়ে আসে, আশাকর্মীরা আছে বাড়িতে বাড়িতে গিয়ে ওরা দিয়ে আসে, আশাকর্মীরা আছে ওরা বাড়িতে বাড়িতে যাই দিয়ে আসে। হ্যাঁ, ইঞ্জেকশন গুলো হয়তো এখানে আসতে হয় সেন্টারে, সেন্টারে এসে ইঞ্জেকশন থাকলে বলে দেবে যে এখানে তোমার এই দিনে ইঞ্জেকশন আছে, তোমার গিয়ে নিয়ে আসতে হবে, এটুকু করে। এখন সমস্যা কই, কিন্তু ঠিকঠাক কিন্তু চলছে, চিকিৎসা খাওয়া দাওয়া এসব সবই ঠিকই আছে। হ্যাঁ, এখন এগুলো ঠিক আছে, দূর জবালা এখন নাই, আর এখন সব রাস্তাঘাট মোটামুটি ঠিক আছে। আমাদের কলকাতা থেকে আসতে গেলে এখন বোলপুর প্রান্তিক ট্রেনে আসতে গেলে, প্রান্তিকে নামতে গেলে প্রান্তিকে নেমে টোটো করে আসতে হবে, গ্রামে আসতে হবে, গ্রাম হয়তো গলপাড়া এলেন টোটোতে এলেন, টোটো ছাড়া কোনো উপায় নেই, টোটোতে আসতে হবে।
1: কোপাই নদীর তীরে বসেছিলেন ইন্দ্রজিৎ হাজরা, কথা হল তার সঙ্গে।
4: এইখানে তীর্থস্থান, এখানে কালী আছে, সুশান কালী ওই পারে, আর এখানে কোপাই নদীর ধারে আমরা বসে আছি। এখানে গ্রাম ভালো, এদিকে নদী, গাছপালা ভালোই, আবহাওয়া ভালোই চলছে। এখানে খেজুর গাছ আছে, কদম গাছ আছে, তারপরে বট গাছ আছে, বাস এইগুটাই আছে। সুশান এইখান থেকে এই কাছেই, এখানে আনন্দ ভাবে সময় কাটাই। হ্যাঁ, ফাংশন ওই পুজো পরবে এই মা ধনীকে চণ্ডী, বাউল গান অনেক রকম হয়, বিভিন্ন রকম লোকগীত।
1: এলাকার মহিলাদের জীবনযাপন সম্পর্কে জানতে চাইলাম। খেলারানী দাস বললেন,
5: আমাদের ওই বর্ষা সময় ধানটা পোতা হয়, আর এই বেটা ছেলে গেল বৃষ্টি মারে, তাই এইটাই হয়ে গেল আমার। কেউ 15 দিন, কেউ 10 দিন, কেউ 12 দিন, কেউ 8 দিন, এইরকম করে হয়। আর কেউ যেতে আগলা গান লেগে থাকে, তাদের তো হয়ই না, আমাদের তারা বসে থাকে। এই দিন মজুরি আমাদের দিন খায় আর দিন আনে না। গরু ছাগল মুরগি হাঁস কিছুই নাই আমাদের। এই সামান্য সরকারের খানি ঘর দিয়েছে, ঘর দিয়েছে, সেটা আমাদের মাজা ঘষা হয় না। এইরকম ভাগ পড়ে আছে, এইরকম ভাগ ওতেই বাস করতে হয়। কি করবো, কে দেবে আমাদেরকে? আর এই ঠেলায় পড়ছে এমনি। এই যে দোকানে থাকি, মনে হয় তো দু একদিন করে ধান করে করে তো নামিয়ে নাই চাষে। ওই ধান পুঁতি, ধান কাটা সময় কাটি, সব পারি না এখন। করেছি একটা করেছি, এখন পারি না, দু একদিন যাই তো ধানটা হারলে।
3: আর অন্যান্য মহিলারা, গ্রামের মহিলারা কি কি কাজ করে?
5: হ্যাঁ, ওই কাজ করে, কেউ তাতা সেই কাপড় জামা সেলাইয়ের এসব করে। দু একজনের বাড়িতে আছে, আবার দু একজনের বাড়ি গরু ছাগল মুরগি হাঁস সব জনের বাড়িতে নাই। দু একজনের বাড়িতে আছে, তারা ওই গরু ছাগল লিয়ে ওই মাঠে ঘাস ফাঁস পাতা ছোটা কেটে কুটে দেয় ছাগল গরু দিকে। বাড়িতে কাছে না, কেউ বাড়িতে বাচ্চা বড় হয়েছে, কেউ হয়তো বাচ্চা ছোট সে যেতে পারে না, সে ছেলে দিকে নিয়ে থাকে, সে কোনো রকম করিয়ে সেই কন্ট্রোলে চালটা দেয় আর সিজাই আর খায়। আবার সব দিন আবার আসছে না ভালো করে চাল ডাল, চাল ডাল সব দিন আসছে না। এই যে গুম, তারপরে সর্ষে তেল, সাবান, এগুলো সব আসছে দিচ্ছে না। বড় বড় যাদের মনে আছে তাদের ভালো, বড় বড় রোগের মনে তাদের বিবেচনা আছে, আর আমাদের বড় বড় রোগ হয় আমরা মরে যাব। আমাদেরকে কি করে দেখাবে? সামান্য হাসপাতাল যেছি, এই কিনতে হবে, ওই কিনতে হবে, আমাকে কিনতে হবে, এটা এই করতে হবে, এটা এই করতে হবে, বাস আমাদের যা লেগে যায় পালিয়ে আসি ঘরেই মরি। এতে আমার থাইরয়েড হয়েছে, অপারেশন করবো বলছিল, এই গলা ফুলে গেছিল, এই গলা খানিক বাঘ ভত্তরতে দেখাচ্ছি, একটু কমেছি, শুকিয়ে যাচ্ছি, কি করবো, এই দিয়ে করতে হচ্ছে।
6: দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
1: বোলপুর মানেই বাউল গান। বাদ্যযন্ত্র সহযোগে বাউল গান শোনালেন পানু দাস বাউল।

ঘুরে দেখলাম বীরভূম জেলার কসবা গ্রাম। বাংলার মুখ আজ এ পর্যন্তই, আবারও কথা হবে আগামী শনিবার দুপুর একটায় আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। গ্রন্থনা সুতপা চট্টোপাধ্যায়, উপস্থাপনা অংশুমান চক্রবর্তী, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা কথিকা বিভাগ।

0: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন।
1: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে?
0: ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান।
1: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব?
0: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে। সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে, প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 মিনিটে আকাশবাণীর পুজোর গান।

শারদ আকাশে আগো মনির সুর, মা আসছেন ঘরে, সাজু সাজু রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় জমুক শারদ সকাল আগামী 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী। আগমনীর সুরের সঙ্গে দুর্গামণ্ডপ ধুতি শাড়ির আবেগ রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়ে 11ই অক্টোবর।

0: রবিবার সকাল 10টা থেকে 12টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশ বীণায় আগমনী। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 অগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। এখন সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। আজ মহালয়া। আকাশবাণী কলকাতার ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী স্তোত্র পাঠ ও সুরমূর্ছনায় মিথেছে বাঙালি। পিতৃপক্ষের অবসানে রাজ্যের বিভিন্ন নদ নদী ও জলাশয়ে ভোর থেকেই চলছে তর্পণ। আজ ভোর থেকেই গঙ্গাসাগরে শুরু হয়েছে তর্পণ ও পুণ্যস্নান। কাকদ্বীপের লট নম্বর 8 এবং কচুবিড়িয়া ফেরিঘাটে পুণ্যার্থীদের দীর্ঘ লাইন চোখে পড়ে। স্নান সেরে কপিল মুনি আশ্রমে পুজো দেওয়ার জন্য ভক্তদের দীর্ঘ লাইন তৈরি হয়। পুণ্যার্থীদের ভিড় সামলাতে গোট্টা গঙ্গাসাগরকে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। প্রশাসনিক সূত্রে খবর, গত রাতের মধ্যেই প্রায় 50,000 মানুষ গঙ্গাসাগরে এসেছেন। মহালয়ার সকালে আজ বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সতীঘাটে ও দামোদর নদের জলাধারে স্নান ও তর্পণে মানুষের ঢল নামে। ভক্তদের ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে সতীঘাট এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু, তিনি নিজেও তর্পণ করেন, প্রার্থনা জানান। মহালয়ার সকালে গন্ধেশ্বরী নদীতে স্নান তর্পণ বহু পুরনো প্রথা। কোচবিহারে এই উপলক্ষে বড় দেবীর বিশেষ পুজোর আয়োজন করা হয়। 500 বছরের বেশি সময় ধরে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে আসছে, এই প্রথা মেনেই আজ বড়দেবীর চক্ষুদানও করা হলো। আজ সকালে প্রচুর মানুষের সমাগম হয় বড়দেবী মন্দির চত্বরে। ডুয়ার্সের বিভিন্ন নদীর ঘাটে দাঁড়িয়ে তর্পণে সামিল হলেন হাজারো মানুষ। মাল, চেল, নেওড়া, জলঢাকা সহ ডুয়ার্সের একাধিক নদীর তীরে ভোর থেকেই বহু মানুষের সমাগম হয়। দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালী থানার অন্তর্গত রায়পুর নিত্তার মাঠ এলাকায় হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই বন্ধু। পুলিশ সূত্রে জানা গেছে, বিষ্ণুপুরের বাসিন্দা চয়ন সামন্ত ও সায়ন হালদার দুই বন্ধু আজ সকালে নদীতে স্নান করতে নামলে আচমকাই তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, তাদের খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে। সুন্দরবনের আদিবাসী ও মৎস্যজীবীদের কাঁকড়া এবং মাছ ধরা নিয়ে সমস্ত আবেদনের নিষ্পত্তি 30 নভেম্বরের মধ্যে করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ। দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে 427 জন মৎস্যজীবী হাইকোর্টে জানিয়েছিলেন, কাঁকড়া ও মাছ ধরার জন্য বন দপ্তর ও ব্যাঘ্র প্রকল্প দপ্তরের অনুমোদন প্রয়োজন। এক বছর আগে প্রায় 500 জন মৎস্যজীবী আবেদন জানালেও তা এখনও নিষ্পত্তি হয়নি। এর ফলে টান পড়েছে জীবন ও জীবিকায়, এর প্রেক্ষিতেই আদালতের এই নির্দেশ। মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি সুরক্ষায় সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প বা ICDS এর 51তম প্রতিষ্ঠা দিবস মাল ব্লকের ওতলাবাড়িতে পালিত হয়। এই উপলক্ষে কোতলাবাড়ির বিধানপল্লীর মাঠ সংলগ্ন অডিটোরিয়ামে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানে। ভুয়ো অর্থলগ্নি সংস্থার কষ্টার্জিত টাকা জমা রেখে সর্বস্বান্ত হওয়ার ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সচেতন করতে রাজ্য অর্থ দপ্তরের স্বল্প সঞ্চয় বিভাগ একটি কর্মসূচির আয়োজন করে। এই উপলক্ষে বর্ধমানের ছোট নীলপুর এলাকায় খেলার মাঠে দৌড়ের ছন্দে সঞ্চয়ের বন্ধনে শীর্ষক ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় 15 প্রতিযোগী অংশ নেন। অনুষ্ঠানে প্রতারণার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের টাকা ডাকঘরে নিরাপদে জমা রাখার পরামর্শ দেওয়া হয়। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দু এক জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। বাকি জায়গার আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে। কৃষকদের জন্য আবহাওয়ার কোনো সতর্কবার্তা নেই। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: এখন নির্বাচিত আধুনিক গান, প্রথমে রাহুল দেববর্মন এবং আশা ভোঁসলে। আজ শুনবেন কিছু পূজোয় প্রকাশিত গানের সংকলন।

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।

অনুষ্ঠানের একদম শেষে শচীন দেব বর্মণ আজ নির্বাচিত আধুনিক গানের অনুষ্ঠানে শুনলেন বিভিন্ন সময়ে পুজোয় প্রকাশিত গান।

গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে, অর্থাৎ 657 কিলো হার্টজে। এখন সংবাদ।

0: মাপ করবেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই, তার আগে বিজ্ঞাপন।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: আকাশবাণী সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে আজ শুনবেন মহিষাসুর মর্দিনী কথা।
3: চিরায়ত অনুষ্ঠান তৈরির ইতিহাস নিয়েই অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী কথা।
4: কলকাতা বেতারের শ্রেষ্ঠ অর্ঘ্য এই সর্বজননন্দিত অনুষ্ঠানটির একটি ইতিহাস আছে, সেই ইতিহাসের পাতা আজ উল্টে দেখা যাক।

0: আমার যুগ আমার গান স্মৃতিকথায় পঙ্কজ কুমার মল্লিক লিখেছেন।
1: নেপেন্দার অনুগ্রহে আমি 1927 সেপ্টেম্বর থেকে কলকাতা বেতার কেন্দ্রের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে গেলাম। বেতারের সেই প্রথম যুগে নৃপেন্দ্রনাথ মজুমদার, রায়চাঁদ বড়াল, রাজেন্দ্রনাথ সেন ও আমি ছাড়া কিছুদিন পর এলেন আমার সারা জীবনের সুহৃদ বাণী কুমার, মানে বৈদ্যনাথ ভট্টাচার্য ও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। রাজেন সেন দেখতেন নিউজ ডিপার্টমেন্ট, বাণী কুমার ছিলেন গীতিকার ও বিভিন্ন বিষয়ের ভাষ্য রচয়িতা, রায়চাঁদ দেখাশোনা করতেন সঙ্গীতের দিকটা এবং বীরেন্দ্রকৃষ্ণ ছিলেন সাহিত্য, নাটক ও অন্যান্য বিচিত্র ও সরস বিষয়ে অপরিহার্য।
0: বেতারের মতো এক শক্তিশালী ও সর্বব্যাপক মাস মিডিয়ামকে হাতে পেয়ে দিবারাত্রি তাদের একটাই চিন্তা পেয়ে বসেছিল, কেমন করে রেডিওর অনুষ্ঠানকে আরও জনপ্রিয় ও রসগ্রাহী করে তোলা যায়। তাদের এই টিমওয়ার্ক ছিল খুবই ঐক্যবদ্ধ, এক সুতোয় বাঁধা। একই কাজে তখন তারা যেন জীবন সঁপে দিয়েছিলেন।
1: নতুন নতুন পরিকল্পনা আমাদের মনে আসত তখন, আমরা সবাই মিলে বসে যেতাম সেই পরিকল্পনার ভালো মন্দ গুণাগুণ বিচার করতে। আজ অনেকেই উপলব্ধি করতে পারবেন না সেই ঘরোয়া পরিবেশের কথা, যে পরিবেশে আমরা কয়েকটি মানুষ সেদিনের সেই শিশু বেতারকে বৃহত্তর বঙ্গ সমাজের প্রকৃত সেবক ও শিক্ষক এবং আনন্দ বিতরণকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সচেষ্ট ছিলাম। রেডিওতে এইভাবে সঙ্গীত, নাটক, কথিকা, গল্পদাদার আসর তো হতোই, তাছাড়াও অভিনব কিছু অনুষ্ঠানের ব্যবস্থা আমরা করেছিলাম। এর মধ্যে উল্লেখযোগ্য সঙ্গীত শিক্ষার আসর, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বিষ্ণু শর্মার আসর আর মহালয়ার মহিষাসুরমর্দিনী।

0: এই অনুষ্ঠানটির সূচনা হয়েছিল অন্যভাবে, অন্য নামে, অন্য তিথিতে। বাণীকুমারের কথায়,
1: 1930-এর পয়লা এপ্রিল ভারতীয় বেতারের নতুন নামকরণ হল ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস। কলকাতা বেতার প্রতিষ্ঠানে জেগে উঠল জনচিত্তের পরে আকর্ষণী শক্তি সবিশেষ বিস্তার করবার অদম্য উৎসাহ। তাই নব নব অনুষ্ঠান সম্ভার সাজাবার অক্লান্ত আয়োজন। এরই ফলে জন্ম নিল বিচিত্র অনুষ্ঠান। মুখ্যত স্বল্পকালের মধ্যেই এই জাতীয় অনুষ্ঠানের রচনা থেকে পরিচালনা পর্যন্ত সম্পূর্ণ ভার আমার উপরেই ন্যস্ত হল। নামকরণ করলুম বেতার বিচিত্রা। সাধারণত সঙ্গীত বহুল অনুষ্ঠান বৈচিত্র্যে অধিক আদরণীয় ছিল। সেই সূত্রে শ্রী শ্রী মার্কণ্ডেয় চণ্ডীর বিষয়বস্তুর ওপর ভিত্তি করে বসন্তেশ্বরী নামে একটি চম্পু রচনা করি, 1338 বঙ্গাব্দ অর্থাৎ 1932-এর গোড়ার দিকে। ওই বছরই চৈত্রের শুক্লাষ্টমীর প্রভাতে অর্থাৎ বাসন্তী ও অন্নপূর্ণা পূজার অনুষ্ঠান সন্ধিক্ষণে বসন্তেশ্বরী সম্প্রচারিত হয়। বন্ধুবর সঙ্গীত পণ্ডিত হরিশ্চন্দ্র বালির সুর সর্জনে রাগ বসন্ত এবং দেশি দেবগিরি বরাটি তৌরি ললিতা ও হিন্দলি এই ছয় রাগিনী বাণী সংযোগে এক অপূর্ব রসের সঞ্চার করে। অন্যান্য গানের সুর দেন পঙ্কজ কুমার মল্লিক। কয়েকটি নাট্য কথাসূত্র ও গীতাংশ গ্রহণ করেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র এবং আমি শ্রী শ্রী চণ্ডীর কতিপয় শ্লোক আবৃত্তি করি। বন্ধুবর রায়চাঁদ বড়ালের সঙ্গীত পরিচালনায় ও আমার প্রবর্তনায় অনুষ্ঠানটি রসোত্তীর্ণ হয়।
0: সবার কাছে এই বসন্তেশ্বরী অনুষ্ঠানটি অভূতপূর্ব সাড়া জাগায়। শারদীয়া পূজা উপলক্ষে মহাষষ্ঠীর সকালে শ্রী শ্রী চণ্ডীর লীলা অবলম্বনে একটি অভিনব সঙ্গীত বহুল অনুষ্ঠান প্রয়োগের সংকল্প নেওয়া হয়। বাণীকুমার লিখছেন,
1: আমি সংস্কৃত রূপকের অন্তর্গত বিথি নাট্য রচনা শৈলী অনুসরণে নবভাবে মহিষাসুরমর্দিনী প্রণয়ন করি 1339 বঙ্গাব্দে 1932-এর মাঝামাঝি সময়। বস্তুত মহাশক্তি বর্ণনার সেই অর্ঘ প্রচারিত হয়েছিল সে বছর আশ্বিনের দেবীপক্ষে শুভষষ্ঠীর প্রত্যুষে। যে গীতি সম্ভার সজ্জিত হয়েছিল তার মধ্যে কয়েকটি গানের সুর সংযোগ করেন পণ্ডিত হরিশ্চন্দ্র ও রায়চাঁদ এবং অধিকাংশ গানের সুরগ্রথনা পঙ্কজ কুমারের। আমার পরিকল্পনায় ও নির্দেশে এবং শক্তিমানগণের প্রকৃষ্ট সাহায্যে এই বহু বাঞ্ছিত রস নৈবেদ্য সুসজ্জিত হল। অভূতপূর্ব রসমহিমায় মণ্ডিত হয়ে এই বিথি রূপিকা শরতের আকাশকে শান্ত পবিত্রভাবে পরিপূর্ণ করে তুলল।

জনসাধারণের কাছ থেকে অভিনন্দনের পর অভিনন্দন আসতে লাগল। শারদীয়া দুর্গাপূজা যেমন বাঙালির একান্ত নিজস্ব মহামহোৎসব, তেমনি সমগ্র উত্তর ভারতে এমনকি দক্ষিণ ভারতেও সেই দুর্গোৎসব। ভারতের বাইরে বৃহত্তর ভারতে সুদূর বালি জগদ্বীপে পর্যন্ত দশভুজা মহিষমর্দিনীর কথা অজানা নয়।

দেশে বিদেশে এই মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানের কথা ছড়িয়ে পড়ল। পরের বছর 1933 থেকে পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের সূচনা মুহূর্তে মহালয়ার প্রত্যুষে এই মহিষাসুর মর্দিনী প্রচারের ব্যবস্থা হল। প্রচারের দিনটিও যেমন বদলাল, তেমনি অনুষ্ঠানটিরও কিছু রদবদল করা হল। বাণীকুমারের জীবদ্দশায় অন্তত 6-7 বার এই রচনার পরিবর্তন ঘটেছে। রাখা হয়েছে নতুন নতুন স্তব স্তুতি, দেবী সূক্ত এবং গান।

মার্কণ্ডেয় পুরাণেই সর্বপ্রথম দেবী একাধারে মহামায়া ও চিন্ময়ী। সপ্তশতী চণ্ডীতে মহাদেবী চণ্ডিকার বিশদ ও স্বভাব সুন্দর অনুপম রূপের বর্ণনা। বাণীকুমারকে তারই অনুসরণে গ্রন্থনা রচনার পরামর্শ দিয়েছিলেন পণ্ডিত প্রবর অশোকনাথ শাস্ত্রী।

0: মহিষাসুরমর্দিনীর প্রবর্তনার সময় থেকে আজ পর্যন্ত জাতি ধর্ম নির্বিশেষে সকল রুচির শ্রোতা সমানভাবেই এর অখণ্ড লীলারস উপভোগ করে আসছেন।
1: ঠিক হয়েছিল গ্রন্থনা পাঠের মাঝে মাঝে গ্রন্থিককে বিশ্রাম দিতে বাদ্যযন্ত্রীরা যন্ত্রের সুরে তা পূরণ করবেন, কিন্তু ঠিকমতো বুঝতে না পারার কারণেই হোক অথবা নিজেদের অভ্যাস বশেই হোক, গ্রন্থনার সঙ্গে তারাও অনুসরণ করতে লাগলেন একই সুর। ঘটল অভাবনীয় কাণ্ড, অনুষ্ঠানটি হয়ে উঠল আরো শ্রুতি মধুর।
2: সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরিয়াবস্থায় তুমি অনির্বচনীয়া।

0: মহিষাসুরমর্দিনী সরাসরি সম্প্রচারের যুগে অংশগ্রহণকারী সকলেই উপস্থিত হতেন শুচি শুদ্ধ হয়ে। শেষ রাত্রে স্নান সেরে গরদে জোর পড়তেন বীরেন্দ্রকৃষ্ণ, নববস্ত্র পরিধান করতেন সঙ্গীত শিল্পীরা, পঙ্কজকুমার মল্লিক ঘোষক ঘোষিকাদের প্রতিও নজর রাখতেন তাঁরাও শুদ্ধভাবে রয়েছেন কিনা।
1: ধূপে প্রদীপে সমগ্র স্টুডিও চত্বর পরিণত হতো পবিত্র পূজা মণ্ডপে।
0: সেই সব দিনের কথা আজও মনে পড়ে ওই অনুষ্ঠানের অন্যতম কণ্ঠশিল্পী সুপ্রীতি ঘোষে।
2: আমি অনেকদিন আগে থেকে মহিষাসুরমর্দিনীতে যোগ দিয়ে আসছি। সে মাঝরাত্রিরে মনে পড়ে গাড়ি আসতো, রেডিও থেকে গাড়ি নিতে আসতো, তখন আমি তৈরি টৈরি হয়ে চা করে রাখ ফ্লাস্কে চা করে রাখতাম, চা খেয়ে যেতাম। তখন গিয়ে দেখতাম বীরেন্দা গঙ্গা স্নান করে গরদের ধুতি পরে দাঁড়িয়ে আছেন, চন্দনের ফোঁটা পরে, আর বাণীদাও তাই। আমাদের পঙ্কজদা পরে আসতেন, তারপরে আমরা সকলে, আমি আমরা যারা যারা ওতে যোগদান করেছি সকলেই চেষ্টা করতাম শুদ্ধ বসন পরে যাবার। পরিবেশটার জন্য গানও খুব ভালো হতো, চারিদিকে সাজানো আর ধূপের গন্ধ, আর আমরাও খুব গরদ টরদ পরে একটা পুজো পুজো ভাব, একটা যেন পুজো যে আসছে সেটা বেশি মনে হতো, গান ওই জন্য খুব ভালো হতো। কারণ আমাদের অনেকদিন ধরে এক মাস ধরে রিহার্সাল চলতো, পঙ্কজদা ভীষণ নিখুঁতভাবে একবার রিহার্সাল করাতেন। আমাদের প্রত্যেক শিল্পী প্রত্যেকে যার যত বাইরে জলসায় বা ইয়েতে গান টান থাকুক, আমরা কেউ সেটা অ্যাটেন্ড না করে পঙ্কজদার জন্য রিহার্সাল অ্যাটেন্ড করতাম, আর খুব ভালোভাবে রিহার্সাল হতো। তারপরে যখন আরম্ভ হতো আমাকে পঙ্কজদা এসে বলতেন, দেখো তোমাকে কিন্তু সব থেকে ভালো, খুব ভালোভাবে প্রাণ ভরে গাইতে হবে, কারণ তোমার গানটা আমাকে কিন্তু পুরো প্রোগ্রামটা আমায় এগিয়ে নিয়ে যাবে।

0: এই বিশেষ প্রভাতী অনুষ্ঠানটির ঘোষণার ভাষাটিও বাণীকুমারের রচনা।
1: মহিষাসুরমর্দিনী, রচনা ও প্রবর্তনা বাণীকুমার, সঙ্গীত সজ্জন পঙ্কজ কুমার মল্লিক, গ্রন্থনা ও স্তোত্রপাঠ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, সঙ্গীত বিধি মহিষাসুরমর্দিনী। আজ দেবীপক্ষের প্রাক প্রত্যুষে জ্যোতির্ময়ী জগন্মাতা মহাশক্তির শুভ আগমন বার্তা আকাশে বাতাসে বিঘোষিত, মহাদেবীর পুণ্যস্তবন মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণা। আজ শারদ গগনে গগনে দেবী উষা ঘোষণা করছেন মহাশক্তির শুভ আবির্ভাব।

0: দ্বিজেন মুখোপাধ্যায়।
1: হেমন্ত দাস ছিলেন তখন, আমি যখন কোরাস গাইছি, হেমন্ত দাস সেই বছর বম্বে চলে যাওয়াতে ওই জায়গাটা খালি হয়ে গেল। ওই জাগু দুর্গা তখন পঙ্কজ দামাকে দিয়ে ট্রাই করলেন, করে বললেন যে না এর দ্বারাই হবে, একেই নেব। এবার যেদিন জাগু দুর্গা আমি পেলাম সেদিন সারারাত্রি ঘুমাইনি আমি, মানে তারপরের দিন যাবো গাইতে কিন্তু ঘুম আসেনি, এই জন্যে যে বহুদিনকার স্বপ্ন যে মহালয়া গাইবো এবং জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী গাইবো। গানটি যখন গাইছি আমি, প্রথম এক্সপিরিয়েন্স আমার হচ্ছে, তখন কিন্তু ওই আমাদের মাত্র দু তিনটি চ্যানেলে রেকর্ডিংটা হতো, মানে ব্রডকাস্টটা হতো এবং সঙ্গে সঙ্গে একটা রেকর্ডিংও হতো। যে মাইক্রোফোনে দাঁড়িয়ে গাইছি আমরা সবাই, যে মাইক্রোফোনে বীরেন্দা বলছেন, বীরেন্দা সেই চেলির কাপড় পরা, শরীরটা ঠকঠক করে কাঁপছে, ইমোশনালি ভীষণভাবে তিনি উঠেছেন,

0: তাকে টেনে সরাতেও তো, নাহলে আমি যেতে পারতাম না। তো আমার, আমরা তখন তো খুব বাইরে গান করছি, আমি করলাম কি, আমাকে তখন পঙ্কজদা বলছেন ধরো ধরো দূর থেকে, আমি দূর থেকে ফুল থ্রোটে জাগো বলে ধরে রইলাম। এবার আমাকে ঠেটে ঠেটে এনে তিনি ফেড ইন করে দিলেন মাইক্রোফোনেতে, ওই জাগোটা ফেড আউট টু ফেড ইন হলো, বীরেন্দা সরে গেলেন, আমি গানটা ধরলাম, খুব ড্রামাটিক হয়ে গেল, এটা উপস্থিত বুদ্ধি আমার।
1: এই মহিষাসুর মর্দিনী গীতি আলেখ্যটি যেন মার্কণ্ডেয় সপ্তশতী চণ্ডীর একটি সংক্ষিপ্ত সার, এর অন্তরে শাশ্বত ভারতের মর্মকথা, সুদীর্ঘকাল ধরে যা সকল স্তরের ভিন্ন রুচির লোক নিজেদের প্রাণের সঙ্গে মিলিয়ে নিয়ে মহাশক্তির অভূত লীলারস উপলব্ধি করে অভিভূত হয়েছেন।
2: বিষ্ণু দিলেন চক্র, পিনাক বাণী, শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালাক মণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন।
3: মহিষাসুরমর্দিনী কলকাতা বেতারের এক অনন্য কীর্তি, এই অনুষ্ঠানই যেন সূচনা করে শারদ উৎসবের, জগন্মাতার জাগরণী মন্ত্রে যে গাথার উন্মোচন, সংগ্রামের দুন্ধুবি নিনাদে আবাহন, শান্তির ললিত গীতে তার সমাপন।

শুনছিলেন মহিষাসুরমর্দিনী কথা। ভাষ্য রচনা মিহির বন্দ্যোপাধ্যায়, ভাষ্য পাঠে অরুণাংশু বিশ্বাস ও ছন্দা সেন, চরিত্রাভিনয়ে রমেন্দ্রনাথ রায়চৌধুরী ও সৌমেন বসু, আবহ সুর কল্যাণ সেনবরাট, প্রযোজনা সহায়তা প্রভাত খামারু, শুভেন্দু সিংহ, পরিকল্পনা প্রদীপ মিত্র, তত্ত্বাবধান বিনয় ঘোষ ও শ্রীকুমার চক্রবর্তী, নির্মাণ সমরেশ ঘোষ, পরিবেশনায় আকাশবাণী কলকাতা।

0: আকাশবাণী সংগ্রহশালা থেকে। এই অনুষ্ঠানে আজ শুনলেন মহিষাসুরমর্দিনী কথা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।

0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লির যন্তর মন্তরে সিজেপির আজকের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে মেলেনি পুলিশের অনুমোদন। বিজেপির অভিযোগ, বিদেশি শক্তির মদতে বিরোধী দলগুলি দেশকে অশান্ত করতে চাইছে। পরমাণু হামলার ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না বলে পাকিস্তানকে সতর্ক করেছে নতুন দিল্লি। আজ মহালয়া, বিভিন্ন নদনদী ও জলাশয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে চলছে তর্পণ। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার উৎপাদিত ডিজেল আমদানির ওপর সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। আসছি বিস্তারিত খবরে। নিয়ম না মানা এবং জননিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে আজ জাতীয় রাজধানীর যন্তরমন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির অনুমতি দিল্লি পুলিশ বাতিল করেছে। সাংবাদিকদের দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ জানান, যন্তরমন্তরে বিক্ষোভ বা অন্যান্য কর্মসূচি আয়োজনের অনুমতির আবেদন অন্তত 10 দিন আগে জমা দিতে হয়।
2: 7 তারিখ কো ইনোনে এক অ্যাপ্লিকেশন দিয়া থা নই দিল্লি ডিস্ট্রিক্ট মে জিসমে উনোনে এক ইন্টিমেশন দিয়া হ্যায় কি ও 10 তারিখ কো প্রদর্শন করনে আ রহে হ্যায় অ্যাকাউন্টেবিলিটি অফ সিইসি কে রিগার্ডিং। ইস ইন্টিমেশন পর গৌর কিয়া গয়া অর ইসকো কনসিডার করতে হুয়ে আগে দেখা গয়া কি নহি ইয়ে বহুত হি কম সময় মে পহলে তো প্রাপ্ত হুয়া হ্যায় জো হামারি লেট ডাউন গাইডলাইন্স হ্যায় কি হামে ধরনা কে 10 দিন পহলে সে ইয়ে চাহিয়ে হোতা হ্যায় অর ও নহি থা।
1: তিনি আরও বলেন, জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপ করে ওই এলাকায় বর্তমানে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 নম্বর ধারার আওতায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। এদিকে নিরাপত্তার কারণে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থানপথ বন্ধ। এই স্টেশনগুলি হল জানপথ, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, লোক কল্যাণ মার্গ, রাজীব চক, নয়াদিল্লি, সেবাতীর্থ এবং মান্ডি হাউস। এছাড়াও জাতীয় রাজধানীর বিভিন্ন অঞ্চলে যান চলাচলের পথ পরিবর্তনের বিষয়ে দিল্লি ট্রাফিক পুলিশ একটি নির্দেশিকা জারি করেছে। বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের অভিযোগ, বিদেশি শক্তির মদতে বিরোধী দলগুলি দেশে অস্থির অবস্থা তৈরি করতে চাইছে। নতুন দিল্লিতে সাংবাদিকদের তিনি বলেন, ভারতের গণতন্ত্র যথেষ্ট শক্তিশালী, দেশের মানুষ এ ধরনের অপপ্রয়াসকে আটকাতে ঐক্যবদ্ধ হয়েছেন।
3: और गंभीर स्थिति पैदा करने का प्रयास किया जा रहा है। ये कौन कर रहे हैं? ये दो अराजकतावादी समूह जिसमें एक इंडी गठबंधन के नेता राहुल गांधी जी और दूसरे गुट का नेतृत्व अरविंद केजरीवाल के सहयोगी सीजेपी कर रही है। मैं इन दोनों गुटों को स्पष्ट रूप से कहना चाहता हूं कि भारत की जनता पूरी तरह से आपके इन उद्देश्यों को देख रही है और आज जो आपका एनार्किस्ट प्रतिस्पर्धा चल रहा है कि कौन अधिक इस देश में अस्थिरता पैदा कर सकता है, ये आपके मंसूबे पूरे नहीं होंगे।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ রাজস্থানের যোধপুর বিমানবাহিনীর ঘাঁটিতে তরঙ্গশক্তি 2026-এ যোগ দেন। 26 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত চলা এই বিমান মহড়ার উদ্দেশ্য হল অংশগ্রহণকারী মিত্র দেশগুলির বিমানবাহিনীগুলির মধ্যে কর্মক্ষমতা বিষয়ক সহযোগিতা এবং পারস্পরিক সমন্বয়কে জোরদার করা। ভারতীয় বিমানবাহিনীর পাশাপাশি 7টি মিত্র রাষ্ট্র অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরশাহি, ফ্রান্স, জার্মানি, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এতে অংশ নিচ্ছে। এছাড়াও আরও কয়েকটি দেশ পর্যবেক্ষক হিসেবে এতে যোগ দিয়েছে। এই মহড়ায় F-35, Lightning II রাফেল, F-16, A-400M এবং KC-30 এর মতো বিভিন্ন ধরনের অত্যাধুনিক যুদ্ধবিমান এবং বিমান যোগ দিয়েছে। পরমাণু হামলার ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না বলে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে নতুন দিল্লি। সরকার বলেছে, যে কোনো সন্ত্রাসবাদী হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে নিরস্ত্রীকরণ বিষয়ক প্রথম কমিটির বৈঠকে ভারতের স্থায়ী মিশনের সিনিয়র উপদেষ্টা আনমোল শের বেদি বলেন, সন্ত্রাসবাদের মদতদাতা এবং জঙ্গি হামলার মূল চক্রান্তকারীদের মধ্যে কোনো পার্থক্য করবে না ভারত। গত বছর পহেলগাঁওয়ে 26 জন সাধারণ নাগরিকের ওপর প্রাণঘাতী সন্ত্রাসবাদী হামলার পর অপারেশন সিন্দুরের প্রসঙ্গ উল্লেখ করে শ্রী বেদি বলেন, উত্তেজনা বৃদ্ধি এড়িয়ে আত্মরক্ষার স্বার্থে ভারত সে সময় সংযত ও সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছিল। পরমাণু অস্ত্রকে রাষ্ট্রের নিয়মিত নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি এবং সার্বিক উন্নতির ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন দিল্লিতে গতকাল নারী ও শিশু বিকাশ মন্ত্রকের দুদিনের জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী জনভাগিদারি বা জনগণের অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সামাজিক অংশগ্রহণের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শিশুদের জন্য বয়স উপযোগী সচেতনতামূলক পাঠ্যসূচি তৈরির পরামর্শ দেন। পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরের মধ্যে সমন্বয় রেখে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার উপরও গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী আগামীকাল চেন্নাইয়ে একটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। তিনি চেন্নাই মেট্রোর পুনামালি থেকে বড়াপালানি শাখার উদ্বোধন করবেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পালানি, পারামাকুড়ি, নামাক্কাল, অম্বাসমুদ্রম এবং ভেলোর ক্যান্টনমেন্ট অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। এছাড়াও কোয়েম্বাটোরে 700 কোটি টাকার একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পুনামালিতে প্রধানমন্ত্রী একটি রোড শোয়ে অংশ নেবেন। এছাড়াও রাজ্যসভার সাংসদ, সঙ্গীত বিশেষজ্ঞ ইলিয়া রাজার একটি সঙ্গীত গবেষণা কেন্দ্রের উদ্বোধনও করবেন তিনি। আজ মহালয়া, অবসান হয়েছে পিতৃপক্ষের। বাণীকুমার রচিত পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গ্রন্থনা ও স্তোত্র পাঠে আকাশবাণী কলকাতার ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী আজও চিরন্তন আবেগ ও বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের গঙ্গা, দামোদর, তিস্তা, আসামের বরাক, কুশিয়ারা, কাটখাল, ত্রিপুরার হাওড়া, গোমতী নদী সহ বিভিন্ন রাজ্যের নদনদী ও জলাশয়ে ভোর থেকেই চলছে তর্পণ। এই উপলক্ষে সর্বত্র প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্ত করেছে। মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মহালয়া উপলক্ষে ত্রিপুরা ও আসামে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা নানা অনুষ্ঠানের আয়োজন করে। আন্দামানে বঙ্গোপসাগরের তীরে বহু মানুষ তর্পণের জন্য ভিড় জমিয়েছেন। দুর্গোৎসব উপলক্ষে বিকেলে কলকাতার ইডেন গার্ডেন্সে আজ এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহালয়ার দিন এক্স হ্যান্ডেলে এক বার্তায় সমাজকে সুখ, সহমর্মিতা এবং আশায় পূর্ণ করে তুলতে মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহালয়া উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশেও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় মহালয়া উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির এবং রমনা কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকেশ্বরী মন্দিরের অনুষ্ঠানে যোগ দেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র 2027 সালের 7ই এপ্রিল পর্যন্ত রাশিয়ায় উৎপাদিত ডিজেল ক্রয় ও আমদানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন অর্থ দফতর গত রাতে জানায়, রাশিয়ার ডিজেল বিক্রি, পরিবহন ও আমদানির সঙ্গে যুক্ত লেনদেনের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে টান পড়ার কারণে ডিজেলের দাম দ্রুত বাড়ছিল। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প জানান, রাশিয়া দ্রুত 3 লক্ষ টনের বেশি ডিজেল সরবরাহ করবে। এরপর নভেম্বরে আরও 5 লক্ষ টন এবং পরবর্তীতে অন্তত 10 লক্ষ টন ডিজেল পাঠাবে। অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়ে বলেছেন, স্থায়ী চুক্তি ছাড়া রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুললে তা যুদ্ধকে আরও দীর্ঘায়িত করবে। তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং সামরিক চাপ আরও বাড়ানোর দাবি জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা ও ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেন। ডক্টর জয়শঙ্কর জানান, ভারত ও ইথিওপিয়ার সম্পর্ক সাম্প্রতিককালে আরও মজবুত হয়েছে। পরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলির সমস্যার কথা আন্তর্জাতিক মঞ্চে আরও জোরালোভাবে তুলে ধরতে ভারত ও আফ্রিকার একযোগে কাজ করা উচিত।
4: Even as our relationship deepens, we are confronted with an anachronistic global order that disregards the interests of both Africa and India. This is no accident. On the contrary, conscious efforts are made to delay reform and undermine change. India and Africa cannot remain unrepresented or underrepresented in global decision making. And that is why India worked resolutely during its G20 presidency in 2023 to secure a permanent membership for the African Union.
1: পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে আগামীকাল ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে সন্ধে 7টায়। রাঁচিতে দ্বিতীয় টি-20 ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে ভারতকে হারিয়ে দেয়। এর ফলে সিরিজে এখন 1-1 ব্যবধানে সমতা রয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। দিল্লির যন্তর মন্তরে সিজেপির আজকের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে মেলেনি পুলিশের অনুমোদন। বিজেপির অভিযোগ, বিদেশি শক্তির মদতে বিরোধী দলগুলি দেশকে অশান্ত করতে চাইছে। পরমাণু হামলার ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না বলে পাকিস্তানকে সতর্ক করেছে নতুন দিল্লি। আজ মহালয়া, বিভিন্ন নদনদী ও জলাশয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে চলেছে তর্পণ। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ, পড়ছি পার্থপ্রতিম মিত্র। আজ মহালয়া, আকাশবাণী কলকাতার ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী স্তোত্রপাঠ ও সুরমূর্ছনায় মেতেছে বাঙালি।

0: মহালয়ার পূর্ণ লগ্নে আজ ভোর থেকেই কলকাতার বাবুঘাট, জাজেসঘাট, দইঘাট, বাগবাজার সহ সমস্ত ঘাটেই আজ ভিড় চোখে পড়ে। হাওড়ার বিভিন্ন ঘাটে উপচে পড়ে ভিড়। গঙ্গাসাগরে শুরু হয়েছে তর্পণ ও পুণ্যস্নান। কাকদ্বীপের লট নাম্বার 8 এবং কচুপেড়িয়া ফেরিঘাটে পুণ্যার্থীতে দীর্ঘ লাইন চোখে পড়ে। ভিড় সামলাতে গোটা গঙ্গাসাগরকে আটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। প্রশাসন সূত্রে খবর, গত রাতের মধ্যেই প্রায় 50,000 মানুষ গঙ্গাসাগরে এসেছেন। বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সতী ঘাটে ও দামোদর নদের জলাধারে স্নান ও তর্পণে মানুষের ঢল নামে। ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে সতীঘাট এলাকায় বিশেষ নজরদারির ব্যবস্থা করা হয়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহারে এই উপলক্ষে বড়দেবীর বিশেষ পুজোর আয়োজন করা হয়। 500 বছরের বেশি সময় ধরে নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো হয়ে আসছে, প্রথা মেনে আজই বড়দেবীকে চক্ষুদানও করা হল। ডুয়ার্সে বিভিন্ন নদীর ঘাটে দাঁড়িয়ে তর্পণে সামিল হলেন হাজারো মানুষ। মাল, চেল, নেওড়া, জলঢাকা সহ ডুয়ার্সের একাধিক নদীর তীরে ভোর থেকেই মানুষের সমাগম হয়। দুর্গোৎসব উপলক্ষে বিকেলে কলকাতার ইডেন গার্ডেন্সে আজ এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটি প্রতিবেদন,
1: মহালয়ার পুণ্যলগ্নে দেবীপক্ষকে স্বাগত জানাতে আজ উৎসবের আবহে সেজে উঠেছে কলকাতার রেড রোড। গড়ে তোলা হয়েছে রাজ্যের 12টি জেলার লোক সংস্কৃতি, হস্তশিল্প ও ঐতিহ্য তুলে ধরার বিশেষ প্রদর্শনী। বিভিন্ন জেলার শিল্পীদের পরিবেশনায় থাকবে ছৌ, বাউল, ধামসা মাদল, ঢাক সহ নানা লোক সংস্কৃতির অনুষ্ঠান। এরপর রেড রোড থেকে খোলা জিপে ইডেন গার্ডেনের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী চোখ ধাঁধানো অনুষ্ঠান। সেখানে থাকছে ত্রিমাত্রিক প্রজেকশন ম্যাপিং, লেজার শো, আতশবাজি এবং সাংস্কৃতিক পরিবেশনা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।

0: আগে শহর ও জেলার সমস্ত পুর এলাকা পরিচ্ছন্ন আলোকিত নিরাপদ রাখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ নির্দেশ দিয়েছেন। নগর উন্নয়ন ও পুর দপ্তরের পর্যালোচনা বৈঠকে গতকাল রাস্তা মেরামত থেকে ডেঙ্গি প্রতিরোধ, গঙ্গার ঘাটের নিরাপত্তা, কর্মীদের বেতন ও পুজোর প্রস্তুতি এই সব ক্ষেত্রেই দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়। গঙ্গাপক্ষে নবনির্মিত চার লেনের ফারাক্কা সেতু আগামী 15ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। 2018-তে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 512 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর দৈর্ঘ্যে প্রায় 5.5 কিলোমিটার। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সেতুটি 112 নম্বর জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ অংশ। এটি চালু হলে কলকাতা থেকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্সগামী যানবাহন চলাচলের সময় 2 থেকে 3 ঘন্টা কমবে বলে আশা করা হচ্ছে। এর ফলে পর্যটন সহ স্থানীয় বাসিন্দাদের যাতায়াত অনেক সহজ হবে। উত্তর চব্বিশ পরগনার আমোদিয়া এলাকায় নাবালিকা বিবাহের অভিযোগে নূর হোসেন মণ্ডল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি নাবালিকার সন্তান জন্মাবার পর তাদের বিবাহের খবরটি প্রকাশ্যে আসে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয় সেমিকন্ডাক্টর মিশন 2021 একটি প্রতিবেদন।
1: আধুনিক প্রযুক্তির দুনিয়ায় ভারতের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন। দেশীয় উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে এই মিশন, বললেন বিজ্ঞানী সৈকত বসু।
2: সারা বিশ্বে সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে ভারতকে প্রাতিষ্ঠানিকভাবে আরো সুদৃঢ়ভাবে অবস্থান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেমিকন্ডাক্টর চিপ, মোবাইল ফোন, কম্পিউটার, বৈদ্যুতিক গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, প্রতিরক্ষা ব্যবস্থা বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিতে এই সেমিকন্ডাক্টর মিডাকশন কিন্তু অপরিহার্য।
1: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5:10।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: বাবার জমানো পুঁজি, ওনার শিক্ষা,
5: আর সবসময় আমাদের চিন্তা করা। অবশ্য ওনার একটা জমানো পুঁজি ব্যাংকেও রাখা আছে,
4: কিন্তু ক্লেম করতে সমস্যা হবে।
5: এখন আরো সহজ হয়ে গেছে। ব্যাংকের ওয়েবসাইট বা ব্রাঞ্চে চলে যান, ক্লেম ফর্ম ভরুন, সব ডকুমেন্ট জমা দিন, 15 দিনেই সেটেলমেন্ট পান। আর নমিনেশন থাকলে ক্লেম সেটেলমেন্ট অনেক সহজেই হয়ে যায়।
6: আরবিআই একথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: আকাশবাণী কলকাতা, এখন শুনবেন নজরুল গীতির অনুষ্ঠান। শুরুতেই মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া গান।

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: নজরুল গীতির অনুষ্ঠানে এবারে শিল্পী অঞ্জলি মুখোপাধ্যায়।

0: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
1: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
0: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
1: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
0: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: নজরুল গীতির অনুষ্ঠানে সবশেষে ধনঞ্জয় ভট্টাচার্য।

0: নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজকে পরিবর্তনের কাণ্ডারি হওয়ার। আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 8100750040, আমাদের নতুন নাম্বার 8100075040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ তা আমাদের বলতে ফোন করুন এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি, কবিতা বা নাটক লিখে পাঠাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়: 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটক উপেক্ষিতা। নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন ঠাকুরপাড়া রোড নৈহাটি থেকে বাসুদেব ভট্টাচার্য। আমরা ধন্যবাদ দিই বাসুদেববাবুকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। স্বামী স্ত্রী ও তাদের এক কন্যা সন্তান নিয়ে ছোট্ট একটি পরিবার। সাংসারিক নানা ঝামেলার মধ্যেই বেড়ে ওঠা শিশুর মনে হঠাৎই দেখা দেয় যে বৃক্ষ জমা হতে হতে সেটা একটা বড় আকার ধারণ করে। শিশু মনোবেদনার বহিঃপ্রকাশই আজকের নাটকের মূল বিষয়।
1: জয়া, বুকুনকে আর ছেড়ে দাও না, শরীরটা খারাপ বলছে, স্কুলে যাওয়ার দরকার নেই, ও বাড়িতে বিশ্রাম নিক।
2: তুমি ওকে এত প্রশ্রয় দিও না তো, আজ বাদে কাল ওর ম্যাথ টেস্ট আছে, গতবার তো ম্যাথসে ফেল করেছিল।
1: আহা, মাথায় না ঢুকলে ও কি করবে বলো তো, ও তো পড়ে ফাঁকি তো দেয় না।

0: ছাড়ো তো, ওর শরীর খারাপের কথা যত সব বাহানা। এক্ষুনি ওই বাউন্ডুলে টুকাইকে ডাকলে শুরু হয়ে যাবে তাদের খেলা আড্ডা দেওয়া, তখন শরীর খারাপের কি ইচ্ছু থাকে না।
1: আমার অফিস বেরোতে দেরি হয়ে যাবে, খাবার দাও।
0: টেবিলে রাখাই আছে, তুমি খেয়ে দরজায় তালা দিয়ে চলে যেও, ভুবনের স্কুল বাস এক্ষুনি চলে আসবে। আমরা চললাম।
1: বকুনকে দেখছি না তো জয়া?
0: হয়তো ড্রয়িং রুমে প্রিয়ার সঙ্গে খেলা করছে, ভাগ্যিস আজ কামাই করেনি। ম্যাথসে আজকে 5টা নতুন অঙ্ক দিয়েছে, সাথে পরীক্ষাও নিয়েছে জানো।
1: যাগে, শরীরটা ভালো আছে তো?
0: বলছে তো ভালো আছে।
2: ও, মরে গেলাম, বাঁচাও বাবা।
0: কি হলো রে প্রিয়া, এত চিৎকার করছিস কেন? এই বুবুন, বাবা ছেড়ে দে, ছেড়ে দে ওকে। বুবুনের বাবা কোথায় গেলে? তাড়াতাড়ি শিগগির এদিকে এসো, ফার্স্ট এড বক্সটা নিয়ে এসো।
1: ইস, তোর আঙুল কামড়ে দিয়েছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। চল মা চল, এক্ষুনি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি মা, রক্ত পড়া এক্ষুনি বন্ধ হয়ে যাবে। সোনা, তোর কোনো ভয় নেই মা।
0: মেয়েটা দিন দিন যেন কেমন উগ্র হয়ে উঠছে, এর একটা বিহিত যত তাড়াতাড়ি সম্ভব করা দরকার। আর ওকে এইভাবে সহ্য করা যাচ্ছে না, বুঝলে বুবনের বাবা?
1: ঠিক, আগামী কালই আমার বন্ধু কানাইয়ের কাছ থেকে মনোবিদ ডাক্তারের নাম, চেম্বারের ঠিকানা, যাবতীয় তত্ত্ব নিয়ে তবেই আসব। ওর ছেলেরও নানা রকম মনের রোগ হয়েছিল, এখন সব ঠিক হয়ে গেছে, এখন ওকে থেকে আর বোঝাই যায় না।
0: আহারে, প্রিয়া কি ভালো মেয়ে! ছি ছি ছি, ওর মা বাবার কাছে আমরা কি করে মুখ দেখাবো বলতো? ওরা ভাবে আমরা মেয়েকে শাসন করি না, শুধু প্রশ্রয় দিই। পুলিশ না, চলো বরং ওকে আগে ডাক্তারের কাছে নিয়ে যাই।
3: বসুন, আপনার বাচ্চার কি কি সমস্যা?
0: আমাদের মেয়ে দিন দিন কেমন বদমেজাজি, খিটখিটে, রাগি হয়ে উঠছে। ইদানিংকালে বারমুখী চরিত্রটাও দেখা যাচ্ছে। এই তো গতকাল ওর এক বাল্য বান্ধবীর সঙ্গে খেলা করছিল। ওর বান্ধবীটা খুব ভালো মেয়ে, শান্ত প্রকৃতির, কি হয়েছিল তা জানি না, কিন্তু হঠাৎ চিৎকার শুনি। ঘরে গিয়ে দেখি বান্ধবীর চুলের মুঠি খুব জোরে ধরে আছে, আর ওর আঙুলটা ভীষণ জোরে কামড়ে দেয়, এমন জোরে কামড়ে দেয় যে প্রবল রক্তপাত হতে থাকে। হাতের কাছে যা পায় তা দিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারে ওকে।
3: হ্যাঁ, আপনাদের সমস্যাগুলো শুনলাম, আপনাদের দুজনকেই মানবিক হতে হবে। ওর পেছনে বেশি সময় দিন, ওর মন জুগিয়ে চলার প্রয়োজনীয়তা খুবই আছে। ওর ভালো মন্দ, পছন্দ অপছন্দের জিনিসগুলোর ওপরে প্রবলভাবে নজর দিন, তা যদি না পারেন তাহলে তোকে রিহাবে দিতে হবে। ঠিক আছে, এই কাগজে সব কিছু বলা ও ছবি দেওয়া আছে, এখানে ভিডিওগুলো দেখুন, সব বুঝতে পারবেন। একটা ক্যাসেট কিনে নিন, বার বার দেখুন।
1: বাহ, খুব ভালো ডাক্তারবাবু, ক্যাসেট আমি কিনে নেব।
3: আগের সব ভুল ভুলে যান, একটু শক্ত কাজ বটে কিন্তু অসাধ্য নয়। ওর ওপরে যে সর্বদা আপনারা নজর দিচ্ছেন তা ওকে খুব একটা বুঝতে দেবেন না, একটু সতর্ক থাকতে হবে। বকুন, যাও বাড়ি ফিরে যাও মা বাবার সঙ্গে, একটু খেলে নেবে কেমন, কিংবা গল্প করবে, ঠিক আছে?
0: শোনো বুবুনের বাবা, যত তাড়াতাড়ি সম্ভব

0: কাজের শেষে বাড়ি চলে এসো, আমি ভুবনকে স্কুল থেকে নিয়ে আসবো, কেমন?
1: কিরে মা, কাঁদো কাঁদো মুখে বিছানায় বসে আছিস কেন রে? বল না বল না, তোর কি হয়েছে? এই নে মা, এই দেখ, তোর জন্যে এই প্যাকেটে তালশার সন্দেশ এনেছি, তোর প্রিয় জিনিস। চল আমরা এখন সবাই মিলে ভাগ করে গল্প করতে করতে সন্দেশ দিয়ে মুড়ি খাবো। হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টাই, তারপর এই এইখানে বসবো আমরা।
0: ভুবনের আজ মন খারাপ কেন জানো?
1: কেন?
0: কারণ আজ ওর ম্যাথসের খাতা বেরিয়েছে, 50-এ মাত্র 10 পেয়েছে, তাই স্কুল গার্জেন কল করেছেন।
1: এতে কি হয়েছে? আগামীকাল আমি যাব তোমার সঙ্গে, ম্যাডামের সঙ্গে দেখা করব। পরের ম্যাথ পরীক্ষায় বুকুন 50-এ 50 পাবে। ডোন্ট বি আপসেট, চলো আমরা এখন খাবারগুলো মজা করে খাই।
2: মা, তোমাকে একটা কথা বলবো?
0: হ্যাঁ বলো বাবা।
2: আমাকে 10 মিনিটের জন্য টিভি দেখতে দেবে এখন?
0: দেব, পড়াশোনা শেষ হলে গতকালের মতো টিভি দেখতে দেব। আর আজকে তোমার জন্য এই দেখো কিছু বই এনেছি।
2: সত্যি?
0: এগুলো তুমি বলছিলে না পড়তে চাও বলে, এই দেখো। আর তোমার পড়ার টেবিলে কতগুলো সারপ্রাইজ রাখা আছে, বুঝলে? যাও দেখে নাও।
2: কই কই, দেখি দেখি। ও লাভলি, আমার পড়ার দিকছে দ্য গ্রেটেস্ট হিরোজ অফ অল টাইমের বইগুলো কোথা থেকে এলো?
0: তা তো জানি না, তাহলে বোধ হয় তোমার বাবা কিনে এনেছে।
2: তুমি কিন্তু আমাকে পড়ে শোনাবে?
0: তোমার বাবা কিন্তু খুব ভালো গল্প শোনাতে পারে জানো। তুমি বরং শোবার সময় তোমার বাবার থেকে গল্পগুলো শোনো, ঠিক আছে?
2: বাহ, খুব ভালো হবে।
1: বুকুন চলো আজ তোমাকে বাংলার এক গ্রেট ম্যানের গল্প শোনাবো। নাম ছিল তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
2: তিনি কে ছিলেন বাবা?
1: তিনি ছিলেন একজন অসীম দয়ালু, দারুণ মাতৃভক্ত ও অসাধারণ পণ্ডিত। তিনি সেই সময় না থাকলে মেয়েরা, মানে তোমরা, আজ হয়তো লেখাপড়া করতেই পারতে না।
2: তুমি যে বললে উনি খুব দয়ালু আর মাতৃভক্ত ছিলেন, কি করে জানলে?
1: কেউ কষ্টে পড়েছেন, খেতে পারছে না, এ কথা শুনে তিনি কেঁদে ফেলতেন। তিনি নিজে গিয়ে তাকে টাকা বা খাবার দিয়ে সাহায্য করতেন। এক শীতকাল, খুব শীত পড়েছে বীরভূম জেলায়, ওনার মা একটা ছেঁড়া চাদর গায়ে দিয়েছিলেন। বিদ্যাসাগর এ দৃশ্য দেখে মাকে বললেন, এ কি মা, তুমি ছেঁড়া চাদর গায়ে দিয়ে আছো এই ঠান্ডায়? তোমার তো শাল রয়েছে, গায়ে দাও। ওনার মায়ের নাম ছিল ভগবতী দেবী। ওনার মা বললেন, আমার গ্রামবাসীদের শীত বস্ত্র নেই আর আমি শাল গায়ে দিয়ে থাকবো? আর বিদ্যাসাগর মশাই পরের দিনই গ্রামবাসীদের জন্য 100টি শাল কিনে মায়ের হাতে দিয়েছিলেন।
2: বাবা, ওনার একটা ফটো আমাকে এনে দেবে?
1: এই তো এই তো, এই দেখো
2: এই ছবিটা তোমারও আমি আঁকবো।
1: এমন আরো গল্প তোমাকে আমরা শোনাবো।
0: ভুবন সোনা, চলো আমরা বরং এখন ওই ঘরে গিয়ে একটু যোগ ব্যায়াম করি। ব্যাস হয়ে গেছে, আজকের মতো এখানেই শেষ। এবার চলো প্রেয়ারটা করি, বাবাকে বরং তুমি ডেকে আনো।
2: বাবা এছো, এক্ষুনি প্রেয়ার আরম্ভ করব।
0: চলো আমরা প্রেয়ার শুরু করি।
3: বাহ, আপনাদের সন্তান তো অল রাইট, কথাবার্তা খুব ভালো, শান্ত ও সংযত চরিত্র, এমনভাবেই ওকে গাইড করে যান। আপনারা পেয়েছেন শান্তি আর শুধরে নিয়েছেন নিজেদের ভুল ভ্রান্তি।
0: শুনলেন বাসুদেব ভট্টাচার্যের লেখা নাটক উপেক্ষিতা।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: শুনছিলেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: This is Akashwani. Here comes the midday bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman and Nicobar Islands. Very light to moderate rainfall occurred at few places over Bihar and also over Odisha. Also, it took place over Sikkim and few places somehow in West Bengal. Very light to light rainfall occurred over Andaman and Nicobar Islands, Jharkhand as well as Gangetic West Bengal. Gusty winds prevailed over Odisha, Bihar, Alipurduar district of somehow in West Bengal. Chief amount of rainfall received Sikkim, Palakkad, Alipurduar 4 cm, Alwar, Kalimpong 3 cm, Hashimar, Alipurduar 3 cm, Gairkata, TA stage, Jalpaiguri 2 cm, Bihar, Benipati, Madhubani 13 cm, Tegra, Begusarai 12 cm, Pusa 10 cm, and Rizera 8 cm each. Weather forecast for the next 48 hours, light to moderate rain or thundershower to be over Andaman Nicobar Island, also over North Dinajpur, Jalpaiguri, Darjeeling, Kalimpong, Alipur district of Somali and West Bengal, Sikkim, also over Somali and West Bengal, West Burdwan, Birbhum, Murshidabad, Nadia, North 24 Parganas, South 24 Parganas, Howrahs of districts of West Bengal, Bihar, Jharkhand and Odisha. Dry weather to be over Gangetic West Bengal. Weather warning for the next 48 hours. Heavy rainfall for about 7 to 11 cm to be over one or two places in Bihar. Thunderstorm with gusty wind reaching up to 40 to 50 km over Odisha and also 30 to 40 km lightning to be over Bihar, Jharkhand, Darjeeling, Jalpaiguri, North Dinajpur district of Somali and West Bengal. Weather warning for the Andaman and Nicobar coast is swell surge alert for coast of Andaman and Nicobar coast of 15.0 to 19.0 swell 6 seconds for 1.3 to 1.6 meters height are forecasted from 23 to 30 hours on 11th of October 2026. It's advised that there is a possibility of surging of waves. Boats apply with utmost vigilance, recreation with due care. There's no weather warning for the fishermen of Andaman and Nicobar coast. West Bengal coast. You are listening to the midday weather bulletin for West Bengal, Sikkim, Odisha, Bihar, Jharkhand and Andaman Nicobar Islands.
2: Akashbani, Kolkata. পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আজ সকাল 8:30 পর্যবেক্ষণ অনুযায়ী গত 24 ঘণ্টায় অতি সামান্য থেকে মাঝারি বৃষ্টি হয়েছে বিহারের কিছু অংশে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হয়েছে। অতি সামান্য থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে ওড়িশায়। অতি সামান্য থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের প্রায় সর্বত্র এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কিছু অংশে। অতি সামান্য থেকে হালকা বৃষ্টি হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং ঝাড়খণ্ডের দু একটি জায়গায়। ছিটে ফোটা বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু একটি জায়গায়। ওড়িশার কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে গেছে। এছাড়াও বিহার এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার উপর দিয়ে দমকা হাওয়া বয়ে গেছে। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ফালাকাটা 4 সেন্টিমিটার, আলগড়া 3 সেন্টিমিটার, হাসিমারা 3 সেন্টিমিটার, গয়েরকাটা টি এস্টেট 2 সেন্টিমিটার, দিমা টি এস্টেট 2 সেন্টিমিটার করে। এছাড়াও বিহারের বেনিপাত্তি 13 সেন্টিমিটার, তেগরা 12 সেন্টিমিটার, পুসা 10 সেন্টিমিটার, রসেরা 8 সেন্টিমিটার করে। আগামী 48 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অনেক জায়গায়। এছাড়াও হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে, সিকিমে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এবং হাওড়া জেলায়। এছাড়াও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশায়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির প্রায় সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। আগামী 48 ঘণ্টার আবহাওয়া সতর্কীকরণে জানানো হয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বিহারের দু একটি জায়গায়। এছাড়াও ওড়িশার কোনো কোনো অঞ্চলের উপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। বিহার, ঝাড়খণ্ড এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ঝাড়খণ্ডের কোনো কোনো অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতা এবং আশপাশের অঞ্চলের আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে কোথাও কোথাও বজ্র গর্ভমেঘের সঞ্চার হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 48 ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। তবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাসের এক সতর্কবাণীতে বলা হয়েছে, আগামীকাল রাত 11:30 পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও উপকূলবর্তী অঞ্চলে, যা স্থায়ী হতে পারে 15-19 সেকেন্ড পর্যন্ত। ঢেউয়ের উচ্চতা থাকতে পারে 1.3-1.6 মিটার পর্যন্ত। সমুদ্রের ওই অংশটি বেরোনোর সময় সকলকে সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে। শুনছিলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা।

জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। এরপরই আড়াইটি শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, পলিটেকনিক কলেজে প্রযুক্তি শিক্ষার সুযোগের বিষয়ে দীপাঞ্জন সরেনের সাক্ষাৎকার, দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা, আইএসএল লীগ বিষয়ে স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন অঞ্জন চট্টোপাধ্যায়, সাড়ে পাঁচটায় সাঁওতালি নাটক টাকা সংকলন দশরথি মাঝি প্রযোজনা পরিমল হেমব্রম, ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান শুনবেন লোকগীতি শিল্পী জয়ন্তী মুর্মু ও সহশিল্পীবৃন্দ, ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন কথিকা মহাকাশ সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য, বলবেন

0: সুপ্রীতি হেমব্রম। এরপর শুনবেন লোকগীতি শিল্পী ধানু হাসদা, গোলাপী হাসদা ও সহশিল্পীবৃন্দ। 6:38 কিষাণ বাণী। রাষ্ট্রীয় গোকুল মিশন বিষয়ে অধ্যাপক মনোরঞ্জন রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 কৃষক ও তার পরিবার। গ্রামীণ অঞ্চলে আইনি সহায়তা বিষয়ে অর্থেন্দ্র বিকাশ সেনগুপ্তর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ। রাত 8 সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 অনুরোধ হের আসর। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী ঘোষণা একটু পরেই।

ফরওয়ার্ড এলিজিবিলিটি কোয়ালিফিকেশন কো মেনশন কদায় একদম পুরো, যেমন কয় হাই সেকেন্ডারি পাস কদায়, হাই সেকেন্ডারি শুধু পাস লেখান তো বাং হইয়া, উনি ক্যান্ডিডেট বেশ কিছু সাবজেক্ট ইন লই দিয়ে দেয়, নয় ভিত্তিতে কোনো একটা সাবজেক্ট তাহেন গে হই তাই লাইক ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, বায়োলজি, ইনফরমেটিক্স প্র্যাকটিস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট, এগ্রিকালচার, তারপর ইঞ্জিনিয়ারিং।

0: Gonna state council T the technical, V vocational, education, E education, or SD gonna skill development. Achha. Dot WB dot GOB dot in. Noakin bare website re sanam rokona information mena in aro noa sange aro mit bar kathain tonge lage jahan du kana mone me koy ho koy course ate padhao sanai me in tin leke da ethob rege je mota moti West Bengal jahan state council technical vocational education skill development na department mena BLST course offer da to oka time padha oka tar interest mena acha jodi in laha khuning badai jam kada je in do noa tar interest mena ase ACB latin padha ase mechanical se electrical se computer tin padha noa khon jodi laha khuning badai ᱠᱟᱫᱟ ᱚᱱᱟ ᱫᱚ ᱱᱟᱯᱟᱭ ᱜᱮᱭᱟ ᱟᱫᱚ ᱡᱩᱫᱤ ᱵᱟᱲᱟᱭ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱤᱧ ᱦᱚᱸ ᱱᱟᱣᱟ ᱴᱨᱮᱰ ᱢᱤᱫᱴᱟᱝ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱧ ᱠᱟᱱᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱡᱟᱦᱟᱸ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱤᱧ ᱞᱟᱹᱭ ᱠᱮᱫᱟ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥᱟᱱᱟᱭᱮᱫ ᱢᱮᱭᱟ ᱛᱟᱦᱞᱮ ᱱᱚᱣᱟ ᱳᱭᱮᱵᱽᱥᱟᱭᱤᱴ ᱨᱮ ᱡᱩᱫᱤ ᱟᱢ ᱡᱟᱦᱟᱸ ᱴᱨᱮᱰ ᱮᱢ ᱧᱮᱞ ᱥ ᱛᱟᱭᱱᱚᱢ ᱠᱟᱣᱩᱱᱥᱤᱞᱤᱝ ᱦᱩᱭᱩᱜᱼᱟ
1: ᱟᱪᱪᱷᱟ ᱱᱤᱛᱚᱜ ᱱᱤᱭᱟᱹ ᱫᱟᱣᱨᱮ ᱱᱤᱭᱟᱹ ᱦᱚᱸᱧ ᱠᱩᱞᱤ ᱢᱮ ᱞᱟᱹᱜᱤᱫᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱮ ᱟᱭᱴᱤᱟᱭ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱫᱚ ᱚᱞᱚᱜ ᱯᱟᱲᱦᱟᱣ ᱛᱮ ᱟᱹᱰᱤ ᱪᱮᱛᱟᱱ ᱥᱮᱫ ᱵᱟᱠᱚ ᱪᱟᱞᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ ᱠᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱱᱤᱛᱚᱜᱟᱜ ᱚᱠᱛᱚᱨᱮ ᱟᱭᱴᱤᱟᱭ ᱞᱮᱠᱟᱱᱟᱜ ᱠᱳᱨᱥ ᱫᱚ ᱪᱟᱹᱠᱨᱤ ᱵᱟᱡᱟᱨ ᱨᱮ ᱛᱤᱱᱟᱹᱜ ᱯᱚᱲᱦᱚᱣᱟᱱᱟᱜ ᱠᱟᱱᱟ ᱛᱤᱱᱟᱹᱜ ᱞᱟᱵᱷᱡᱚᱱᱚᱠ
0: ᱟᱹᱰᱤ ᱵᱷᱤᱥᱚᱱ ᱞᱟᱵᱷᱡᱚᱱᱚᱠ ᱠᱟᱱᱟ ᱚᱱᱟᱛᱤᱧ ᱞᱟᱹᱭᱫᱟ ᱡᱮ ᱟᱭᱴᱤᱟᱭ ᱥᱮ ᱯᱚᱞᱤᱴᱮᱠᱱᱤᱠ ᱚᱸᱰᱮ ᱫᱚ ᱡᱟᱦᱟᱸᱭ ᱯᱨᱟᱭᱵᱷᱮᱴ ᱠᱳᱢᱯᱟᱱᱤ ᱠᱚ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱠᱚᱞᱮᱡᱽ ᱠᱚᱞᱮᱡᱽ ᱦᱮᱡ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱮᱯᱨᱳᱪ ᱠᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱴᱨᱮᱱᱤᱝ ᱯᱞᱮᱥᱢᱮᱱᱴ ᱚᱯᱷᱤᱥᱟᱨ ᱢᱮᱱᱟᱭ ᱡᱮ ᱟᱯᱮᱨᱮᱱ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱫᱮᱱ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱦᱚᱸᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭ ᱠᱟᱫᱟ ᱧᱮᱞ ᱠᱟᱫᱟ ᱦᱚᱸᱵᱚᱱ ᱦᱮᱸ ᱡᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱟᱹᱢᱤ ᱥᱮᱬᱟᱭᱟ ᱡᱟᱦᱟᱸᱭᱟᱜ ᱥᱠᱤᱞ ᱱᱟᱯᱟᱭᱛᱮ ᱛᱮᱭᱟᱨᱚᱜᱼᱟ ᱩᱱᱤ ᱠᱤᱱᱛᱩ ᱥᱮ ᱡᱚᱢ ᱨᱮᱱᱟᱜ ᱥᱮ ᱟᱹᱥᱩᱞ ᱨᱮᱱᱟᱜ ᱠᱳᱱᱳ ᱨᱚᱠᱚᱢ ᱠᱳᱱᱳ ᱚᱥᱩᱵᱤᱫᱟ ᱜᱮ ᱵᱟᱭ ᱵᱩᱡᱟᱭ ᱩᱱᱤ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱜᱮ ᱦᱳᱠ ᱟᱭ ᱟᱭᱟᱜ ᱡᱟᱭᱜᱟ ᱯᱩᱨᱟᱹ ᱛᱮᱭᱟᱨ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱟᱨ
1: ᱱᱚᱰᱮ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱡᱮ ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱯᱚᱪᱷᱤᱢ ᱵᱟᱝᱞᱟ ᱯᱚᱱᱚᱛ ᱨᱮᱫᱚ ᱡᱚᱛᱚᱢ ᱡᱮᱞᱟ ᱠᱚᱨᱮ ᱜᱮ ᱱᱤᱭᱟᱹ ᱠᱚ ᱠᱚᱞᱮᱡᱽ ᱠᱚᱫᱚ ᱢᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫᱟ
0: ᱦᱮᱸ ᱟᱵᱮ ᱡᱩᱫᱤ ᱞᱤᱥᱴ ᱯᱮ ᱧᱮᱞᱟ ᱱᱤᱛᱟᱜ ᱛᱚ ᱜᱚᱵᱷᱢᱮᱱᱴ ᱯᱚᱞᱤᱴᱮᱠᱱᱤᱠ ᱤᱧ ᱡᱩᱫᱤ ᱞᱮᱠᱷᱟᱛᱤᱧ ᱟᱹᱜᱩᱭᱟ ᱜᱚᱵᱷᱢᱮᱱᱴ ᱯᱚᱞᱤᱴᱮᱠᱱᱤᱠ ᱯᱨᱟᱭ 81 ᱞᱮᱠᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱢᱟᱱᱮ ᱮᱠᱫᱚᱢ ᱱᱟᱢᱵᱟᱨ ᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ 81 ᱜᱚᱵᱷᱢᱮᱱᱴ ᱯᱚᱞᱤᱴᱮᱠᱱᱤᱠ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱮᱵᱚᱝ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱰᱤᱥᱴᱨᱤᱠᱴ ᱨᱮ ᱯᱟᱥᱱᱟᱣ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱛᱷᱨᱩ ᱟᱣᱩᱴ ᱵᱮᱝᱜᱚᱞ
1: ᱟᱪᱪᱷᱟ
0: এবং যদি হ্যাঁ প্রাইভেট পলিটেকনিক ইং মেশাইয়া তাহলে যত মেশাতে 155 পলিটেকনিক ইনস্টিটিউট মেনা
1: আচ্ছা নোডে আমি টেন ডিস্ট্রিক্ট কোটা রেনা কথা আঁজমুগা মানে কামে পশ্চিম মেদিনীপুর রেন যাহা ক্যান্ডিডেট কানাই উনি যদি আয়া জেলা রেগে পড়া সানাইয়া উনি তো কি উনি বাড়তি প্রেফারেন্স সে নিয়া মাওনা জেলা রেসে চলে
0: হ্যাঁ হ্যাঁ উনকা মেটাং প্রভিশন মেনা চলে কানা নেতো যাহা কাউন্সিলে লই কেদাই যে প্রতিটা ডিস্ট্রিক্ট রে এটা ডিস্ট্রিক্ট কোটা তাহেন তাকোয়া সে 50% লেকা তাহলে ওনা ডিস্ট্রিক্ট রেন গিদরে কো দ ওনা 50% যাহা কোটা মেনা ওনারে কো নাম দাড়ে আ এবং ওনা চেক কা হুইয়া যে পরপর ফার্স্ট কাউন্সিলিং হই না সেকেন্ড কাউন্সিলিং হই না থার্ড কাউন্সিলিং হই না ওনা তাইনম যদি কো নেলা যে ওনা ডিস্ট্রিক্ট কোটা বাং ফিল আপ কানা তখন তো ওনা দো ওপেন কা যত লাগে কো ওপেন গট কা কিন্তু নোয়ারে আরো ইয়ে মেনা তেলাইমরা মেনা যেমন হই কানা কলকাতা হাওড়া তারপর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা তারপর হই কানা বেশ কিছু সাব ডিভিশন কল্যাণী চন্দননগর নুকু লাগে কিন্তু ওনা ডিস্ট্রিক্ট কোটা দো বানোয়া নোয়া দো ওপেন টু অল ক্যাটাগরি কানা
1: আচ্ছা তাহলে নোডে মিটেন কথা লই কেডা এনান যে যাহাই আইটিআই কো করাও দা উনকো দো হায়ার স্টাডিজ লাগি পলিটেকনিক কলেজে রে ডিপ্লোমা কো করাও দারে মনে কামে পলিটেকনিক কলেজ কোন যাহাই ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কেডা পাস কেডা ইনে তাইনো উনি দো ᱰᱤᱜᱨᱤ ᱠᱳᱨᱥ ᱯᱟᱲᱦᱟᱜ ᱥᱟᱱᱟᱭᱮ ᱠᱟᱱᱟ ᱰᱤᱜᱨᱤ ᱠᱳᱨᱥ ᱤᱧᱡᱤᱱᱤᱭᱟᱨᱤᱝ ᱨᱮᱱᱟᱜ ᱩᱱᱠᱩ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱪᱮᱫ ᱠᱟ ᱫᱟᱣ ᱢᱮᱱᱟᱜᱼᱟ?
0: ᱦᱮᱸ, ᱩᱱᱠᱩ ᱞᱟᱹᱜᱤᱫ ᱦᱚᱸ ᱫᱟᱣ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱯᱚᱞᱤᱴᱮᱠᱱᱤᱠ ᱱᱚᱣᱟ ᱯᱮ ᱵᱚᱪᱷᱚᱨ ᱨᱮᱱᱟᱜ ᱠᱳᱨᱥ ᱢᱩᱪᱟᱹᱫ ᱛᱟᱭᱱᱚᱢ ᱩᱱᱤ ᱤᱧᱡᱤᱱᱤᱭᱟᱨᱤᱝ ᱢᱟᱱᱮ ᱡᱟᱦᱟᱸ ᱰᱤᱜᱨᱤ ᱠᱳᱨᱥ ᱠᱚ ᱞᱟᱹᱭᱫᱟ ᱚᱱᱟ ᱰᱤᱜᱨᱤ ᱠᱳᱨᱥ ᱨᱮ ᱫᱟᱣ ᱦᱟᱢᱮᱴ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱢᱤᱫᱴᱟᱝ ᱮᱱᱴᱨᱟᱱᱥ

0: एग्जाम एम हुआ जहां दो अब वेस्ट बेंगल जॉइंट एंट्रेंस एग्जामिनेशन बोर्ड कंट्रोलर उनदा को लेदा जिलेट हां उनदा जिलेट एग्जाम रे अप्लाई लेखान ओंडे उनिया जहां लेका परीक्षा मा जहां लेका मार्क्स नामा एवं जहां लेका रैंक तैयार होता ओना हिसाब ते उनी किंतु जहां डिग्री कॉलेज को मेना वेस्ट बेंगल रे ना सनम कॉलेज रे उनी दाव हमेट दड़े आय आर्चे उनदा काउंसलिंग रे जहां लेका इना मा
1: अच्छा आम तो इंजीनियरिंग कॉलेज रे पढावे कोतबना पॉलिटेक्निक कॉलेज रे हो अड़ी दिन पढाव कट को আমা যাহা যাহাম নিয়েল কাত তো নিতুগা সময়রে ওকা ওকা ট্রেড করে ওকা ওকা ডিসিপ্লিন করে চাকরি না বাজার নিতো বেস গিয়া
0: আচ্ছা এ নোয়া দো কটি ক্যাটাগরিক্যালি লেই গানোয়া যেমন হুই কানা ইন যদি গভর্নমেন্ট সেক্টর ইন নিয়েলা আবো ওয়েস্ট বেঙ্গল কথা গে যদি ইন লেয়া ওয়েস্ট বেঙ্গল পিএসসি সে মিউনিসিপালিটি সে ওয়েস্ট বেঙ্গল যাহা তিনা গভর্নমেন্ট জব কো মেনা নোয়া করে কিন্তু যাহা মাদার ট্রেড কো নিয়েল কাদা নোয়া রনা অ্যাডভার্টাইজমেন্ট দো আড়ি জাস্তি নিয়েল কাদা আর চেয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার কো রিক্রুট কাট কোয়া নৌকানা কিন্তু আড়ি গান পোস্ট গিন নিয়েল কাদা নোয়া মাদার ট্রেড করে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল করে নেতার কিছু কিছু কম্পিউটার সায়েন্স রে হো রিক্রুটমেন্ট হুই কানা এটা এটা ডিপার্টমেন্ট করা হো রিক্রুটমেন্ট হুই কানা আর যদি ইন প্রাইভেট সেক্টর ইন চালা ওন্ডে তো যত হল লাগিত গে মোটামুটি যত ডিপার্টমেন্ট তো উনকু আলাগ তাকো গিয়া
1: আচ্ছা আচ্ছা
0: তবে সেফ সাইট তে সে ফার্দার স্টাডিজ তে মাদার ট্রেড ডেফিনেটলি মিটাং অপশন কানা
1: আচ্ছা যাহাই কো নংকানা এডুকেশন কো হাতাও লাগিত কানা খাস করতে পলিটেকনিক এডুকেশন উনকু দো ক্লাস 10 আর 12 রে ওকা কো বিষয় কো চেতন উনকু দো বর্তি দড়হ লাগাও কোয়া বর্তি এক্সপার্ট লাগাও কোয়া মেন্টে মনে হয়
0: অ্যাকচুয়ালি চেকা হুই কানা যেহেতু নটা যখন আবো বন নেল দা নুকু ব্রশিওর পুরস্কার কো মেনশন কাদা যে যাহাই 10th পাস কাতে হিজু আয় পলিটেকনিক এডুকেশন রে তো উনি 50% দো তাহেনতে মার্কস তাহেনতে ওভারঅল মার্কস চেতন রে আর বাকি 50% মার্কস তাহেনতে হুই কানা ম্যাথমেটিক্স ফিজিক্যাল সায়েন্স চেতনতে তাহলে ইন যাহা তিনা স্কোরিং বাড়তি দাঁড়ায় এবং নোয়া ম্যাথমেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স নোয়া চেতানতে যদি আরো জোরিং এম দাঁড়ায় তাহলে ডেফিনেটলি ইঞ্জিং র্যাঙ্ক দো আডি মজ জায়গারে চালা তাহলে র্যাঙ্ক মজ জায়গারে চালাও লেখান ইন যাহা ড্রিম ট্রেড গান তিনা যাহা তে পড়া সানাইন কানা সে যাহা কলেজ রে পড়া সানাইন কানা ওনা দো ইন কিন্তু সহজ তিন নাম দাঁড়ায়
1: আচ্ছা আবরেন ঝাড়খণ্ড রে আঞ্জমি কো হমিন কোয়া উড়িষ্যা রে আঞ্জমি কো হমিন কোয়া ওনা কোরে নোয়া পলিটেকনিক কলেজ রে অ্যাডমিশন লাগি তিনা পান্থা দো চেদ কা কানা যদি খাটো তেম লিয়া
0: মোটামুটি পলিটেকনিক কলেজ রে না প্রসিডিওর দো মিট রকম গিয়া তবে ইন রিসেন্টলি নিয়েলে তাহেন নোয়া ঝাড়খণ্ড গভর্নমেন্ট যাহা পলিটেকনিক এন্ট্রান্স এক্সামিনেশন মেনা যাহা দেখো লইদা ঝাড়খণ্ড পলিটেকনিক এন্ট্রান্স কম্পিটিটিভ এক্সামিনেশন পিইসি নোয়া সেরমা রেনা দো নোয়া মে চাঁদো রেগে 18 তারিখ রে হুইউয়া আর চেদ আর উড়িষ্যা রে হো অনকা গে নুকু দো ডিটিইটি কু লইদা যাহা দো কানা ডিপ্লোমা এন্ট্রান্স টেস্ট নোয়া দো মোটামুটি এই নোয়া মে চাঁদো রেগে হুই রেনা কথা আর চেদ তো মোটামুটি চলে কেনা কানা পলিটেকনিক সিস্টেম রে যাহা কোর্স কো সে ইন রাজারঞ্জিত গভর্নমেন্ট পলিটেকনিক কথা যদি লইয়া ওন্ডে পেয়া কোর্স চালা কানা সে পুনিয়া কোর্স চালা কানা ঠিক সে মেকানিক্যাল ওন্ডে কো খুলো কেদা তাহলে মেকানিক্যাল যদি খুলো আকো সে ওন্ডে দো উনি এআইসিটি অ্যাপ্রুভাল হাতা হুই তায়া এআইসিটি অ্যাপ্রুভাল এমায়া যে নোয়া কলেজ রে ওনা মেকানিক্যাল পড়াও লাগি তে পর্যাপ্ত পরিকাঠামো মেনা আছে বাং ওনা তাইনম যাহা স্টেট কাউন্সিল মেনা উনকু কো ওনা উনিয়া বোর্ড লাতারে চালায় এবং উনিয়া সানাম অ্যাডমিনিস্ট্রেশন সে অ্যাডমিশন সে এক্সামিনেশন সানাম জিনিসপত্র উনিয়া টেক কেয়ার আয় তো নোয়া নোংকানা সিস্টেম গোটাগে কানা মানে নোনা ঝাড়খণ্ড রে হুই দাঁড়ায়া উড়িষ্যা রে হুই দাঁড়ায়া নোয়া কোর্স কো কিন্তু যত এআইসিটি খন অ্যাপ্রুভ তেমনি যেমন আইটিআই রেনা আইটিআই রেনা কোর্স কো যেমন হুই কানা উনকো ডাইরেক্টরেট অফ ট্রেনিং উনকা মেটাং বোর্ড মেনা উনকু খরা অ্যাফিলিয়েটেড কানা হ্যাঁ এবং উনকু কে পুরো ব্যাপার প্যান ইন্ডিয়া উনকু কে কন্ট্রোল আছে উনকো
1: আচ্ছা সরিন বম কে নোটে মিটিং কথা লেই মে মনে কামে যাহা যদি ডাইরেক্ট পলিটেকনিক রে বাই পড়না আইটিআই খন আই চালা কানা পলিটেকনিক রে পাস করতে আর বাকি ডাইরেক্ট যদি যাহা ইঞ্জিনিয়ারিং রে বাই পড়না পলিটেকনিক খন পাস করতে তাইমতে ইঞ্জিনিয়ারিং করা দা নুকু কো লাগি দ চিট ওনা পড়াতে সুবিধা হই তাকো
0: যেহেতু পলিটেকনিক একদম পুরো ইঞ্জিনিয়ারিং ফিল্ড কে কানা তো যাহাই যদি সায়েন্স সাবজেক্ট কো ভাগে ঠিক পড়াও কাতে রিজু আয় মানে ম্যাথমেটিক্স কো ফিজিক্যাল সায়েন্স কো সে এইচএস সাইনম যাহাই কো হিজু কানা ফিজিক্স কেমিস্ট্রি আর হুই কানা ম্যাথমেটিক্স ভাগে ঠিক করাও কাতে কিছু উনকু ডেফিনেটলি আটিগান ইয়ে কো নিয়ামা গড় কো নিয়ামা যদিও বা ডিপ্লোমা পড়াও লাগিতে সে ᱤᱧᱡᱤᱱᱤᱭᱟᱨᱤᱝ ᱰᱤᱜᱨᱤ ᱯᱟᱲᱦᱟᱣ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱡᱟᱦᱟᱸ ᱢᱮᱛᱷᱟᱢᱮᱴᱤᱠᱥ ᱟᱜ ᱵᱮᱥ ᱞᱟᱜᱟᱜᱼᱟ ᱚᱱᱟ ᱠᱚᱫᱚ ᱤᱱᱥᱴᱤᱴᱤᱭᱩᱴ ᱟᱭᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱠᱟᱨᱤᱠᱩᱞᱟᱢ ᱥᱮ ᱥᱤᱞᱮᱵᱟᱥ ᱚᱱᱟᱨᱮ ᱰᱤᱡᱟᱭᱤᱱ ᱠᱟᱛᱮ ᱚᱱᱟ ᱫᱚᱭ ᱫᱚᱦᱚᱭ ᱜᱮᱭᱟ ᱛᱚ ᱚᱱᱟᱛᱮ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚᱫᱚ ᱟᱹᱰᱤ

আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 1 মিনিট হয়ে 8 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:15। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে, অর্থাৎ 600 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় মিতুল সাহা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মিতুল সাহা, শুরু করছি গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন। শ্রোতা বন্ধুরা, সময়ের স্রোতে বদলে যায় দিন, বদলে যায় ক্রীড়াঙ্গনের নায়করা, তৈরি হয় নতুন ইতিহাস। কিন্তু খেলার প্রতি মানুষের ভালোবাসা, প্রিয় দলের জয়ের অপেক্ষা, শেষ মুহূর্তের উত্তেজনা আর পরাজয়ের বেদনা, এসব কিছুই থেকে যায় হৃদয়ের গভীরে। কখনো একটা গোল লক্ষ্য করে মানুষ লক্ষ লক্ষ মানুষের মুখে হাসি ফোটায়, কখনো শেষ বলে ছক্কা বদলে দেয় গোটা ম্যাচের ছবি, কখনো কখনো কোনো অ্যাথলেটিকের পদক গর্বে ভরিয়ে দেয় দেশকে, আবার কখনো পরাজয়ের মধ্যেও জন্ম নেয় ঘুরে দাঁড়ানোর নতুন অঙ্গীকার। এভাবেই খেলা আমাদের শেখায় লড়াই করতে, স্বপ্ন দেখতে আর হার না মানতে। গতকালের মাঠে যেমন ছিল জয় পরাজয়ের গল্প, তেমনি আজকের ক্রীড়াঙ্গনেও অপেক্ষা করছে উত্তেজনা, নতুন লড়াই আর নতুন ইতিহাসের। ক্রিকেটের 22 গজ থেকে ফুটবলের সবুজ মাঠ, টেনিস কোর্ট থেকে আন্তর্জাতিক ক্রীড়ামঞ্চ, দেশ বিদেশের খেলার নানা খবর, বিশ্লেষণ এবং স্মরণীয় মুহূর্ত নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের কাছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন। আসুন খেলার খবরের পাশাপাশি অনুভব করি খেলার আনন্দ, আবেগ আর অনন্ত প্রেরণা। শুরু করা যাক আজকের ক্রীড়ার আসর। প্রথমেই এক নজরে, আজ শনিবার 10ই অক্টোবর শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুম। রাঁচিদের উর্ধ্বশ্বাস টি টোয়েন্টি লড়াইয়ে ভারতের হার, দ্বিতীয় টি টোয়েন্টিতে ভারতকে 6 উইকেটে 5 ম্যাচে সিরিজের 1-1 সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের অপরাজিত শতরান ও সারফানের রাদারফোর্ডের বিধ্বংসী ব্যাটিং ছিল ক্যারিবীয় জয়ের প্রধান আকর্ষণ। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে।

ম্যানচেস্টার ইউনাইটেড ভারতীয় সময় রাত 10টায় টটেনহামের মুখোমুখি হবে। অন্যদিকে স্পেনের লা লিগায় আজ নজর বড় দলগুলির দিকে। বার্সেলোনা রাত 10টায় খেতাফের মুখোমুখি হবে। রিয়াল মাদ্রিদ ভিয়ারিয়ালের মুখোমুখি হবে আরও 2 ঘন্টা 30 মিনিট পর।

0: এতক্ষণ শুনলেন এক নজরে, এরপর বিস্তারিত খেলার খবর শুনবেন আতশ কাচের তলায়। এছাড়াও
1: বৃষ্টি ভেজা যুবভারতীতে ডার্বি জিতে 51তম বছরে আইএফএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান, শিল্ডের রং আবারও সবুজ মেরুন, ইতিহাসের পাতায় আরও একবার মোহনবাগানের নাম। 1911 থেকে 2026 দীর্ঘ পথ পেরিয়ে আইএফএ শিল্ড জয়ের সংখ্যা দাঁড়ালো 22। 2025-এর পর ফের শিল্ড ঘরে তুলল মোহনবাগান। বৃষ্টি ভেজা যুবভারতী ক্রীড়াঙ্গন, গ্যালারিতে প্রায় 40,000 ফুটবল প্রেমীর গর্জন, সামনে ডার্বি ফাইনাল, একদিকে মোহনবাগান অন্যদিকে ইস্টবেঙ্গল, উত্তেজনা আবেগ আর প্রত্যাশায় টান টান ম্যাচের শেষ হাসি হাসল।
0: শুনব আইএফএ শিল্ডের উপর একটি প্রতিবেদন। এরপর
2: আতশ কাচের তলায়
0: আতশ কাচের তলায় বিস্তারিত খেলার খবরে একেবারে প্রথমেই ইন্ডিয়ান সুপার লিগ, নতুন মরশুম নতুন স্বপ্ন। ফুটবল মানেই আবেগ, ফুটবল মানেই উন্মাদনা, আর ফুটবল মানেই শেষ মুহূর্তে একদম শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার। সেই আবেগকে সঙ্গী করেই আজ 10ই অক্টোবর শুরু হচ্ছে ভারতীয় ফুটবল ক্লাব ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ইন্ডিয়ান সুপার লিগের 2026-27 মরশুম। 2014 সালে পথ চলা শুরু হয়েছিল আইএসএলের, লক্ষ্য ছিল ভারতীয় ফুটবলকে আরও পেশাদার করে তোলা, দেশীয় প্রতিভাকে বড় মঞ্চ দেওয়া এবং আন্তর্জাতিক ফুটবলের সঙ্গে ভারতীয় ক্লাবগুলির যোগাযোগ আরও দৃঢ় করা। গত এক দশকেরও বেশি সময় এই প্রতিযোগিতা ভারতীয় ফুটবলে নতুন দর্শক তৈরি করেছে, ক্লাবগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়েছে এবং বহু ফুটবলারকে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ দিয়েছে। এই দীর্ঘ যাত্রায় এটিকে চেন্নাইয়ান এফসি, বেঙ্গালুরু এফসি, মুম্বাই ডিএফসি এবং এফসি গোয়ার মতো দল সাফল্যের ছাপ রেখেছে। অন্যদিকে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির অংশগ্রহণ প্রতিযোগিতায় যোগ করেছে বাংলার ঐতিহ্যবাহী ফুটবল আবেগ। বিশেষ করে কলকাতার ডার্বি আজও সমর্থকদের কাছে মর্যাদা, আবেগ ও গর্বের লড়াই। তবে এবারের মরশুমের গুরুত্ব আরও বেশি। গত মরশুমে প্রশাসনিক ও বাণিজ্যিক অনিশ্চয়তার কারণে প্রতিযোগিতার আয়োজন ব্যাহত হয়েছিল। নতুন মরশুমে দীর্ঘ লীগ কাঠাময় ফিরে আসা ভারতীয় ফুটবলের কাছে তাই স্বস্তির খবর। 13টি দলকে নিয়ে অক্টোবর থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা। লীগ পর্বের পাশাপাশি থাকছে প্লে অফের লড়াই, ফলে শিল্ড ও কাপ জয়ের জন্য দলগুলিকে পেরোতে হবে কঠিন পথ। এবারও বাংলার ফুটবলপ্রেমীদের নজর থাকবে মোহনবাগান ও ইস্ট বেঙ্গলের দিকে। দুই দলের কাছেই প্রত্যাশা অনেক, তবে শুধু ডার্বি জয় কেন, গোটা মরশুমে ধারাবাহিকতা বজায় রাখা এবং শিরোপার দৌড়ে শেষ পর্যন্ত টিকে থাকতেই হবে আসল চ্যালেঞ্জ, চিরে মানে টিকে থাকাই। আইএসএলের ভবিষ্যৎ অবশ্য শুধু বড় ক্লাব বা তারকা ফুটবলারদের সাফল্যের উপর নির্ভর করছে না। এই প্রতিযোগিতার প্রকৃত সার্থকতা তখনই যখন ভারতীয় তরুণ ফুটবলাররা নিয়মিত খেলার সুযোগ পাবেন, ক্লাবগুলি আর্থিকভাবে শক্তিশালী হবে, প্রয়োজনে আরও পরিকাঠামো উন্নত। সব মিলিয়ে আইএসএলের নতুন

মরশুম ভারতীয় ফুটবলের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমানে চ্যালেঞ্জ অতিক্রম করে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়াই হবে এই প্রতিযোগিতার সবচেয়ে বড় পরীক্ষা। শেষ পর্যন্ত ট্রফি কার হাতে উঠবে তা সময় বলবে, কিন্তু সমর্থকদের ভালোবাসা, ফুটবলারদের লড়াই এবং নতুন প্রতিভার উত্থান, এই তিনের সমন্বয়েই সফল হয়ে উঠতে পারে এবারের আইএসএল। নতুন মরশুমের প্রত্যাশা একটাই, ভারতীয় ফুটবলে আরও ফুটবল আরও এগিয়ে যাক, নতুন প্রতিভারা উঠে আসুক আর ফুটবলের জয় হোক মাঠে ও মাঠের বাইরে। যদি চলে আসি ম্যাচের প্রসঙ্গে, একেবারেই প্রথমে যেটা বলতে হবে যে দিনের প্রথম ম্যাচে বেঙ্গালুরু কান্তিরাভা স্টেডিয়ামে মুখোমুখি বেঙ্গালুরু এফসি ও স্পোর্টিং ক্লাব দিল্লি। ঘরের মাঠে জয় দিয়ে অভিযান শুরু করতে চাইবে দুই দলই, বেঙ্গালুরু বিশেষ করে। অন্যদিকে স্পোর্টিং ক্লাব দিল্লির লক্ষ্যও থাকবে প্রথম ম্যাচেই নিজেদের শক্তি প্রমাণ করা। দিনের অন্য ম্যাচে অর্থাৎ দ্বিতীয় ম্যাচে গোয়ার ফতোরদা স্টেডিয়ামে মুখোমুখি এফসি গোয়া ও চেন্নাই এফসি, দুই দলই নতুন মরশুমে জয় দিয়ে শুরু করতে চায়, ফলে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা থাকছে।

চলে যাব অন্য খবরে। অন্যদিকে বড় রান করেও শেষ রক্ষা হলো না ভারতের, ব্যাট হাতে রানের পাহাড় গড়েও ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে হার মানতে হলো সূর্যকুমার যাদবের দলকে। গতকাল 9 অক্টোবর রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারতকে 6 উইকেটে হারিয়ে 5 ম্যাচের সিরিজে 1-1 সমতা ফিরিয়ে আনল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের এই জয়ের প্রধান নায়ক সাই হোপ, তাঁর অপরাজিত 17 রান এবং সারফন রাদারফোর্ডের ঝোড়ো ইনিংস ভারতের জয়ের স্বপ্ন ভেঙে দেয়। টসে জিতে প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে ভারতীয় ব্যাটাররা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন। ওপেনার সঞ্জু স্যামসন দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে দুরন্ত ব্যাটিং করেন, মাত্র 41 বলে 82 রানের ইনিংস গড়েন। অভিষেক শর্মার ব্যাট থেকেও আসে 20 রান। এরপর শ্রেয়াস আইয়ার ও তিলক ভার্মা ইনিংসের গতি আরও বাড়িয়ে দেন। শ্রেয়াস 18 বলে 40 রান করেন, তিলক ভার্মা মাত্র 18 বলে অপরাজিত 44 রান করে ভারতের স্কোরকে 250 কাছাকাছি পৌঁছে দেন। নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 249 রান তোলে ভারত। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রাস্টন চেস 24 রান দিয়ে 3টি উইকেট নেন। ভারতের বিশাল স্কোরের পর অনেকেই মনে করেছিলেন ম্যাচ এগিয়ে রয়েছে ভারত, কিন্তু ক্রিকেট যে অনিশ্চয়তার খেলা তা আরও একবার প্রমাণিত হয় পরে ইনিংসে। 250 রানের কঠিন লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওভারেই 2টি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়ান দল। ভারতের জয়ের তখন অনেকটাই নিশ্চিত বলে মনে হচ্ছিল, কিন্তু সাইহব এক প্রান্ত আগলে রেখে পাল্টা আক্রমণ শুরু করেন। তাকে যোগ্য সঙ্গত দেন সারফন রাদারফোর্ড, দুইজনে ভারতীয় বোলারদের উপর কার্যত ঝড় বইয়ে দেন। হোপের ব্যাট থেকে আসে মাত্র 45 বলে অপরাজিত 102 রানের ইনিংস। তার ইনিংসে ছিল বিশাল 9টি 6 এবং 6টি 4। অন্যদিকে রাদারফোর্ড মাত্র 37 বলে 84 রান করে ভারতীয় বোলিং আক্রমণকে দিশেহারা করে দেন। তার ইনিংসে ছিল 37-4 ও 37-6। চতুর্থ উইকেটে হোপ ও রাদারফোর্ডে 120 রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। রাদারফোর্ড আউট হওয়ার পর ভারতের স্বস্তি তবুও মেলেনি। রোমারিও শেফার্ড মাত্র 13 বলে অপরাজিত 34 রান করে হোপের সঙ্গে দলের জয় নিশ্চিত করেন। মাত্র 18.3 ওভারে 4 উইকেট হারিয়ে 252 রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। হাতে তখন 9টি বল বাকি। 6 উইকেটের এই জয় ক্যারিবিয়ানদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। ম্যাচের সেরা নির্বাচিত হন সাই হোপ। তাহলে ভারত কোথায় পিছিয়ে পড়ল? ভারতের পরাজয়ের অন্যতম কারণ ছিল রান তোলার গতি ধরে রাখতে না পারা নয়, বরং বড় রান করেও প্রতিপক্ষের আক্রমণাত্মক ব্যাটিংকে থামাতে ব্যর্থ হয়। তাহলে কি বোলাররা ব্যর্থ? 249 রান সাধারণত টি টোয়েন্টি ক্রিকেটে জয়ের জন্য যথেষ্ট বলে মনে করা হয়, কিন্তু হোপ ও রাদারফোর্ডের অসাধারণ ব্যাটিং সেই ধারণাকে চ্যালেঞ্জ জানায়। বিশেষ করে মাঝের ওভারগুলিতে ভারতীয় বোলাররা নিয়মিত উইকেট তুলতে কিন্তু ব্যর্থ হন। হোপকে ক্রিজে থিতু হওয়ার সুযোগ দেওয়ার খেসারত দিতে হয়েছে ভারতকে। অন্যদিকে শিশিরের প্রভাবও

বোলারদের কাজ কঠিন করে তুলেছিল বলে ম্যাচের পর আলোচনা হয়। ভারতীয় বোলারদের জন্য এই ম্যাচ নিঃসন্দেহে আত্মবিশ্লেষণের বিষয় থাকবে। এই ম্যাচ শুধু একটি জয় পরাজয়ের লড়াই ছিল না, টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 250 রানের লক্ষ্য তারা করে জয় তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ পুরুষদের টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান তাড়া করার নজির গড়েছে। এর আগে 2023 সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 259 রান তাড়া করে জিতেছিল। এই ম্যাচে দুই দল মিলিয়ে 501 রান করেছে। এই ম্যাচ অর্থাৎ গতকালের ম্যাচের পর দুই দলেরই এখন দুই দলই একটি করে পয়েন্ট জিতেছে এবং সিরিজের পরিসংখ্যা এই মুহূর্তে 1-1।

0: বৃষ্টি ভেজা যুবভারতীদের ডার্বি জিতে 51তম বছরে আইএফএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। শিল্ডের রং আবারও সবুজ মেরুন। ইতিহাসের পাতায় আরও একবার মোহনবাগানের নাম। 1911 থেকে 2026 দীর্ঘ পথ পেরিয়ে আইএফএ শিল্ড জয়ের সংখ্যা দাঁড়ালো 22। 2025-এর পর ফের শিল্ড ঘরে তুলল মোহনবাগান। বৃষ্টি ভেজা যুবভারতী ক্রীড়াঙ্গন, গ্যালারিতে প্রায় 40,000 ফুটবল প্রেমীর গর্জন, সামনে ডার্বি ফাইনাল। একদিকে মোহনবাগান, অন্যদিকে ইস্টবেঙ্গল। উত্তেজনা, আবেগ আর প্রত্যাশায় টান টান ম্যাচের শেষ হাসি হাসল সবুজ মেরুন। সামির জেলকোভিচের করা একমাত্র গোলেই ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে জেলকোভিচের গোল যেন বৃষ্টি ভেজা যুবভারতীর রাতকে রাঙিয়ে দিল সবুজ মেরুন রঙে। সেমিফাইনালে 7 গোল করে ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল, কিন্তু শিল্ডের শেষ লড়াইয়ে সেই আক্রমণাত্মক ছন্দ ধরে রাখতে পারল না লাল হলুদ। জেলকোভিচ ডেজান ড্রাজিচদের দাপটে বারবার থমকে গেল ইস্টবেঙ্গলের আক্রমণ, নিভে গেল লাল হলুদের মশাল, জ্বলে উঠল সবুজ মেরুনের আলো। আর এই ম্যাচের অন্যতম নায়ক ডেজান ড্রাজিচ, মাথা ফেটে রক্ত ঝরছে, তবুও মাঠ ছাড়ার নাম নেই, শেষ পর্যন্ত লড়াই করে গেলেন। তাঁর অনবদ্য পারফরমেন্সের স্বীকৃতি ম্যাচের সেরা। মোহনবাগান সুপার জায়ান্ট হওয়ার পর এটি দ্বিতীয়বার আইএফএ শিল্ড জয়, আর একই বছরে লিগের পর শিল্ড। এই কৃতিত্ব সব শেষ দেখা গিয়েছিল 1977 সালে, অর্থাৎ প্রায় 5 দশক পর আবারও এক বছরে দুই ট্রফির নজির সবুজ মেরুন শিবিরে। 1911 সালে খালি পায়ে খেলে যে 11 জন মোহনবাগানই ভারতীয় ফুটবলের ইতিহাসে অমর হয়ে গিয়েছিল, 115 বছর পর সেই ঐতিহ্যের উত্তরসূরিরাই আবার হাতে তুললেন আইএফএ শিল্ড। সময় বদলেছে, ফুটবল বদলেছে, কিন্তু সবুজ মেরুন আবেগ আজও একই রকম অটুট। ডার্বির এই ফাইনালকে ঘিরে ছিল আরও একটি বিশেষ আবেগ, কারণ ম্যাচটির সরাসরি ধারাভাষ্য সম্প্রচার করেছে আকাশবাণী। বেতারের ধারাভাষ্যে মাঠের উত্তেজনা পৌঁছে গিয়েছে অগণিত শ্রোতার ঘরে ঘরে। ম্যাচের সাক্ষী ছিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। আকাশবাণীর সঙ্গে তার অভিজ্ঞতায় উঠে এসেছে একটি জমজমাট ডার্বির ছবি।
1: রেডিওতে কমেন্ট্রি হওয়া দরকার, গ্রাম বাংলার হাটে বাটে ঘাটে সব জায়গাতে রেডিওর একটা কদর রয়েছে। অনেক মানুষ ঘরে বসে দেখতে পারে না, অনেকে বাইরে থাকে, তাদের জন্য রেডিও কিন্তু ভীষণ দরকার। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ দেবো যে এই কমেন্ট্রিটা করার জন্য। এবং তার সাথে মোহনবাগান আইএফএ শিল্ড জিতলো, ডুরান্ড ফাইনালে যে ফুটবল খেলেছে তার থেকে অনেক ভালো ফুটবল আজকে উপহার দিয়েছে। এবং মানুষের আমি একটা বাহবা দেবো যে ও লাস্টে যে স্ট্র্যাটেজিটা নিয়েছে, বিদেশিদের তুলে নিয়ে স্বদেশিদের ঢুকিয়েছে এবং এমন খেলোয়াড়দের ঢুকিয়েছে যারা সদ্য ভারতীয় দলে খেলে এসে তাদের এনার্জিটা পুরো আজকে মাঠে দিতে পেরে।
0: ধারাভাষ্যকার সুব্রত ব্রহ্মাও জানিয়েছেন, বৃষ্টি ভেজা যুবভারতীতে এই ডার্বির আবহ ছিল একেবারেই অন্যরকম।
2: উপভোগ্য লড়াই হয়েছে, মোহনবাগান জিতেছে, যোগ্য দল হিসাবে জিতেছে। আজকে কিন্তু প্রফসুকন গিল নয়, আমার মতে আনোয়ারের অনুপস্থিতিটা বিরাট ব্যাপার। 12 তারিখ আইএসএল ম্যাচ।

0: তেরো তারিখে ইস্টবেঙ্গলের এএফসি ম্যাচ আছে। তবে একটা কথাই বলবো, খেলাতে জয় পরাজয় আছে, সামনে শারদ উৎসব, প্রত্যেকে যেন দলমত নির্বিশেষে উৎসবে গা ভাসাতে পারে। হারলে দুঃখ থাকবে, জিতলে আনন্দ হবে, স্বাভাবিক কথা। সমস্ত জড়তা ঝেড়ে ফেলে আগামী দিনে তারা বাড়তি মনোবল নিয়ে ঝাঁপিয়ে পড়বে আরও বড় জয় সভ্যসঙ্গে ফিরে যাওয়ার জন্য, এই কামনাই আমরা করছি।
1: আইএফএ শিল্ডের এই ঐতিহাসিক ফাইনাল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ।
2: সব খেলা সেরা বাঙালি তুমি ফুটবলার, সেই ফুটবল নিয়ে আমরা যেভাবে করে দুর্গাপুজোর দিকে সারা বছর তাকিয়ে থাকি, সেই দুর্গাপুজোর জাস্ট পূর্বে প্রাককালে আমরা ব্রাজিলকে দেখলাম, উরুগুয়েকে দেখলাম, আবার আমাদের প্রিয় দুই ক্লাব ইস্ট বেঙ্গল মোহনবাগান, তারা সেই ডার্বিও দেখা হয়ে গেল। সাত দিনের ব্যবধানের মধ্যে, সাত দিনের মধ্যে এরকম একাধিক যে এরকম বড় ম্যাচ, যেগুলো আমাদের সকল ফুটবল প্রেমীদের কাছে বিরাট বড় প্রাপ্তি। যেমন আমার মতন, আমি তো নিজে একজন ফুটবল প্রেমী, ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচে আজকে মোহনবাগান জয়ী হয়েছে, মোহনবাগান দলকে আমরা অভিনন্দন, আন্তরিক অভিনন্দন। আবার তার সাথে দেখলাম ইস্ট বেঙ্গলও ভালো খেলেছিল, বিশেষ করে লাস্ট 10-15 মিনিট তো যেভাবে আক্রমণ আর প্রতি আক্রমণ চলছিল, এরকম একটা যে হাড্ডাহাড্ডির লড়াই, এটাই আমাদের কাছে সত্যি বড় প্রাপ্তি।
1: মোহনবাগানের প্রাক্তন ব্রাজিলিয়ান তারকা হোসে রামিরেজ ব্যারোটার চোখেও যোগ্য দল হিসেবেই শিল্ড জিতেছে মোহনবাগান। একই সঙ্গে তিনি প্রশংসা করেছেন দলের কোচ এবং ফুটবলারদের।
3: মোহনবাগান প্লেড আ ভেরি গুড গেম টুডে, আই বিলিভ দ্যাট দ্য বেস্ট টিম উইল উইন টুডে, গুড পারফরম্যান্স অফ মোহনবাগান, দ্য ওয়ে মোহনবাগান ওয়াজ লাইক নট পারফর্মিং দ্যাট গুড এন্ড নো স্কোরিং মেনি গোলস। But yeah, it's a derby today, but I feel also the coach, credit for him today. Today he started with very good structure, good formation, right formation for the game, good strategy. It's work out today. And I think all the credit to, of course, the players also. We could see the approach. Players are today, Mohammagan had controlling the game today.
1: ইস্ট বেঙ্গলকে হারিয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত।
4: গত 3 দিন ধরে 7 গোল ইস্ট বেঙ্গল জেতার পর থেকে সংবাদ মাধ্যম, সমর্থক এবং সদস্যরা মোটামুটি রেজাল্ট ঠিক করে দিয়েছিল যে মোহনবাগান 5 গোলে হারতে চলেছে, আবার 1975-এর আইপিএল পুনরাবৃত্তি হবে। আর ময়দানের একজন শীর্ষকর্তা আছে, তার একটা কথা টেনে ধরে বলি যে তিনি বলেন না, জিততে গেলে মস্তানি করে জিততে হয়। আজকে মোহনবাগান দেখিয়ে দিল মাঠে মস্তানি কাকে বলে। আজকে আমরা 3টে টুর্নামেন্ট খেললাম এই সিজনে, তাতে একটা রানার্স, তাও আমাদেরকে নর্থ ইস্টে যদি ট্রাভেলটা না হতো আমরা ওটাও চ্যাম্পিয়ন হতাম, লিগ চ্যাম্পিয়ন, শিল্ড চ্যাম্পিয়ন। এবার আশা করবো আইএসএলও মোহনবাগান ভালো খেলবে। আর হ্যাঁ, আরেকজন কোচ নিয়ে খুব আলোচনা চলছিল, মানুষ কোনো কোচই নয়, তাকে নিয়ে আমরা ভুল করেছি। আমার মনে হয় আজকে যে চেঞ্জগুলো উনি করেছেন সেগুলো নিয়ে এরপরে আর মানুষকে সময় দিতে হবে। একটা কোচ তার ফুল টিমটা, আজকে মিগুয়াল খেলেনি, ম্যাকলেন খেলেনি, আপুইয়া খেলেনি, মনবীররা এসছে পরশু দিন ম্যাচ খেলে, একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে, তো প্লেয়াররা ফুল দমে যদি খেলে মোহনবাগান আজকে শুধু ঝলক দেখিয়েছে।
1: ফাইনালে হারলেও দল দ্রুত ঘুরে দাঁড়াবে আশাবাদী ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার।
5: বড় ম্যাচে একটাই সুযোগ আসে, দুটো সুযোগ আসে, প্রথমে তো 3-4 মিনিটের ভিতরে সুযোগটা নষ্ট করে ফেললাম, ওখানেই ম্যাচটা চলে গেল। আমি সবসময় আশাবাদী, আবাসের উপরে প্রচুর ভরসা আছে, ঠিক টিম দাঁড় করিয়ে দেবে।
1: একদিকে ইতিহাস, অন্যদিকে বর্তমানের সাফল্য, একদিকে 1911-এর খালি পায়ের লড়াই, অন্যদিকে আধুনিক ফুটবলের তারকাদের দাপট, আর মাঝখানে বৃষ্টি ভেজা যুব ভারতীর সেই স্মরণীয় ডার্বি। 51তম বছরে আইএফএ শিল্ড আবার সবুজ মেরুন। এতক্ষণ শুনলেন আইএফএ শিল্ড ফাইনালের বেতার প্রতিবেদন, যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে রেকর্ড করে আনা সাক্ষাৎকার গ্রহণ অঞ্জন চট্টোপাধ্যায়।

একেবারে শেষ মুহূর্তে আরও একটি খবর আপনাদের জন্য। অস্ট্রেলিয়া এ টিমের কাছে তিনটি বেসরকারি ওয়ানডে ম্যাচের সিরিজ হারল ভারতীয় এ টিম। শুক্রবার দ্বিতীয় ম্যাচে হার 69 রানে। অস্ট্রেলিয়া 275 রানের জবাবে 45.2 ওভারে ভারত অল আউট হয় 206 রানে। ভারতের হয়ে বল হাতে সফল আরশাদ খান, তিনি 56 রানের বিনিময়ে 3টি উইকেট সংগ্রহ করেন। ব্যাট হাতে রজত পাতিদার। গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিনিয়ত শুনবেন গীতাঞ্জলি ক্রীড়াঙ্গন।

এখন নিরুত্তে সম্পর্কিত ঘোষণা। যাত্রা মজুমদার, গ্রাম বৈকুণ্ঠপুর, থানা আমডাঙ্গা, জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন রাজু মজুমদার। মাঝারি গড়ন, 32 বছর বয়স, উচ্চতা 5 ফুট, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 2রা ফেব্রুয়ারি 2026 থেকে নিখোঁজ হয়েছেন। মুস্তাফা আলম, 238 বেলিলিয়াস রোড, থানা হাওড়া, জেলা হাওড়া থেকে জানাচ্ছেন সদা আফরিন। স্বাস্থ্যবতী, 19 বছর বয়স, উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা হিন্দি। গত 31 আগস্ট 2026 থেকে নিখোঁজ হয়েছেন। মৃন্ময় চক্রবর্তী, রায়পাড়া, পশ্চিম নিশ্চিন্তপুর, থানা বজবজ, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন সিমরনজিৎ চক্রবর্তী। রোগাটে গড়ন, 30 বছর বয়স, উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, মাতৃভাষা বাংলা। গত 2রা সেপ্টেম্বর 2026 থেকে নিখোঁজ হয়েছেন। গুইরাম মণ্ডল, গ্রাম দুর্গাবতী, থানা গাংরাই, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন সৌমিত্র মণ্ডল। রোগাটে গড়ন, 29 বছর বয়স, উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, গায়ের রং কালো, মাতৃভাষা বাংলা। গত 19 নভেম্বর 2023 তারিখ বিষ্ণুপুর থানার নিকটবর্তী এলাকা থেকে নিখোঁজ হয়েছেন। এদের সকলের সন্ধান জানাবার ঠিকানা মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 700027, অথবা মিসিং পার্সনস স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা 700001। শুনছিলেন নিরুত্তের সম্পর্কিত ঘোষণা, আকাশবাণী কলকাতা।

0: শারদ আকাশে আগো মনের সুর, মা আসছেন ঘরে, সাজো সাজো রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় জমুক শারদ সকাল আগামী 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশবীণায় আগমনী। আগমনীর সুরের সঙ্গে দুর্গামণ্ডপ ধুতি শাড়ির আবেগ রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়ে। 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশবীণায় আগমনী।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে। পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
2: আকাশবাণী কলকাতা, একটু পরেই সাঁওতালি অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি উচ্ছেন তালমাখন পুন সাই মড়গেল তুরুই গেরোডা তুরুই মিটারে এহবেনা তিহিঞা সান্তাড়ি আখড়া।

0: taka nagayan pe ajom keda olakadai dasurathi majhi nuare ko sele dakana sagen suklal hasda rimilmai sundari hasda dumni shravoni hasda babu engat hisi manusi hasda sadhu babare doi sele dakana porimol hembrom sade jorao sitaram baske gorore প্রদীপ সরেন সাপ্রাও গড় বিনয় মুর্মু টাকা নয়া গায়ন দয় সাপ্রাও কদা পরিমল হেমব্রম।
1: আকাশবাণী কলকাতা গায়ন পে আজম কেডা আরও ঠিক মড়ে মিনিট তাইনম খনছেন সান্তরি আখড়া।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে। এখন আবহাওয়ার খবর। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ যথাক্রমে 97% এবং 62%। গত 24 ঘণ্টায় অর্থাৎ আজ বিকেল 5:30 পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামী 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য কোনো সতর্কবার্তা নেই। শুনছিলেন আবহাওয়ার খবর, আকাশবাণী কলকাতা। এখন জানিয়ে দিই গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই সন্ধ্যে 6:05 থেকে শুনবেন সাঁওতালি অনুষ্ঠান। 6:40 কিষাণ বাণী, রাষ্ট্রীয় গোকুল মিশন বিষয়ে অধ্যাপক মনোরঞ্জন রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 7:10 কৃষক ও তার পরিবার, গ্রামীণ অঞ্চলে আইনি সহায়তা বিষয়ে অর্থেন্দ্র বিকাশ সেনগুপ্তর সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 বিচিত্র সংবাদ, রাত 8:00 সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শুনবেন অনুরোধের আসর। 8:30 স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। রাত 9:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন সৌরভ দত্তর কণ্ঠে। 9:10 গীত, শিল্পী অনুসুয়া মুখোপাধ্যায়। 9:30 অনুষ্ঠান মুখোমুখি, আজ শুনবেন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন প্রদীপ মিত্র। রাত 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন কর্ণাটকী কণ্ঠসঙ্গীত, শিল্পী অর্চনা জি উপাধ্যায়। এটি আকাশবাণী ম্যাঙ্গালোর কেন্দ্রের নিবেদন। রাত 11:00 ম্যান্ডোলিনে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন অভিজিৎ পাল। রাত 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে, আকাশবাণী কলকাতা।
1: শারদ আকাশে আগো মনের সুর, মা আসছেন ঘরে, সাজু সাজু রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় জমুক শারদ সকাল আগামী 11 অক্টোবর রবিবার সকাল 10:00 থেকে 12:00। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী। আগমনীর সুরের সঙ্গে দুর্গামণ্ডপ, ধুতি শাড়ির আবেগ, রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়ে। 11 অক্টোবর রবিবার সকাল 10:00 থেকে 12:00 আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী।
0: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি উচ্ছেন তালমখন পনসাই মরগেল তরুই গেটুডে তরুই মিটারে ওছেন কান সান্তাড়ি আখড়া পে আজমিদা। নিত আজম পে জয়ন্তী মুরমু আর সাঁতেন কোয়া দং সেরিং সেরিং রে দো জয়ন্তী মুরমু আর ছায়া রানী মান্ডি।

0: মহাকাশ বাবদে বাড়াই জং কথা কো নিয়ে বাবদে থুতি দা সুপ্রীতি হেমব্রম
1: আবু ধরতি রেবন তাহেন কানা ওনাতে ধরতি বাবদ আবু যত কো আগে সাধারণ মিটং বুঝ মেনা মেনখান তেহেন দো ধরতি বাহির রেনাং মারাং জ্যাকেত বাবন বোন চর্চায়া আবু দিনমগে সিং চাঁদবন নেলে কানা নিন্দে তো সেরমারে নিন্দে চাঁদবন নেলে কানা আর বো নেলেত কোয়া আয়মা ইপিল মেনখান নুই সিং চাঁদো নিন্দে চাঁদো ইপিল বেগর হো মেনা হা আরো মিত মারাং জ্যাকেত নোয়া মারাং সে জ্যাকেত গেবন মেতাক কানা ওয়াং সে স্পেস ওয়াং তো নুনক গে মারাং আজে নোয়া রেনাং সীমা আর আকার বাবদ বাং বোন বাড়াই তিয়াক দাঁড়ে আকাদা নুমিন মারাং জ্যাকেত বাবদ বাড়াই রেনা সানা সেদাই খন গে তাহেকান তাপনা মর্মি কো নিন্দে চাঁদো সেত কয়ক কাতে আয়মা সাঙ্গে ইপিল কো নেল কাতে হাহাড়া কানা কো আর ওনা বাং বাড়াই জ্যাকেত বাবদ বাড়াই রেনা কো কুড়ু মোটে দা মেনখান নুমিন মারাং ওয়াং সে মহাকাশ ওকালে কাতে সিরজাও এনা নোয়া কুকলি মর্মি মনেরে সেদাই খন গে তাহে কানা সারসেও কো কাথা লেকাতে 13.8 বিলিয়ন শেরমা মারাং খন গে ওয়াং দো অমন এতহব লেনা আডি হুডিং দরিয়া আর আংরা লেকান মিত অবস্থা খন ওনা তায়ম আডি উসারা আর আজকা গে পাসনাও এতহব লেনা নোয়া ঘটন গে বিগ ব্যাং সে মহাবিস্ফোরণ তত্ত্ববন মেতাক কানা উন্দো নোয়া জ্যাকেত তাহে কানা আংরা লেকা আডি লল বই বইতে রেয়ারি দিয়েন খান হাইড্রোজেন আর হিলিয়াম তেয়ারে না আর আয়মা ঠাউ করে জমাই দিয়ে না নৌকা কাতে বই বইতে মারাং উতর গ্যাস রেনাং রিমিল বেনাওয়ে না মহাকর্ষ রেনাং অর দাঁড়েতে নোয়া রিমিল আরো দরিয়া আর নানহা ইদিয়ে না মিতক তো ওনা রিমিল ভিতির রে আডি এলাং সে তাপ আর চাপ তেয়ারে না আর অন্তে এত হবলে না পারমাণবিক ফিউশন নোয়া পারমাণবিক ফিউশন দো কানা নৌকান মিটং প্রক্রিয়া যাহারে কাটিচ কাটিচ পরমাণু মিত কাতে আডি জাস্তি দাঁড়েই তৈয়ার কেদা নোয়া দাঁড়ে থেকে পৈলু ইপিল কোয়া জানাম দো হুইলে না নোয়া তয়ম করর করর ইপিল গ্যাস ধুড়ি কো মহাকর্ষ রেনাং অর দাঁড়েতে মিত কাতে বই বাইতে গ্যালাক্সি সে ছায়াপথ বেনাবে না নৌকা কাতে আয়মা সেরমা খন গে আবোয়া গ্যালাক্সি মিল্কি ওয়ে সে গাই ডাহার তৈয়ারা কানা আর নোয়া মহাজাগত রেনাং আরু সে হারা রেনাং পোকরা নিত হুয়ু ইদিক কানা আবোয়া ধরতি নুমিন মারাং ওয়াং রেনাং মিত হুডিং হিসা কানা ধরতি তো বেড়া ধারেতে আচুরওয়া আর বেড়া চারোধার আচুর পুরাওতে অক্ত লাগাওয়া 365 মাহা একেন ধরতি তো বাঙা নুই সাওতে গুট ইরেল গটাং অ্যাঙ্গেল হো বেড়া আর চারোধার থেকে আচুরক কানা বেড়া রেন যতক্ষণ সোর আর সৌরজগৎ রেন যতক্ষণ হুডিং অ্যাঙ্গেল তো হুই এনা ইপিল মার্সি নন্ডে তো সিং অক্ত আডি জাস্তি ললোয়া আর নিন্দে তো রেয়ার তাহেনা নুই তায়ম তো অ্যাঙ্গেল মার্সি নুই অ্যাঙ্গেল তো হুই এনা সৌরজগৎ রেন যতক্ষণ এলাং অ্যাঙ্গেল ভোরসেত আর আয়ুব বেড়া যাহাই সুঞ্ঝা ইপিলে নেলগা উনিকে অ্যাঙ্গেল মার্সি তো তেসার অ্যাঙ্গেল তো আবহাওয়া ধরতি ধরতি তো কানা আবহাওয়া তাহেন ঠাও আর নিত হবিজ নোয়াকে বাড়ায়া অ্যাঙ্গেল দো যাহারে জীবী রেনাং অস্তিত্ব মেনা ধরতি রে জাস্তি কাইতে দা মেনা আর জীবন সিরজৌ লাগি গ্যাস মেনা ওয়াং খন আবহাওয়া ধরতি দো লীল কে নেলতে লীল অ্যাঙ্গেল সে নীল গ্রহ কো মেতাক কানা পোনা অ্যাঙ্গেল দো হুয়ুক কানা মঙ্গল মঙ্গল দো মেরহাত লেকান পদার্থ খাতির আরাগ্য নেলগোয়া ওনাতে মঙ্গল গ্রহ দো আরা অ্যাঙ্গেল সে লাল গ্রহ কো মেতাক কানা সারসেও কো মনে দা মিতক্ত আবার অ্যাঙ্গেল রে দা তাহে কানা আর অন্ডে জীবী রেনাং চিহ্ন মেনা সে বাঙা ওনা তলাশ্রে নিত মেনা কাত কোয়া নোয়া তাম দো মারাং অ্যাঙ্গেল নোয়া দো সিং চাঁদো মাডে রেনা যতক্ষণ মারাং অ্যাঙ্গেল দো নোয়া অ্যাঙ্গেল দো হাইড্রোজেন আর হিলিয়ামতে বেনাওয়া কান মিত মারাং গ্যাসীয় গ্রহ সে অ্যাঙ্গেল কানা তুরুই রেত মেনা আর শনি শনি অ্যাঙ্গেল নেলন খান গে আবোয়া ম্যাদরে পুইলু রেখে আটি রম সুরুল রেনা কাথা উইহার হিজুয়া নোয়া সুরুল দো বরফ ধীরি আর ধুড়ি রেনাং আয়মা কাটিচ কাটিচ হিসাতে বেনাওয়া কানা নোয়া তায়ম দো মেনা আ ইউরেনাস যাহা দো মিত আয়মা রেয়ার অ্যাঙ্গেল কানা নোয়া অ্যাঙ্গেল দো আয়া চারোধারকে জাস্তি সাইজ কচেত কাতে আচুরো আ মুচেত রে মেনা আ নেপচুন যাহা দো বেড়াক্ষণ আয়মা সঙ্গিন রে নন্ডে দো সিং চাঁদো মডে রেনাং আডি জাস্তি হয়বার ডো নেলগোয়া আর মিথেন গ্যাস তাহিন খাতি নোয়া দো লীল রঙ্গে নেলগোয়া মেনখান একেন গ্রহ দো বাঙা উনকু সাওতে আকুড়েন উপগ্রহ কো মেরাক কোয়া উপগ্রহ কো আকুড়েন গ্রহ সে অ্যাঙ্গেল চারোধারক আচুরক কানা অ্যাঙ্গেল মার্সি আর ইপিল মার্সি রেন দো উপগ্রহ বনুয়া কাত কোয়া ধরতি রেন উপগ্রহ দো হুয়ুক কানা চাঁদো মঙ্গল রেন দো বারিয়া উপগ্রহ কিন হুয়ুক কানা ফোবোস আর ডিমোস নন্ডে আরো মারাং অ্যাঙ্গেল রেন দো আয়মা উপগ্রহ মেরা আকাত কোয়া যাহাই কো মুদ্রে গ্যানিমেডে হুয়ুক কানা সানাম খন মারাং শনি রেন হো আয়মা উপগ্রহ মেরাক কোয়া উনি রেন যত

0: মারাং উপগ্রহতে হুই না টাইটান, ইউরেনাস রেন 29 গটাং আর নেপচুন রেন 16 গটাং উপগ্রহ মেনাক কোয়া। মেনখান নন্ডেকে ওয়াং দো বাং উচাদক কানা। আবহাওয়া নোয়া সৌরজগৎ নিজেকে মিট্টাং মারাং গ্যালাক্সি রেয়া হাটিজ কানা। নোয়া গ্যালাক্সি রেনা নতুম দো গাই ডাহার সে মিল্কি ওয়ে কানা। নোয়া ভিতরে আইমা ইপিল আর আকো চারুসেত মেরা আ মহাজাগতিক জিনিসকো। নৌকান আইমা গ্যালাক্সি আর আকোতালারে মেরা মহাজাগতিক জিনিসকোতে বেনাওয়া কান আবহাওয়া মারাং ওয়াং। সেরমাসেজ নেলেন খান আবো একেন সিং অ্যাঙ্গেল আর ইপিল বাবদ গেবন ভাবিয়া। ম্যান খান সেরমারে আরো আইমা হাহারা জিনিস মেনা আ যাহা তো আসল রে গ্যাস সে ধুড়িতে বেনাওয়া কান হুডিং হুডিং মহাজাগতিক বস্তু কানা। ওকারে তো মেনা আ ধূমকেতু যাহা তো বরফ ধুলি কণা আর ধীরিতে তৈয়ার আর বেড়া সোড়ে হ্যাজ লেন খান চুপি বেনা আ ওনাতে জাহাতিন করে নুইদব সেরমারে একেন মেত্তহ নেলগোয়া। আরো মেনা আ নিহারিকা যাহা তো গ্যাস আর ধুলিকোনা রেনাং মিত মারাং রিমিল। নোয়া তো আইমা সঙ্গিন খাতির একেন মেত্তে তো বাং জালগোয়া। ম্যান খান টেলিস্কোপ রে রমস্তে নেলগোয়া। আর মেনা আ কৃষ্ণ গহ্বর সে ব্ল্যাক হোল যাহে আ মহাকর্ষ নুনাককে দাঁড়ে আনছে উনিখন মার্শাল হো সহলতে বাঙে ওডক দাঁড়েয়া। ওয়াং রেনাং আরো মিট্টাং হাহাড়া সাতামদ হুয়ুক কানা নুয়া সঙ্গিন সে দূরত্ব। ধরতিখন আইমা ইপিল আর গ্যালাক্সি নুনককে সঙ্গিন রে মেনা আছে কিলোমিটারতে সঙ্গিন বুঝাও তো আছাড়া গিয়া। ওনাতে সরসিয়াকো আলোকবর্ষ সে লাইট ইয়ার কো ব্যবহারা। ম্যানেক আহালা সে মার্শাল মিত সেরমারে জাহাতিনা সঙ্গিনে পারম আগুয়া ওনাকে মিত আলোকবর্ষ। নোয়াখনকে আবব ধারণা কিয়া যে ওয়াং তো তিনক গান মারাঙা। ওয়াং লাইতে বাড়াই রেনাং সানা মর্মি কোয়া বাং নাওয়ানা। সেদাই খনকে মানমি দো নিন্দে সেরমা ন্যাল চিয়া আকাদা। ম্যানখান উন দো উনকুঠেন সেরমা বাবদ বাড়াই রেনাং উপায় আডি হুডিংকে তাহে কানা। অক্ত সাও সাওতে সারেস আর প্রযুক্তি রেনা উন্নতি হুইয়া কানা। দূরবীক্ষণ যন্ত্র বেনাওয়া কানা অয়ম দারাম রকেট সে মহাকাশ যান বেনাওয়া কানা। যাহাতে মানমি ধরতি বাহের সান কাতে ওয়াং আরো সোরখন বাড়াই রেনাং দাওকো নামা কাদা। ওয়াং গবেষণারে ভারতবর্ষ গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন কাদা। ভারত রেনা মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আইমা মহাকাশ অভিযানে পরিচালনাও কাদা। নোয়া মুদ্রে চন্দ্রযান রেনাং সাফল্য লয় জরুরি। 2023 সাল রেনাং 23 আগস্ট চন্দ্রযান 3 সফলভাবে চান্দোয়া দক্ষিণ মেরুসাত অবতরণ লেনা। নোয়া উইহার দহলগীতকে যাও শেরমাগে 23 আগস্ট ভারতরে ন্যাশনাল স্পেস ডে সে জাতীয় মহাকাশ দিবস বন পালন ইদিদা। নোয়া বেগর PSLV মাধ্যমতে আইমা উপগ্রহ শেরমারে ভেজা হুইয়া কানা। ভারত রেনা মঙ্গলয়ান অভিযান মঙ্গল গ্রহ রেনাং গবেষণারে গুরুত্বপূর্ণ সাফল্য আগুয়া কাদা। আর আদিত্য L1 সোরখন বেড়া পর্যবেক্ষণ আর গবেষণা খাতির ভারত রেনা মিট্টাং গুরুত্বপূর্ণ ভূমিকা মেনা আ। ম্যানখান নুনা গবেষণা আর সাফল্য তায়ম হো শেরমা রেনাং জস্তিকায়কে নিতহ আবঠেন দো বাং বাড়াই লেখাগে। ধরতি বাহের এটা যাহারে জীবি রেনাং অস্তিত্ব মেনা সে বাঙা। ওয়াং রেনাং এতহব চিকালেকাতে হুইলেনা আর তায়ম দাঁড়াম নোয়া রেনাং চিত হুইওয়া নৌকার আয়মা কুকলি রেনা তেলা সারসিয়া কো নিতহ তালাশরে মেরা কাত কোয়া। মুচত্রে নোয়াকে ম্যান গানোয়া সুমুং শেরমা দো ধরতি বাহের রেনাং জ্যাকেট দো বাং কানা। নোয়া দো আবোয়া ঐকুত জ্ঞান আর নাওয়া জাহানা আবিষ্কার রেনাং অনুপ্রেরণা। তেহা নাবো চাঁদর এবং স্যাটারা কানা আর অ্যাঙ্গেল সে মঙ্গল গ্রহরে রোবার বোন কোলা কাদা বেড়া বাবদেহ বোন গবেষণায় দা। তায়ম তারাম পালেন শেরমা রেনাং আরো আয়মা বাং বাড়াং কাথা আবোয়া সামাংরে সদরোয়া।
1: তেহেঞ্জ জুয়ান কোয়া আখড়ারে আজম কেতাপে মহাকাশ বাবদে বাড়াই জং কাতাকো থুতিকিলাই সুপ্রীতি হেমব্রম। নিত দো গাপানা আখড়া কামি হরা ইলিয়ে পেগে গাপানা সাঁওতালি আখড়ারে কো সেরিঞা চন্দ্র মুর্মু আর সাঁওতেন কো গাপা দো উচেনোয়া থুতি কুড়ি গিদ্রা দো বোঝা দো বাং কানাকো নিয়ে বাবদে থুতিয়া গীতা মুর্মু আর উচেনোয়া আঞ্জমিয়া আখড়া গাপানা আখড়া কামিহরা পে আঞ্জম কেদা। নিত আঞ্জম পে গোলাপী হাঁসদা আর সাঁওতেন কোয়া পরব সেরিঞ সেরিঞ্চ গোলাপী হাঁসদা আর সরোজমণি টুডু।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার আওতায় জলবিভাজিকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এই রাজ্য উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পশ্চিমাঞ্চলের জল সংরক্ষণ, সেচ সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী কৃষি এবং গ্রামীণ জীবিকার উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে। বর্তমানে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই ছয় জেলায় 27টি জলবিভাজিকা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় 350 কোটি টাকার বেশি। এর মধ্যে কেন্দ্রের অংশ 210 কোটি 36 লক্ষ টাকা, রাজ্যের অংশ 140 কোটি টাকার বেশি। এর আওতায় প্রায় 1,29,000 হেক্টর এলাকা অন্তর্ভুক্ত হয়েছে। প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত 2,29,418 জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরাসরি উপকৃত হয়েছেন। দুর্গাপূজার প্রাককালে রাজ্যে পদ্মের ফলন স্বাভাবিক থাকায় এবার অষ্টমীতে ফুলের চাহিদা মেটানো সম্ভব হবে বলে সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতির তরফে দাবি করা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, পদ্মের ব্যাপক যোগান থাকায় দামও কম। পূর্ব মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলার বিভিন্ন ব্লকে বর্ষায় আমন চাষ ক্ষতিগ্রস্ত হওয়ায় মৌজাগুলিতে কৃষকরা পদ্ম ফুলের চাষে ঝুঁকেছেন। বর্তমানে কলকাতার মল্লিকঘাট ফুলবাজার সহ জেলার বিভিন্ন বাজারে পদ্ম বিক্রি হচ্ছে 2-3 টাকায়। পূজোর সময় ওই পদ্ম খুব বেশি হলে 10 টাকা দরে বিক্রি হতে পারে। মহালয়া উপলক্ষে কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও আজ ভোর থেকে চলে তর্পণ ও পুণ্যস্নান। গঙ্গাসাগরে পুণ্যস্নানে যাওয়ার জন্য কাকদ্বীপের লট নম্বর 8 এবং কচুবেরিয়া ফেরিঘাটে পুণ্যার্থীদের দীর্ঘ লাইন চোখে পড়ে। ভিড় সামলাতে গোটা গঙ্গাসাগরকে আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়। গতরাতেই প্রায় 50,000 মানুষ গঙ্গাসাগরে পৌঁছে যান। বার্নপুরের ধেনুয়া গ্রামে নদীর তীরে অবস্থিত কালীকৃষ্ণ আশ্রমে আজ ভোর থেকে শুরু হয় আগমনী দুর্গাপুজো। 1978 সালে শুরু হওয়া ঐতিহ্যবাহী এই পুজোয় মহালয়ার ভোরেই মণ্ডপে মায়ের আগমন ঘটে। একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমীর পুজো সম্পন্ন হয়। আজ সন্ধ্যায় দশমীর পুজোর পর ঘট বিসর্জন হলেও প্রতিমা রেখে দেওয়া হয়েছে। হাওড়ার বিভিন্ন গঙ্গার ঘাটে তর্পণ করতে সকালে ভিড় জমান অসংখ্য পুণ্যার্থী। বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীর সতী ঘাটে ও দামোদর নদীর জলাধারে স্নান ও তর্পণে মানুষের ঢল নামে। কোচবিহারে এই উপলক্ষে বড়দেবীর পুজোর আয়োজন করা হয়। আলিপুরদুয়ারের বক্সা অভয়ারণ্যে পুনরায় বাঘ ছাড়ার পরে আজ থেকে তা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বক্সায় প্রবেশের জন্য পর্যটকদের থেকে টাকা নেবার অভিযোগে রাজা ভাতখাওয়ায় অভয়ারণ্যের প্রবেশদ্বারে বিক্ষোভে সামিল হন বক্সা পাহাড় ও জঙ্গল সংলগ্ন গ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, বক্সা প্রবেশদ্বার থেকে বিভিন্ন গ্রাম তথা পর্যটনস্থলে যাওয়ার সড়ক পূর্ত দপ্তরের অধীনে হওয়ার সত্ত্বেও সেখানে প্রবেশের জন্য অবৈধভাবে পর্যটকদের থেকে মাথাপিছু 150 টাকা এবং গাড়ি প্রতি 480 টাকা নেওয়া হচ্ছে। উৎসবের মৌসুমে পরিবেশ দূষণ এবং অসামাজিক কার্যকলাপ রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে অন্ডাল থানা। নিষিদ্ধ শব্দবাজির কারবার বন্ধ করতে উখড়া বাজার, বাঁকুড়া রোড এবং খান্দ্রা এলাকাসহ কয়েকটি বাজারে আজ যৌথভাবে অভিযান চালায় অন্ডাল ও উখড়া পুলিশ আউটপোস্টের আধিকারিকরা। গ্রামীণ সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবরে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের সব জেলার প্রায় সর্বত্রই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আকাশবাণী কলকাতা পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলি।

0: মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
2: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
3: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
2: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
3: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
2: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
3: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কিষাণ বাণী।

0: संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है।
1: अब सूखा पड़े या बाढ़ आ जाए
2: कोई डर नहीं,
3: अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं,
4: क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा।
5: बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा।
6: योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान, अब आपकी है बारी।
5: नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण।
6: फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण।
5: प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय।
7: গ্রামবাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রামীণ এলাকায় যে সমস্ত প্রাণীপালক ভাইরা রয়েছেন, তাদের স্বাভাবিকভাবে আপনারা বাড়িতে গৃহপালিত প্রাণী পোষেন, পালন করেন, গরু, ছাগল, হাঁস, মুরগি কিংবা কোথাও কোথাও মহিষ বা ছাগল ভেড়া রয়েছে। কিন্তু এই যে সমস্ত গবাদি প্রাণী আপনার বাড়িতে রয়েছে, এগুলোকে নিয়ে আমাদের সরকারি স্তরে বিভিন্ন প্রচার পরিকল্পনা করা হচ্ছে, যাতে করে আপনারা আর্থিকভাবে লাভবান হতে পারেন। এবং শুধুমাত্র আর্থিকভাবে তো নয়, আপনার উন্নতি মানেই কিন্তু দেশের অগ্রগতি। কেননা কৃষি নির্ভর ভারতবর্ষের অনেকাংশ জুড়ে রয়েছে অর্থনীতির ব্যবস্থা বা অর্থনীতির ভিত আপনাদের উপরই। যেমন কৃষিও রয়েছে সেখানে, সেখানে রয়েছে প্রাণী পালনও। আর এই প্রাণী পালন নিয়ে ভারত সরকারের একটি বিশেষ প্রকল্প রয়েছে, রাষ্ট্রীয় গোকুল মিশন। আজকের আমরা আলোচনা করব রাষ্ট্রীয় গোকুল মিশন কি এবং কেন। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মনোরঞ্জন রায়। ডক্টর রায়, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
8: নমস্কার।
7: আর সঙ্গে রয়েছে আমি আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। ডক্টর রায়, শুরুতে যে কথা আপনার থেকে জানতে চাইব, এই যে আমাদের গ্রাম বাংলার বুকে যে সমস্ত প্রাণীপালক ভাইরা রয়েছে, তারা স্বাভাবিকভাবেই প্রাণী পালন করে থাকেন, কিন্তু এই যে বিষয়টি নিয়ে আজকের আমরা আলোচনা করব হয়তো অনেকেই জানেন না, তাই যদি এই প্রকল্প বা এই মিশনটি সম্পর্কে যদি একটু আলোকপাত করেন প্রথমেই।
8: দেখুন, রাষ্ট্রীয় গোকুল মিশন ভারত সরকারের একটি জাতীয় উদ্যোগ, এবং এই উদ্যোগটি 2014 সালে ডিসেম্বর মাসে শুরু হয়। তো আমরা জানি গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি এছাড়াও নানাবিধ যে প্রাণী আছে, যেগুলো গ্রাম বাংলার বা সারা ভারতবর্ষের চাষিদের একটি সম্পদ। তো এই রাষ্ট্রীয় গোকুল মিশনের মূল কাজ যে আমাদের যে গবাদি পশু অর্থাৎ দেশীয় যে গরু এবং মহিষের জাত আছে, সেগুলোকে বাঁচিয়ে রাখা, সেগুলোকে সংরক্ষণ করা, তাদের জিনগত মান ভালো করা, এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে পালনের মাধ্যমে যাতে দুধের উৎপাদন বাড়ানো যায়, এটাই কিন্তু রাষ্ট্রীয় গোকুল মিশন যে প্রকল্পটা নেওয়া হয়েছে এই বিষয়টাকে মাথায় রেখে। আর বর্তমানে এই প্রকল্পটিতে

0: একটু পরিবর্তন হয়েছে।
1: কিরকম?
0: যেটা 2021 থেকে 2026 সালের মধ্যে প্রায় 3,400 কোটি টাকা, যেটা আগে আরো কিছু কম টাকা বরাদ্দ ছিল, কিন্তু এই আর্থিক বরাদ্দ কিন্তু বাড়ানো হয়েছে। আর এছাড়াও রাষ্ট্রীয় যে পশুধন বিকাশ যোজনা, সেটার মধ্যে রাষ্ট্রীয় গোকুল মিশনটাকে মার্চ করে কাজ চলছে।
1: বাহ, তাহলে আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন তারা একটা প্রাথমিক ধারণা পেলেন যে রাষ্ট্রীয় গোকুল মিশনটা ঠিক কি। এবং আমাদের খুব সুখবর যে এই খাতে এবারে বরাদ্দের টাকার পরিমাণ ডক্টর রায় যেমন বললেন বেশ বাড়ানো হয়েছে, তাই তো?
0: ঠিক।
1: আচ্ছা ডক্টর রায়, এবারে যদি একটু আমাদের পশ্চিমবঙ্গের সামগ্রিক অবস্থাটা একটু জানতে চাই, কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছি আমরা?
0: দেখুন, আমরা যদি মানে ভারতবর্ষের কথা ভাবি, যে 2024 এবং 2025 সালের যে মোট দুগ্ধ উৎপাদন প্রায় 247.87 মিলিয়ন টন ছিল, এবং সেই পরিপ্রেক্ষিতে সেই সময়ে পশ্চিমবাংলার যে দুধ উৎপাদন সেটা কিন্তু প্রায় 79.54 লক্ষ টন, এবং এটা আমাদের টোটাল ভারতবর্ষের যে দুধ উৎপাদন তার প্রায় 3-4% অবদান।
1: বেশ, মানে এখনো পর্যন্ত,
0: এখনো
1: তাহলে দুধ উৎপাদনে কি আমাদের রাজ্য বেশ একটা ভালো পজিশনে রয়েছে?
0: হ্যাঁ, আমরা যদি 2021 সাল থেকে

0: পারে বা মহিষ হতে পারে।
1: ঠিক
0: এই যে জাতের কথা যখন বলছি, আপনার থেকে একটু জানি, আমাদের কৃষক বন্ধুরা কিছু জাত হয়তো তারা নির্বাচন করেছেন, কিন্তু নিশ্চয়ই আরো কিছু তো ভালো ভালো জাত রয়েছে,
1: ঠিক
0: সেই ব্যাপারটা যদি একটু বলেন।
1: দেখুন, আমরা ভারতবর্ষ, একটু আগে আমি বলছিলাম যে আমরা রিসোর্সফুল একটা কান্ট্রি, তো আমাদের এই দেশে আমি যদি গরু এবং মহিষের কথাই ভাবি, যে আমাদের যে দেশীয় জাতিগুলো আছে, তো বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষে প্রায় 55টার মতো দেশীয় প্রজাতির গরু আছে, এবং এর বাইরেও কিন্তু অনেক নাম না জানা জাতি আছে। কিন্তু এই যে 55টা জাতি আছে, তার মধ্যে আমরা গির, সাহিওয়াল, রেড সিন্ধি, হরিয়ানা, থারপারকার, কঙ্করাজ, এই যে জাতগুলোকে আমরা দেখছি, এই জাতগুলো কিন্তু আমাদের যে স্থানীয় পরিবেশে ভারতবর্ষের বিভিন্ন জায়গা তার উপযুক্ত। এছাড়াও যদি আমরা যে মহিষ আমরা যেটা বলি, তো আজকের দিনে ভারতবর্ষে প্রায় 22টার মতো দেশীয় জাতের মহিষ আছে, এবং 22টা যে জাতি, এর বাইরেও কিন্তু বেশ কিছু মহিষ আছে যেগুলোকে আমরা নাম না জানা জাতি। কিন্তু এই 22টার মধ্যে যেমন মুরা প্রজাতি, মেহসানা, জাফরাবাদী, সুরতি, তো এই ধরনের বেশ বিখ্যাত বিখ্যাত আমাদের কিন্তু স্থানীয় পরিবেশের উপযুক্ত যে মহিষ প্রজাতি, সেগুলো কিন্তু আমাদের আছে। এবং আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে এই যে সাহিওয়াল, গির, রেড সিন্ধি যে গরু, এবং আমাদের মুরা, মেহসানা, সুরতি, জাফরাবাদী যে মহিষ, এগুলো কিন্তু পালন করার উপযুক্ত।
0: এগুলো আমাদের এই পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে সুইটেবল।
1: হ্যাঁ, এরা আমাদের যে পরিবেশ পরিস্থিতি যেটা আছে তাতে তারা উপযুক্ত।
0: আচ্ছা, এই যে উন্নত জাতগুলোর কথা বললেন, এই জাতের পাশাপাশি আমরা একটা আশা করতে পারি যে তাহলে আমাদের দুধ উৎপাদনের হারটা হয়তো আগের তুলনায় বাড়ছে, আপনি সেটা বললেন, এবং বাড়বে হয়তো আগামীতে। এই যে বাড়ার একটা যদি শতকরা হিসাব দেখি বা একটা গ্রাফ যদি জানতে চাই, কেমন ভাবে বাড়ছে, কতটা বাড়ছে?
1: দেখুন, আপনাকে 2020 এবং 21 সাল আমাদের পশ্চিমবঙ্গ যে রাজ্য, তাতে দুধ উৎপাদন ছিল 61.65 লক্ষ টন, যেটা 2024-25 যে বর্ষ তাতে সেটা 79.54 লক্ষ টন। তো গত 5 বছরে যদি আমরা হিসাব দেখি, তাতে কিন্তু প্রায় 39% বৃদ্ধি দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে দেখা গেছে। এবং এই যে দুগ্ধ উৎপাদন যে বৃদ্ধি হয়েছে, তার পেছনের যদি কারণ আমরা দেখি, তাহলে রাষ্ট্রীয় যে গোকুল মিশন যেটা 2014 সাল থেকে শুরু হয়েছে, তার কিন্তু একটা বড় ভূমিকা আছে। কারণ আমাদের যে কৃত্রিম প্রজনন, তার প্রসারও ঘটেছে, এবং কৃষকরা অনেক বেশি প্রশিক্ষিত হয়েছেন এবং সচেতন হয়েছেন।
0: বাহ, আচ্ছা, রাষ্ট্রীয় গোকুল মিশন যেটা নিয়ে আমরা আলোচনা করছি আজকে, এই মিশনের মূলত উদ্দেশ্যটা কি ধরা হয়েছিল, বা উদ্দেশ্যটা যদি একটা পরিসংখ্যান পেতে চাই, যে এই এই গঠনগত দিক থেকে আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত আসতে পারছি, বা একটা টার্গেট বা লক্ষ্য তো থাকে প্রত্যেকটা সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, তারা এই বিভিন্ন কৃষকদের উন্নতির স্বার্থে, বিশেষ করে প্রাণীপালক ভাইদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য একটা টার্গেট বেঁধে রেখেছিল, এই টার্গেটগুলো ঠিক কিভাবে?
1: খুব সহজ কথায় বলতে গেলে, যে রাষ্ট্রীয় গোকুল মিশন, তো তার যে মূল উদ্দেশ্য হচ্ছে 5টি। প্রথম যে উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের যে দেশীয় গবাদি পশু, অর্থাৎ গাভী বা গরু এবং মহিষ, তাদের জাতের সংরক্ষণ করা এবং উন্নয়ন ঘটানো, এটা প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য, যে ভালো অর্থাৎ সঠিক গুণমান সম্পন্ন যে সারগুলো থাকে, যাদের জিন কিনা উন্নত মানের, তাদেরকে বৃদ্ধি ঘটানো, সংখ্যা বাড়ানো, এবং সেখান থেকে যে সঠিক গুণমান সম্পন্ন যে সিমেন্ট, সেটাকে তৈরি করা, এবং যাতে প্রজনন ব্যবস্থা আরও প্রসারণ ঘটানো যায়, তার প্রয়াস রাখা। তৃতীয়, যে কৃত্রিম প্রজনন বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন যে প্রযুক্তি, তো এই যে প্রযুক্তি অর্থাৎ পরিষেবা, যেটা কৃত্রিম প্রজনন পরিষেবা, সেটা সাধারণ চাষিদের একদম দোর গোড়ায়, অর্থাৎ ফার্মার্স ডোর স্টেপে পৌঁছে দেওয়া। চতুর্থ যে বিষয়টা, যে আধুনিক প্রযুক্তি যেগুলো, মডার্ন টেকনোলজি, যেটা এমব্রায়ো ট্রান্সফার, সেক্স সর্টেড সিমেন, জিনোমিক সিলেকশন, তো এই যে বিভিন্ন নতুন প্রযুক্তি, সেগুলোর মাধ্যমে সঠিক গুণমান সম্পন্ন যে সার তৈরি করা, যেখান থেকে সঠিক গুণমান সম্পন্ন সিমেন্ট প্রোডাকশন করা সম্ভব হবে সেটা। আর সর্বোপরি, যেটা আমাদের যে দুগ্ধের উৎপাদন, সেটা বৃদ্ধি, এবং কৃষকের যে আয় বাড়ানো, এই 5টি কিন্তু মূল উদ্দেশ্য এই প্রকল্পটার।
0: এবারে আমি আপনার এই প্রশ্নের সঙ্গে আরেকটা কথা জানতে চাইছিলাম, যে যে উদ্দেশ্যগুলো তো কথা আপনি বললেন, যে 5টা মূল উদ্দেশ্য, এই যে লক্ষ্য বা টার্গেটটা, সেটা কিভাবে সিলেক্ট করা হয়?
1: অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবাংলা বলুন বা ভারতবর্ষ বলুন, তো এখানে যে পরিস্থিতি আছে, যে রিসোর্স বা সম্পদ আছে, তো সেই সম্পদগুলো কতটা সঠিকভাবে সদ্ব্যবহার করা যায় এবং আমাদের উপযুক্ত সে পরিবেশ আছে কিনা সেগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদের লক্ষ্যগুলো ঠিক করতে হয়।

0: এবং সেই লক্ষ্যগুলো ঠিকও হয়েছে। তো সেইটাকে পরিমাপ করার জন্য কয়েকটা জিনিস কিন্তু আমাদের ভাবতে হয়েছে বা চিন্তা করতে হয়। যেমন যে জেলাগুলোতে বা যে এলাকাতে 50% কম কৃত্রিম প্রজনন হয়, সেই জায়গাটায় যাতে অধিক সংখ্যায় কৃত্রিম প্রজনন করানো যায়, চাষিরা যাতে সচেতন হয়, এটা হচ্ছে প্রথম একটা লক্ষ্যমাত্রাকে ঠিক করা হয়েছে মাথায় রেখে। দ্বিতীয় যে উন্নত গুণমান সম্পন্ন বা সঠিক গুণমান সম্পন্ন যে সার এবং তার থেকে যে সিমেন্ট উৎপাদন করা, সেটা যদি ঠিকঠাক না করা যায় তাহলে কিন্তু আমাদের যে পুরো যে মিশন সেটা কিন্তু ঠিকঠাক আমাদের কাজে লাগবে না। তো সেই জায়গায় এই যে উন্নত মানের সার তৈরি এবং তার জন্য পরিকাঠামো কোথায় আছে, কিভাবে করা দরকার, সেটাও কিন্তু আমাদের একটা মানের বিষয় আছে। এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে গোকুল গ্রাম এবং আধুনিক খামার্স, এটাও কিন্তু এই প্রকল্পের একটা বড় অংশ। গোকুল গ্রাম মানে এমন একটা গ্রাম থাকবে যেখানে কমপক্ষে 1000 গবাদি পশু থাকবে, তার মধ্যে 60% তারা দুধ দেবে, 40% যারা শুকনো অবস্থায় থাকবে অর্থাৎ ড্রাই বা প্রেগনেন্ট কন্ডিশনে থাকবে, তাহলে রোটেশনালি দুধটা পাওয়া যাবে। তো এর সাথে সাথে আধুনিক যে খামার, যে সেখানে ভালো ঘর কেমন হবে, সেখানে বাকি যে পরিস্থিতি, খাবারের ব্যবস্থা, যাবতীয় অবস্থা কেমন থাকবে, সেটাও কিন্তু মানদণ্ড বা লক্ষ্যকে ঠিক রাখার জন্য রয়েছে। এছাড়াও আমাদের যে পারফরমেন্স রেকর্ডিং, ধরুন একটা গরু তাকে শনাক্তকরণ করতে হয়, আইডেন্টিফিকেশন ট্যাগ লাগাতে হয়, সেটা কবে প্রজননের উপযুক্ত হলো, কবে প্রজনন করানো হলো, কবে বাচ্চা দিল, বাচ্চা ছেলে না মেয়ে হলো, কতটা দুধ দিল, কোনো রোগ হলো কিনা, দুধ কত করে বিক্রি হলো, এই যে যাবতীয় তথ্য অর্থাৎ ডাটাবেস, এটা কিন্তু খুব দরকার। এবং এটা সাথে সাথে যে প্রজেনি টেস্টিং অর্থাৎ ওই যে সার সেটার গুণমান কেমন হবে অর্থাৎ সেটাকে ভবিষ্যতে ব্যবহার করা যাবে কি না, সেটার যারা প্রজেনি বা অপত্য বংশ আছে তার পারফরমেন্স দেখে যদি বাছাই করা হয়, সেটা কিন্তু সঠিকভাবে ভবিষ্যতে উন্নয়নের একটা রাস্তা দেখাবে, সেটা একটা মানদণ্ড। এছাড়াও রোগ থাকে এবং তার সাথে উচ্চ উৎপাদনশীল যে স্ত্রী প্রাণী সেটা বাছাই করা, সেটাও কিন্তু এই মানদণ্ড, এই প্রজেক্টের যেটা একটা মিশনের অংশ, এই বিষয়গুলো আমাদের সামগ্রিকভাবে চিন্তা
1: লক্ষ্য বা টার্গেটেড
0: ফোকাসড এরিয়া আমাদের।
1: আচ্ছা, লক্ষ্য বা টার্গেটের ব্যাপারটা গেল বা মিশনের যে মুখ্য উদ্দেশ্য সেই ব্যাপারটা তো আমরা শ্রোতা বন্ধুদের সামনে রাখতে পারলাম। আমাদের যারা প্রাণীপালক ভাইরা রয়েছেন নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানে শুনছেন, বুঝতে পারছেন যে রাষ্ট্রীয় গোকুল মিশনের কি কি উদ্দেশ্য রয়েছে। এবং আপনাদের মনে বোধহয় একটা প্রশ্ন আসবে, যেটা আমারও আসছে, যে এই যে মিশনটা নিয়ে আমরা এত আলোচনা করছি কিন্তু এই মিশনের ভুক্তভোগী কারা হবে, উপভোক্তা কারা হতে পারে বা তার জন্য কি কি ক্রাইটেরিয়া থাকতে পারে?
0: দেখুন, সরাসরি বা ডাইরেক্ট উপভোক্তা বা বেনিফিশিয়ারি যদি বলা হয় তো প্রথমেই ক্ষুদ্র বা ছোট চাষি, প্রান্তিক চাষি, যারা কিনা গরু পোষেন বা মহিষ পোষেন, বিশেষ করে আমাদের গ্রামীণ এলাকায় যারা মহিলা বা নারী আছেন বা যুবক আছেন, এটা ফার্স্ট টার্গেট। দ্বিতীয়ত যারা গাভী বা মহিষ একটু বড়, অর্থাৎ দুটো তাদের খামারের সংখ্যা বেশি, 2, 3, 4, 5, 6 এই ধরনের গরু বা মহিষ যারা পোষেন তাদেরকেও কিন্তু এই প্রকল্পের উপভোক্তা হিসেবে ভাবা হয়। এছাড়াও গোকুল গ্রাম, আমি একটু আগেই বলছিলাম আপনাকে, যেখানে 1000 গরু থাকবে এরকম একটা যদি গ্রাম থাকে তো সেক্ষেত্রে করা যেতে পারে। এছাড়া ব্রিড মাল্টিপ্লিকেশন ফার্ম, ধরুন আমি বিভিন্ন জাতের গরুর কথা বলেছি, মহিষের কথা বলেছি, তো এই ধরনের কোনো স্পেসিফিক ব্রিডের জন্য যদি কোথাও নির্দিষ্ট ব্রিড বা জাতের গরুকে রাখা হয়, সেটার মাল্টিপ্লিকেশন অধিক সংখ্যায় যাতে প্রোডাকশন করানো যায়, তো সেক্ষেত্রে এটা হতে পারে। এছাড়া এমব্রায়ো ট্রান্সফার ইউনিট, যে নতুন আধুনিক প্রযুক্তি নিয়ে যারা কাজ করছেন বা করবেন, বা সিমেন্ট ব্যাংক, সিমেন্ট তৈরি করে সেটাকে সংরক্ষণ করা হবে, তো এটা কোনো উদ্যোক্তা, প্রাইভেট উদ্যোক্তা হতে পারে অথবা সরকারি কোনো রিসার্চ স্টেশনও হতে পারে, তারা যদি এই কাজগুলোর মধ্যে ইনভলভ হতে চান তারা কিন্তু এটার উপভোগ হতে পারেন। এছাড়াও পশু চিকিৎসক, এছাড়া আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম যে প্রজনন তার সাথে যারা যুক্ত টেকনিশিয়ান আছেন, বা প্রজনন বিশেষজ্ঞ যারা আছেন, বা গবেষক বা রিসার্চ সায়েন্টিস্ট যারা আছেন, তারাও কিন্তু প্রকল্পগুলো বিভিন্ন সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে অথবা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অথবা ব্যক্তিগত উদ্যোগে এটা কিন্তু উপভোক্তা হিসেবে হতে পারেন। এছাড়াও ইনডাইরেক্টলি কিন্তু আমাদের উপভোক্তা অন্যভাবে একটা বিষয় আছে, ধরুন যারা আমরা সরাসরি দুধ বা দুগ্ধজাত সামগ্রী খাই সাধারণ যারা কনজিউমার, তো তারাও কিন্তু ইনডাইরেক্টলি একজন এটার উপভোক্তা হিসাবে আসছেন। বা দুধ প্রসেসিং যারা সেন্টার, যারা দুধ এবং দুগ্ধজাত সামগ্রী যারা তৈরি করতে চান বা উদ্যোগী হিসেবে আসতে চান, তারাও কিন্তু ইনডাইরেক্টলি থেকে উপকার

0: তারা পাবেন এবং উপভোক্তা হিসাবেও কিন্তু এখানে যুক্ত হতে পারেন।
1: তাহলে একটা জিনিস আমাদের শ্রোতা বন্ধু বা প্রাণীপালক ভাইরা নিশ্চয়ই বুঝতে পারছেন, শুধুমাত্র বা ডক্টর রায় আপনি যে সমস্ত মিশনের সুবিধার কথা বললেন বা কারা উপভোক্তা হতে পারে, সেখান থেকে আমরা দেখছি যে উপভোক্তা হওয়ার চাইতে এখানে বহু সংখ্যক মানুষের একটা রুজি রুটির দিক খুলে যাচ্ছে।
0: ঠিক ঠিক তাই।
1: যদি আমরা গোকুল গ্রামেরই কথা ধরি, একটা গ্রামে যদি হাজারটা গরু থাকে, সেখানে কিন্তু সেই গরুগুলো প্রতিপালন করতে গেলে বহু সংখ্যক পালক বন্ধুদের প্রয়োজন আছে।
0: ঠিক,
1: সেটা একটা জীবিকার নতুন দিশা হতে পারে। আবার যেটা বললেন যে এমব্রায়ো ট্রান্সফার ইউনিট বা সিমেন্ট ব্যাংক, এই সিমেন্ট ব্যাংকটা একটা বেশ উন্নত ধারণা। যদি আমাদের প্রাণীপালক ভাইরা মনে করেন যে আমি এরকম সিমেন্টগুলো জমিয়ে আমি একটা ব্যাংক করব, সেটা থেকে তার একটা বিশাল তো আয়ের দিশা হতে পারে। তাহলে শুধুমাত্র আমাদের গোকুল মিশন যে প্রাণীপালক বন্ধুদের গবাদি প্রাণী পুষে দুগ্ধজাত সামগ্রী বিক্রয় করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এমনটা নয়, তার নানান দিক খুলে যাচ্ছে এই মিশন থেকে।
0: ঠিক,
1: বেশ। আর এই যে মিশনটা রাষ্ট্রীয় গোকুল মিশন, ফিল্ড লেভেলে কি ধরনের কাজ করছে বা মাঠ পর্যায়ের কাজটা কেমন হচ্ছে?
0: দেখুন, এই গোকুল মিশনের কতগুলো গুরুত্বপূর্ণ কাজের দিক আছে। প্রথম যেটা হচ্ছে যে কৃত্রিম প্রজনন, এই পরিষেবাটা গ্রামে গ্রামে প্রত্যেক চাষির কাছে পৌঁছে দিতে হবে। তো এই যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের মৈত্রী অর্থাৎ মাল্টিপারপাস আর্টিফিশিয়াল ইনসেমিনেশন টেকনোলজি ইউজার গ্রাসরুট লেভেলে, তো আমরা পশ্চিম বাংলার ক্ষেত্রে যদি দেখি, আমাদের প্রাণী মিত্রা আছে, প্রাণী সেবী আছে, প্রাণী বন্ধু আছে, তো তাদেরকে প্রশিক্ষিত করে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন টেকনোলজির মধ্যে ইনভলভ করে, যেটা বিভিন্ন রাজ্যে মৈত্রী নামে আছে, MAITRI। তো দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় গোকুল গ্রাম স্থাপন করার চেষ্টা চলছে, যেখানে 1000 কমপক্ষে গরু আছে এরকম। এছাড়াও আধুনিক খামার স্থাপন করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনেই, আমাদের বুল মাদার ফার্ম স্থাপন করা হয়েছে হরিণঘাটা, শালবনি, বেলডাঙ্গাতে। তো এছাড়াও ওই যে খামারগুলো, যেগুলো গোকুল গ্রাম বলুন, গোকুল গ্রামে শুধুমাত্র যে আমাদের যে কোনো একটা নির্দিষ্ট জাতের গরু বা মোষ থাকছে সেটাই নয়, আজকে সেখান থেকে যে গোবরটা পাওয়া যায়, সে গোবরটা থেকে যে জৈব সার, গোবর থেকে গ্যাস, গোবর গ্যাস, তো গরুর যে চোনা বা ইউরিন, সেটা থেকে ডিস্টিলেন্ট প্ল্যান্ট এবং সেখান থেকে কিছু ঔষধি এগুলো তৈরি করা হচ্ছে, পেস্টিসাইড তৈরি করা হচ্ছে, তো সেটাও কিন্তু একটা বড় আয়ের উৎস। এছাড়াও আমাদের গ্রাসরুট লেভেলে আমাদের পশ্চিমবাংলাও কাজ শুরু হয়েছে যে জাতীয় বোভাইন জিনোমিক সেন্টার, তো তাদের সহযোগিতা নিয়ে আমাদের এখানকার যে বুলগুলো আছে তাদের সিমেন্ট কালেকশন করে সেগুলোকে যে জাতীয় যে জিনোমিক মানচিত্রায়ন আছে সেখানে কিন্তু আমাদের সুযোগটা আছে। এছাড়াও বর্তমান আর একটা আধুনিক প্রযুক্তি যেটা সেক্স সর্টেড সিমেন্ট, প্রথমে পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকে এটা চালু করা হয়েছিল, এখন অধিক সংখ্যায় ব্লকে এটা চালু করা হচ্ছে, যে সেক্স সর্টেড অর্থাৎ চাষিরা তাদের নিজের ইচ্ছা মতো যে আমি একটি মেয়ে বাচ্চা চাই না, আমি একটা পুরুষ বাচ্চা চাই, অর্থাৎ বাচ্চার প্রতি যে নিয়ন্ত্রণ, যদি দুগ্ধ উৎপাদন হয় সেক্ষেত্রে আমার অধিক সংখ্যায় মেয়ে বাচ্চা দরকার, তাহলে সেক্স সর্টেড সিমেন্ট ব্যবহারের কিন্তু আমাদের ফিল্ড লেভেল এখন চলছে। এছাড়াও ই মার্কেটিং পোর্টাল, অর্থাৎ এই কোন গরু কোথায় আছে, কোন জাতের আছে, কতটা দুধের গরু আছে এবং সেটা বিক্রির যে ব্যবস্থা করা, পুরো বিষয়টা কিন্তু একটা যে ই মার্কেটিং সিস্টেম, সেই চ্যানেলটাও কিন্তু এই গোকুল মিশনের মাধ্যমে আমরা গ্রাসরুট লেভেলে কিন্তু কাজ চলছে আমাদের।
1: আসলে আপনাদের তো বিভিন্ন, যেমন মৈত্রী অ্যাপের কথা বললেন বা টেকনিশিয়ানদের কথা বললেন, সেই সঙ্গে যাতে প্রচার প্রসারটা করা যায় তার জন্য কিন্তু আমরাও রয়েছি। আকাশবাণীও তো আমাদের প্রতিটি অনুষ্ঠানে বিভিন্ন রকম কৃষক বন্ধুদের জন্য নানান অনুষ্ঠান করে আসছে এবং এটিও একটা আমাদের শ্রোতা বন্ধুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে আশা করছি। এবং এই যে মিশনটি মাঠ পর্যায়ে কাজের কথা বললেন, কত কিছু জীবিকার নতুন দিশা অনেক কিছু দেখা যাচ্ছে। এবারে এই যে মিশনটার যদি একটু ইকোনমিক ভ্যালুটা দেখি, অর্থনৈতিক দিকটা কেমন, বা আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছেন, প্রাণীপালক বন্ধু রয়েছেন বা হয়তো কিছু উদ্যোক্তা রয়েছেন, তারা কিভাবে সুবিধা পেতে পারে?
0: রাষ্ট্রীয় গোকুল মিশন মূলত 100% গ্র্যান্ট সিন এইড, অর্থাৎ পুরোটাই ভর্তুকির যে প্রকল্প বলতে পারে, কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ভর্তুকির ব্যবস্থা আছে। যেমন একবার আমি বলছিলাম যে এমব্রায়ো ট্রান্সফার এবং আইভিএফ মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন যে টেকনোলজি বা ইউনিট, তো এই যদি আইভিএফ প্রযুক্তি দিয়ে যদি প্রেগনেন্সি হয় কোনো চাষির কোনো গরু বা মহিষের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রতি কৃষককে কিন্তু 5,000 টাকা পর্যন্ত কেন্দ্রীয় সরকার ভর্তুকি

0: দিতে পারে। এরপর ধরুন সেক্স শর্টেড সিমেন, একটু আগে আমি বললাম যে চাষিরা তাদের ইচ্ছা মতো যদি মেয়ে বাচ্চা চায় সেক্ষেত্রে সেক্স শর্টেড সিমেন ব্যবহার করবে কৃত্রিম প্রজননে, সেক্ষেত্রে ওই যে খরচা তার 50% খরচা কিন্তু সে ভর্তুকি হিসাবে পেতে পারে এবং রাজ্য সরকার থেকেও সেটা দেওয়া হয় ভর্তুকি হিসাবে। এছাড়াও যেগুলো আমাদের ব্রিড মাল্টিপ্লিকেশন ফার্ম, তো সেই ফার্ম তৈরি করতে গেলে যে ক্যাপিটাল মূলধন যেটা আমাদের, সেক্ষেত্রে তার 50% পর্যন্ত কিন্তু ভর্তুকির ব্যবস্থা আছে। এছাড়াও ধরুন এই যে গোকুল গ্রাম তৈরি হবে, এমব্রায়ো ট্রান্সফার ইউনিট তৈরি হবে, সিমেন ব্যাংক তৈরি হবে, তো যদি ডাইরেক্টলি একটা ডিপিআর তৈরি হয় এবং সেক্ষেত্রে ডিপিআর এর অনুমোদন সাপেক্ষে কিন্তু অর্থ বরাদ্দের কত পার্সেন্ট ভর্তুকি হবে দেওয়া যাবে সেটা কিন্তু প্রকল্প নির্দিষ্ট সেটা পরিমাণ মতো দেওয়া হয় সেটা।
1: আচ্ছা, এই যে ডিপিআর এর কথাটা বললেন, ডিপিআরটা ঠিক কি এটা যদি একটু সংক্ষেপে?
0: অ্যাকচুয়ালি ডিটেলস প্রজেক্ট রিপোর্ট, কোন একটা প্রকল্প কি কি বিষয় থাকবে,
1: কেন কতটা তার প্রজেক্টটা রেডি করলে সেই অনুযায়ী তার একটা ভর্তুকি,
0: কেন করব প্রকল্পটা, লক্ষ্য কি, কি কত টাকা দরকার, কি ইনকাম হবে, এই যাবতীয় বিষয়গুলো।
1: এবারে তিনি ডিপিআর করলেন এবং সেটা সাবমিট করলেন কোথাও, এবারে অনুমোদনের ব্যবস্থাটা কেমন রয়েছে?
0: অ্যাকচুয়ালি যে কোনো একটা ডিপিআর তৈরি করলে একজন টেকনিশিয়ান মানে টেকনিক্যাল হেল্প লাগবে, তো সেটা আমাদের প্রত্যেকটি ব্লকের যে ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার আছেন তো তার সাথে তাকে যোগাযোগ করতে হবে। তো ওই ডিপিআরটা যদি ভ্যালিড হয় তিনি সেটা ভেটিং করবেন, সেটা যাবে জেলাতে, জেলার যে ডেপুটি ডাইরেক্টর অফিস আছে সেখানে যাবে, সেখান থেকে আমাদের রাজ্য স্তরে আসবে, রাজ্য স্তর থেকে কেন্দ্রীয় স্তরে যাবে, কেন্দ্রে আমাদের যেখানে পশুপালন এবং দুগ্ধ বৃদ্ধির যে দপ্তর আছে সেখানে যাবে এবং সেখান থেকে অনুমোদন সাপেক্ষে ফেজে ফেজে আমাদের টাকাগুলো রিলিজ হয় এবং সেটা মনিটরিং হয়। এটাই কিন্তু পদ্ধতি প্রকল্প রূপায়ণের।
1: তার মানে প্রত্যেকটা প্রকল্পে কিছু ধাপ থাকে, এক্ষেত্রেও সেগুলো রয়েছে, সেগুলো যারা আগ্রহী হবেন তারা সেই ধাপগুলো অতিক্রম করলে তাহলে আপনারা এই মিশনের আওতায় আসতে পারবেন। আর এক্ষেত্রে ধরুন সাম্প্রতিক যদি একটু তথ্য আমাদেরকে বলেন যে পশ্চিমবঙ্গের এই মিশনের আর্থিক অগ্রগতি কেমন রয়েছে। আর আরেকটা বড় প্রশ্নে আসবো, যেটা যে আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বা চাষবাসের ক্ষেত্রে যে সমস্যাটা প্রতিবন্ধকতা থাকে এক্ষেত্রেও কি এমন কোনো চ্যালেঞ্জিং কিছু রয়েছে?
0: ঠিক, দেখুন সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2025 এবং 26 অর্থবর্ষে পশ্চিমবাংলায় এই প্রকল্পের মাধ্যমে প্রায় 11.35 কোটি টাকা বরাদ্দ হয়েছে এবং ব্যয় হয়েছে। তো এই টাকাগুলো কিন্তু এই যে গোকুল গ্রাম, তারপরে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন নেটওয়ার্ক তৈরি করা, সিমেন্ট ব্যাংক এবং অন্যান্য যে কার্যক্রমে সেটা ব্যবহার হয়েছে। আর যদি আমি বলি চ্যালেঞ্জ বা সমস্যা, হ্যাঁ প্রত্যেক কাজেরই থাকে, তো সেক্ষেত্রে আমাদের সমস্যাটা হচ্ছে চাষিদের সচেতনতার একটা অভাব কিছু কিছু ক্ষেত্রে রয়েছে। তো তার জন্য গ্রামে গ্রামে আমাদের যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ওয়ার্কার যারা আছে তারা গিয়ে চাষিদেরকে বোঝানোর চেষ্টা করছে এবং আমাদের যে সঠিক গুণমান সম্পন্ন যে সিমেন সেটা যাতে প্রোডাকশন হয় তার জন্য যে ঘাটতিটা আছে সেটা পূরণের জন্য একটা প্রয়াস এখানে আছে। আর এছাড়াও আমাদের যে ছোট খামারি তাদের ডিপিআরটা বোঝা যে একটা প্রকল্প কিভাবে তৈরি হবে, কোথায় যাব, যে এটা একটা সমস্যা কিন্তু ওদের ক্ষেত্রে আছে। তার কারণ তাদের যে শিক্ষার যদি আমরা একটা লেভেলস বা স্তর দেখি সেক্ষেত্রে একটা ঘাটতি আছে। তো এই পুরো বিষয়টার জন্য এবং পশুর যে স্বাস্থ্য রোগ নির্ণয় এবং পুষ্টি ব্যবস্থা প্রত্যেকটা বিষয়ে একটা ঘাটতি আছে, কিন্তু চাষিদেরকে সচেতন করা এবং সেখানে প্রকল্পের মাধ্যমে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে কিন্তু বিস্তারিতভাবে প্রকল্পটার যে সুবিধা অসুবিধা সেগুলো চাষিদেরকে বলার চেষ্টা করা হচ্ছে দপ্তরের তরফ থেকে।
1: বেশ, এবারে আমাদের যেমন কৃষিক্ষেত্রে সাপোজ ধরুন কোনো গাছে রোগ পোকার আক্রমণ দেখা দিয়েছে, তার জন্য আমাদের কৃষকদেরকে সার প্রয়োগ করতে হচ্ছে বা ওষুধ দিতে হচ্ছে, এক্ষেত্রে তাহলে তো নিশ্চয়ই সমাধানের প্ল্যান নিশ্চয়ই আপনাদের কিছু ভাবা রয়েছে, সেটা কি?
0: অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর বলুন বা ভারত সরকারের যে বিভিন্ন স্তরের বডি আছে তারা কিন্তু এই যে আমাদের গোকুল মিশনের যে আমি একটু আগে যেটা বলছিলাম যে গোকুল গ্রাম স্থাপন, এআই টেকনিশিয়ান, সিমেন্ট ব্যাংক, এমব্রয়ো ট্রান্সফার ইউনিট, জিনোমিক সিলেকশন, ই মার্কেট পোর্টাল, এই যে যাবতীয় বিষয়গুলো নিয়ে যাতে কিনা সবার মধ্যে জানকারী বা সচেতন তারা হন এবং যেখানে যেখানে সমস্যাগুলো আছে সেগুলো এই দপ্তরের যে বিভিন্ন স্তরে একদম গ্রামীণ স্তর থেকে শুরু করে ব্লক, জেলা, রাজ্য এবং সর্বভারতীয় স্তরে যেখানে যেখানে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সেই অনুপাতে আমাদের বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে।
1: বেশ, আচ্ছা, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, তাহলে আমাদের শ্রোতা বন্ধুরা বা প্রাণীপালক ভাইরা শুনলেন এখনো পর্যন্ত আপনার

0: পার্শ্ববর্তী কোন জেলার কৃষক বন্ধু বা প্রাণীপালক বন্ধুটি কিন্তু সচেতনতার সঙ্গেই এই গোকুল মিশনের নাম নথিভুক্ত করতে পেরেছেন। তাই আপনাদের চাই সচেতনতা, এবং প্রয়োজনে নিকটবর্তী যে সমস্ত জেলা লেভেলে যে প্রাণীপালক বন্ধু রয়েছে বা প্রাণী মিত্র যারা রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা শেষ করব আজকের অনুষ্ঠানে শুধু আপনার একটা ছোট্ট বার্তা দিয়ে আমাদের প্রাণীপালক বন্ধুদের উদ্দেশ্যে।
1: দেখুন, গোকুল মিশন শুধু যে দুধ উৎপাদন বাড়ায় সেটা নয়, এটি আমাদের যে ভারতীয় যে সমস্ত জাত রয়েছে গবাদি পশুর সেটা সংরক্ষণের যেমন একটা মাধ্যম, তার সাথে সাথে ভারতের যে পরম্পরা, কৃষি এবং সংস্কৃতি সেটাকেও কিন্তু রক্ষা করার একটা উদ্যোগ। তো এই দেশীয় যে গাভী বা মহিষের জাত সংরক্ষণ এবং দুগ্ধ খামারিদের যে উন্নয়ন, তার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর এই কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে তাদের যে আয় বাড়াতে পারবেন, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন তাদের ঘটবে। এছাড়াও আমি সবাইকে অনুরোধ করব যে স্থানীয় যে পশুপালন দপ্তর আছে আপনারা সেখানে যান, সেখানে গিয়ে বিস্তারিত খোঁজ খবর নিন, প্রয়োজনে প্রশিক্ষণ নিন, এবং আধুনিক যে প্রযুক্তি সেগুলোর যাতে ব্যবহার করা যায় এবং আমাদের স্থানীয় পরিবেশের উপযুক্ত যে গবাদি পশু সেটা পালন করুন, তাতে উৎসাহিত হন এবং নতুন প্রজন্মকে এই কাজে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করুন।
0: বেশ, একদম খুব বাস্তব কথা আপনাদেরকে জানতে হবে এবং তার জন্য যোগাযোগ করতে হবে। আজকে আমরা আলোচনা করছিলাম রাষ্ট্রীয় গোকুল মিশন, আর এই বিষয়ে এতক্ষণ বিস্তারিত জানালেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মনোরঞ্জন রায়। ডক্টর রায়, আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দরভাবে বিস্তারিত জানানোর জন্য। আজকের মতো নমস্কার জানাই।
1: নমস্কার।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন।

0: কিষাণবাণী এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: बुखार आया है, इसे नजरअंदाज ना करें।
2: डेंगू या मलेरिया दोनों ही मच्छर जनित बीमारियां हो सकती हैं।
1: डेंगू और मलेरिया में कंपकंपी के साथ बुखार आना, पसीना आना, सिरदर्द, तेज पेट दर्द, बदन दर्द और बहुत ज्यादा कमजोरी जैसे लक्षण दिखाई दे सकते हैं।
2: ऐसे लक्षण दिखाई देने पर खुद से दवा ना लें, तुरंत नजदीकी अस्पताल या स्वास्थ्य केंद्र जाएं और डॉक्टर की सलाह लें।
1: घर के आसपास जमा पानी साफ करें, अपने आसपास साफ सफाई रखें, मच्छरदानी का इस्तेमाल करें और मच्छरों को पनपने से रोकें।
2: जागरूक रहें, मच्छर जनित बीमारियों से बचाव करें।
1: स्वास्थ्य एवं परिवार कल्याण विभाग, पश्चिम बंगाल सरकार द्वारा जनहित में प्रचारित।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে কৃষক ও তার পরিবার।
5: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের ভগিনী স্বাগতা, স্বাগতা মণ্ডল।

0: মল্লিক, শুরুতেই কিছু কথা আপনাদের আজকের অনুষ্ঠানে বলে নিতে চাই। দেখুন, আমরা যারা গ্রামে থাকি, গ্রামের সাধারণ প্রান্তিক মানুষ, কৃষক, ভাগচাষি, ক্ষেত মজুর, দিন মজুর, পরিযায়ী শ্রমিক বা অনগ্রসর শ্রেণীর মানুষজন, অনেক ক্ষেত্রেই জীবন চলার পথে নানান ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত হই নানা রকম কারণে। মূলত বলতে গেলে আমাদের সচেতনতার অভাব তো এক্ষেত্রে থাকেই, আর আমরা জানি না বা আমাদের সঠিক ধারণা নেই যে কোথায় গেলে কিভাবে আমরা সঠিক সহায়তা পেতে পারি। তাই তো বন্ধুরা, তাই জন্যই আসুন আজ আমরা এই সব বিষয়ে জানতে কথা বলি গ্রামীণ অঞ্চলে আইনি সহায়তা এই প্রসঙ্গে। আর এ বিষয়ে বলার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ক্যালকাটা হাইকোর্টের আইনজীবী অর্থিন্দু বিকাশ সেনগুপ্ত। তার কাছে আমরা জেনে নেব কিভাবে আমরা আমাদের নিজেদের অধিকার সুরক্ষিত রাখতে পারি। অর্থিন্দুবাবু নমস্কার, স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার, নমস্কার শ্রোতা বন্ধুরা।
0: যেমন বলছিলাম অর্থিন্দুবাবু, যে আমরা আসলে ঠিকভাবে জানি না যে কোথায় গেলে কোন সহযোগিতাটা আমরা পাব বা কিভাবে আমরা আইনের দ্বারস্থ হবে। আর গ্রামীণ অঞ্চলের কথা যখন আমরা ধরি, তখন কিন্তু গ্রাম থেকে শুরু করে পঞ্চায়েত, ব্লক, মহকুমা, এমনকি জেলা স্তর, জেলা সদর বা শহর পর্যন্ত এসে যায় এবং প্রান্তিক মানুষ ভিন্ন ভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হন, আর পরিত্রাণের পথ খুঁজতে গিয়ে তারা দিশেহারা হয়ে যাচ্ছেন। যেমন ধরুন, হতেই পারে কোনো গার্হস্থ্য বিবাদ, কিংবা ধরুন জমি সংক্রান্ত পারিবারিক অধিকার থেকে বঞ্চনা, বা দেখা যায় যে বার্ধক্যের লাঞ্ছনা, এরকম নানাবিধ সমস্যায় কিন্তু তারা জর্জরিত। তো আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি বলবেন কি, যে সাধারণত আপনারা কি দেখছেন যে কি ধরনের সমস্যা বেশি দেখা যাচ্ছে?
1: দেখুন, সামাজিক স্তরে, দৈনন্দিন স্তরে যে আমাদের কাজকর্মগুলো হয়, তাতে সাধারণ মানুষ যে সমস্যাগুলো মুখোমুখি হন, যে সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন, তাতে আমরা দেখতে পাচ্ছি জনমজুর বা ক্ষেতমজুর বা প্রান্তিক চাষি, ওরা কাজ করছেন কোথাও কমিটমেন্টে বা কোনো কন্ট্রাক্টে বা উইদাউট কন্ট্রাক্টে, ওই ধরনের ক্ষেত্রে ওরা ওদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন বা ডিফল্ট পেমেন্ট হচ্ছে। অর্থাৎ সমস্যা তৈরি হচ্ছে কিভাবে, ওরা প্রতিদিন যে নির্দিষ্ট রেটে ওদের পাওনা পাওয়া উচিত ছিল বা মজুরি পাওয়া উচিত ছিল, সেটা থেকে ওরা বঞ্চিত হচ্ছেন। সেটা হয়তো দীর্ঘায়িত হচ্ছে, বিলম্বিত হচ্ছে, বা ধরুন যখন পাচ্ছেন তখন যথেষ্ট পাচ্ছেন না বা হয়তো কম পাচ্ছেন, সেটা একটা মস্ত সমস্যার বিষয়। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে দেখুন, গার্হস্থ্য বিবাদের কথা আপনি যা বলছেন, সেখানে একটা সমস্যা আছে। গার্হস্থ এই ব্যাপারে নির্দিষ্ট আইন রয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005 সালের আইন। সেই ধরনের গার্হস্থ বিবাদের ক্ষেত্রে নির্দিষ্ট অভিযোগ কিন্তু থানায় জানাতে হবে। সেটা বয়স্ক থেকে শুরু করে সাধারণ মানুষ, অর্থাৎ কম বয়সের মানুষেরও হতে পারে, গার্হস্থ বিবাদের পরিণতিতে উনি ভিকটিম হতে পারেন। কিন্তু সমস্যাটা হচ্ছে, বিবাদের বিষয়বস্তু নির্দিষ্টভাবে লিখিতভাবে অভিযোগ জানাতে হবে থানায়। এটাতে কিন্তু অন্য কোনো জায়গায় জানালে সম্ভাবনা কম, থানাতে জানিয়ে তার রিড্রেসালের জন্য যেতে হবে, সেটা পুরোপুরি ওই আইন দ্বারা গাইডেড হবে।
0: হ্যাঁ, মানে আমি এখানেই আসতে চাইছিলাম যে গার্হস্থ্য বিবাদের ক্ষেত্রে কোথায় গিয়ে সে অভিযোগটা,
1: থানায় গিয়ে অভিযোগ জানাতে হবে, যিনি অভিযোগকারী আর কার দ্বারা উনি লাঞ্ছিত হচ্ছেন, নিগৃহীত হচ্ছেন বা নিগৃহীতা হচ্ছেন, মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। তো সেই বিষয়গুলো একটু সাহস করে, সাহস সঞ্চয় করে আপনাকে এগিয়ে আসতে হবে। এগিয়ে এসে থানায় জানান, যদি বিশেষ অসুবিধা হয় ব্লকের স্তরে বিডিও যিনি আছেন অফিসারের কাছে জানান, এবং সেখান থেকে কিন্তু গাইডলাইন পাবেন। থানায় জানালে সুবিধা হচ্ছে তার রিয়াকশন, অর্থাৎ ওদের থেকে যে স্টেপস, লিগাল স্টেপস, ইনস্ট্যান্টলি শুরু হয়ে যাবে।
0: আচ্ছা,
1: ইনভেস্টিগেট করা, ওরা এসে খোঁজ খবর নেওয়া, দেখা এবং এই অভিযোগের ভিত্তি কি, সত্যি অভিযোগটা সত্যি কিনা, বা তার মতো নিগৃহীতা যিনি হচ্ছেন, লাঞ্ছিতা যিনি হচ্ছেন, লাঞ্ছনা যিনি পাচ্ছেন, সেটা সম্পর্কে সত্যতা যাচাই করার জন্য ইনভেস্টিগেশন হয়।
0: আচ্ছা, এবারে ধরুন আমরা দেখতে পাচ্ছি যে জমি সংক্রান্ত নানা বিবাদ গ্রামাঞ্চলে লেগেই থাকে,
1: খুবই স্বাভাবিক।
0: সেক্ষেত্রে একজন, যে ধরুন এই রকম কোনো সমস্যায় পড়েছেন কোনো ব্যক্তি, বা ধরুন কোনো কৃষক বা ভাগচাষী,

0: ক্ষেত্রে তারা কোথায় যাবে? প্রথমত তো ধরুন একটা পারিবারিক ব্যাপার থাকে, অনেকে হয়তো জমি সংক্রান্ত বিবাদের আওতায় পড়ে যাচ্ছেন পারিবারিক ক্ষেত্রে, বা অনেক সময় দেখা যাচ্ছে এই যে ভাগ চাষি বা প্রান্তিক কৃষক যারা রয়েছেন তারাও পড়ছেন নানান সমস্যায়, সেক্ষেত্রে তারা কিভাবে তার থেকে প্রতিকার পাবেন?
1: এই বিষয়টি বুঝতে গেলে প্রথমেই বুঝতে হবে যারা ভাগ চাষি বা প্রান্তিক চাষি আছেন, ভাগ চাষি সম্পর্কে ব্যাপারটা বলে নেওয়া ভালো। যারা সরকারি নথিতে অর্থাৎ পর্চাতে যাদের নাম ভাগ চাষি বলে রেকর্ডভুক্ত হয়েছে ওরা কিন্তু নির্দিষ্ট নিয়ম অর্থাৎ 25% করে ওনারা পান। এবার চাষাবাদের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো ওদের লিখিত চুক্তি তামা থাকে সেটাও পেতে পারেন। দেখা যায় অধিকাংশ জমির মালিকরা শহরাঞ্চলে বসবাস করার ফলে চাষিদের উপরই দায় ন্যস্ত করে ওনারা কিন্তু শহরে থাকেন, শুধু ফসল তোলার সময় ওনারা আসেন বা ফসল তুলে বিক্রি টিক্রি করার সময় যাবতীয় বন্দোবস্ত করা হয়। তো এক্ষেত্রে যদি ওদের মধ্যে মৌখিক স্তরে বা লিখিত করে কোনো রকম চুক্তি না থাকে তাহলে গভর্নমেন্ট গাইডেড যে চুক্তি রয়েছে যে রেটে ওদের প্রাপ্য মানে পাওনা গণ্ডা বোঝা উচিত সেটাই উনি পাবেন।
0: আচ্ছা,
1: সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রেকর্ডিংগুলো অর্থাৎ সরকারি নথিতে ভাগচাষীদের নাম কিন্তু নথিভুক্ত হয় না, কোনো কালে একটা হয়েছে সেটাই কিন্তু চলে আসছে আর বাকি সমস্তটাই মৌখিক স্তরে হয়। সেই ব্যাপারে সচেতন হতে হবে কৃষক বন্ধুদেরকে এবং যারা ক্ষেত মজুর প্রান্তিক চাষি যারা আছেন ওদেরকে সম্পূর্ণভাবে সচেতন হয়ে কাজ করতে হবে। পঞ্চায়েতের কাছে গেলে পঞ্চায়েত থেকে সাহায্য পেতে পারেন অথবা বিএলএল এর অফিসে গেলে অর্থাৎ ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিস, ওই অফিসে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করাতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পরিচয়পত্র এবং কোন মালিকের জমিতে কে কীভাবে চাষ করছেন, কোন বন্দোবস্তে চাষ করছেন, কত বছর ধরে চাষ করছেন সেটা কিন্তু ধার্য হবে সেই তার ভিত্তিতে।
0: বেশ, আর এই ধরুন বাড়ির মানে কেউ কোনো জমির অংশ পাচ্ছে না সেক্ষেত্রে সে কোথায় যাচ্ছে?
1: হ্যাঁ, এটা খুব প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে অনেকেই যারা একই বাড়িতে বসবাস করছেন ওরা হয়তো কম বেশি ব্যবস্থাপনার মধ্যে রয়েছেন, কিন্তু বাড়ির বাইরে যারা কার্যসূত্রে বা পরিযায়ী শ্রমিক হিসেবে যারা বাইরে যান ওরা এসে দেখতে পাচ্ছেন ওদের জমি বা ওদের অংশ যেটা পাওয়া উচিত ছিল দখল হয়ে গেছে বা অন্য কেউ তাদের অংশ দখল করে রেখে দিয়েছে।
0: বহু ক্ষেত্রে
1: এটা খুব স্বাভাবিক ঘটনা হয়, কিন্তু এক্ষেত্রে আইনি ব্যবস্থাপনায় খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। আপনাকে ভাবতে হবে যে আপনার বাবা বা আপনার পূর্বপুরুষ থেকে যে জমি জায়গা পাচ্ছেন সেগুলো সঠিকভাবে রেকর্ডিং হচ্ছে কিনা। আমরা যে স্কুল অফ লতে গভর্নড অর্থাৎ আমরা যে স্কুল অফ লতে আমরা পড়ি বা তাতে বিভাজনটাকে পরিষ্কার, বাবা যতক্ষণ জীবিত আছেন বাবা যদি লিখিত আকারে আমায় যদি কিছু না করে দেন অর্থাৎ লিখিত দলিল দস্তাবেজ দানপত্র দলিল হতে পারে বা সেটেলমেন্ট ডিড হতে পারে ছেলে মেয়েদের নামে, সেক্ষেত্রে কিন্তু বাবাই মালিক রইলেন, ফলে বাবার ব্যবস্থাপনায় বাবা যেমন যাকে ব্যবস্থা করে দিচ্ছেন সেটা পেতে পারেন। যদি বাবা কোনো কাগজপত্র করে না যান বা উনি গত হলেন সেক্ষেত্রে কিন্তু মা থেকে শুরু করে ভাই বোনদের সমান অধিকার হিন্দু সাকসেশন অ্যাক্ট হিন্দু উত্তরাধিকার আইন 1956 সালের প্রভিশনসে সেক্ষেত্রে কে পাবেন কে পাবেন না পারিবারিক স্তরে আলোচনা হয়ে বন্দোবস্ত হতে পারে অথবা যদি কোনো কিছু না থাকে তাহলে সবাই সমান উত্তরাধিকারী হতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকের নাম যেন বিএলএল এর অফিসে, আমি একটু আগেও বললাম বিএলএল এর অফিসে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করানো, পঞ্চায়েতে গিয়ে উত্তরাধিকার যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ শংসাপত্র যেটা বলা হয় সেগুলোর নাম ব্যবস্থা করা আগে তারপরে বিএলএল এর দপ্তরে গিয়ে নিজেদের নাম রেকর্ড করানো নথিভুক্ত করানো সেগুলো কিন্তু করতে হবে, তবেই আপনি কিন্তু আইনি অধিকার সুপ্রতিষ্ঠিত করতে পারবেন।
0: মানে এই সমস্ত প্রাথমিক জায়গাগুলোতে নিজেদের নথিভুক্ত নামগুলোকে নথিভুক্ত করে রাখাটা আছে কিনা সেটাও তাকে ওয়াকিবহাল থাকতে হবে।
1: একেবারেই তাই। আর 2 নম্বর হচ্ছে আপনাকে ভাবতে হবে জীবন এগিয়েই চলে, প্রথম দিকে জীবন হয়তো চলেছে জীবনের নিয়মে কিন্তু বর্তমানে এই নথিগুলো সমস্ত কম্পিউটারাইজড হচ্ছে, রেকর্ডগুলো এলআর রেকর্ড মনে রাখতে হবে, এলআর রেকর্ডে যদি নাম নথিভুক্ত না হয় তাহলে কিন্তু আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হওয়ার 16 আনা সুযোগ রয়েছে, সেগুলো যেন না হয় তার জন্য উপযুক্ত সময় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন এবং আপনি সুরক্ষিত থাকবেন। আপনি দেশে থাকুন বা আপনার ডোমেস্টিক এরিয়ার বাইরে থাকলেও আপনার আইনি অধিকার কিন্তু বঞ্চিত হবেন না এবং আপনার প্রাপ্য যে পাওনা গণ্ডা যেটা আছে এখান থেকে বঞ্চিত হবেন না।
0: বেশ, এবারে আসি, ধরুন পাশাপাশি বসবাস করছে, কোনো একটা কারণে তাদের মধ্যে বিবাদ শুরু হয়েছে, প্রতিবেশী হতে পারে তারা, এবং সেখান থেকে সেটা একটা হাতাহাতির পর্যায়ে চলে গেছে, সেক্ষেত্রে যিনি মার খেলেন বা কোনো কারণে যাকে ভীষণভাবে আঘাত করা হলো সেই মানুষটি যদি কোনো আইনি সহযোগিতা নিতে চায় সহায়তা নিতে চায় সেক্ষেত্রে সে কি করবে?
1: যখনই এই ধরনের কোনো ঘটনা ঘটবে বিশেষত জমি জায়গা নিয়ে বা বাড়ি ঘর গার্হস্থ্য ব্যাপার নিয়ে সঙ্গে সঙ্গে প্রথমেই জানানো উচিত থানাকে, থানার ফোন নাম্বার বাড়িতে বড় বড় করে লিখে রাখুন, পঞ্চায়েতের নাম্বার লিখে রাখুন, ব্লক অফিসের নাম্বার লিখে রাখুন বড় বড় করে, কারণ আজকালকার জীবনে এটা প্রতিনিয়ত হয়ে চলেছে। অনেকে আগেকার দিনে মানুষরা চুপচাপ শান্তিতে থাকতেন, নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়ার চেষ্টা করতেন, কিন্তু আজকে আর সেই দিন নেই, প্রত্যেকের কাছেই অধিকার।

0: বোধ, সেই সচেতনতা যদি না থাকে তাহলে কিন্তু প্রতিবাদের ভাষা আসবে না। তৃতীয় বিষয়, গ্রাম স্তরে যেতে হলে পঞ্চায়েতের কাছে আপনি মেনশন করতে পারেন, পঞ্চায়েতের কাছে অভিযোগ জানাতে পারেন, পঞ্চায়েতের কাছ থেকে বিশেষ কোনো ব্যবস্থা না হলে আপনি ব্লক স্তরে আসতে পারেন, একান্তই যদি কোনো সুরাহা না হয় সঙ্গে সঙ্গে থানায় যান, এবং যে কোনো দুর্ঘটনা বা এই ধরনের ঘটনার শিকার হওয়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে নিকটবর্তী থানাতে গিয়ে আপনার অভিযোগ লিখিত আকারে দায়ের করুন। এটা থানার দায়িত্ব, এই ঘটনা পরম্পরা সমস্ত ইনভেস্টিগেট করবে এবং ওরা যাচ করে দেখবে, ওরা ইনভেস্টিগেশন করে দেখার পর যদি মনে হয় কারোর বিরুদ্ধে অভিযোগ সত্যি এবং যিনি অভিযোগ করছেন তার যথেষ্ট অভিযোগের ভিত্তি আছে, ওরা কিন্তু আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। আপনি সুনিশ্চিত হতে পারেন যে আপনার অভিযোগের ভিত্তিতে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
1: এবার আসি যে প্রথমে বলছিলাম যে অনেক সময় দেখা যায় যে বয়সকালে সন্তানরা বাবা মাকে দেখছে না, তাদের লাঞ্ছনা করছে, নানান রকম মারধর করছে, খাওয়া পড়া যেটা একেবারেই একজন মানুষের বেসিক নিড সেটাও হয়তো সন্তান তাকে দিচ্ছে না, সেক্ষেত্রে সেই মা বাবা কোথায় যেতে পারে?
0: খুব ন্যায্য কথা বলছেন এবং আজকালকার দিনে এটা খুব ভিভিডলি আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ফ্যামিলিতে কম বেশি বয়স্ক মানুষরা সজ্ঞানে বা অজ্ঞানে নেগলেক্টেড হচ্ছেন।
1: ঠিক,
0: এক্ষেত্রে প্রথমেই যেটা ভাবা উচিত সবার জন্যই, সবার জ্ঞাতার্থেই বলছি, 2007 সালের একটি আইন আছে, সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট, মেনটেনেন্স থেকে শুরু করে ওদের ওয়েলফেয়ার পুরোটাই কভার করছে ওই আইনে। দেখুন, আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় যারা বয়স্ক মানুষ তাদের জন্য, সিনিয়র সিটিজেন্স যারা, তাদের জন্য প্রথমেই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়, অর্থাৎ ওরা সবসময় কিন্তু আদরে যত্নে থাকবেন সেটাই ধরে নেওয়া হয়। কিন্তু আজকালকার আধুনিক যুগে এসে দেখা যাচ্ছে কারোর কাছে সময়ের ব্যাপারটা নেই, প্রতিনিয়ত ওদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ওষুধপত্র, চিকিৎসা সবটাতেই ওরা যেন লাঞ্ছিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, সামান্য সুযোগটুকু পাচ্ছেন না। এমতো অবস্থায় বয়স্ক মানুষরা যদি মনে করেন যে পারিবারিক স্তর থেকে তাদের প্রতি কোনো রকম অমর্যাদা করা হচ্ছে বা ওনারা লাঞ্ছিত হচ্ছেন বা বঞ্চিত হচ্ছেন, ওরা ওই আইনের ধারা, অর্থাৎ সিনিয়র সিটিজেন্স অ্যাক্ট 2007, সেই ধারা অনুসারে কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ব্লক স্তরে, ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে নির্দিষ্ট ফর্ম আছে, সেখানে অভিযোগ দায়ের করতে পারেন এবং ব্লক স্তরেই সেটাকে সুরাহা করার ব্যবস্থা হবে, খোঁজখবর করে, ইনভেস্টিগেশন করে। যদি একান্ত অসুবিধে হয় তাহলে আপনি শহরে আসুন বা জেলা সদরে আসুন বা মহকুমায় আসুন, ওখানে উপযুক্ত আইনজীবী যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি আইনি অভিযোগ দায়ের করতে পারেন।
1: এবারে অর্ধেন্দ্রবাবু, একটু অন্য প্রসঙ্গে আসি। বিভিন্ন অঞ্চলে, গ্রামাঞ্চলে তো বটেই, নানান রকম সরকারি প্রকল্প, সরকারি সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হয়, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে বেশ কিছু মানুষ সেই প্রকল্প থেকে বা সেই সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে সেই বঞ্চিত মানুষটি কোথায় যাবে, কোথায় গেলে সুরাহা পাবে?
0: খুব সময় উপযোগী কোশ্চেন, আপনাকে বলেই দিই, এটা প্রতিনিয়ত ঘটছে এবং বিশেষ উদ্দেশ্য নিয়েই এটা ঘটছে,
1: ঘটানো হয়।
0: আমাকে বলতে গেলে প্রথমেই বলতে হবে যে যারা নাগরিক, ভারতবর্ষের নাগরিক, দেখুন, ছাত্রছাত্রী থেকে শুরু করে বিশেষ বয়স্ক মানুষরা পর্যন্ত যারা বার্ধক্য ভাতা পান, প্রত্যেকের জন্যই রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকার নানা রকম ভাতার ব্যবস্থা করেছেন, নানা রকম স্কিম করেছেন প্রত্যেকের জন্যই। সেটা মেন ফর যিনি এন্ড ইউজার, অর্থাৎ যিনি প্রান্তিক পর্যায়ে রয়েছেন উনি যেন তার কাছে কি যেন পৌঁছয়। তো প্রথমত আপনাদের আগে দেখতে হবে যে এখানে লিস্ট তৈরি করা হয়, অর্থাৎ গ্রামে যারা বসবাস করছেন তাদের প্রত্যেকের নাম পঞ্চায়েতে ঠিকঠাক মতো লিস্টেড আছে কিনা। আমি এই ব্যাপারে বিশেষভাবে উল্লেখ করব, আপনার রেশন কার্ড, ভোটার কার্ড বা স্বাস্থ্য বিমা সংক্রান্ত কার্ড এবং ভারতের নাগরিক, এই ধরনের যদি কোনো পরিচয়পত্র থাকে সেগুলো নিয়ে পঞ্চায়েতে গিয়ে ভেরিফাই করে দেখুন, পঞ্চায়েতে গিয়ে যাচাই করে দেখুন আপনার নাম সঠিকভাবে নথিভুক্ত করা হয়েছে কিনা। অর্থাৎ যে প্রকল্পে আপনি আসতে চান বা ভাতাটা পেতে চান বা বিভিন্ন রকম স্কিমের মধ্যে আপনি আসতে চান সেখানে আপনার নাম নথিভুক্ত আছে কিনা, এবং আপনি বলুন বিশেষ করে অভিযোগে লাস্ট কবে আপনি পেয়েছেন বা আদৌ পেয়েছেন কিনা। সেগুলো যতক্ষণ অব্দি আপনি ওদের কাছে তুলে না ধরবেন আপনার কিন্তু অসুবিধে হলেও হতে পারে। আপনাকে এই জন্য প্রথমেই কাগজপত্র যাবতীয় আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে, প্রকল্পে কবে আবেদন করেছিলেন আবেদনপত্রের ফটোকপি যদি থাকে সেগুলো নিয়ে আপনারা পঞ্চায়েতের অফিসে যান। পঞ্চায়েতের অফিস থেকে বিশেষ কোনো অসুবিধা হলে ব্লক স্তরে, ব্লকের যা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ওখানে গিয়ে আপনি প্রয়োজনীয় বিডিওর সঙ্গে দেখা করে এই পর্যায়ক্রমে এগুলো তুলে ধরতে পারেন এবং আপনি সুরাহা হবেই, এগুলো আপনাদের জন্যই, সবার জন্যই করা।
1: ঠিক, আরেকটা বিষয় অর্ধেন্দ্রবাবু, এটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, এটা শুধু গ্রামে নয়, এটা কিন্তু শহরের ক্ষেত্রেও দেখেছি যে কোর্টে যেতে হবে, কোর্ট কাছারির সমস্যায় পড়তে হবে, এই কথাটা ভাবলেই মানুষ খানিকটা পিছিয়ে পড়ে এবং কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা যায় যে হয়তো তার সেই অর্থনৈতিক সঙ্গতি নেই যার জন্য সে ভাবছে যে আমি কি যাব না, অথচ দীর্ঘ দিন ধরে হয়তো বিভিন্ন বিষয়ে সে বঞ্চিত হচ্ছে।

0: হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, সেক্ষেত্রে কি ব্যবস্থা সে নিতে পারে বা কিভাবে তাকে পরামর্শ দেওয়া যেতে পারে?
1: ভারতবর্ষের যারা সাধারণ নাগরিক আছেন তাদের জন্য আইনি ব্যবস্থা খুব সুন্দর ব্যবস্থাপনা করা হয়েছে অলরেডি অনেকদিন, বহু বছর ধরেই করা আছে। আমাদের সমস্যাটা হচ্ছে কি জানেন, আমরা সচেতনতার অভাব রয়েছে আমাদের
0: সাধারণ মানুষের।
1: হয়তো আমরা ভাবছি শহরে যাব, খরচা আছে, আইনি ব্যবস্থা নিতে যাব, খরচা আছে, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব, সমস্যা খরচা আছে, প্লাস এই জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার আইনি পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন জেলা, উপজেলা এবং জেলা সদর সব জায়গায় লিগাল এড ফাউন্ডেশন করা আছে। লিগাল এড হচ্ছে সরকার থেকে নিয়োজিত বিভিন্ন আইনজীবীরা থাকছেন এবং সেই সমস্ত আইনি খরচার যাবতীয় যে ব্যাপারগুলো রয়েছে সমস্ত রাজ্য সরকার থেকে ব্যবস্থা করা হয়। আপনাকে শুধু প্রমাণ দিতে হবে যে আপনি প্রান্তিক মানুষ, আপনার উপার্জন ক্ষমতা অতটা নেই যেখানে ভালো বা একটু ভালো আইনজীবী আপনি অ্যাফোর্ড করতে পারেন। সঙ্গত কারণে আপনার অভিযোগ নিয়ে যদি সঠিকভাবে সঠিক জায়গায় যোগাযোগ করতে পারেন, লিগাল এড শব্দটা মাথায় রাখবেন, লিগাল এড দপ্তর অর্থাৎ লিগাল এড রাজ্য সরকার থেকে আইনজীবীদেরকে ব্যবস্থা করা হয়। ওখানে লিস্ট অফ অ্যাডভোকেটস আইনজীবীরা রয়েছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করে বা দপ্তরে গিয়ে যোগাযোগ করলে আপনি বলতে পারেন আপনার অভিযোগ কী, সেই অনুসারে দপ্তর থেকে আপনাকে নির্দিষ্ট আইনজীবীর নাম্বার, যোগাযোগের নাম্বার এবং ঠিকানা দিয়ে দেওয়া হবে। সেখানে আপনি গিয়ে তার সঙ্গে যোগাযোগ করে আপনার আইনি পরামর্শ নিতে পারেন, আইনি অভিযোগ থাকলে মামলা দায়ের করতে পারেন এবং সুরাহা পেতে পারেন।
0: বেশ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই আজকে চলে এসেছি, সময় আর বেশি নেই। তাহলে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম যে গ্রামীণ অঞ্চলে আইনি সহায়তা এই বিষয় নিয়ে, নানা রকম সমস্যার কথা এবং তার সমাধানের উপায়, এই সম্পর্কে আজকে আমরা এই অনুষ্ঠানে কিছুটা আলোকপাত করতে পারলাম, কিছু কিছু বিষয়ে জানতে পারলাম। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কিন্তু আমাদের চিঠি লিখে জানাতে পারেন। কোথায় চিঠি লিখবেন ঠিকানাটা একবার বলে দিই, কৃষি বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও এখন আপনারা কিন্তু আমাদেরকে ইমেল করতে পারেন aircoalagri@gmail.com, এই ইমেল আইডিতে আপনারা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে সেটাও লিখে জানাতে পারেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এতক্ষণ স্টুডিওতে ক্যালকাটা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী অর্থেন্দু বিকাশ সেনগুপ্ত। অর্থেন্দুবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
1: আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, শ্রোতা বন্ধুকে, আপনাকে।
0: এবং সেই সঙ্গে আমিও বিদায় নিচ্ছি আপনাদের ভগিনী স্বাগতা মণ্ডল মল্লিক। কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো দিন। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। কৃষক ও তার পরিবার এখানেই শেষ হলো। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

আকাশবাণী কলকাতা বিচিত্র সংবাদ সংকলন সুদীপ বসু, উপস্থাপনায় পার্থপ্রতিম মিত্র। সময়কে আরো নিখুঁতভাবে মাপার লক্ষ্যে এক নতুন প্রযুক্তির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। অস্ট্রিয়ার ভিয়েনা এবং চীনের বেজিংয়ের গবেষক দল পৃথকভাবে তৈরি করেছেন কার্যকর নিউক্লিয়ার ক্লক বা কেন্দ্রকীয় ঘড়ি। সাধারণ পরমাণু ঘড়িতে পরমাণুর বাইরের ইলেকট্রনের শক্তিস্তরের পরিবর্তন কাজে লাগানো হয়, কিন্তু নতুন এই ঘড়িতে ব্যবহার করা হচ্ছে থোরিয়াম 229, পরমাণুর কেন্দ্রকের শক্তিস্তরের পরিবর্তন। গবেষকদের আশা, ভবিষ্যতে এই প্রযুক্তি উপগ্রহ নির্ভর দিক নির্ণয়, তথ্য আদান প্রদান এবং সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। মহাবিশ্ব সৃষ্টির একবারে প্রথম মুহূর্তগুলিতে পদার্থের অবস্থা কেমন ছিল, সেই রহস্যের সন্ধানে বিজ্ঞানীরা পরীক্ষা চালিয়েছেন আমেরিকার ব্রুকহেভেন ন্যাশনাল ল্যাবরেটরিতে। সেখানে অত্যন্ত উচ্চ গতিতে সোনার পরমাণুর কেন্দ্রকগুলির সংঘর্ষ ঘটিয়ে তৈরি করা হয়েছে

0: মহাবিশ্বের আদিম অবস্থার অনুরূপ পরিবেশ। এই সংঘর্ষে উৎপন্ন কণাগুলির গতিবিধি বিশ্লেষণ করে গবেষকরা এমন একটি অপ্রত্যাশিত পরিবর্তন লক্ষ্য করেছেন যা পদার্থের একটি বিশেষ পর্যায়ে পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তাদের ধারণা, এই গবেষণা বিগ ব্যাংয়ের পরবর্তী সময়ে পদার্থ কিভাবে গঠিত হয়েছিল তা বুঝতে সাহায্য করবে। আলো দিয়ে মস্তিষ্কের নির্দিষ্ট স্নায়ুকোষের কার্যকলাপ নিয়ন্ত্রণের প্রযুক্তি উদ্ভাবনের জন্য 2026 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান এবং জর্জ নাগেল। তাদের গবেষণার সঙ্গে জড়িয়ে রয়েছে এক বিশেষ আলোক সংবেদনশীল শৈবাল। সেই শৈবাল থেকে পাওয়া প্রোটিনের সাহায্যে বিজ্ঞানীরা নির্দিষ্ট স্নায়ুকোষকে আলো দিয়ে সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারেন। এই প্রযুক্তির নাম অপ্টোজেনেটিক্স। মস্তিষ্ক কিভাবে তথ্য প্রক্রিয়াকরণ করে, স্নায়ুকোষগুলি কিভাবে পরস্পরের সঙ্গে যোগাযোগ করে এবং বিভিন্ন স্নায়বিক রোগে মস্তিষ্কের কার্যকলাপ কিভাবে বদলে যায় তা বুঝতে এই প্রযুক্তি নতুন সম্ভাবনা তৈরি করেছে। ভবিষ্যতে পার্কিনসন্স, মৃগী এবং অন্যান্য স্নায়বিক রোগের চিকিৎসা গবেষণাতেও এর ব্যবহার হতে পারে। সমুদ্রের তলায় এমন এক ধরনের উজ্জ্বল হলুদ প্রবালের সন্ধান পেয়েছেন গবেষকরা যা পরিচিত প্রবাল পরিবারগুলির কোনোটির সঙ্গেই সহজে মেলানো যাচ্ছিল না। কোস্টারিকার উপকূলের কাছে আবিষ্কৃত এই প্রবালকে শ্রেণীবিন্যাস করার জন্য বিজ্ঞানীদের নতুন একটি পরিবার তৈরি করতে হয়েছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে। প্রায় 1 মিটার উঁচু এই প্রবালের উপনিবেশ সমুদ্রের তলায় এক ব্যতিক্রমী দৃশ্য তৈরি করে। আবিষ্কারটি আবারও মনে করিয়ে দেয় পৃথিবীর সমুদ্রে গভীরে এখনও বহু অজানা জীবের অস্তিত্ব রয়েছে। জীববৈচিত্র্য সম্পর্কে আমাদের বর্তমান জ্ঞান যতই বাড়ুক, প্রকৃতি এখনও তার অজানা বৈচিত্র্য দিয়ে বিজ্ঞানীদের বিস্মিত করে চলেছে। কুকুরের আকার কি তার বার্ধক্যের গতির সঙ্গে সম্পর্কিত? সাম্প্রতিক একটি গবেষণা এই প্রশ্নে নতুন আলো ফেলেছে। গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী বড় আকারের কুকুরের শরীরে বয়সজনিত কিছু জিনগত পরিবর্তন ছোট আকারের কুকুরের তুলনায় দ্রুত ঘটতে পারে। এই গবেষণায় বিশেষ গুরুত্ব পেয়েছে তথাকথিত জাম্পিং জিন, অর্থাৎ জিনগত উপাদানের এমন অংশ যা জিনোমের মধ্য অবস্থান পরিবর্তন করতে পারে। মৃত নক্ষত্রের ধ্বংসাবশেষ থেকে কি জন্ম নিতে পারে নতুন গ্রহ? জ্যোতির্বিজ্ঞানীরা এমনই এক বিরল গ্রহের সন্ধান পেয়েছেন যার নাম দেয়া হয়েছে ফিনিক্স প্ল্যানেট। ছাই থেকে পুনর্জন্ম দেয়া পৌরাণিক পাখি ফিনিক্সের নামেই এই নামকরণ। পৃথিবী থেকে প্রায় 250 আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি একটি শ্বেত বামন নক্ষত্রকে প্রদক্ষিণ করছে। বিজ্ঞানীদের ধারণা, নক্ষত্রটির মৃত্যুর সময় মহাকাশে ছড়িয়ে পড়া পদার্থ থেকেই গ্রহটির জন্ম হয়েছে। মানুষের সঙ্গে পাল্লা দিয়ে এবার ম্যারাথন দৌড়েছে রোবট কুকুর। দক্ষিণ কোরিয়ার তৈরি 4 পায়ের রোবট রাইবো 2 একবার ব্যাটারি চার্জ করেই 42.2 কিলোমিটার দৌড় সম্পূর্ণ করেছিল। দৌড় শেষ করতে তার সময় লাগে 4 ঘন্টা 29 মিনিটের কিছু বেশি। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন সুদীপ বসু, উপস্থাপনায় পার্থপ্রতিম মিত্র,
1: আকাশবাণী কলকাতা। এখন খবর।

আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিজেপি বলেছে সাম্প্রতিক উপনির্বাচনে দলের জয় প্রমাণ করেছে, দেশের গণতন্ত্র নৈরাজ্য সৃষ্টিকারী শক্তিকে ব্যর্থ করে দিয়েছে। দিল্লির যন্তরমন্তরে সিজেপির প্রতিবাদের ডাকের পরিপ্রেক্ষিতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ভারত তার প্রতিবেশী ও বাইরের দেশগুলির ঘটনাবলীর ওপর নিরন্তর নজর রাখছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে আদ্দিস আবাবায় বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ইউক্রেনের ঝাপুরিঝিয়া অঞ্চলে রুশ হামলায় কম করে 15 জন নিহত এবং 16 জন জখম। পিতৃপক্ষের অবসান উপলক্ষে আজ মহালয়ায় সারাদিন ধরে গঙ্গাসহ বিভিন্ন নদনদী ও জলাশয়ের ঘাটে পিতৃতর্পণ চলে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ বিকেলে কলকাতার ইডেন উদ্যানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

0: আসছি বিস্তারিত খবরে। বিজেপি বলেছে সাম্প্রতিক উপনির্বাচনে দলের জয় প্রমাণ করেছে, গণতন্ত্র দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় এমন শক্তিকে ব্যর্থ করে দিয়েছে। আজ নতুন দিল্লিতে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেছেন, বিজেপি শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে নয়, তবে বিরোধী দলগুলি নির্বাচনী পর্যায় ঢাকতে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। গত 3-4 দিন ধরে বিরোধী দলগুলি দিল্লিবাসীর অসুবিধা সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ভাবমূর্তি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ক্ষুণ্ণ করছেন বলেও তিনি অভিযোগ করেন।
1: হম প্রোটেস্ট কে খিলাফ নেই করতে হ্যাঁ স্বাভাবিক লোকতন্ত্র হোনা ভি চাহিয়ে লেকিন আপনে আপনি হার কে কারণ সড়ক কে প্রোটেস্ট কো ওয়েপনাইজ কর লিয়া হ্যায় ইয়ে জো হারে হুয়ে হতাশ লোগ হ্যায় ইয়ে দিল্লি কি জনতা কো পিছলে 3-4 দিন সে পরেশান কর রাখা হ্যায়।
0: এদিকে দিল্লি পুলিশ আজ যন্তর মন্তরে সিজেপির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা সুরক্ষিত রাখতে ঢালাও সুরক্ষা বন্দোবস্ত করেছে। বিভিন্ন চেকপয়েন্টে পুলিশকর্মীদের মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশের কমিশনার কুমার অভিষেক সংবাদ মাধ্যমে বলেছেন, আইন শৃঙ্খলা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তা সুরক্ষিত করতে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। নতুন দিল্লির ওই এলাকায় নাকা জারি করা হয়েছে। আজকের প্রতিবাদে যাওয়ার সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও ডিসিপি জানান। দিল্লি পুলিশের ডিসি বিকাশ কুমার বলেছেন, বিকল্প রাস্তা দিয়ে যাত্রীদের যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। রাজধানী দিল্লিতে আজ প্রতিবাদ আন্দোলনের সময় দিল্লি পুলিশ গুলি চালিয়েছে বলে দাবি করে অসত্য ও বিভ্রান্তিকর ভিডিও সরকার খারিজ করে দিয়ে বলেছে, পাকিস্তানি প্রচার অ্যাকাউন্ট থেকে তা ছাড়া হয়েছে। পিআইবির সত্য যাচাই শাখা স্পষ্ট করে জানিয়েছে, যন্তর মন্তরে প্রতিবাদ আন্দোলনের সঙ্গে ওই ভিডিওর কোনো যোগ নেই। পিআইবি আরও বলেছে, ওই ফুটেজ অনেক পুরনো ও বিভ্রান্তিকর দাবির সমর্থনে তা শেয়ার করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত তার প্রতিবেশী ও বাইরের দেশগুলির ঘটনাবলীর ওপরেও নজর রাখছে। সামরিক কৌশলগত ব্যবস্থাগুলির রূপায়ণ ও আধুনিক যুদ্ধের বড় পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে এটা দরকার বলে তিনি মন্তব্য করেছেন। যোধপুর বায়ুসেনা কেন্দ্রে তরঙ্গশক্তি 2026 নামের মহড়ায় ভাষণকালে তিনি বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের কাঠামো সক্ষমতা এবং সামরিক কৌশলগত দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন ঘটিয়েছে। এই পরিবর্তনের পেছনে আত্মনির্ভর ভারতের ভাবনা কাজ করেছে বলে তিনি জানান।
2: Added to the uncertainty and unpredictability coming from mind-boggling speed of technological changes in the defense sector is the geopolitical flux. We are facing a situation where the older established world order is fast disappearing, while the shape of future order is yet to emerge. In light of this volatile security environment, a perpetual state of high alertness is demanded from every responsible nation.
0: প্রতিরক্ষামন্ত্রী বিমান প্রদর্শনী প্রত্যক্ষ করার পর বলেন, আত্মনির্ভর ভারতের অর্থ বিশ্ব থেকে ভারতের বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, বরং দেশীয় প্রযুক্তি ও সক্ষমতা গড়ে তুলে প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বয়ম্ভর হওয়া। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অ্যাডোয়া ভিক্টোরি মেমোরিয়াল মিউজিয়ামে এক সভায় শ্রী জয়শঙ্কর বলেন, স্থায়ী এবং অস্থায়ী দু ধরনের সদস্যপদের ক্ষেত্রে আফ্রিকার প্রতিনিধিত্ব থাকা উচিত। 2023-এ G20 সভাপতিত্বকালে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারত যে উদ্যোগ নিয়েছিল শ্রী জয়শঙ্কর তাও উল্লেখ করেন।
3: India and Africa cannot remain unrepresented in global decision making, and that is why India worked resolutely during its G20 presidency in 2023 to secure a permanent membership for the African Union. This decade has seen the UN slide steadily into irrelevance, helpless in the face of major challenges. Our objective is not merely to add more seats around an old table. It is to make global governance more democratic, more responsive and more represented.
0: ত্রিদেশীয় আফ্রিকা সফরের চূড়ান্ত পর্যায়ে বিদেশমন্ত্রী ইথিওপিয়ায় বলেন, ভারত আফ্রিকার চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক অংশীদার দেশ। দুপক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $100 বিলিয়ন। ইতালীয় বাহিনীর বিরুদ্ধে 1896 সালে অ্যাডোয়াতে ইথিওপিয়ার বিজয়গাথা স্মরণ করে জয়শঙ্কর বলেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে ওই জয় মানুষকে উজ্জীবিত করেছিল। জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা প্রচার করার জন্য রাষ্ট্রসংঘে ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেছে, এই কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে, থাকবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারত আজ তার প্রত্যুত্তর দেওয়ার অধিকার প্রয়োগ করে। পাকিস্তানের গতিবিধির বিবৃতির উত্তরে সাংসদ মহিমা কুমারী মেওয়ার বলেছেন, রাষ্ট্রসংঘের মঞ্চ ব্যবহার করে পাকিস্তান অসত্য প্রচার ও মিথ্যা দাবি করেই যাচ্ছে। বেআইনিভাবে পাক অধিকৃত অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলির কথাও তিনি উল্লেখ করেন। পরমাণু হামলার ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না বলে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে।

0: নতুন দিল্লি। সরকার বলেছে যে কোনো সন্ত্রাসবাদী হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে নিরস্ত্রীকরণ বিষয়ক প্রথম কমিটির বৈঠকে ভারতের স্থায়ী মিশনের সিনিয়র উপদেষ্টা অনমোল সেরবেদি বলেন, সন্ত্রাসবাদে মদতদাতা এবং জঙ্গি হামলার মূল চক্রান্তকারীদের মধ্যে কোনো পার্থক্য করবে না ভারত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে রুশ হামলায় কম করে 15 জন নিহত এবং 16 জন জখম হয়েছেন। রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তির কথা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার একদিন পরেই রাশিয়ার এই হামলা। ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইখাইলো সেমিকিন অভিযোগ করেছেন, রাশিয়ার তরফে নিক্ষেপ করা বোমা বসতি অঞ্চলে গিয়ে পড়ে। মস্কোর সামরিক অভিযান শুরু হওয়ার 4.5 বছরেরও বেশি সময় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধ চলছে। আগেই জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র 2027 সালের 7ই এপ্রিল পর্যন্ত রুশ ডিজেল ক্রয় ও আমদানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্লাই দুবাইয়ের উড়ানে গত মাসে মাঝ আকাশে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর হামলার ঘটনায় এনআইএ একটি মামলা দায়ের করেছে। 1967 বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন এবং 2016 অপহরণ বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারার আওতায় এই ঘটনার তদন্তে মামলা রুজু করা হয়েছে। বিরল খনিজ পদার্থের মজুদের বিষয়ে সরকার এক মাসের মধ্যে নীতি ঘোষণা করবে বলে দফতরের সচিব এম কে চন্দ্র জানিয়েছেন। তিনি বলেন, প্রতিরক্ষা, মহাকাশ এবং জ্বালানি ক্ষেত্রে ওইসব খনিজের সরবরাহ সুনিশ্চিত করতে নির্দিষ্ট নীতির প্রয়োজন। গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় 4টি বিরল খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের জন্য সরকার নীতি প্রণয়ন করতে চলেছে। 2020 সালের উত্তর পূর্ব দিল্লির দয়ালপুরে দাঙ্গায় প্ররোচনা দেওয়ার মামলায় প্রাক্তন আপ কাউন্সিলর তাহির হোসেনকে দিল্লির এক আদালত দোষী সাব্যস্ত করেছে। শাস্তির পরিমাণ স্থির করার জন্য পরবর্তী শুনানি 16ই নভেম্বর। উত্তরাখণ্ডের চামোলি জেলায় শিখদের বিখ্যাত তীর্থস্থান হেমকুণ্ড সাহিব আজ শীতকালের জন্য বন্ধ হয়ে গেল। আনুষ্ঠানিক রীতিনীতি পালনের পর বেলা 1টা নাগাদ হেমকুণ্ড সাহিব বন্ধ হয়ে যায়। পিতৃপক্ষের অবসানের দিন আজ অমাবস্যায়। সারা দিন ধরেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল তর্পণ চলে। আজ মহালয়ার ভোরে আকাশবাণীতে মহিষাসুর মর্দিনীর সুর ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠে বাঙালির ঘুম ভাঙে।
1: আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা।
0: পিতৃপক্ষের অবসানে আগামীকাল প্রতিপদ থেকেই দেবীপক্ষের সূচনা। আজ মহালয়ার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতার ইডেন উদ্যানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল আর এন রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। ড্রোন শো ও সঙ্গীত পরিবেশিত হয়। 2026-27 মৌসুমে রঞ্জি ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল শুরু হচ্ছে। 4 দিনের লিগ পর্বে ম্যাচে বাংলা তাদের প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি হবে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে খেলা শুরু হবে সকাল 9টায়। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিজেপি বলেছে, সাম্প্রতিক উপনির্বাচনে দলের জয় প্রমাণ করেছে, দেশের গণতন্ত্র নৈরাজ্য সৃষ্টিকারী শক্তিকে ব্যর্থ করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে আদ্দিস আবাবায় বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7টা বেজে 50 মিনিটে।
2: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
3: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
4: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
5: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্স এ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
4: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
5: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
4: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।

আকাশবাণী কলকাতা, এখন অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত ৮টায় শুনবেন সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। ৮:১৫ অনুরোধের আসর। ৮:৩০ স্পোর্টস এক্সট্রা টাইম, উপস্থাপনা অঙ্কুর কুণ্ডু। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রক্তিম।

মুখে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সাক্ষাৎকার শুনবেন এই অনুষ্ঠানে। সাক্ষাৎকার গ্রহণে প্রদীপ মিত্র। রাত 10টায় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠানে শুনবেন কর্ণাটকী কণ্ঠসঙ্গীত। পরিবেশনায় শিল্পী অর্চনা জি উপাধ্যায়। এটি আকাশবাণী ম্যাঙ্গালোর কেন্দ্রের নিবেদন। রাত 11টায় ম্যান্ডোলিনে লঘু সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবেন অভিজিৎ পাল। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা।

0: একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: শারদ আকাশে আগো মনের সুর, মা আসছেন ঘরে, সাজু সাজু রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় জমুক শারদ সকাল। আগামী 11 অক্টোবর রবিবার সকাল 10:00 থেকে 12:00 আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী। আগমনীর সুরের সঙ্গে দুর্গামণ্ডপ ধুতি শাড়ির আবেগ রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়ে 11 অক্টোবর রবিবার সকাল 10:00 থেকে 12:00 আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী।
0: আকাশবাণী কলকাতা, একটু পরেই স্থানীয় সংবাদ।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মহালয়ার সন্ধ্যায় আজ ইডেন গার্ডেন্সে চলছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যে একক জরুরি পরিষেবা 112 ফোন নম্বর আজ চালু হয়েছে। উৎসবের মরশুমে যাত্রী ভিড় সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের DRM এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন। মেট্রোর কবি সুভাষ জয়হিন্দ বিমানবন্দর করিডরের অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে IT সেন্টার পর্যন্ত পরীক্ষামূলকভাবে আজ ট্রেন চালানো হয়। GRSE নির্মিত নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল শ্রেয়াসের আজ উদ্বোধন হয়েছে। 2026-27 মৌসুমের রঞ্জি ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের সূচনায় আগামীকাল লিগ পর্বে বাংলা তাদের প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। মহালয়ার সন্ধ্যায় আজ ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল সহ প্রশাসন, সংস্কৃতি ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, গত বছরের তুলনায় এবার 12,400টি নতুন দুর্গাপুজো সরকারি অনুমোদন পেয়েছে। অনুদান নিতে ইচ্ছুক প্রতিটি পুজো কমিটিকে 1,00,000 টাকা করে দেওয়া হবে এবং আজ থেকেই সেই অর্থ দেওয়ার কাজ শুরু হয়েছে।
2: বিগত দিনে দুর্গাপূজা করার জন্য হাইকোর্টে যেতে হতো, এবারে হাইকোর্টে যেতে হয়েছে বলে আমার জানা নেই, এবং 2025-এর তুলনায় 12,400টি নতুন দুর্গাপূজাকে আপনাদের সরকার

0: রাষ্ট্রবাদী সরকার, ডবল ইঞ্জিন সরকার পূজোর অনুদানও দেওয়ার ব্যবস্থা করেছে।
1: কলকাতার 200 বেশি বড় পুজো কমিটি অনুদান না নিয়ে সেই অর্থ গ্রামীণ ও মহিলা পরিচালিত পুজোগুলিকে দেওয়ার আবেদন করেছে বলে জানান মুখ্যমন্ত্রী। পুজো উপলক্ষে প্যান্ডেলের বিদ্যুৎ খরচ সম্পূর্ণ মকুব, দমকলের অনুমতি দেওয়া এবং রাজ্যজুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথাও ঘোষণা করেন তিনি। দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর ও দীঘাতেও বিশেষ অনুষ্ঠান হবে। প্রতিমা নিরঞ্জন 24 অক্টোবরের মধ্যে সম্পন্ন করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। রাজ্যপাল তাঁর বক্তব্যে দুর্গাপুজোকে বাংলার সংস্কৃতি ও পরিচয়ের অন্যতম ভিত্তি বলে উল্লেখ করেন। তিনি বলেন, মা দুর্গার আশীর্বাদে পশ্চিমবঙ্গ নতুন উন্নয়নের পথে এগোচ্ছে। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল বলেন, ইউনেস্কোর স্বীকৃতির পর দুর্গাপুজোকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই সরকারের লক্ষ্য। রেড রোডের আলোকসজ্জা, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে ভবিষ্যতে বিশ্বের অন্যতম উৎসবের ক্যালেন্ডারে স্থান করে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে 3000 ঢাকের একযোগে বাজনার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি হয়েছে। মহালয়ার দিন রাজ্যে একক জরুরি পরিষেবা 112 ফোন নম্বরের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। কলকাতার রেড রোডে আজ এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিষেবার সূচনা করে বলেন, এতদিন 100 নম্বরে ডায়াল করেও সাধারণ মানুষ সময় মতো কোনো সাহায্য পেতেন না। বর্তমানে 112 ডায়াল করলেই দ্রুত পুলিশি সাহায্য মিলবে। পুলিশ বাহিনীর আধুনিকীকরণের লক্ষ্যে প্রথম পর্যায়ে রাজ্যের 450 থানায় একটি করে গাড়ি ও মোটর সাইকেল দেওয়া হচ্ছে বলে তিনি জানান। আগামী এক বছরের মধ্যে প্রতিটি থানায় আরও 3 করে গাড়ি ও মোটর সাইকেল দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, আপৎকালীন পরিস্থিতির মোকাবিলার জন্য প্রতি থানায় 5 মহিলা পুলিশকর্মী সহ 20 সদস্যের বিশেষ 112 দল তৈরি করা হবে। তিনি অভিযোগ করেন, পূর্বতন সরকারের আমলে পুলিশকর্মীদের মেধা ও দক্ষতাকে কাজে লাগানো হয়নি।
0: আজকে এই 112 আমরা চালু করলাম। 450 থানায় একটি করে গাড়ি চলে যাবে, সঙ্গে একটি করে মোটর সাইকেল। আমাদের রাজ্যে যারা এতদিন চালিয়েছিলেন সিভিক নির্ভর পুলিশ ব্যবস্থা, ম্যান পাওয়ার না থাকলে, লজিস্টিক সাপোর্ট না দিলে, সাইবার সেলকে স্ট্রং না করলে, আধুনিক ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট না দিলে আপনাকে লড়াই করতে পাঠাবো ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দার।
1: আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান উপলক্ষে ভোর থেকেই গঙ্গাসহ বিভিন্ন নদনদী ও জলাশয়ে চলে তর্পণ ও পুণ্য স্নান। আকাশবাণী কলকাতার ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী স্তোত্র পাঠ ও সুরমূর্ছনায় সূচিত হয় দেবীর আগমনী বার্তা। আগামীকাল দেবীপক্ষের সূচনা। দুর্গাপুজো উপলক্ষে প্রত্যাশিত যাত্রী ভিড় সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের DRM রাজীব সাক্সেনা আজ রাজ্য পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ ও রেল পুলিশের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ভিড় নিয়ন্ত্রণ, স্টেশন ও সংলগ্ন এলাকায় যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সমস্ত বিভাগের মধ্যে সমন্বয় বৃদ্ধি নিয়ে বৈঠকে আলোচনা হয়। 270 জন প্রাক্তন সেনাকর্মীর পাশাপাশি রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সের অতিরিক্ত বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। 24 চলবে নজরদারি। কলকাতা মেট্রোর কবি সুভাষ জয়হিন্দ বিমানবন্দর করিডরের অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে IT সেন্টার পর্যন্ত পরীক্ষামূলকভাবে আজ ট্রেন চালানো হয়। রেল বিকাশ নিগম লিমিটেড কর্তৃপক্ষের বিশেষজ্ঞদের উপস্থিতিতে সফলভাবে এই ট্রায়াল রান সম্পন্ন হয়। এবার শুরু হবে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম বা CBTC-র পরীক্ষামূলক কার্যক্রম। এই পরিষেবা চালু হলে নিউ গড়িয়া থেকে খুব কম সময় সেক্টর 5 পৌঁছানো সম্ভব হবে। উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর চিংড়িঘাটায় থমকে থাকা অরেঞ্জ লাইন সম্প্রসারণের কাজ নিয়ে জটিলতা কাটে মাত্র 90 দিনে চিংড়িঘাটায় বাকি থাকা 366 মিটার অংশের কাজ সম্পূর্ণ হয়। সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নয়ন। PM কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা দীপশঙ্কর লাইকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন স্থানীয় সংবাদের ঠিক পরেই রাত 8 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়, সেমিকন্ডাক্টর মিশন 2021।
2: আধুনিক প্রযুক্তির দুনিয়ায় ভারতের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ইন্ডিয়া সেমিকন্ডাক্টর।

0: সেক্টর মিশন, দেশীয় উৎপাদন বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণ এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মধ্য দিয়ে নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে এই মিশন, বললেন বিজ্ঞানী সৈকত বসু।
1: সারা বিশ্বে সেমিকন্ডাক্টর সরবরাহ শৃঙ্খলে ভারতকে প্রাতিষ্ঠানিকভাবে আরো সুদৃঢ়ভাবে অবস্থান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেমিকন্ডাক্টর চিপ, মোবাইল ফোন, কম্পিউটার, বৈদ্যুতিক গাড়ি, চিকিৎসা সরঞ্জাম, প্রতিরক্ষা ব্যবস্থা বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তিতে এই সেমিকন্ডাক্টর প্রোডাকশন কিন্তু অপরিহার্য।
0: অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড জিআরএসি নির্মিত নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল শ্রেয়সীর আজ উদ্বোধন হয়েছে। ভারতীয় নৌবাহিনীর জন্য তৈরি চারটি অত্যাধুনিক অফশোর পেট্রোল ভেসেলের মধ্যে এটি তৃতীয় যুদ্ধজাহাজ। এর আগে মে মাসে সংঘমিত্রা এবং আগস্টে শ্রুতি জলে ভাসানো হয়। কলকাতায় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর ভাইস চিফ অব দ্য নাভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল অজয় কোছার। তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন শিপইয়ার্ডে 42টিরও বেশি জাহাজের নির্মাণ কাজ চলছে।
3: Today we have over 42 ships which are under construction at various Indian shipyards with 10 major projects encompassing nearly 78 ships, submarines and 127 fast interceptor craft at various stages of contract completion. These numbers highlight our resolve to build a robust, self-reliance and a globally competitive maritime industrial ecosystem towards creating a strategic advantage in this highly competitive domain.
2: অনুষ্ঠানে জিআরএসএ চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত কমোডর পি আর হরি বলেন, প্রায় 113 মিটার দীর্ঘ নতুন এই যুদ্ধজাহাজ 8,500 নটিক্যাল মাইল পর্যন্ত পথ পাড়ি দিতে সক্ষম। নদিয়ার কৃষ্ণনগরে নদী বাঁচানোর সংকল্প নিয়ে আজ এক নৌকো পাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, নদী দখল, জলাশয় দূষণের ফলে সাধারণ মানুষের মাছ ধরার উৎসগুলি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা নদীতে বর্জ্য ফেলে পরিবেশের ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার আওতায় জল বিভাজিকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এই রাজ্য উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পশ্চিমাঞ্চলে জল সংরক্ষণ, সেচ সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী কৃষি এবং গ্রামীণ জীবিকার উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে। বর্তমানে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই 6 জেলায় 27টি জল বিভাজিকা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। 2026-27 মৌসুমের রঞ্জি ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল শুরু হচ্ছে। 4 দিনের লিগ পর্বে বাংলা তাদের প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি হবে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে খেলা শুরু হবে সকাল 9টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মহালয়ার সন্ধ্যায় আজ ইডেন গার্ডেন্সে চলছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যে একক জরুরি পরিষেবা 112 ফোন নম্বর আজ চালু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
4: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
5: সেবার সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নয়ন। পিএম কিষাণ, কিষাণ ক্রেডিট কার্ড, সয়েল হেলথ কার্ড, কৃষিতে ড্রোন সহ উন্নত প্রযুক্তির ব্যবহার, এমনই সব বিষয় নিয়ে দুটি পর্বে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপশঙ্কর লায়কের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। আজ শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব।
6: আমরা প্রথম পর্বে দেখেছিলাম পিএম কিষাণ প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড এবং সয়েল হেলথ কার্ড, এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং এটাও দেখেছিলাম যে সেবা সেতু অভিযানের মাধ্যমে এখন কি কি সুবিধা দেওয়া হচ্ছে কৃষকদের। এবার আমরা আজকে দ্বিতীয় পর্বে আলোচনা করব আরো বেশ কিছু নিয়ে, কৃষি সম্পর্কিত বিষয় নিয়ে। তার মধ্যে প্রথমেই একটা জিনিস, যেটা হচ্ছে এটা চলছে আন্তর্জাতিক মহিলা কৃষক বর্ষ। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইব যে মহিলা কৃষকদের ক্ষমতায়নে আমাদের সরকার কি কি ব্যবস্থা নিয়েছে বা ভূমিকা নিচ্ছে।
7: মহিলা কৃষকদের ক্ষমতায়নে সরকার, কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার অনেকগুলি বিভিন্ন প্রকল্পের আওতাধীনে তার উন্নয়নে অনেক ধরনের কাজ চলছে। আমাদের আত্মা প্রকল্প যেটা রয়েছে সেখানে কিন্তু আমরা বিভিন্ন গ্রুপ তৈরি করা হয়, যারা কিন্তু এই ধরনের, যেমন সেলফ হেল্প গ্রুপ আছে তেমনি আত্মা প্রকল্পের আওতাতেই আমাদের অনেক ধরনের এই ধরনের গ্রুপ তৈরি করা হয়, যাদের বিভিন্ন ধরনের মহিলাদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হয়, যেমন মাশরুম তৈরির প্রশিক্ষণ, তারপরে আরো ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ, কিচেন গার্ডেন তৈরি, বিভিন্ন জ্যাম জেলি এই ধরনের বিভিন্ন কার্য করার জন্য তাদের প্রশিক্ষণ, এইগুলো কিন্তু ভর্তায় আদা চাষের মাধ্যমে রোজগার বাড়ানোর উপরে প্রশিক্ষণ, এইগুলো আমরা দিয়ে থাকি। এবং এছাড়াও আমাদের যে বিভিন্ন প্রকল্পগুলো এখন আসছে, যেমন প্রাকৃতিক কৃষি, ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং, এখানেও কিন্তু কৃষি সখী বা মহিলা কৃষকদের নিয়োগ করা হচ্ছে, যারা বিভিন্ন এই প্রাকৃতিক কৃষির ওপরে চাষের ওপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। এছাড়াও আমাদের যেটা হয়তো আপনারা শুনে থাকবেন, যেটা DAY NRLM প্রকল্প যেটা আছে, সেই প্রকল্পের আওতায় কিন্তু আমাদের ওই নমদ্রোণ দিদি যেটা আমাদের নেওয়া হয়েছে একটা প্রকল্প, সেটার মাধ্যমেও আমাদের কিন্তু মহিলাদের ক্ষমতায়নে একটা বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে।
6: আরেকটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে কৃষি মানেই তো সারের ব্যবহার, যে কথা আমাদের আলোচনাতে বারবার উঠে এসেছে। সরকার কিন্তু রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার যাতে ব্যবহার হয় তার উপর গুরুত্ব দিচ্ছে, এবং আরো একটি বিষয় সেটা হচ্ছে ওই নিম কোটে ইউরিয়া, এই দুটো বিষয় নিয়েই জানতে চাইবো যে জৈব সার কতটা ব্যবহার করা হচ্ছে আগের তুলনায় কতটা বেশি, এবং এই নিম কোটে ইউরিয়া ব্যাপারটা কি?
7: আচ্ছা, জৈব সারের ব্যবহারটা আমাদের সরকার দীর্ঘদিন ধরেই পরিকল্পনা নিয়েছিল, এবং তার আওতাধীনে আমাদের কিন্তু বিভিন্ন প্রকল্প এর জন্য এসছে আমাদের আগেও, এবং সেই প্রকল্পগুলোরই সুনির্দিষ্ট ব্যবহার আমাদের হয়েছে, এবং বর্তমানেও কিছু প্রকল্প চলছে। এবং এই যে ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং বা প্রাকৃতিক কৃষির যে কেন্দ্রীয় প্রকল্প এখন চলছে, আমাদেরও প্রচুর ব্লকে এটা হচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনারও অনেকগুলো ব্লকে চলছে, কিছু কিছু ব্লকে 250 হেক্টর পর্যন্ত চাষ হচ্ছে প্রাকৃতিক কৃষির ওপরে। এইখানে মূলত কৃষকের নিজস্ব যে খামারে যে সমস্ত জৈব পদার্থ আছে, সেই কম্পোস্ট বা এইগুলো গরুর যে গোবর ব্যবহার করে সেইগুলোকে কাজে লাগিয়ে কিন্তু এই চাষটা করা হচ্ছে। এবং এইখানে জৈব সারের পাশাপাশি আমাদের যে সমস্ত ফসল চক্র গ্রহণ করা হচ্ছে সেগুলোতেও দেখা হচ্ছে যে যাতে জৈব পদার্থের পরিমাণ জমিতে বাড়ে, কারণ মাটির এখন স্বাস্থ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ আমরা জানি যে মাটির স্বাস্থ্য বা সুরক্ষার জন্য কিন্তু, যেমন রাসায়নিক সারের ব্যবহারটা একটা সময় আমাদের খুব বেড়ে গেছিল, রাসায়নিক সারের অত্যধিক ব্যবহারের ফলে মাটির কিন্তু স্বাস্থ্য আস্তে আস্তে আমরা দেখেছি ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং মাটির উর্বরতা অনেকটা হ্রাস পেয়েছে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি আগে যে জমিতে যে পরিমাণ সার দিলে যে পরিমাণ ফলন পাওয়া যেত, এখন কিন্তু সেই পরিমাণ আর ফলন আসছে না। এর কারণ হলো মাটির মধ্যে মাটির স্বাস্থ্য, মাটি কিন্তু একটা জীবন্ত উপাদান, এটা আমাদের মনে রাখতে হবে। মাটির মধ্যে প্রচুর আমাদের জীবাণু আছে, উপকারী ব্যাকটেরিয়া আছে, যারা কিন্তু ছত্রাক আছে, যারা আমাদের কিন্তু প্রচুর উপকার করে থাকে। তো সেই ব্যাকটেরিয়াদের বাঁচিয়ে রাখার জন্য কিন্তু তাদের মূল খাদ্য হচ্ছে এই জৈব পদার্থ থেকেই তারা পায়। তাই মাটির খাদ্য উপাদান, এই জৈব পদার্থের ব্যবহার বাড়াতে আমাদের হবে, আমাদের কেঁচো সারের ব্যবহার বাড়াতে হবে, বিভিন্ন জৈব পদার্থ যেগুলো আছে আমাদের কম্পোস্ট তৈরি করা হয় সেগুলো ব্যবহার বাড়াতে হবে, পাশাপাশি জীবাণু সারের ব্যবহার বাড়ানোর ব্যাপারেও সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে। আমাদের যে বিভিন্ন প্রকল্পগুলো আছে, ডালশস্য, তৈলবীজ, এগুলোর ওপরে যে বিভিন্ন জাতীয় খাদ্য সুরক্ষা মিশনের আওতায় যে প্রকল্পগুলো আছে, সেখানে বিভিন্ন আমাদের জীবাণু সারও দেয়া হয়, এবং এই যে ডালশস্য চাষ বৃদ্ধি হচ্ছে এইটা কিন্তু একটা খুব ভালো লক্ষণ। এতে মাটিতে ডালশস্য চাষের পর যখন ওটাতে জমিতে মেরে দেওয়া হয়, তখন প্রচুর পরিমাণে জমির মধ্যে কিন্তু এই নাইট্রোজেন বা জৈব পদার্থ যোগ হয়, যেটা কিন্তু মাটির উর্বরতা বাড়াতে খুব সহায়তা করে। তাই জৈব পদার্থের ব্যবহারের বৃদ্ধির ব্যাপারে সরকার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে, এবং এই ব্যাপারে আগামী দিনে আমরা আশা করব যে আরও এই ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া, ধনচে চাষের পরিমাণ বৃদ্ধি, যেটা আমরা গ্রিন ম্যানিউরিং ক্রপ বলি, এইগুলোর ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং কৃষকদের বিভিন্ন বীজ, ডালশস্যের বীজ, তৈলবীজের এবং অন্যান্য বীজ এগুলো দেওয়া হচ্ছে, পাশাপাশি জৈব সারের মাধ্যমে চাষ করা যায় অ্যারোমেটিক রাইস বা যেগুলো সুগন্ধি ধান, এইগুলো চাষের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে, দেশীয় ধান চাষের উপরে, যেগুলো কিন্তু রাসায়নিক ব্যবহার ছাড়াই আমরা সাধারণ জৈব সার ব্যবহার করে কিন্তু ভালো ফলন পেতে পারি। তো এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে।
6: এর মধ্যে কি নিম কোটেড ইউরিয়া যে ব্যাপারটা সেটা এর মধ্যেই পড়ছে? তাই
7: আচ্ছা, নিম কোটেড ইউরিয়ার ব্যাপার যেটা আছে সেটা একটু আলাদা। সেটা হচ্ছে মূলত রাসায়নিক যে 2015 সাল থেকে এটা সরকার গ্রহণ করেছে এই পদক্ষেপটা, এই নিম কোটেড ইউরিয়া, এটার মূল কারণ হচ্ছে ইউরিয়া মাটিতে পড়ার পরে এর অনেক অংশই কিন্তু মাটির তলায় চলে যায় জলের সাথে। তো এইটার এই লিচিং বা এই মাটির সাথে চলে যাওয়ার বিষয়টাকে আটকানোর জন্য জলের সাথে এই নিম কোটেডটা ব্যবহার করা হয়েছে, যাতে এটা স্লো বা আস্তে আস্তে গাছের গ্রহণযোগ্য হয় এবং এটার যাতে অপচয়টা কম হয়, এইটা করার জন্যই মূলত নিমটা ব্যবহার করা হয়েছে, নিম কোটেড ইউরিয়া। এবং এটা ব্যবহার করার ফলে যেমন ফলনটা হচ্ছে অনেকটাই বৃদ্ধি পেয়েছে, তেমনি নাইট্রোজেন সারের যে এফিসিয়েন্সি বা কার্যকারিতা সেইটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। এবং এই নিম কোটেড ইউরিয়ার আমরা জানি নিমের কিন্তু একটা বিভিন্ন কীট পতঙ্গকে দূরে রাখে, তাই নিম ব্যবহার করার ফলে জমিতে কিন্তু এদের উপদ্রব অনেকটা কমে যায়, কীট পতঙ্গ বা ক্ষতিকারক যে সমস্ত জীবাণু আছে। নিম আমরা জানি যে এটা কিন্তু একটা আমাদের এই কীট পতঙ্গকে দূরে রাখতে সাহায্য করে বা রিপেলেন্ট বলি আমরা ইংরাজিতে। তো নিমের ব্যবহারটা ইউরিয়াতে এইটা কিন্তু এটাও একটা বাড়তি পাওনা। তাছাড়া যেহেতু সরকার একটা ভর্তুকি দিচ্ছে ইউরিয়ার ক্ষেত্রে, এটার ডাইভার্সন মানে ইউরিয়াকে অন্যান্য কোনো ইন্ডাস্ট্রিয়াল কাজে যাতে ব্যবহার না করা যায় সেটার জন্য এই নিম কোটেড ইউরিয়া করার ফলে এটাতেও কিন্তু একটা সুবিধা হয়েছে।
6: এখন বিভিন্ন ব্লকে ব্লকে দেখি ড্রোনের ব্যবহার কিভাবে করবে কৃষকরা, এবং ওই ড্রোনের মাধ্যমে রাসায়নিক কিভাবে ছড়াবে সেই বিষয়টা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বহু কৃষক তার সঙ্গে যুক্ত হচ্ছে, এই বিষয়টা সম্পর্কে একটু জানতে চাই।
7: আধুনিক কৃষি একটা অন্যতম উপাদান কিন্তু হচ্ছে আমাদের কৃষির যন্ত্রায়ন, মানে কৃষিটা ফার্ম মেকানাইজেশন যেটা আমরা বলি, সেই প্রকল্পের আওতাতেই এইটাকে কেন্দ্রীয় এই প্রকল্পের আওতাতেই এবং যেটা করা হচ্ছে যে আমাদের কৃষকদের ড্রোনের ব্যাপারে আমাদের বিভিন্ন ব্লকে এটা একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের যে কৃষি যন্ত্রায়ন বা ফার্ম মেকানাইজেশন প্রকল্পটা আছে, এই প্রকল্পে আমাদের বিভিন্ন সুবিধা কৃষকরা পাচ্ছেন, মানে কৃষি যন্ত্রপাতি তে অনেকটা পরিমাণ ভর্তুকি সরকার থেকে দেয়া হচ্ছে, যেটা প্রায় 40-50% থেকে অনেক ক্ষেত্রে 80% পর্যন্ত। তো এক্ষেত্রে কিষাণ দ্রোণ যেটা আছে এইটার মাধ্যমে আমাদের হচ্ছে সরকারের তরফ থেকে এই 6 তারিখে 6ই অক্টোবর যে প্রকল্পটা আমাদের রাজ্যে চালু হলো, এটা অনলাইন অ্যাপ্লিকেশন করা যাচ্ছে 6 তারিখ থেকে। তো এই প্রকল্পের আওতাতে আমাদের এই কিষাণ দ্রোণটাও রয়েছে, যেটা আমাদের FSSM বা FMB দুটো স্কিম আছে এই প্রকল্পের মধ্যে। এই দুটো প্রকল্পেই আমরা এটাতে কৃষকরা এটার জন্য দরখাস্ত করতে পারেন, এক্ষেত্রে 50-80% পর্যন্ত ভর্তুকি তারা পেতে পারেন, এইটা একটা বিরাট সুবিধা। স্বাভাবিকভাবে প্রশ্ন জাগবে যে কিষাণ দ্রোণে আমার কি লাভ হবে? কিষাণ দ্রোণে যেটা সুবিধা হচ্ছে এইটা খুব দ্রুত এবং হচ্ছে খুব সফলভাবে হচ্ছে একটা বিরাট জমিতে এটা কিন্তু ওষুধ বা জলদ্রবণীয় সার এইগুলোকে কিন্তু স্প্রে করতে পারে, যেটা আমাদের কিন্তু একটা খুব কীটনাশক যেমন স্প্রে করছে তেমনি সারও স্প্রে করতে পারছে, যেটা খুব অল্প সময়ে কৃষকদের এবং এর কার্যকারিতাটাও খুব বেশি, জলের পরিমাণ খুব কম লাগে, যেটা আমাদের জলের অনেক সময়তেই খুব চাহিদা থাকে, জল পাওয়া যায় না ভালো অনেক সময়তে, এইটা কিন্তু সেইটাও জলের পরিমাণটা অনেকটা কমিয়ে দেয় এবং খুব তাড়াতাড়ি একটা বৃহৎ এলাকায় এটার মাধ্যমে স্প্রে করা যাচ্ছে। এবং এইটাতে যেটা হয় অনেক সময়তে আমাদের কৃষি শ্রমিকেরও একটা অপ্রতুলতা হয় চাষের সময়, কারণ এখন বিভিন্ন ধরনের প্রকল্প চলছে, তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব কার্যকরী হতে পারে। এবং 80% ভর্তুকি পাওয়া মানে একটা বিরাট বিষয়, সরকার 80% ভর্তুকি দেওয়া হচ্ছে এবং বাকি টাকাটা ব্যাংক থেকে ঋণও পাওয়া যাবে। সুতরাং এই প্রকল্পতে যদি কৃষক ভাইরা আগ্রহী হন এটা কিন্তু খুব কার্যকরী, এবং বিভিন্ন কোম্পানি যারা এখানে নিচ্ছে তারা কিন্তু কৃষকদের এই দ্রোণের বিষয়ে প্রশিক্ষণ এবং সার্টিফিকেট দেওয়ারও ব্যবস্থা করছে, যেটা কিন্তু আমাদের দ্রোণ চালানোর জন্য একটা লাইসেন্সের প্রয়োজন হয়, তো সেইটার ক্ষেত্রেও কিন্তু এটা কার্যকরী হবে। এবং এটা যেটা আগে নমো দ্রোণ দিদির কথা বলা হচ্ছিল, ওটা কিন্তু আরেকটা স্কিম যেটা DAY NRLM আছে, সেখানেও 80% পর্যন্ত সাবসিডি পাচ্ছে, এবং সেটার ক্ষেত্রে মহিলাদের SHG গ্রুপগুলোকে নেওয়া হচ্ছে এবং তাদেরকে প্রশিক্ষিত করে তাদেরকে কৃষকদের এই দ্রোণ ব্যবহারের কাজে কৃষকের জমিতে একটা তাদের একটা আয়েরও উৎস হচ্ছে এটা, যেমন তেমনি কৃষকদেরও সুবিধা হচ্ছে এই ধরনের SHG গ্রুপ বা আমাদের যে বিভিন্ন গ্রুপগুলো আছে, স্বনির্ভর গোষ্ঠীগুলো আছে, এদের মাধ্যমে এই দ্রোন ব্যবহারেরটা ব্যাপারে কৃষকরাও কিন্তু এটা সুবিধা পাচ্ছেন।
6: অর্থাৎ আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিকাজ,

0: এইটার মাধ্যমে সেটাই হচ্ছে। এবং এই বিষয়ে একটু জানতে চাইবো যে এখন তো এআই এর যুগ, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও কি ইউজ করা হচ্ছে কৃষিকে আরো আধুনিক করার জন্য বা বৈজ্ঞানিক করে তোলার জন্য?
1: হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক ক্ষেত্রেই ইউজ করা হচ্ছে। আমাদের ডিজিটাল এগ্রিকালচারও এখন খুব সামনের সারিতে এসে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ
1: বিভিন্ন রকম প্রযুক্তি আমাদের নেওয়া হচ্ছে, যেগুলো বিভিন্ন ক্ষেত্রে আমাদের কৃষকদের ক্ষেত্রে সহায়ক হচ্ছে। জমির আমাদের বিভিন্ন ইল্ড বা এস্টিমেশন বা জমি কতটা উৎপাদন করবে কোন ফসল, সেটা আগে থেকেই নির্ণয় করে দেওয়া যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এবং এই ধরনের প্রযুক্তি অনেক ক্ষেত্রেই আমাদের খুব কার্যকরী হচ্ছে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি সংস্থা, তারাও এ ব্যাপারে খুব সাহায্য করছে কৃষি দপ্তরকে। তো এইগুলো আগামী দিনে আরো উন্নত হবে এবং আমরা আশা করছি যে আধুনিক কৃষির হাত ধরে আমাদের রাজ্য আগামী দিনে কৃষিতে আরো অগ্রগতি করবে।
0: একদমই তাই, আমরা শেষ করব ঠিক এই আশাটা দিয়েই যে আধুনিক কৃষি যন্ত্রপাতি এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের দেশে কৃষক এবং কৃষির আরো উন্নয়ন হোক এবং কৃষকরা যাতে আর্থিকভাবে আরো সুরক্ষিত হন, আমরা সেই আশাও রাখব। তো আজকের সেবা সংকল্প অভিযানের যে মূল ভাবনা, সেবা উন্নয়ন এবং মানুষের ক্ষমতায়ন, আর দেশের কৃষক যখন আরো সুরক্ষিত, প্রযুক্তি নির্ভর ও আত্মনির্ভর হয়ে উঠবেন, তখন তা দেশের অর্থনীতিতে এবং সমাজের কাছেও তার যেটা সুফল পৌঁছবে, এই আশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ এতখানি সময় দেওয়ার জন্য আমাদেরকে।
1: নমস্কার।
0: নমস্কার।
2: সেবা সংকল্প অভিযান কর্মসূচির এই পর্যায়ে এবারের আলোচনার বিষয় ছিল দেশের কৃষক ও কৃষি ব্যবস্থার উন্নয়ন। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের যুগ্ম কৃষি অধিকর্তা বিষয়বস্তু দীপ শঙ্কর লায়কের সঙ্গে কথা বললেন কাশফিন নাহার। আজ শুনলেন দ্বিতীয় পর্ব।
3: আকাশে আগমনের সুর, মা আসছেন ঘরে, সাজু সাজু রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় জমুক শারদ সকাল আগামী 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী। আগমনের সুরের সঙ্গে দুর্গামণ্ডপ ধুতি শাড়ির আবেগ রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়ে 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী।

0: ভোরের আকাশ, মহিষাসুর মর্দিনী সুর, দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো। আহা, শক্তির সে কি অপরূপ সৌন্দর্য! কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে, মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস জোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার নিজেরও একটা জগৎ আছে, নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ, কাজের জায়গায় তার আত্মবিশ্বাস, আর হাজার বাধা সত্ত্বেও নিজের পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ। এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনের দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।
1: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম!
2: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুভ বিজলি যোজনায়।
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে, আর পরিবেশও থাকবে ভালো।
2: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
2: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
3: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন অনুরোধের আসর।

অনুরোধের আসরে প্রথম গানটির শিল্পী লগ্নজিতা চক্রবর্তী এবং শিলাদিত্য চক্রবর্তী দ্বৈত কণ্ঠে। গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মালদা থেকে রামপাল।

0: এমাসে বিদ্যুতের বিলটা এত কম?
1: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুভ বিজলি যোজনায়।
0: তার মানে এখন থেকে বিল কমই আসবে, আর পরিবেশও থাকবে ভালো।
1: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
0: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
1: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
2: অনুরোধের আসরে এবারের গানটির শিল্পী আশা ভোঁসলে গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন গোবিন্দপুর নীলকমল হাইস্কুল হাওড়া থেকে সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি, লালন ঘরামি এবং কর্ণ ঘরামি শিল্পী আশা ভোঁসলে।

অনুরোধের আসরে এবারের গানটি শিল্পী চন্দ্রাবলি রুদ্র দত্ত গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন বজবজ বাবালি থেকে অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী এবং লীলা চক্রবর্তী। শিল্পী চন্দ্রাবলি রুদ্র দত্ত।

0: অনুরোধের আসর আজ এ পর্যন্তই।
1: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
2: 10 অক্টোবর রেড রোডের রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
1: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
2: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
1: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আজ শনিবার, মানে গীতাঞ্জলিতে এক্সট্রা টাইম। সঙ্গে আছি অঙ্কুর কুণ্ডু। প্রথমেই শুনে নেব গত 7 দিনে খেলার দুনিয়ায় কি কি ঘটে গেল। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারত 2-1 ব্যবধানে জয় পেল। টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচের একটিতে ভারত জয় পেলেও অপর ম্যাচে জিতল ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে জয় পেল পাকিস্তান, অপরদিকে টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা। 2026-27 ইরানি কাপে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে 167 রানে জয় পেয়ে অবশিষ্ট ভারত 2023-24 পর আবারও শিরোপার অধিকারী হল। প্রথম একদিনের ম্যাচে ভারতীয় এ দল 125 রানে ও দ্বিতীয় ম্যাচে 69 রানে পরাজিত হল অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে।

অপ্রত্যাশিত লড়াইয়ের পরেও ব্রাজিলের বিরুদ্ধে 0-4 ও উরুগুয়ের বিরুদ্ধে 1-6 ব্যবধানে পরাজিত হল ভারতীয় ফুটবল দল। কলকাতার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে 0-4 ব্যবধানে পরাজিত হল ভারতীয় মহিলা ফুটবল দল। আনুষ্কা কুমারীর জোড়া গোলের সুবাদে এএফসি অনূর্ধ্ব 17 মহিলাদের এশিয়ান কাপে সিরিয়ার বিরুদ্ধে ভারতীয় ফুটবল দল 2-0 ব্যবধানে জয় পেল। আজ থেকে শুরু হলো ইন্ডিয়ান সুপার লীগের ত্রয়োদশতম সংস্করণ। মোহনবাগানে প্রথম ম্যাচ সোমবার নর্থ ইস্ট ইউনাইটেড এর বিরুদ্ধে এবং ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ 18 তারিখে চার্চিল ব্রাদার্স এর বিরুদ্ধে। আইএফএ শিল্ডের ফাইনালে ইস্ট বেঙ্গল এফসির বিরুদ্ধে জয়ী হয়ে শিরোপা ধরে রাখল মোহনবাগান সুপার জায়ান্ট। এই সপ্তাহে ইউএফএ নেশনস লীগে জয় পেল স্পেন, পর্তুগাল, ইটালি ও ফ্রান্স। এশিয়ান গেমস 2026 পদক তালিকায় ভারত থাকলো চতুর্থ স্থানে, তাদের সংগ্রহে 21টি সোনা, 27টি রূপ ও 37টি ব্রোঞ্জ। আর্কটিক ওপেনের কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের ব্রাচানোক ইন্টারনেনের কাছে পরাজিত হলেন ভারতীয় শাটলার পি ভি সিন্ধু। টেবিল টেনিস প্রতিযোগিতা চায়না মাস্টার্স 2026 ডাবলসে সেমিফাইনালে পরাজিত হলেন ভারতের মনোজ শাহ মানব ঠাক্কর। শুনে নেব বিস্তারিত খবর। আইচিনাগোয়া এশিয়ান গেমস 2026 ভারত 85টি পদক নিয়ে নিজেদের অভিযান শেষ করেছে, যার মধ্যে রয়েছে 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ। এই প্রতিযোগিতায় বেশ কিছু ঐতিহাসিক প্রথম ঘটা ঘটনা, রেকর্ড ভাঙা পারফরমেন্স এবং দীর্ঘ প্রতীক্ষিত সাফল্য ভারতের প্রতিযোগিতায় প্রাধান্য দিয়েছে। এশিয়ান গেমসে এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম পদক জয়। এর আগে শুধু 2023 সালের হাংজৌ গেমসে ভারতীয় দল 28টি সোনা সহ মোট 106টি পদকের একটি রেকর্ড সংগ্রহ করেছিল। গণপ্রজাতন্ত্রী চীন, জাপান এবং কোরিয়া প্রজাতন্ত্রের ঠিক পরেই এশিয়ান গেমস 2026 পদক তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে ভারত। ভারত এবং পঞ্চম স্থানে থাকা উজবেকিস্তান উভয়ে 21টি করে সোনা জিতেছে, তবে রূপর পদকের সংখ্যা বেশি থাকায় ভারত তাদের চেয়ে এগিয়ে থেকে খেলা শেষ করে। ভারতের সবচেয়ে বড় সাফল্যের গল্পগুলোর একটি ছিল তীরন্দাজি। ভারতীয় দল 5টি সোনা সহ মোট 9টি পদক জিতেছে, যা হাংজৌয়ের রেকর্ড পদক সংখ্যার সমান। ভারত কম্পাউন্ডে 3টি টিম ইভেন্টেই সোনা জিতেছে এবং চিকিথা তানিপার্থি ও সাহিল যাদবের মিক্সড টিম জয় এল এ অর্থাৎ লস অ্যাঞ্জেলেস 2028 অলিম্পিকের কোটাও নিশ্চিত করেছে। রিকাপ বিভাগে ভারত 5টি ইভেন্টের সবকটিতেই পদক জিতেছে, যা এই ডিসিপ্লিনে তাদের এশিয়ান গেমসের ইতিহাসে সেরা পারফরমেন্স। এর মধ্যে কুমকুম মোহাদ মহিলাদের ব্যক্তিগত ইভেন্টের সোনা এবং আরেকটি লস অ্যাঞ্জেলেস 2028 অলিম্পিকের কোটা অর্জন করেছেন। গলফ কোর্সেও ইতিহাস তৈরি হয়েছে। প্রণবী উডস প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়ান গেমসের ব্যক্তিগত গলফ সোনা জিতেছেন, যার মাধ্যমে খেতাবের জন্য দেশের 24 বছরের অপেক্ষার অবসান ঘটেছে। এরপর তিনি আদিতি অশোক এবং দীক্ষা ডেগারের সঙ্গে মিলে মহিলা দলগত ইভেন্টে রূপো জেতেন, যা ভারতের জন্য আরেকটি প্রথম ঘটনা। ভারতের শুটাররাও তাদের নিজস্ব স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন। সুরুচি সিং এবং কমলজিৎ এশিয়ান গেমসের 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে এশিয়ান রেকর্ড গড়ে ভারতের প্রথম সোনা জিতেছেন। অন্যদিকে নীরু ধান্দা প্রথম ভারতীয় মহিলা হিসেবে শুটারে এশিয়ান গেমসে সোনা জেতেন। তিনি মহিলাদের ট্র্যাপ খেতাবেও আরেকটি এশিয়ান রেকর্ড করেন। পরবর্তীতে কিনান চেনায়ের সঙ্গে জুটি বেঁধে নীরু ধান্দা ভারতের প্রথম মিক্সড টিম ট্র্যাপ পদক অর্জন করেন। মাত্র একটি সোনা আসলেও অ্যাথলেটিক্স থেকে ভারত সর্বাধিক 24টি পদক জিতেছে। শেষ দিনে মহিলাদের 4x400 মিটার রিলেতে নাটকীয়ভাবে এই সোনার পদকটি আসে। আসরের অন্যতম সেরা পারফর্মার ছিলেন ভেদ্যা রামরাজ। তিনি মহিলাদের 400 মিটার হার্ডলসে পিটি উষার 42 বছরের পুরনো জাতীয় রেকর্ড ভাঙার পাশাপাশি মহিলা ও মিক্সড 4x400 মিটার রিলে উভয় ইভেন্টেই পদক জিতেছেন। গুলবীর সিং ছিলেন আরেকজন উজ্জ্বল পারফর্মার। তিনি 10,000 মিটার এবং 15,000 মিটারের

উপজেতার পর 5000 মিটারে ব্রোঞ্জ পদকও নিজের নামের পাশে যোগ করেন। বার্নিকে ইলাঙ্গার ব্রোঞ্জটি ছিল এশিয়ান গেমসে ভারতের প্রথম পোল ভল্ট পদক। অন্যদিকে সাওয়ান বারওয়াল জাতীয় রেকর্ড করে ম্যারাথনে রুপো জিতেছেন। মীরাবাই চানু তাঁর সংকলনে আরও একটি বড় পদক যোগ করেছেন। এটি এশিয়ান গেমসে তাঁর প্রথম এবং ব্যাংকক 1998 পর ভারোত্তোলনে ভারতের প্রথম পদক। তিনি মহিলাদের 48 কেজি ইভেন্টে রুপো জিতেছেন। প্রথাগত পদক ইভেন্টগুলোর বাইরেও ছিল বড় কিছু সাফল্য। আত্মরক্ষামূলক খেলা MMA-র অভিষেক আসরে সুচিকা তারিয়াল ভারতের প্রথম এশিয়ান গেমস পদক হিসেবে ব্রোঞ্জ জিতেছেন। অন্যদিকে রোয়িংয়ের ব্রোঞ্জ জিতে সতনাম সিং এবং সলমান খান ভারতের প্রথম পুরুষদের ডাবল স্কলস পদক নিশ্চিত করেছেন। রশ্মিনা দেবীর উসু রূপা তাঁকে টানা 3টি এশিয়ান গেমসে পদকজয়ী প্রথম ভারতীয় হিসেবে গড়ে তুলেছে। এছাড়া ভারত পুরুষদের সেপাক টাকরো কোয়াড্রেন্টে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক অর্জন করেছে। দলের খেলাগুলো এই প্রতিযোগিতায় সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত উপহার দিয়েছে। ভারতীয় মহিলা হকি দল 1982 সালের পর তাদের প্রথম এশিয়ান গেমস খেতাব জিতেছে এবং পুরুষ দল সফলভাবে তাদের মুকুট রক্ষা করেছে। এই দুটি জয় লস অ্যাঞ্জেলেস 2028 অলিম্পিকের সরাসরি যোগ্যতা নিশ্চিত করেছে। ভারত কাবাডির 2টো খেতাব এবং পুরুষ ও মহিলাদের ক্রিকেটেও সোনা ধরে রেখেছে। বক্সিংয়ে 3টি খেতাব জিতেছে। সোনার পদকের দিক থেকে এটি এশিয়ান গেমসে ভারতের সবচেয়ে সফল বক্সিং অভিযান। মেরি কমের পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে লভলিনা বরগোহাঁই এশিয়ান গেমসে বক্সিংয়ে সোনা জিতেছেন। কুস্তিতে 6টি পদক নিয়ে তাদের অভিযান শেষ করেছে, যার মধ্যে অমন সেহরাওয়াত এবং সুজিত কলকালের সোনা রয়েছে। এটি 1962 সালের পর এই খেলায় ভারতের সেরা পারফরমেন্স। অন্যান্য উল্লেখযোগ্য পোডিয়াম ফিনিশের মধ্যে অনাহত সিং প্রথম ভারতীয় মহিলা হিসেবে এশিয়ান গেমসের একক স্কোয়াস রুপো জিতেছেন। অন্যদিকে মনহুস শাহ এবং দিয়া চিরালের মিক্সড ডাবলস ব্রোঞ্জ পদকটি ছিল এশিয়ান গেমসের ইতিহাসে ভারতের চতুর্থ টেবিল টেনিস পদক। 4 জন ভারতীয় প্রতিযোগী এই গেমসে 3টি করে পদক নিয়ে আসর শেষ করেছেন। শুটার নীরু ধান্দা, তীরন্দাজ কুমকুম মহদ 2টি সোনা এবং 1টি করে রুপো জিতে সবার চেয়ে গিয়েছিলেন। দূরপাল্লার দৌড়বিদ গুলবীর সিং 2টি রুপো এবং 1টি ব্রোঞ্জ জিতেছেন। আর বিদ্যা রামরাজ মহিলাদের 4x400 মিটার রিলেতে সোনা, নেক্সট 4x400 মিটার রিলেতে রুপো এবং মহিলাদের 400 মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতেছেন। সল্টলেক স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত IFA শিল্ড 2026-এর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলকে 1-0 গোলে হারিয়ে নিজেদের 22তম শিরোপা জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এই জয়ের মাধ্যমে চলতি মরশুমের ডুরান্ড কাপের ফাইনালের হারের প্রতিশোধও নিল সবুজ মেরুন ব্রিগেড। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে সামির জকোভিচের করা গোলটি এই টান উত্তেজনার কলকাতা ডার্বির ভাগ্য নির্ধারণ করে দেয়। সমানে সমানে লড়াই চলা প্রথমার্ধে ম্যাচের গতির বিপরীতে গোলটি করে মোহনবাগান, যা দ্বিতীয়ার্ধের দারুণ দৃঢ়তা ও শৃঙ্খলার সঙ্গে রক্ষা করে তারা। বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে আক্রমণ শানায় ইস্ট বেঙ্গল। শেষ মুহূর্তে তাদের আক্রমণ আরও জোরালো হয়। অধিনায়ক বাসিম রশিদের গড়া দুর্দান্ত এক আক্রমণ থেকে ইকোনর মিডিসের ক্রসে লুকাস জোভলেনস্কি হেড করলেও বল লক্ষ্যে রাখতে ব্যর্থ হন। এর আগে দ্বিতীয়ার্ধের শুরুতে জোভলেনস্কির কাছ থেকে নেওয়া শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন গোলরক্ষক বিশাল কেথ। ডান দিকে ঝাঁপিয়ে পড়ে তিনি দলকে রক্ষা করেন। ম্যাচটিতে উত্তেজনার মুহূর্ত কম ছিল না। বল দখলের লড়াই দেজান দলশ্রিক ও সন্দীপ মান্ডির মাথা ঢুকে যাওয়ায় 2 খেলোয়াড়ই মাঠে লুটিয়ে পড়েন এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে মাথা ফেটে রক্তপাতের পরেও ড্রাজিক মাঠে ফিরে অসাধারণ রক্ষণাত্মক নৈপুণ্য প্রদর্শন করেন। তাঁর দুর্দান্ত ট্যাকল এবং নিরলস পরিশ্রম ম্যাচের শেষ মুহূর্তে ইস্ট বেঙ্গলের আক্রমণকে ভেস্তে দেয়। অগস্টের ডুরান্ড কাপের ফাইনালে ইস্ট বেঙ্গলের কাছে 4-1 গোলে লজ্জাজনক হারের পর এই জয় মোহনবাগানের জন্য এক দারুণ জবাব। একই সঙ্গে এটি ক্লাবের সমৃদ্ধ IFA শিল্ডের ইতিহাসে আরেকটি অধ্যায় যোগ করল, যার সুবাদে মেরিনার্সরা এখন 22টি শিল্ডের মালিক।
অন্যদিকে রেকর্ড 30তম শিল্ড জয়ের লক্ষ্যে থাকে।

0: ইস্ট বেঙ্গল তাদের সুযোগগুলো হাতছাড়া করার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে, কারণ হাবাসের শিষ্যরা ম্যাচের শেষ মুহূর্তে চাপকে গোলে রূপান্তর করতে ব্যর্থ হয়। এবার শুনবেন পুনেতে অনুষ্ঠিত ন্যাশনাল ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপে জোড়া পদক জয়ী বাঙালি সাঁতারু অনুষ্কা দত্তের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা।
1: সম্প্রতি পুনেতে জাতীয় স্তরে ন্যাশনাল ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপ হয়ে গেল। সেখানে বাংলার বেশ কিছু সুইমার পদক জিতেছে। আজ পেয়ে গেছি সুইমার অনুষ্কা দত্তকে, যিনি দলগত ইভেন্টে প্রথম স্থান এবং ইন্ডিভিজুয়াল ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করে। শুনবো তার বক্তব্য।
2: এই বছর শুরুতেই আমি স্টেট ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপে পার্টিসিপেট করেছিলাম, যেটা তুফানগঞ্জে হয়েছিল আগস্টে। আর সেখানে আমার 100 মিটার বাইফিন আর 400 মিটার বাইফিনে থার্ড পজিশন আছে। আর তারপর সেটার থেকে ন্যাশনালসের জন্য সিলেক্ট হই। আর 30 সেপ্টেম্বর আমি পুনেতে ন্যাশনালসে পার্টিসিপেট করি। সেখানে আমি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে রিলেতে আমরা ফার্স্ট পজিশন জিতেছি সবাই। আর হচ্ছে আমার ইন্ডিভিজুয়াল ইভেন্টের মধ্যে 200 মিটার আর 400 মিটার বাইফিনসে আমার সেকেন্ড প্রাইজ হয়। আমি ন্যাশনালে জেতার পর আমি ইন্টারন্যাশনালের জন্য সিলেক্টেড হই, যেটা মালয়েশিয়াতে হবে। তো সব খেলোয়াড়দেরই ইচ্ছেটা থাকে যে কোনো না কোনো দিন সে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে বড় হয়ে। তো এটা আমার ছোটোবেলার স্বপ্ন যে আমি ইন্ডিয়ার জার্সি পরে আমার পিছনে ইন্ডিয়া দেখা থাকবে, আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবো আর দেশের জন্য প্রাইজ জিতবো।
1: সাপোর্ট কেমন পেয়েছেন পরিবার তথা কোচদের থেকে?
2: আমার পাশে আমি আমার পরিবারকে পেয়েছি ছোটোবেলার থেকে। আমার কোচেসরা ছিল, আমার বন্ধুরা ছিল, আর তাদের জন্যই আমাকে সব পয়েন্টে তারা সাপোর্ট করেছে। আমার সব কিছুতে যখন আমার নিজেরও নিজের উপর ডাউট হয়েছে যে না এটা হবে না, এটা পারবো না, আমি খুবই লাকি যে সেই সময় আমি আমার পাশে এমন কিছু মানুষদের পেয়েছি যারা আমাকে এনকারেজ করেছে, যারা আমার থেকে বেশি আমার উপরে ভরসা করতো। মানে আমি নিজেকে যতটা না করি তার থেকে বেশি তারা আমাকে বলতো যে না অনুষ্কা তুই এটা কর ওটা কর পারবি। আর সত্যি আমি খুবই গ্রেটফুল যে এত ভালো ভালো মানুষ আমার লাইফে এসেছে। কোনো কিছু জেতার জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে লাগে আর সেটা আমি নিজে ফিল করতে পেরেছি। আমার কলেজে আসার পর আমার রোজ দিনকার রুটিন ছিল, সকালে কলেজে যাও, তারপর এসে সুইমিংয়ে যাও, বাড়িতে এসে পড়তে বসো, তারপর রাতে ঘুমানো, আবার নেক্সট দিন সেম রুটিন। আর এটা লাইক আমার কোনো সোশ্যাল লাইফ কিছু ছিল না, আর এটা খুবই স্বাভাবিক। আর আমার তার জন্য কোনো রিগ্রেটও নেই যে আমার সোশ্যাল লাইফ ছিল না, কারণ আমি জানি যে এটা যদি আমি স্যাক্রিফাইস না করি তাহলে আমার এদিকে চলবে না।
1: সুইমিংয়ে সাঁতারের ট্রেনিংয়ের পাশাপাশি ফিটনেস এবং ডায়েটের ওপর কতটা জোর দিতে হয়?
2: যেখানে মিলি সেকেন্ডসে ডিসাইড হচ্ছে, লাইক ফ্র্যাকশনস অফ মিলি সেকেন্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সব কিছু ডিসাইড হচ্ছে, দিনের পর দিন ন্যাশনাল রেকর্ড হচ্ছে সব মিলি সেকেন্ডসে। সেখানে আমি যদি শুধু সুইমিং নিয়ে পড়ে থাকি বা আমি যদি তার পাশাপাশি আমার ফিটনেস আমার ডায়েট এসব ইম্প্রুভ না করি তাহলে নিজেকে ইম্প্রুভ করা খুবই হার্ড। আর আমার যত বেশি স্ট্রেংথ থাকবে আমার ততটা আমি এফোর্ট দিতে পারবো জলে, আর সেই সঙ্গে সঙ্গেই আমার ডায়েট যত বেশি ভালো হবে তত আমার এন্ডিউরেন্স পাওয়ার বাড়বে জলে, আমার প্রোটিন ইনটেক বাড়বে, আর আমার ক্যালোরিজ যদি ইনটেক ভালো হয় তাহলে আমার বডি আমি লাইট ফিল করব যখন আমি জলে থাকবো, আমি আমার ফুল এফোর্টটা দিতে পারবো। তাই আমি মনে করি যে শুধু জলে প্র্যাকটিস না, তার সাথে ফিটনেস আর ডায়েট খুবই ইম্পর্টেন্ট, সেটা যে কোনো স্পোর্টসই হোক না কেন। আমি সুইমিং করি প্রায় 12 বছর ধরে, আর যদি প্রফেশনালি বলি তাহলে আমার অলমোস্ট 10 ইয়ার্স হয়ে গেছে যে আমি সুইমিং করছি। আর তো আমি এক একটা লেভেল পার করে প্রথমে ডিস্ট্রিক্ট, স্টেট, করে এখন যে আমি ন্যাশনাল লেভেলে একটা এক্সপিরিয়েন্স সুইমার হয়েছি,

তো এতদিনে আমি একটা জিনিস তো খুব ক্লিয়ারলি বুঝে গেছি যে শুধু জলে প্র্যাকটিস করলে বা শুধু সুইমিং করলে এত ফাস্ট মুভিং ওয়ার্ল্ডে যেখানে কম্পিটিশন এত হাই, সেখানে আমার যদি ফিটনেস না থাকে, আমার যদি প্রপার ডায়েট না থাকে, আমার যদি এন্ডিউরেন্স না থাকে, তাহলে শুধু সুইমিং করে, বা এটা শুধু সুইমিং কেন, এটা অন্য

0: না করি তাহলে সার্ভাইভ করা খুবই মুশকিল।
1: একদিকে পড়াশোনা আর একদিকে সাঁতার, দুটোকে সামঞ্জস্য রেখে এগিয়ে চলা কতটা কঠিন বলে মনে হয়?
0: আমি একজন স্টুডেন্ট অ্যাথলিট, তো আমার কলেজের সাথে সাথে খেলাধুলা দুটোই আমাকে একসাথে চালাতে লাগে। এবার এটার জন্য কিছু তো এফেক্ট পড়বেই, এটা কখনোই পসিবল না যে আমি সব কিছুতেই ভালো হবো, হবে সব কিছুতেই আমি ভালো রেজাল্ট পাবো। কারণ আমি যেখানে যতটা টাইম দিব আমি ইন রিটার্ন অতটাই ভ্যালু পাবো সেখানে থেকে। এবার ওটা আমার উপর ডিপেন্ড করে যে আমার টাইম ম্যানেজমেন্ট কতটা ভালো, বা আমি কীভাবে ডিসাইড করছি যে আমি এখন যদি পড়াশোনার উপরে ফোকাস করি তাহলে সেটা আমার জন্য বেটার হবে, নাকি এখন আমি সুইমিংয়ের উপর ফোকাস করলে ওটা আমার জন্য বেশি বেটার। তো এটা এখন অভ্যাস হয়ে গেছে করতে করতে, কিন্তু একদমই সহজ নয়। আর এটা পুরোপুরি ডিপেন্ড করে ইন্ডিভিজুয়ালের উপর যে আমি কতটা প্রেশার নিতে পারছি।
1: বেশ, এবার একটা প্রশ্ন করি, যদি আপনি সাঁতার না শিখতেন বা সাঁতার জগতে না আসতেন তাহলে অন্য কোন দিকে যাওয়ার সম্ভাবনা থাকতো?
0: এটা আমি কখনোই ভাবিনি সেভাবে যে যদি আমি সাঁতার না করতাম তাহলে কি বেছে নিতাম। সবাই জানে যে সাঁতার একটা সিজনাল স্পোর্টস, তো আমি ছোটোবেলা থেকেই প্রত্যেকটা সিজনে যখন উইন্টারে সুইমিং বন্ধ থাকতো আমি তখন নতুন নতুন কোনো একটা স্পোর্টস ট্রাই করেছি। আমি অ্যাথলেটিক্সও জয়েন করেছি, আমি ব্যাডমিন্টনও খেলেছি, আমি চেসও খেলছি, তারপরে এমনকি আমি ভলিবলও শিখেছি। তো আমার কাছে যা যা অপশানস অ্যাভেলেবেল ছিল জলপাইগুড়ির মধ্যে আমার সব কিছু অলমোস্ট ট্রাই করা হয়ে গেছে। তো এর মধ্যে আমার ভালো লাগতো ব্যাডমিন্টন খেলতে, আর আমি অ্যাকচুয়ালি লেফটি, তো ওটার জন্য অনেকেই বলেছিল, লাইক আমার ব্যাডমিন্টনের যারা কোচেস ছিল ওরাও আমাকে বলেছিল যে আমি অনেক প্রায়োরিটিও পাবো, আর আমার ওদেরও আমার খেলা ভালো লেগেছিল। তো কিন্তু তারপরে আমি সেই বছরই, মানে আমি ক্লাস ফাইভে ব্যাডমিন্টন খেলার জন্য ভর্তি হয়েছিলাম, আর ফাইভে আমি ফার্স্ট চান্স পাই স্টেট খেলার জন্য সুইমিংয়ে। তো তখন স্বাভাবিকভাবে আমি ব্যাডমিন্টন ছেড়ে দিই সুইমিং করার জন্য। এবার তারপর আবার নেক্সট ইয়ার যখন আমি উইন্টারে আবার যাই তখন আমিও ফিল করতে পারি যে আমি হয়তো সেই উৎসাহটা নিয়ে খেলছি না যেটা আমি আগের বছর নতুন শেখার সময় খেলেছিলাম। কারণ তখন থেকে আমার সুইমিংয়ের ওরকম স্টেট খেলা, জলপাইগুড়িকে রিপ্রেজেন্ট করা, এক একটা লেভেলে আমি খেলছিলাম। তো আমার কমপ্লিট ফোকাস সেই তখন থেকে সুইমিংয়ের উপরে চলে গেছে। তো তারপরে আমি কখনো অন্য কোনো স্পোর্টসকে ওরকম সিরিয়াসলি খেলার বা সেটাকে নিয়ে ফিউচার দেখিনি। তবে আমি যদি এখন চান্স পাই বা আমার লাইফে যদি সুইমিং না থাকতো তাহলে হয়তো আমি ব্যাডমিন্টন খেলতাম।
1: দারুণ দারুণ, মানে সাঁতারের পাশাপাশি যে অন্য ক্রীড়া জগতেও এতটা ভালো বিচরণ করার জায়গা ছিল সেটা ভেবে খুব গর্বিত বোধ হচ্ছে আমাদের। আমাদের শেষ করতে হবে অনুষ্ঠান, এত বছর ধরে আপনি সুইমিং করছেন, সাঁতার জগতে রয়েছেন, এরকম বহু জুনিয়ররা আপনার কাছ থেকে নিশ্চয়ই পরামর্শ নেন, অনেক খুদে সাঁতারুরাও আপনার কাছ থেকে পরামর্শ চায়, তো সেক্ষেত্রে আপনি কীরকম পরামর্শ দেন তাদেরকে?
0: এই সিচুয়েশনটা আমার জন্য একটু কমন বলতে গেলে, কারণ আমি এত বছর ধরে সুইমিং করে আসছি, আমি এখন যে লেভেলে সুইমিং করি আর আমি সিনিয়র গ্রুপে খেলি। তো এখন যারা নতুন প্রথম যারা কম্পিটিটিভ সুইমিংয়ে নামছে বা যারা এখন নতুন সুইমিং শিখছে, তো এরকম প্রচুর সিচুয়েশান আছে যে তারা আমাকে কনসাল্ট করে বা আমাকে জিজ্ঞেস করে প্র্যাকটিসের আগে পরে যে কোনটা করলে ভালো হবে বা কীভাবে তারা ইম্প্রুভ করতে পারে। এটা আমার জন্য একটা খুবই প্রাউড মোমেন্ট যে আমি যেই স্পোর্টসটাকে এত ভালোবাসি, মানে অনেকেই আমাকে ওইভাবে দেখে যে তারা আমাকে বিশ্বাস করতে পারে যে আমি তাদেরকে ঠিক গাইড করব। তারা আমাকে জিজ্ঞেস করে বা আমার থেকে

0: সাজেশন দেয় যে কোনটা করলে তাদের জন্য বেটার হবে। তো এটা আমার জন্য খুবই বড় একটা অ্যাচিভমেন্ট।
1: সবশেষে একটাই প্রশ্ন করব, যারা সুইমার হতে চায়, ফিন সুইমিং শিখতে চায়, আপনার মতো যারা এই রকম অ্যাচিভমেন্ট পেতে চায়, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন।
0: আর তাদের জন্য আমার একটাই মেসেজ যে তারা যেটাই করুক, সুইমিং হোক বা অন্য কোনো স্পোর্টস হোক, বা ধরো তাদের লাইফের পড়াশোনা হোক বা কোনো চাকরি বা কোনো কিছু, যে কোনো জিনিস হোক, তারা যাতে সেটা পিওর ইন্টেন্ট নিয়ে করে, আর সেটার সাথে তারা যাতে ডিসিপ্লিন আর কনসিস্টেন্সির সাথে কাজটা করে, তাহলে দেখবে তুমি যেটাই চাবে ওই লং টার্ম এফোর্টটা যদি দিতে পারো কোনো ডিস্ট্রাকশন ছাড়া, তাহলে সাকসেস নিশ্চয়ই পাবে আর রেজাল্টসও দেখতে পাবে। কিছুদিন এফোর্টটা দাও, তারপর নিজেই তোমরা ফিল করতে পারবে যে ওটার রেজাল্টস কি আসছে না আসছে।
1: খুব খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। এভাবেই এগিয়ে চলুন আর আপনার সাঁতার জীবন আরও উন্নত হোক এই কামনা করি। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অনুষ্কা দত্ত, যিনি সদ্য পুনেতে অনুষ্ঠিত ন্যাশনাল ফিন সুইমিং চ্যাম্পিয়নশিপে 2টি পদক জিতেছেন। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনা রক্তিম বরণ ময়রা, প্রযোজনা হর্ষ পাণ্ডে। শুনে নেব বিস্তারিত খবর। ফিফা র্যাঙ্কিংয়ে ভারত এবং ব্রাজিলের মধ্যেকার 133 ধাপের ব্যবধান ম্যাচের আগে উপেক্ষা করা অসম্ভব ছিল, তবুও খালিদ জামিলের দল কেবল পিছু হটে ব্রাজিলকে দেখে সময় কাটায়নি। মিডফিল্ডে পাসিং জোনগুলো বন্ধ করার চেষ্টা করা হয়েছিল এবং বল দখলে এলেই বারবার মনবীর সিং ও রায়ান উইলিয়ামসের দিকে তাকিয়েছিল। প্রথম দিকের সময় প্রায় 51,000 দর্শকের ভিড় উদযাপনের অনেক সুযোগ পেয়েছিল, বিশেষ করে যখন রায়ান উইলিয়ামস এবং মনবীর সিং ব্রাজিলের অর্ধের দিকে বল নিয়ে দৌড়ানো শুরু করেছিলেন। অবশেষে 28তম মিনিটে ডেডলক ভাঙে এবং এটি এসেছিল এস্তেভাওয়ের এক ব্যক্তিগত প্রতিভার মাধ্যমে। ভারত তাৎক্ষণিকভাবে হাল ছেড়ে দেয়নি, তবে ব্রাজিল বিপজ্জনক এলাকায় বেশি বল দেখতে শুরু করে। এরপর পেদ্রো একটি শক্তিশালী হেডার দিয়ে পোস্টে বল লাগান, যা ভারতকে আরেকটি সতর্কবার্তা দেয় যে তাদের প্রতিরোধ ভাঙতে শুরু করেছে। 6 মিনিট পর একটি চমৎকার কম্বিনেশন প্লের মাধ্যমে দ্বিতীয় গোলটি আসে। এস্তেভাও পেদ্রোকে আনোয়ার আলীর পাস দিয়ে দৌড়াতে দেখেন এবং ডিফেন্স চিড়ে দেওয়া পাস বাড়ান, যার ফলে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড সংকীর্ণ কোণ থেকে শট নিতে সক্ষম হন। কিছু উজ্জ্বল মুহূর্ত তখনও ছিল, যদিও ভারতের দখলদারি বেশি সময় ব্রাজিলের রক্ষণভাগের ভেতরেই সীমাবদ্ধ ছিল। ব্রাজিল আরও বেশি কিছু চেয়েছিল এবং ইনজুরি টাইমে তারা তা পেয়ে যায়। স্যামুয়েল লিনো বক্সের ধারে চারপাশে জায়গা দিয়ে ড্রিবল করে ভেতরে ঢুকে পড়েন এবং কাছের পোস্টের দিকে নিচু শট নেওয়ার আগে ফাঁকা জায়গা তৈরি করে নেন। শটটি এতটাই গতিতে নেওয়া হয়েছিল যে তা গোলপ্রীতের হাত ভেদ করে জালে জড়িয়ে যায়, যা অতিরিক্ত সময়ের 5ম মিনিটে ঘটে। লিনো তার দ্বিতীয় গোলটি করেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই ব্রাজিলের শেষ গোলটি আসে। প্রথমার্ধ জুড়ে সত্যিকারের লড়াই করা একটি ভারতীয় দলের জন্য এই ফলাফলটি কঠোর ছিল, তবে এটি জামিলের দলের এই আন্তর্জাতিক উইন্ডো থেকে যে ধরনের অভিজ্ঞতার প্রয়োজন ছিল ঠিক তা সরবরাহ করেছে। অবশেষে ফিরে এসেছে ইন্ডিয়ান সুপার লিগের নতুন মরশুম। গত মরশুমটি নানা অনিশ্চয়তায় ঘিরে থাকায় একটি সংক্ষিপ্ত ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল, তবে আসন্ন মরশুমে পুরনো ফরম্যাটটি ফিরে আসছে, যেখানে দলগুলো ISL কাপ এবং লিগ উইনার্স শিল্ডের জন্য লড়াই করবে। এবার প্রতিযোগিতাটি একটি সম্পূর্ণ হোম অ্যান্ড অ্যাওয়ে লিগ পর্ব এবং প্লে অফের পুনঃপ্রবর্তনের মাধ্যমে ফিরে আসছে। কেরালা ব্লাস্টার্সের নতুন মালিকানা এসেছে জামশেদপুর FC থেকে চার্চিল ব্রাদার্সে। ক্লাব লাইসেন্সের এক ঐতিহাসিক পরিবর্তন ঘটেছে। আজ 4টি দলের লড়াইয়ের মধ্যে দিয়ে ISL-এর নতুন মরশুম শুরু হল। এই মরশুমে মোট 163টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ISL জয়ের ঠিক পরেই অস্কার ব্রুজো ইস্টবেঙ্গলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। আন্তোনিও লোপেজ হাবাসকে করা হয়েছে দলের হেড স্যার। পানাজিওটিস টিলম পেরিসের অধীনে মোহনবাগানকে দ্রুত তাদের রক্ষণ ও দলের ঘাটতি পুষিয়ে নিতে হবে। বেঙ্গালুরু FC-র রয়েছে শক্তিশালী এক ভারতীয় ভিত্তি। রায়ান উইলিয়ামসের অন্তর্ভুক্তি ক্লাবকে।

বিদেশিদের পেছনে বুদ্ধিমানের সঙ্গে বিনিয়োগ করার সুযোগ কত করে দিয়েছেন। নর্থ ইস্ট ইউনাইটেডের জুয়ান পেদ্রো বেনালি, আলাউদ্দিন আজারায় প্রত্যাবর্তনে তিনি এবার ফেভারিটদের শক্ত হাতে টেক্কা দিতে পারবেন বলে আশা করছেন। কেরালা ব্লাস্টার্সের নতুন বিনিয়োগকারী হয়তো দলটির সাফল্যহীন হতাশ সমর্থকদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেন। চেন্নাই এফসি গত 6টি মরশুমের মধ্যে মাত্র একবার প্লে অফে উঠতে পেরেছিল এবং গত মরশুমে ক্লিফোর্ড মিরান্ডার অধীনে তারা 13তম স্থানে শেষ করেছিল। তবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ক্লাবটি কোচকে বহু বছরের চুক্তি এবং মিডফিল্ডার মাদি তালাত সহ বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় এনে দিয়ে সমর্থন জুগিয়েছে। সুগঠিত দল নিয়ে দিল্লি এফসি, পাঞ্জাব এফসি এবং ওড়িশা এফসিও প্লে অফে দৌড়কে অত্যন্ত রোমাঞ্চকর করে তুলতে পারে। ভারতীয় ফুটবলের আরেক ঐতিহ্যবাহী ক্লাব চার্চিল ব্রাদার্স প্রথমবারের মতো আইএসএল এ পা রাখছে। নানা অনিশ্চয়তার মেঘ কেটে যাওয়ার পর এখন পর্দা উঠছে এক ঝাঁক রোমাঞ্চকর উপকথার। তবে এবার সময় এসেছে দলগুলোর মাঠে নেমে প্রমাণ করার যে তারাই সেরা। ঘড়ির কাঁটা বলছে এক্সট্রা টাইমের সময় এখন শেষ। এতক্ষণ সঙ্গে ছিলাম অঙ্কুর কুণ্ডু। কেমন লাগছে এক্সট্রা টাইম জানাতে ভুলবেন না। জানাতে পারেন aircolkatasports@gmail.com এ ইমেল করে।

0: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 আকাশবাণীর পুজোর গান।
1: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজি ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10 থেকে 15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10 থেকে 26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
1: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় সৌরভ দত্ত।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সৌরভ দত্তের কণ্ঠে আকাশবাণী কলকাতা। শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুনবেন গীত, পরিবেশনায় অনুসুয়া মুখোপাধ্যায়।

0: শুনলেন গীত পরিবেশনায় অনুসূয়া মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
2: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
2: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
2: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
4: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্সে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
3: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
4: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
3: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে অনুষ্ঠান মুখোমুখি।
5: আজ আপনারা শুনবেন আকাশবাণী তথা বেতার সম্প্রচারের কিংবদন্তি পুরুষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের একটি সাক্ষাৎকার নিয়েছেন প্রদীপ মিত্র।
6: আজ আমরা যাকে পেয়েছি তিনি আমাদের সবার প্রিয় বীরেন্দা, অর্থাৎ বীরেন্দ্রকৃষ্ণ। সেই বীরেন্দার কাছ থেকে আমরা অনেক কিছুই জানতে চাই, বিশেষ করে সেই অতীত দিনের কথা। তাই বীরেন্দার কাছ থেকে আজকে প্রথমেই আমি জানতে চাইছি, বীরেন্দা আপনি বলুন যে সেই রেডিও যখন শুরু হলো সেই প্রথম দিনের কিছু কথা বলুন না, যেটা আপনার স্মৃতিপটে এখন ভাসছে।
7: প্রথম দিনে কেউ তো জানতো না কী করে রেডিও তৈরি হয়, কী করে রেডিওর অনুষ্ঠান করতে হয়। আমরা প্রত্যেকটা নিজেদের অভিজ্ঞতা সঞ্জাত যে সমস্ত বুদ্ধি বৃত্তি আমাদের ছিল সেই সময় সেইগুলো খাটিয়ে খাটিয়ে তৈরি করেছি। আর আজকাল তোমাদের যেমন মাইক্রোফোনে কথা হচ্ছে, কত সহজে আপনার দি থেমে যাচ্ছে, তোমরা রেকর্ড করছো, আমাদের কিচ্ছু ছিল না। আর সেই যুগে মাইক্রোফোনে একটু বেশি জোরে কথা কইলে মাইক্রোফোনে যেমন মনে করো ইলেকট্রিক

0: এর কানেকশনটা কেটে যায়, টক করে কেটে যেত
1: আচ্ছা,
0: হঠাৎ, এইরকম ধরনের ছিল। সেই জন্য খুব সাবধানে মাইক্রোফোনের সামনে অভিনয় টভিনয়গুলো করতে হতো। এমনকি তবলা খুব জোর বাজিয়েছে, সঙ্গে সঙ্গে মাইক্রোফোনটি বন্ধ হয়ে যেত।
1: আচ্ছা,
0: সেইটে করতে করতে কত রকম ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে এইটে ঠিক হলো। তারপর কি করে প্রোগ্রাম করা যায় সেটার একটা ভাবনা ছিল, কারণ তখনকার দিনে অনেক লোকে বেতারেতে ঠিক মতো অনুষ্ঠান করতে পারত না, করতে পারত না, অনেকে ভয় খেয়ে যেত। লাল আলো জ্বললে অনেক গায়ক কথা বলতে পারত না, বক্তারাও কথা বলতে পারত না, তাদের অবিরত হাত নেড়ে নেড়ে জানাতে হতো যে এইবার আরম্ভ হোক, আরম্ভ হোক। কথা তো বলতে পারা যায় না, তা না হলে সুইচ আবার বন্ধ করে দিত, হাতেই আমাদের কাছে সুইচ থাকতো, সেটা বন্ধ করে চুপচাপ। এই রকম অবস্থায় সকলকে শিখিয়ে বলে নার্ভাসনেস কাটিয়ে এই সকলে শুনছে যেই ভাবলে, মনের মধ্যে মানসিকতা এমন থাকছে এই আমায় সবাই গালাগাল দিচ্ছে বুঝি।
1: আচ্ছা,
0: এই ভাবটা এলেই অনেক বক্তা বক্তৃতাই করতে পারতেন না, অনেক লোক অভিনয় করতে পারতেন না, মাইক্রোফোনের সামনে এসেই মুশকিলে পড়ে যেতেন। কি বলবো, সমস্ত সামনে লেখা রয়েছে তবু সব ঝাপসা হয়ে যাচ্ছে,
1: বলতে পারছেন?
0: এইরকম অবস্থা। আর মেয়েরা তো বিশেষ গান গাইতেন না, যারা প্রফেশনাল আর্টিস্ট তারা ঠিকই যেতেন। আর তখনকার দিনে নেপেন মজুমদার মশাই ছিলেন, রাইচাঁদ বড়াল ছিলেন, আমরা কয়েকজন ছিলাম, তো সকলে মিলে এইটাকে দাঁড় করিয়েছি খুব চেষ্টা করেছি। 1927 সালে আমরা প্রথম এসেছিলাম,
1: যখন শুরু হলো,
0: যখন শুরু হলো তখন থেকে, এবং তখন তো কোম্পানির আমল, কোম্পানি এটা তৈরি করেছিল, ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি, সে তৈরি করেছিল বোম্বাইতে আর কলকাতায়। বোম্বাই তারা চালাতো, আমরা চালাতাম কলকাতায়। অবশ্য একটাই অর্গানাইজেশন ছিল, তারপরে এটাকে আমরা সরকারের হাতে তুলে দিই অনেক কায়দা কানুন করে, তো সে বিরাট ইতিহাস। সে কথা
1: কিছু কথা শুনলাম, যখন প্রথম হলো বেতার শুরু হলো আমাদের দেশে, তখন কিভাবে আপনারা এটাকে গড়ে তুললেন। আচ্ছা, এবারে আমি যেটা জানতে চাইছি যে আমাদের আজকে এই যে যুববাণী যেটা আজকে প্রচারিত হচ্ছে, সেটা তো 1970 সালে এটা হয়েছে, এবং তারপর তো পর থেকেই অনেক তরুণ যুবক এই যুববাণীর মধ্যে দিয়ে তাদের নিজেদের গড়ে তোলবার চেষ্টা করেছে বা করেছে। তো এখন আপনার কাছ থেকে আমি যেটা জানতে চাইছি যে এই যে যুববাণীতে বিভিন্ন অনুষ্ঠান হয়, তো এর সম্বন্ধে আপনার কি বক্তব্য যে এই অনুষ্ঠানগুলো কিভাবে হওয়া উচিত, বা তরুণরা কিভাবে আরো অনুপ্রাণিত হতে পারে সেই ধরনের অনুষ্ঠান করা উচিত, আপনি একটু এই ব্যাপারে বলুন না।
0: আমি বলছি যুব সমাজের জন্য, আমরাও দেখো তখন কলেজ ব্রডকাস্ট, স্কুল ব্রডকাস্ট এই সমস্ত করেছিলাম। শুধু তাই নয়, একটা সময় ছিল অন্তত 3 বছর, আমার মনে পড়ে 3 বছর সমস্ত কলেজ স্টুডেন্টসদের, তাদের আমরা আহ্বান করতাম যে তোমরা গ্রুপ থিয়েটার যদি করো, তোমাদের 30 মিনিট কি 45 মিনিট আমরা সময় দিচ্ছি, তোমাদের একটা কম্পিটিশান হোক। সেটা শুধু এখানে হতো না, সারা ভারতবর্ষে সব স্টেশন থেকেই এটা হতো। সেটা খুব মনেতে একটা উদ্দীপনা জাগাতো, কারণ দেখো যুব সমাজের প্রত্যেকের একটা বাসনা হচ্ছে তারা সাংস্কৃতিক জীবনে উন্নত হবে, এবং সাংস্কৃতিক জীবন থেকে তাদের জীবনের দৃষ্টিও আরও প্রসারিত হবে। তোমরা এই যে যুববাণী সৃষ্টি করেছো, এটা তো খুবই মহৎ উদ্দেশ্য বলে আমি মনে করি। কারণ যুবকদের কি হয়েছে জানো, যুবকরা কোথাও একটা দাঁড়াবার জায়গা পাচ্ছে না। প্রত্যেক জায়গায় তোমরা কিছু নাও, তোমরা কিছু নাও, আমি জীবনে কখনো বলিনি। আমার কাছে এসে যখন দাঁড়িয়েছিলেন কয়েকটি কলেজের ছোকরা, প্রেসিডেন্সি কলেজের, আমি বললাম কী ব্যাপার, না এই আমরা করতে চাই, আমরা কোথাও জায়গা পাচ্ছি না। আমি বলে এখানে জায়গা হবে। তারপর তারা গান বাজনা এবং অভিনয় সব কিছু করতে আরম্ভ করলেন, এবং আমি তাদের খুব উৎসাহ দিতাম, সে কথাটা ওরা এখনও মনে রেখেছেন। এইটাই একটা আশ্চর্য কথা, কারণ সেদিন কোনো একটা সভায় বলছিলেন যে আমাদের অ্যাক্সিসটা বীরেন্দা দিয়ে দিয়েছিলেন যে তোমরা করো, এমনকি নাটক তারা লিখেছে। আমি তোমরা নিজেরা নাটক লেখো, তারা সব লিখত এবং আমি কেটে কুটে তাকে

0: ঠিকঠাক করে দিয়ে বেতারের উপযোগী করে করে দিতাম। তারা সেই জন্য খুব খুশি, আমার নিজেদের নাটক নিজেরা করো এবং এর মধ্যে যে বক্তব্যটা তোমাদের আছে সেইটা বলবার চেষ্টা করো, এই এইগুলো তোমাদের ডিফেক্টস, এই এইগুলো করতে করতে তারা তো এখন সাহিত্যিক হিসেবেও যথেষ্ট নাম পেয়েছে এবং অনেক ছেলে ভালো হয়েছে।
1: স্বপ্নগুলো এখন আমি বুঝতে পারছি এখন অনেকটা সফল হয়েছে, কারণ আমাদের এই যুববাণীতে প্রত্যেক দিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে এবং বিভিন্ন রকম অনুষ্ঠান এই যুববাণীর ছেলেমেয়েরা করছে,
0: খুব ভালো।
1: তো এখন আমি যেটা জানতে চাইছি আপনার কাছ থেকে, যেটা আমাদের পক্ষে বিশেষ প্রয়োজনীয়, যে আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি কিন্তু রেডিওতে অনুষ্ঠান করতে গেলে কিভাবে করতে হয় সে ধরনের তো কোনো বই নেই, তো তাদেরকে আমরা কিভাবে শেখাতে পারি যে এইভাবে রেডিওতে অনুষ্ঠান করতে হয় বা এইভাবে ধরুন একটা কথিকায়, কথিকা বলতে গেলে কি করা উচিত, কিভাবে করা উচিত, এগুলো তাদের কিভাবে শেখানো যায়?
0: আমার মনে হয় শুধু তো বই পড়িয়ে কিছু হবে না, এটা প্র্যাকটিক্যাল যদি জ্ঞান তাদের না থাকে, তাদের নিয়ে তাদের বসাতে হবে তাদের মধ্যে যে সমস্ত ছেলেগুলির মধ্যে সত্যকারের সেই সাংস্কৃতিক একটা চেতনা আছে, শুধু অপরের ভঙ্গি অনুকরণ করে চললেই তো সাংস্কৃতিক চেতনা হয় না, নিজের ভেতর থেকে যদি না বেরোয় তাহলে হবে না। এবং প্রত্যেকের আকাঙ্ক্ষা যে আমি খুব বড় হব, আকাঙ্ক্ষা বড় হওয়া খুব ভালো কথা, কিন্তু আকাঙ্ক্ষা অত বড় করলে গোড়া থেকে গোড়াতেই চায় একবারে সকলের প্রধান হব, সকলের প্রধান ওভাবে হওয়া যায় না, ধীরে ধীরে উঠতে হয়, তাকে বিশ্লেষণাত্মক শক্তি দিয়ে সব কিছু বুঝতে হয় তবে সে উঠতে পারবে, কোনটা কথিকা কোনটা এইসব ফিচার কোনটা নাটক এগুলো বুঝতে হবে। আচ্ছা বড়রা কীভাবে নাটক করে, তাদের নাটকটা কেন ভালো লাগে না, নাটকের দোষগুণ কী, এ সমস্ত বিচার করতে হবে, কিছু পড়তে হবে, বিদেশি সাহিত্য এখানকার সাহিত্য কিছু পড়তে হবে, তা পড়লেও হবে না, তার সৃজনী শক্তি আছে কি না, সে দেখে দেখে করে দিলে একটা এই রকম করলেই নাটক হয়ে যায়, এর কথা ওর কথা ওর কথা ওর কথা, কিন্তু নাটক আর এগোচ্ছে না, এক জায়গায় সে হয়তো দাঁড়িয়ে আছে, নাটককে এগোতে দিতে হবে, কোনো রিপিটেশন হবে না, কোথাও রিপিট করবে না, সে রিপিট করলে সব বোনাস, একই কথা বারবার বলছে, একই গ্রুপেতে বারবার।
1: এই প্রসঙ্গে আমি একটা প্রশ্ন করছি বৃন্দা, যেটা আমরা দেখি যে নাটকের ব্যাপারে বিশেষ করে বিষয়বস্তু নির্বাচনে তরুণদের মধ্যে একটা স্বভাবতই কেমন যেন একটা ভাবনা দেখা যায়, তারা ঠিক বিষয়বস্তুটা নির্বাচন করতে পারে না যে কি বিষয়ের উপর নাটকটা লিখব, এরপরে তারা অনেক সময় ঠিক করতে পারে না যে ডায়লগগুলো কত বড় হবে বা নাটকটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, আপনি যেটা বলছেন তো এই ব্যাপারগুলো তারা যাতে মানে ভালোভাবে করতে পারে সে সম্বন্ধে আপনি কিছু আলো দিতে পারেন?
0: হ্যাঁ, একটা কথা হচ্ছে প্রথমে আজকে তাদের পড়া উচিত যে এই যে আজকাল একাঙ্ক নাটক হচ্ছে ওই নিয়ে আরম্ভ করা তাদের উচিত, বড় বড় নাটক আরম্ভ করবার দরকার নেই, একটা কোনো সমস্যা এই সেই সমস্যার বাধাটা কোথায়, এবং বাধা যতক্ষণ না কনফ্লিক্ট হচ্ছে ততক্ষণ ড্রামা হয় না, একটা ড্রামা সংঘর্ষ না হলে ড্রামা হয় না, শুধু মিয়ার স্টেটমেন্ট অফ ফ্যাক্টস কতগুলো ঘটনা আমি বিবৃতি দিয়ে যাচ্ছি সেটার লোকে ভাল লাগে না, ধরে এক কথা এ করে সে তো এগোচ্ছে না। আমি সামান্যভাবে আমি তোমায় বলি, ধরো তোমার সঙ্গে একটা লোক কথা কইছে, এই বৈষয়িক কথা কথা কইতে কইতে একটা লোক এসে দুটো রিভলভার নিয়ে দাঁড়ালো, এ কি তোমাদের সেই দিন মাইনে পেয়েছ, সেই করতে করতে এবং বাড়িতে বলে এসেছো এই এই করবো, তোমার হয়তো বোনের বিয়ে আছে কি তোমার একটা বাড়িতে রোগী আছে এ করে, কিন্তু তার জীবনটাকে কিভাবে সে ব্যর্থ করে দিলে, সে কিভাবে তাকে আটকাতে গেল, এই যে সমস্যা সব আছে নানা রকম ছোটো ছোটো, একটা গরিব লোক সে রাতারাতি কীরকমভাবে বড় লোক হয়ে গিয়ে তার সমস্ত চরিত্রটার বদলে গেল সেটাও দেখাতে হবে, আবার যে লোক খুব বড় সে বড়র কীরকমভাবে পতন হয়ে গেল এই এই ভুলে, এই সংঘাতগুলো জীবনে অবিরত ঘটছে, অবিরত সেইগুলো ঘটে যাচ্ছে, সেইগুলোকে দেখতে হবে, জীবনকে চিনতে হবে, ভাবতে হবে, তাহলেই গ্র্যান্ড ড্রামা বলবে বাহ ফার্স্ট ক্লাস ড্রামাটা করেছে। আচ্ছা একটা ঘটনা নিয়েও হয়,
1: আচ্ছা এই ড্রামার ফিচারের মধ্যে তফাৎটা কি?
0: ফিচার হচ্ছে কি জানো, ফিচার ঠিক ড্রামা হবে না, ফিচার দিচ্ছে ইনফরমেশন দিয়ে।

0: যাচ্ছে, সে নানা রকম বলেই যাচ্ছে যে এই ধরো একটা তোমার বাউলদের মেলা হচ্ছে কোথাও। আচ্ছা, বাউলদের যে মেলা হচ্ছে তোমায় একবার সেখানে যেতে হবে, দু চারজনের বাউলের ভালো ভালো বাউল যারা গাইছে তাদের নিতে হবে, তাদের সঙ্গে আপনি কদিন বাউল শিখছেন নানা রকম ইন্টারভিউ করতে হবে, খানিকটা তাদের কথা বলাতে হবে, তারপর তোমার খানিকটা মন্তব্য দিতে হবে, তারপর তোমার খানিকটা, এটা হলো ফিচার। একটা কারখানায় গিয়ে কি করে সব কল চলছে, তার থেকে কি সব বেরিয়ে আসছে, সেইটাকে কিন্তু ইন্টারেস্টিং শুধু ন্যারেট করলে হবে না, লোককে তার মধ্যে এমন ডুবিয়ে দিতে হবে সে লোকটা ইন্টারেস্টেড হবে সঙ্গে সঙ্গে, তাই নাকি? এরকম হচ্ছে
1: এবং সেই সঙ্গে সেই ইনফরমেশনও পেয়ে যাবে,
0: ইনফরমেশন সেটাও দেবার কায়দা। আজকাল অনেক ফিচার হয় দেখা যায়, কি হয় জানো, শুধু স্টেটমেন্ট, এই একটা মেশিন আমার সামনে রয়েছে, এ এত গজ কাপড় তৈরি করে, তারপরে এই কাপড়টা ওই জায়গায় যাচ্ছে, ওরকম করলে ভাল লাগে না লোকের,
1: ইন্টারেস্টিং
0: ইন্টারেস্টিং করো, সেটা হলো ফিচার। তার মধ্যে নাটকীয়তা নেই বটে, কিন্তু তোমার বলার কায়দায়, জিজ্ঞাসার কায়দায় সেইটা ইন্টারেস্টিং হয়ে যাবে।
1: আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা চলে আসছে যে কথিকা অনেক সময় এক একজন খুব ভালো লিখেছে কিন্তু বলার গুণে খুব খারাপ লাগে শুনতে।
0: বলাটা প্র্যাকটিস করতে হবে, যে লোক খুব ভালো লেখে সে লোক অনেক সময় ভালো বলতে পারে না, আবার যে লোক ভালো বলতে পারে সে আবার ভালো লিখতে পারে না। এখন সমস্তগুলো কোয়ালিটিস, সব গুণ সবার তো আর থাকে না, সেগুলো তো আয়ত্ত করতে হবে, আর কতকগুলো প্রতিভা এমন থাকে তাদের আয়ত্তটা এত দ্রুত হয়ে যায় যে তাড়াতাড়ি তোমাদের খুশি করতে পারে। তোমরা যেটা নিয়ে বলছো যে আমাদের একটু বিপদ হয় যে সকলেই ভাবে আমাদের প্রতি অবিচার হচ্ছে, কিন্তু প্রতিভাকে কতদিন তুমি প্রতিভার অবিচার করতে পারো, সে উঠবেই, সে উঠবেই, আমরা দেখেছি।
1: আবৃত্তি প্রসঙ্গে কিছু বলুন।
0: আবৃত্তি প্রসঙ্গে হচ্ছে দেখো, অর্ধেক লোকের উচ্চারণের দোষ রয়েছে, তারা এখনো ছন্দ বোঝে না, গদ্যেরও যে একটা ছন্দ আছে, কবিতার একটা ছন্দ আছে, সেগুলো তারা বোঝে না, এবং বোঝে না বলে তাদের আবৃত্তি শ্রুতি সুখকর হয় না। তারপর ধরো তার কণ্ঠস্বর অতি খারাপ, হয়তো অতি খারাপ, সে হয়তো প্রেমের কবিতা পড়ছে, সে তো প্রেম পালিয়ে যাবে দূর দূর করে সেখান থেকে, তাকে বলতে হবে না আপনার কণ্ঠস্বরই খারাপ, একটা ক্যাক ক্যাক ক্যাক ক্যাক ক্যাক শব্দ যদি হয় সে তো সম্বলে সে ব্যাপার,
1: ঠিক
0: বুঝতে পারলে না?
1: নিশ্চয়ই।
0: অতএব তাকে বিচার করতে হবে তার কণ্ঠস্বরের সাবলীলতা কীরকম আছে, সকলেই তো ভাবে আমি সবচেয়ে বড়, বড় বললে তো হবে না, আমি নিজেকে যদি মনে করি যে আমি সম্রাট অমুক, তুই তো হাসবে বলে এবার মাথাটা খারাপ হয়েছে বীরেন্দার, সম্রাট ফম্রাট করে বসে আছে, ব্যাপার ট্যাপার জড়িয়ে জব্বা জব্বা পরে সম্রাট হয়ে বসে, তা তো হবে না, আমি সত্য সম্রাট কি না সেটা তো দেখে
1: পরিণত
0: কাজে পরিণত করে তবে তো হব, তা তো হয় না, এই একটা খেদ থাকে। কিন্তু তোমরা যেটা বলছো এটা তো ব্যাপকভাবে আলোচনা করতে হয়, ছেলেদের বলতে হয় এই এইভাবে ভাই এগোতে হবে, তা নাহলে তো হয় না। প্রথমে আচ্ছা তুমি নাটক করছো, কত নাটক দেখেছো, আচ্ছা কি কি নাটক পড়েছো, স্বদেশী এবং বিদেশি, আচ্ছা আগেকার নাটকের সঙ্গে এ নাটকের তফাৎগুলো কি, কত পরিবর্তন ঘটে গেছে, আগে 5 ঘন্টার নাটক হতো আজকে 3 ঘন্টা 2.5 ঘন্টার বেশি কেউ নাটক শুনতে চায় না, সমস্ত টেকনিক বদলে গেছে। আমরা তো দেখছি, আমি তো 51 বছর ধরে দেখছি যে পুরনো টেকনিক অনেক বদলে গেছে, আবার পুরনো যেগুলো ক্লাসিক যা চিরকাল আনন্দ দেবে, সে যুগেও আমাদের যুগেও দিয়েছে, তোমাদের যুগেও দেবে, ভবিষ্যতেও দেবে, স্তব্ধ হয়ে সেগুলো শুনবে, সে ক্লাসিক আজকে ক্রমশ চলে যাচ্ছে, আজকে চলমান পৃথিবী এত দ্রুত এগিয়ে চলেছে সব পেছনে ফিরে ফেলে দিয়ে যাচ্ছে, কিন্তু আবার ঘুরে ঘুরে কতগুলো আসবেই, তখন বলে এও তো একটা নতুন ধরনের,
1: বা
0: এও নতুন ধরনের মনে হবে। কিন্তু এদের মধ্যে যাদের প্রতিভা থাকবে তারা আবার একটা দুর্দান্ত জিনিস সৃষ্টি করবে, পৃথিবীতে তো এক হয়ে কেউ দাঁড়িয়ে থাকে না, প্রতিভা তো কারোর পিতৃ সম্পত্তি নয়, আমরা যেভাবে গড়ে গেছি তোমরাও অপূর্বভাবে গড়ে দিতে পারো, কিন্তু অনেক ঘা খেতে হবে, কিন্তু ঘা খাওয়া একটু মুশকিল তোমাদের জন্যে, আজকাল এত দ্রুত চলেছে, তাড়াতাড়ি প্রতিভার পরিচয় না দিতে পারলে সব ফেলে দেয় তারা, আজকে দ্রুত বেগে চলেছে, কেউ কারোর দিকে দেখছে না, সেইখানে তোমাদের সমস্যাটা আমাদের থেকেও প্রবল, কারণ আমাদের অতটা তো ছিল না, কিন্তু এখন কম্পিটিশন যুগ।

0: কে আগে দ্রুত বেরিয়ে যেতে পারে, নয় কি?
1: সেটাই কম্পিটিশন চলেছে।
0: কম্পিটিশন
1: আচ্ছা
0: চলেছে।
1: আর একটা কথা, আমাদের এই যে প্রাত্যহিক জীবনে যেটাকে বলি হিউমার, সেটা তো একটা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। তো
0: নিশ্চয়
1: আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এই হিউমারের কিছুটা স্থান থাকা
0: নিশ্চয়
1: উচিত।
0: নিশ্চয় নিশ্চয়। হিউমার না হলে মানুষ চলতে পারে না। কথায় কথায় তোমরা ঠাট্টা ঠুট্টি করো, একটা লোক যখনই এলো তখন কত বন্ধুর

0: অপরকে ঠাট্টা না করলে, একটু না হাসতে পারলে মানুষ থাকতে পারে না। আমরা ঠাট্টা চুট্টি করেই চলি, কি বাড়িতে, কি বন্ধু সমাজে, কি রেস্তোরাঁয়, সর্বত্র। তাহলেই তো হিউমার চাই, হিউমার না হলে হবে না। কিন্তু হিউমার করতে গেলে যে লোক সার্কাসে ক্লাউন দেখায় সে সবচেয়ে ভালো ফিজিক্যাল ফিটস সব দেখাতে পারে, বা বুঝতে পারলে না, কিন্তু সে ক্লাউন সেজে থাকে। অনেক জ্ঞান তার জন্য অর্জন করতে হয়। আর চ্যাংড়ামো করলে তো অনেক কিছু হয়। রাস্তার ছেলেরা কত খারাপ খারাপ কথা বলে ভাবে।
1: আমরা কি কি রকমের হিউমারাস প্রোগ্রাম আমাদের অনুষ্ঠানে করতে পারি
0: নিজেদের জীবনে? আচ্ছা, জীবনে একটা না একটা মজা হয়েছে, তাতে বলে আচ্ছা আপনার জীবনে ভেবে দেখুন কোনটা খুব মজা দেখেছে, এইটার ওপর করুন যে এই লোকটা এইরকম ছিল, এইরকম দেখেছি, এই কাণ্ড হয়ে গেল। তার দৃষ্টিভঙ্গি চাই, দেখারও তো দৃষ্টিভঙ্গি চাই,
1: মানে দেখার মতো চোখ চাই।
0: হ্যাঁ, দেখার মতো যদি সেই চোখটি না থাকে, সে হিউমার একবারে জোর করে পেটে গোঁজা মেরে হাসে না, হাসে না করতে হয়। তা হাসবে না তো লোকে, তাতে বলে কি চ্যাংড়ামো হচ্ছে বলে দিয়ে চলে যাবে।
1: আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করছি যে বেতার কথিকায় বিশেষ করে মুশকিল হয় কি ওই ভাষা নিয়ে, অনেকে খুব বড় বড় ভাষা লিখে আনে, অনেক বম্বাস্টিং ওয়ার্ড ইউজ করে। মানে
0: আমি জীবনে যেমন এই বেতারে দেখো বলে যাচ্ছি বা বলেছি এ পর্যন্ত, ওই বড় ভাষাটি থেকে নমস্কার করে দূরে থেকেছি, কারণ লোকে সাধারণত বুঝতে পারবে না। তুমি আমি যেমন কথা করছি এইভাবে যদি কথা আমরা কইতে পারি, এইভাবে যদি লোকের বাড়িতে প্রবেশ করতে পারি, তারা ভাবে অত্যন্ত আপন লোক, আপনকার ঘরে এসেছে যেন। কিন্তু আজ সব বিরাট একটা প্রবন্ধ পড়ছে, একবারে সেই গদাই লস্করি চালে, হ্যাঁ একবারে বিরাট বিরাট, আর দেখ তো ওরা বুঝতে পারছো না, ভালো ভালো সংস্কৃত দিয়েছে, সে তো হবে না, এ হতে পারে না। কারণ তোমার ওই রকম বসে বসে প্রবন্ধ শুনতে চাও না, তুমি বেতারের শুনতে চাও তোমার কথা। তিনি যদি প্রবন্ধটি ছেড়ে শুধু এমনি বলে যান, এই এই ব্যাপার হয়েছে মশাই, এই এই ব্যাপার, ঠিক ঠিক টকিং, একবারে স্ট্রেট, বুঝতে পারলে, সেখানে বৈদগ্ধ দেখাবার
1: কোনো সুযোগ
0: নো না। বই পড়বো আমি, কিন্তু বইটা পড়ে তুমি এখানে বলো। তারপর নরেন বলিল, কি বলল করে করে দু নরেন বলিল, তুই খুব কি ব্যাপারটা বলিল বল দেখি, এই লোকের মনে ভাব
1: নিশ্চয়
0: নয় কি, তবে এমনি কথা বলবার সে
1: মানে বেতার কথিকার ভাষা হবে খুব প্রাঞ্জল,
0: প্রাঞ্জল হবে, কথা নিশ্চয় কথা বলো, তা না হলেই তো লোকে বলবে এইবার পড়তে আরম্ভ করলো প্রবন্ধ, দশ মিনিট বন্ধ করে দে, দশ মিনিটও বলবে বন্ধ করে দে, এ তো বলবে এই লোকে।
1: আচ্ছা বীরেনদা, আপনি তো বহুদিন ধরে রেডিওর সঙ্গে যুক্ত রয়েছেন, অনেক রকম অনুষ্ঠান করেছেন, এবং আপনার নানান রকম অনুষ্ঠান আমাদের বাঙালি কেন ভারতবর্ষের সব শ্রোতাদের কাছেই আজও প্রিয় হয়ে রয়েছে। তো এই মুহূর্তে আমি আপনাকে যে প্রশ্নটা করছি সেটা হলো যে আমার জানতে বড় ইচ্ছে করে আমরা যেভাবে অনুষ্ঠান করছি এছাড়াও নতুন কোনো ধরনের অনুষ্ঠানের পরিকল্পনা আপনার মাথায় আছে কি না?
0: না না, আমি তো তোমাদের যুববাণীতে কি কি পরিকল্পনা করছো তা নয়, যুববাণীতে নানান রকম পরিকল্পনা করা যায়। ধরো একটা জীবনের ইতিহাসের তার ব্যথা বেদনা এবং তার থেকে উঠবার কে কী চেষ্টা করেছো, তোমার জীবনে কি অদ্ভুত ব্যাপার তুমি দেখেছ যা তোমার মনকে নিপীড়িত করেছে কিংবা অত্যন্ত উৎফুল্ল করে তুলেছে, অনুপ্রাণিত করে তুলেছে, এরকম ধরো একটা সিরিজ করলে। তারপরে আরও নানান রকমের সিরিজ আছে, কি করে তুমি এগিয়ে যাচ্ছ, কি তোমার ভবিষ্যতের উদ্দেশ্য, তার জন্যে কি তুমি উপায় অবলম্বন করেছো, নানা রকমভাবে প্রশ্ন করতে পারো, বুঝতে পারলে, কিংবা একটা হয়ে গেছে, আচ্ছা এ সম্বন্ধে তোমার মতবাদ কি, এই যে সাত দিনের মধ্যে আমাদের প্রোগ্রাম রইল, তোমাদের মতবাদটুকু যার শ্রেষ্ঠ হবে তাকে আমরা দেব, যে এই এই মতবাদ হয়েছে, ওরাই বলবে কি তোমরা চাও সেইটা তোমরা লিখে বলো, এবং কেন চাও সেটা লিখে বলো, এই যে এরা চেয়েছে এই, এরা চেয়েছে, আচ্ছা এর জন্য তুমি কি সাধনা করেছো, নানারকমভাবে করতে হবে, মাথায় খাটিয়ে খাটিয়ে অনেক রকমের মজাদার করা যায়, সব পাঁচ দশ মিনিট করে, এবং সমস্ত হবে কি জানো, আড্ডার, যেমন আমি 51 বছর তুমি জানবে আড্ডা দিয়ে আমি চলে গেছি রেডিওয়, আমি কোনোদিন মানুষকে জ্ঞান দেওয়ার চেষ্টাটা করিনি, আমি নিজেই জ্ঞানী নই তো আমি জ্ঞান দেবো কি, যাই হোক সেইভাবে চলেছি বলি লোকে আমাকেও নিয়েছিল।
1: আচ্ছা, আরেকটা জিনিস আমার মনে হয় বীরেনদা, যে আমরা খুব সাধারণ মানুষ যারা রিয়েলি যাদের কথা আমাদের প্রচার করা খুব দরকার।

0: অর্থাৎ রাস্তায় যারা খেটে খাচ্ছে, ইয়ে করছে,
1: হ্যাঁ,
0: এদের নিয়ে আমরা কিন্তু খুব বেশি প্রোগ্রাম করেছি কি,
1: না
0: এদের ওপরে কি ধরনের
1: এদের
0: প্রোগ্রাম
1: ওপর
0: করতে পারি?
1: প্রোগ্রাম আমরা করেছি। আমরা কিরম করেছি জানো? আমরা এক একটা প্রোগ্রাম করেছি, যে একটা লোক লিফট চালায় তার কীরকম জীবনের এই, সেগুলো করেছি সব ওয়ার্কার্সদের ওপর করেছিলাম আমরা। এরকম ট্যাক্সি চালায় তার কীরকম অভিজ্ঞতা, ইঞ্জিন চালায় তার কীরকম, কুলিগিরি করে তার কীরকম অভিজ্ঞতা, এবং তার কি জীবনের আকাঙ্ক্ষা, এ সে যাই হোক করে তার ভালো ভালো কথাগুলো গুছিয়ে সব তো বলতে পারে না, তখন একটু ভয় খেয়ে যায়, কিন্তু তারপরে বলতে বলতে এ করে সেইটাকে এডিট করে নিয়ে বললে সেগুলো ভেরি ইন্টারেস্টিং হয়। তেমনি ছেলেদের জীবনে যেগুলো, এগুলো তো বড়দের জীবনে হয়, কিন্তু ছোট ছোট ছেলেদের জীবনে অনেক কিছু ঘটনা ঘটে, সেগুলোকেও তোমরা করতে পারো, নানান
0: আচ্ছা,
1: রকম ভাবে তোমরা ইউটিলাইজ করতে
0: মানে
1: পারো
0: শিশুদের জীবনে বলছেন?
1: শিশুদের জীবন। কেন, কৈশোর, যুবক, শিশুরা কি বলবে সে তো নানা রকম বলবে। আসল কথা হচ্ছে যুব সমাজ, সেই যুব সমাজের জীবনের অভিজ্ঞতা যেটুকু তখন যুবক হয়েছে, তাদের নানান রকম অভিজ্ঞতার নিয়ে তোমাদের প্রোগ্রাম করতে হবে, তবে
0: আচ্ছা,
1: তারা জীবনের এ করবে। তার প্রতিবাদ যদি হয় প্রতিবাদ করো, এমনকি বাদ প্রতিবাদের একটা সভা করো, একটা সমস্যা ফেলে দাও, নানান রকম তারা যা করছে। এ তোমরা যে আচ্ছা এই এই কথা বললে সবচেয়ে বলো যে, এবার যে ক্রিকেট খেলা হলো তোমাদের কি মতামত সংক্ষেপে এত লাইনে তোমাদের লিখতে হবে, এইটার জন্যে কেন ভালো লেগেছিল এবং কেন এরকম করো, ফুটবল কেন এ হলো, কেন তোমরা এইটে চাও, নানান রকমভাবে তো নানানভাবে ওদের নিয়ে যাও, ওদের জীবনকে আরও মানে বিস্তার লাভ করতে দাও। বুঝতে পারলে না, তারা বুঝবে যে রেডিওর লোকেরা অন্তত চেষ্টা করছে আমাদের নানা দিক দিয়ে, গান খুব ভালো গাইতে জানো, নাও একটা গানের আসর বসাও, আচ্ছা আজকে শুধু গানের আসরটাই হবে, নানান রকমভাবে করতে পারো, অমুক দিনে অমুক আসর হবে তাতে গানও দাও, অন্য জায়গায় একটু দাও, তাদের 10 মিনিট দিয়ে দাও কি 15 মিনিট দিয়ে দাও, এই করতে করতে সকলকে অনুপ্রাণিত করে তোলো। কলেজের ছেলেদের ডাকো, অমুক অমুক কলেজের কম্পিটিশান ডাকো, নানান রকমভাবে করো, তার মধ্যে যে বেস্ট হবে তার সেই রকমভাবে ব্যবস্থা করো,
0: তাদেরকে পুরস্কৃত করার
1: পুরস্কৃত করার ব্যবস্থা করো, মানে তাকে বেস্ট অন্তত কন্ট্রাক্টটা তোমরা দেবে।
0: নিশ্চয়ই।
1: যে
0: আচ্ছা, আজকে তরুণদের সম্বন্ধে আপনার কি ধারণা?
1: আমার তরুণদের সম্বন্ধে ধারণা সবচেয়ে ভালো, কারণ আমি লাখ লাখ তরুণের সঙ্গে মিশেছি দীর্ঘ 50 বছর, বুঝতে পেরেছো? আমার এটা নেই যে আমরাই চিরকাল সেই নেতা জবড়া হয়ে বসে থাকবো আর চিরকাল বকে যাব, তা তো হবে না, আমাদের তো বাকশক্তিও ক্রমশ কমে আসছে গো, বুঝতে পারলে? কিন্তু তোমরা দাঁড়াও, আমি তো চাই তাই, আমি হাজার হাজার যুব সমাজের সঙ্গে আমি মিশিছি, আজও মিশি এই বয়সেও, এদের আমি সব সময় উৎসাহিত করি যে সাধনার পথে এগিয়ে যাও। সবাই হয়তো পারবে না যেতে, সবাই মানে একটা তীর্থস্থানে গিয়েও পৌঁছতে পারে না, পথিমধ্যেই অনেকে সরে যেতে হয়, তো তেমনি সেই জীবনটা অবলম্বন করে এবং সেই জীবনটা অনুসরণ করে তার প্রিপারেশনটা কি দরকার সেইটাকে পুঁটলি বেঁধে এগিয়ে যাও তীর্থের দিকে, তোমার সেই তীর্থস্থানের দিকে এগো। এই যদি তোমাদের যুব সমাজে না থাকে, ওই হালালালা করেই চলে যাবে।
0: আচ্ছা, অনেকে বলে, অনেক প্রবীণরা বলেন যে আজকালকার তরুণরা বা যুবকরা সেরকম তাদের নিষ্ঠা নেই বা কর্মপ্রচেষ্টা নেই, এ সম্বন্ধে আপনার বক্তব্য?
1: আমার কর্মপ্রচেষ্টা বা নিষ্ঠা যুবকদের মধ্যে অনেকের আছে, কিন্তু স্কোপ কোথায়? সমস্ত তো আটকে বসে আছে, স্কোপটা কোথায়? শুধু একমাত্র একটা রাজনীতি নিয়ে চিৎকার করা ছাড়া আর কোথাও স্কোপ নেই, এই তো হয়ে গেছে। এবং যে স্কোপ পেয়ে গেল তখন আবার সে যে একটু বড় হলো সে অপরকে বলে ওগুলো উচ্ছন্ন হয়ে যাচ্ছে, উচ্ছন্ন হয়ে যায় কেন, তারা কোনো একটা সুযোগ পায় না, সুবিধে পায় না, একটা লোকের কাছ থেকে সহানুভূতি সুযোগ কোনো উপদেশ পায় না, তারই জন্য এইরকম যুব সমাজ হয়ে যাচ্ছে।
0: তার মানে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে আজকের যুব সমাজের উপর আপনি সম্পূর্ণ আস্থা?
1: সম্পূর্ণ আমি আস্থাশীল, এবং নিশ্চয় যুব সমাজ দাঁড়াবেই, তবে কতকগুলো তো চিরকালই থাকবে, আমাদের সময়ও চ্যাংড়ার দল ছিল, এখনও থাকবে, কিন্তু অধিকাংশ যুবক তা নয়। আমি লাখ লাখ যুবকের সঙ্গে মিশে দেখেছি কতকগুলো একেবারে চিরকাল গেছো বাঁদর হয়ে থাকবে, সে তাদের কথা ছেড়ে দাও না, কিন্তু তারাই সবাই নয়, বাংলাদেশের হাজার হাজার ভালো ভালো ছেলে আছে, অনেক প্রতিভাশীল ছেলে আছে, তাদের ওপর আমার বিশ্বাস পূর্ণভাবে বর্তমান।
0: আপনার মতন এরম যারা আমাদের উৎসাহিত করেন।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়।
1: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিশেষ উপস্থাপনা দুর্গা মায়ের ঘরে ফেরা।
3: 10 অক্টোবর রেড রোডে রোড শো ও নেতাজির ছবিতে মাল্যদান এবং ইডেন গার্ডেন্স এ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, 3D প্রজেকশন, ড্রোন শো ও আতশবাজির প্রদর্শনী।
2: 10-15 অক্টোবর দুর্গাপুর, শিলিগুড়ি, বিষ্ণুপুর, কোচবিহার, মালদা, বহরমপুর এবং দীঘায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।
3: 10-26 অক্টোবর প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, কুমারটুলিঘাট, মিলেনিয়াম পার্ক ও রামকৃষ্ণপুর ঘাটে দেখুন নদীর তীরে এক অপূর্ব সমারোহ।
2: দুর্গা মায়ের আশীর্বাদে আনন্দে ভরে উঠুক বিশ্ব।
0: গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন শুনবেন ম্যান্ডোলিন, শিল্পী অভিজিৎ পাল।

ম্যান্ডোলিনে লঘুসুর বাজিয়ে শোনালেন অভিজিৎ পাল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন বাংলা আধুনিক ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথমে আধুনিক গান, শিল্পী রাঘব চট্টোপাধ্যায়।

বাংলা ছায়াছবির গানে এবারের গানটি কেদার রাজা ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায় দ্বৈত কণ্ঠে।

আকাশবাড়ি কলকাতা। এখন জানিয়ে দেব গীতাঞ্জলি প্রচার তরঙ্গের 11ই অক্টোবর রবিবারের অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুনবেন শুভাষিত, বাইবেল থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, বাদামি শোষক পোকা, এ বিষয়ে বলবেন ডক্টর কিঙ্কর সাহা। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে অতিরিক্ত প্রসাধনে সাবধান, এ বিষয়ে বলছেন ডাক্তার অবন্তী সাহা। শুনবেন প্রথম পর্ব। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় হৈমন্তী দে ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত সুরঙ্গনা গুপ্তের কণ্ঠে। 8টায় বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ, শুনবেন 13তম পর্ব। অনুষ্ঠানটির প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অর্ঘ্য চক্রবর্তী। 9টায় সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী সংবাদ বিভাগ। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশুমহল উপস্থাপনায় হৈমন্তীতে। 10টায় শুনবেন বিশেষ অনুষ্ঠান আকাশ বিনায় আগমনী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও সম্মান দাস। 12টায় সঙ্গীত শিক্ষার আসর, বিষয় খেয়াল। অনুষ্ঠানটির পরিচালনায় থাকবেন পণ্ডিত অলোক চট্টোপাধ্যায়। 12:15 আধুনিক গান সুস্মিতা দাস সরকারের কণ্ঠে। 12:33 গল্পদাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। 1:45 শুনবেন দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান। 2টোয় আধুনিক গানের অনুরোধের আসর। 2:30 নাটক গন্ধজালে, রচনা মনোজ মিত্র, প্রযোজনা আশিস গিরি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5টায় ক্রীড়াঙ্গন, সপ্তাহের খেলোয়াড় ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্রী দেবকুমার সামন্তর সাক্ষাৎকার নিয়েছেন গৌরব মুখোপাধ্যায়। অনুষ্ঠানটির উপস্থাপনায় থাকবেন অর্ঘ্য সর্দার। 5:30 যুববাণীর অনুষ্ঠান সুরের ক্যানভাসে, উপস্থাপনায় তৃষিতা সাঁতরা। 6:05 সাঁতালি অনুষ্ঠানে লোকগীতি চন্দ্রা মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:15 সাঁতালি অনুষ্ঠান গার্ল চাইল্ড ইজ নট এ বার্ডেন, এ বিষয়ে বলবেন গীতা মান্ডি। 6:38 যাত্রা অনুষ্ঠান অকাল বোধন, রচনা প্রভাস পাল, পরিবেশনায় সুর পঞ্চম যাত্রা সংস্থা। 7:30 সমীক্ষা, রাত 8টায় সবিনয় নিবেদন। 8:30 নানা রঙের গান। 8:55 এ মাসের গান, শিল্পী সৌম্যকান্তি বসু। 9টায় শিক্ষাঙ্গন থেকে। 9:30 রবীন্দ্রসঙ্গীত সুরঙ্গনা গুপ্তের কণ্ঠে। 9:45 নজরুলগীতি, শিল্পী দেবযানী বন্দ্যোপাধ্যায়। 10টায় রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান। রাত 11টায় শুনবেন আধুনিক গান সুস্মিতা দাস সরকারের কণ্ঠে। রাত 11:10 ছায়াছবির গান এবং বাংলা আধুনিক গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন খেয়াল, পণ্ডিত উল্লাস কাশালকার। 6:25 রবীন্দ্রসঙ্গীত সুরঙ্গনা গুপ্তের কণ্ঠে। 6:35 রামচরিত মানুষ। 6:45 ভক্তিগীতি সুমিতা অধিকারীর কণ্ঠে। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অদ্রিজা অধিকারী। 8:30 বাংলায় হিন্দি শিক্ষার আসর বাগধারা, উপস্থাপনা

এখানে থাকবেন সুচিস্মিতা ঝা, নটায় নজরুলগীতি, স্বপ্না মুখোপাধ্যায়ের কণ্ঠে 9:20 পুরাতনী গানে, দেবযানী বন্দ্যোপাধ্যায় 9:40 রাজধারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 10:15 আধুনিক গান, 10:30 বৃন্দগান ও শিক্ষার আসর, 11:00 পোস্টবক্স 111, 12:00 সুরভি, উপস্থাপনায় থাকবেন সুচিস্মিতা ঝা, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কলিং অল চিলড্রেন, উপস্থাপনায় বিনীতা ঘোষ, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন বিনীতা ঘোষ, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে 5:10 নজরুলগীতি শিল্পী সুমিতা অধিকারী, 5:20 উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অঙ্কিতা সেন, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় গৌরবময় 25 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ ধারাবাহিকে থাকছে তাঁর গৃহীত দূরদর্শী পরিকল্পনা, যুগান্তকারী সংস্কার এবং দেশ গঠনে নেওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত ও কর্মযজ্ঞের আলোচনা। 7:45 দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্ত, 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইজ আ সং, উপস্থাপনায় থাকবেন অঙ্কিতা সেন, রাত 11:00 হিন্দি ছায়াছবির গান। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের। 11 অক্টোবর রবিবারের সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা, এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে অংশত মেঘলা আকাশ, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম, সর্বনিম্ন তাপমাত্রা 24.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি কম, বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 62%, বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছিলেন মিউডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:17 হয়ে 48 সেকেন্ড। জয় হিন্দ।